0: তেলাওয়াত। আজ সূরা রাদের ১২ থেকে ১৪ আয়াত পর্যন্ত তেলাওয়াত করছেন কারী মোহাম্মদ এমদাদুল ইসলাম।
1: أعوذ بالله من الشيطان الرجيم

0: এখন তরজমা পাঠ করছেন মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। তিলাওয়াতকৃত সূরা রাদের ১২ থেকে ১৪ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, তিনি তোমাদের বিদ্যুতের চমক দেখান, এই চমক মানুষের মনে নানা ভয় ও আশার সঞ্চার করে, এবং তিনি পানি সঞ্চয়নে মেঘমালা সৃষ্টি করেন। মেঘের নিষ্প্রাণ গর্জন যেমন তার সুপ্রশংস মহিমা ও পবিত্রতা ঘোষণা করে, তেমনি সপ্রাণ ফেরেশতারাও তার ভয়ে তার মাহাত্ম্য ঘোষণা করে। তিনি আকাশ থেকে বজ্রপাত করান, অতঃপর যার উপর চান তার উপরই তিনি তা পাঠান, অথচ এ নাফরমান ব্যক্তিরাই আল্লাহ তাআলার অস্তিত্বের প্রশ্নে বিতর্কে লিপ্ত হয়। তিনি তার কৌশলে ও মাহাত্ম্যে অনেক বড়, তাই তাকে ডাকাই হচ্ছে সঠিক কাজ। যারা তাকে বাদ দিয়ে অন্যদের ডাকে, তারা তাদের ডাকে কখনোই সাড়া দেবে না। এদের উদাহরণ হচ্ছে যেমন একজন মানুষ পিপাসায় কাতর হয়ে নিজের উভয় হাত পানির দিকে প্রসারিত করে আসায় পানি তার মুখে এসে পৌঁছাবে, অথচ তা কোনো অবস্থাই তার কাছে পৌঁছবার নয়। কাফেরদের দোয়া নিষ্ফল, কসরত ছাড়া আর কিছু নয়। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
0: পথ ও পাথেয়, আজকের বিষয় শিক্ষার গুরুত্ব, এই সম্পর্কে বলছেন মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম।
2: আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। শিক্ষা ইসলামের প্রাথমিক মৌলিক বিষয়াবলীর অন্তর্ভুক্ত। আল্লাহ পাক রাব্বুল আলামিন স্বয়ং ফেরেশতাদেরকে এবং নবী রাসূলদেরকে শিক্ষা দিয়েছেন, তাই তো ফেরেশতারা বলেছিলেন, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। অর্থাৎ হে আল্লাহ, আপনি পবিত্র, আপনি যা শিখিয়েছেন তা ছাড়া আমাদের আর কোনো জ্ঞান নেই, নিশ্চয়ই আপনি মহাজ্ঞানী ও কৌশলী। আল্লাহ পাক রাব্বুল আলামিন শিক্ষার গুরুত্ব বুঝাতে পবিত্র কোরআনুল করিম অবতীর্ণ করা শুরু করেছেন পড়ার কথা বলে। তিনি ইরশাদ করেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলক, খলকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। অর্থাৎ পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন, সৃষ্টি করেছেন আলাক থেকে, পড়ো তোমার রব মহাসম্মানিত যিনি শিক্ষাদান করেছেন লেখনীর মাধ্যমে, শিখিয়েছেন মানুষকে যা তারা জানত না। সূরা আলাক ১ থেকে ৫ নম্বর আয়াত। নবী রাসূলগণের দাওয়াতি কাজের মূল ভিত্তি ছিল জ্ঞানের আলো দিয়ে মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা। ইসলামের শিক্ষার উদ্দেশ্য হল আদম সন্তানকে মানুষ রূপে গড়ে তোলা। যে শিক্ষা আত্মপরিচয় দান করে, মানুষকে সৎ ও সুনাগরিক হিসেবে গঠন করে এবং পরোপকারী, কল্যাণকামী ও আল্লাহর প্রতি অনুরাগী হতে সাহায্য করে, সে শিক্ষাই প্রকৃত শিক্ষা। শিক্ষা মানুষের অন্তরকে আলোকিত করে, অন্তর্দৃষ্টি উন্মোচিত করে, দূরদর্শিতা সৃষ্টি করে। আল্লাহ পাক রাব্বুল আলামিন আদম আলাইহিসসালামকে সৃষ্টি করে প্রথমেই তার শিক্ষার ব্যবস্থা করলেন। পবিত্র কোরআনুল কারীমে এসেছে, ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা। অর্থাৎ আর আল্লাহ তাআলা আদমকে সকল বস্তুর নামসমূহ শিক্ষা দিলেন। সূরা বাকারা আয়াত নম্বর ৩১। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দান করেছেন। তিনি বলেন, আমার রব আমাকে তালিম দিয়েছেন, তা কতই না উত্তম শিক্ষা, এবং আমার রব আমাকে তারবিয়াত করেছেন, তা কতই না শ্রেষ্ঠ প্রশিক্ষণ। মুসনাদে আহমদ। মূলত শিক্ষা হলো আত্মজ্ঞান ও আত্মউপলব্ধি। শিক্ষিত মানুষ বিনীত ও নিরহংকার হয়ে থাকেন। ইসলামে জ্ঞান অর্জনকে ফরজ করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাত। অর্থাৎ জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম নরনারীর উপর ফরজ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই সাহাবায়ে কেরামকে কিছু না কিছু শেখাতে থাকতেন। তিনি শিক্ষার আলো দিয়েই একটি বর্বর ও অশিক্ষিত জাতিকে সুশিক্ষিত, সুশৃঙ্খল ও সর্বোত্তম জাতিতে পরিণত করেন। মসজিদে নববীতে অবস্থিত সুফফা হল ইসলামের প্রথম শিক্ষাকেন্দ্র। প্রিয় শ্রোতাবৃন্দ, শিক্ষা ইসলামের অন্যতম মূল ভিত্তি। শিক্ষা ছাড়া ভালো মানুষ হওয়া যায় না, শিক্ষা ছাড়া পূর্ণাঙ্গ ইমানদার হওয়া যায় না। সূরা জুমারের ৯ নম্বর আয়াতে ইরশাদ হচ্ছে, قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون অর্থাৎ জিজ্ঞাসা করুন যারা জানে আর যারা জানে না তারা উভয় কি সমান হতে পারে। জ্ঞানী হলো আল্লাহর কাছে মর্যাদা বৃদ্ধির প্রথম উপায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো ইরশাদ করেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, অর্থাৎ তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান প্রদান করা হয়েছে তাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন। প্রিয় শ্রোতা, আমরা শিক্ষার গুরুত্ব উপলব্ধি করে সদা সর্বদা জ্ঞান অর্জনের মধ্যে নিয়োজিত থাকব, আলোকিত মানুষ হওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।
0: এতক্ষণ শুনলেন পথ ও পাথেয়। আজকের বিষয় ছিল শিক্ষার গুরুত্ব। এ সম্পর্কে বললেন মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম। এখন আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হচ্ছে।

0: আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হলো।
1: বাংলাদেশ বেতার এখন পবিত্র গীতা থেকে পাঠ করছেন প্রদীপ কুমার আচার্য।
2: ওম পার্থায় প্রতিবোধিতান ভগবতান নারায়ণেন স্বয়ং বেশেন গ্রথিতা পুরাণ মুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতামৃতবর্ষিণীম ভগবতীম অষ্টাদশ অধ্যায়িনীম অম্বুত্তাম অনুসন্ধধামি ভগবদ্গীতে ভবদ্দেশিনীম শ্রীমদ্ভগবদ্গীতা নবমধ্যায় রাজবিদ্যা রাজগুহ্যযোগ শ্রীভগবানুবাচ মহাত্মনন অস্তু মাং পার্থ দৈবিং প্রকৃতিম আশ্রিতা বজন্ত নৈন্যমানস জ্ঞাত্বা ভূতাদি অব্যয়ম সততং কীর্তয় অন্তু মাং যতন্তশ্চ ধীরব্রতা নমস্যন্তশ্চ মাং ভোক্তা নিত্যযুক্তা উপাসতে। বঙ্গানুবাদ। আলোচ্য শ্লোক বিশ্লেষণে দেখা যায়, দৈবী সম্পদের যা কিছু সদ্গুণ ও সদাচার আছে সেগুলি ভগবানের এবং ভগবত স্বরূপ। মানুষ যখন এ গুণগুলোকে সোপার্জিত বলে মনে করে তখন অহংকার সৃষ্টি হয়, কিন্তু এ গুণগুলিকে ভগবানের গুণ বা ভগবত স্বরূপ মনে করে এগুলোর আশ্রয় নিলে অহংকার উৎপন্ন হয় না। নিজের মধ্যে দৈবী বা দেব সম্পদের পূর্ণতা থাকলে অহংকার আসে না। মানুষ যাকে যত বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করে সে তার প্রতি ততই আকৃষ্ট হয়। যারা ভগবানকেই সবার চেয়ে শ্রেষ্ঠ বলে জেনেছেন তারা ভগবানের প্রতি আকৃষ্ট হন। তাদের চিত্ত ভগবানেরই লীন হয়ে যাওয়ার ফলে তাদের মনোবৃত্তি ইহলোকের বা পরলোকের ভোগের দিকে যায় না, ভোগের প্রতি তাদের চিত্তে কোনো আকর্ষণই থাকে না, শুধু ভগবানের সঙ্গেই তাদের আত্মীয়তা। অন্য অন্য চিত্তে তারা ভগবানের ভজনা করেন, আমি ভগবানের এবং ভগবানই আমার। এরূপ সম্পর্ক স্থাপনের মাধ্যমে যে ভগবানের পাদপদ্মে নিজেকে সমর্পণ

0: ভগবানের নিত্যযুক্ত হতে পারে, সর্বক্ষণ তাতে আকৃষ্ট হয়ে থাকতে পারে, জাগতিক ভোগ বা সংগ্রহে নয়। কারণ কখনো কখনো ভোগেও গ্লানি আসে, কিন্তু ভগবত প্রাপ্তির, ভগবত অভিমুখে চলার যে উদ্দেশ্য থাকে, দৃঢ় ইচ্ছা থাকে, তাতে কোনো শিথিলতা আসে না। জীব ভগবানের অংশ হয়, জীবের সঙ্গেই ভগবানের অখণ্ড সম্বন্ধ থাকে। মানুষ যতক্ষণ এ সম্বন্ধটিকে চিনতে না পারে ততক্ষণ সে ভগবত বিমুখ হয়ে থাকে, কিন্তু যখনই সে ভগবানের সঙ্গে নিজের নিত্য সম্পর্ককে জেনে যায় তখন সে ভগবানের আশ্রয় নেয় এবং আর কখনো সে ভগবানের কাছ থেকে পৃথক থাকতে পারে না, এর সম্বন্ধও কখনো বিশ্রুত হয় না। এই হল তার নিত্য যুক্ত থাকা, ভগবানের সঙ্গে মানুষের, আমি ভগবানের এবং ভগবানই আমার, এই যে নিত্য সম্পর্ক, তার জাগ্রত স্বপ্ন সুষুপ্তি সকল অবস্থাতে, একান্তে সাধন ভোজন কালে অথবা সেবারূপ সকল সাংসারিক কাজে কখনো ছিন্ন হয় না, তা অটলভাবে সর্বদাই বজায় থাকে। আসুন আমরা সকলে বিশ্বশান্তি প্রদায়কের রাতুল চরণে প্রণতি জানাই। ওম বসুদেব সুতং দেব কংস চানুরমর দনম দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরুম ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় তে নমঃ। অমসতু মা সদ্গমায় তমসু মা জ্যোতির্গময় মৃত্যুর্মামৃতঙ্গময় আবিরাভিময়েদি। ওম শান্তি শান্তি শান্তি।
1: পবিত্র গীতা থেকে পাঠ করলেন প্রদীপ কুমার আচার্য।
2: বাংলাদেশ বেতার, আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে চট্টগ্রাম সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ৫:১৫, সূর্য অস্ত যাবে ৬:৫০। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা রংপুর বরিশাল ঠাকুরগাঁও সিলেট কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে অনুষ্ঠান একযোগে প্রচার করা হল।
3: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক ৬৯৩ কিলোহার্টজ, FM ৯০ মেগাহার্টজ, FM ১০৬ ও FM ১০২ মেগাহার্টজে।

প্রিয় শ্রোতা, জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠান পরিচিতি। প্রথমেই ঢাকা কয়ের অনুষ্ঠান। সকাল 8:30 শুনবেন ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। মন ছুটে যায় ভ্রমণ ও পর্যটন বিষয়ক অনুষ্ঠান, শুনবেন সকাল 9:05। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল, বেলা 11:30। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত ফেসবুক ও ইউটিউবে একক শিল্পীর গানের অনুষ্ঠান ইউফোনি, শুনবেন বেলা 3:05। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসগরি ছোট পরিবার, বিকেল 4:05। ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা, বিকেল 5:10। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল, শুনবেন সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমে জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। দুর্বার সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান, শুনবেন সন্ধ্যে 7:30। রাত 8:10 জন

সংখ্যা স্বাস্থ্য পুষ্টিসেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ। নাটক দেনা পাওনা শুনবেন রাত 10:00। কাহিনী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বেতার নাট্যরূপ আরিফুল হক, প্রযোজনা মোহাম্মদ মুজাক্কের।

এবারে FM এর অনুষ্ঠান। FM 92 মেগাহার্জে সন্ধে 7টা থেকে রাত 11টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। FM 106 মেগাহার্জে বেলা 12টা 10 মিনিট এবং বেলা 2টা 15 মিনিট থেকে রাত 11টা 15 মিনিট পর্যন্ত শুনবেন ঢাকা ক এর অনুষ্ঠান। FM 90 মেগাহার্জে সকাল 7টা থেকে সকাল 9টা পর্যন্ত ঢাকা ক এর অনুষ্ঠান। আজকের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

বাংলাদেশ বেতার ঢাকা। এখন ভোরের গান, শিল্পী সাবিনা আক্তার রুনা, গীতিকার গাজী আব্দুর রাজ্জাক, সুরকার ইউনুস আলী।

0: ভোরের গান শুনলেন সাবিনা আক্তার রুনার কণ্ঠে, গীতিকার ছিলেন গাজী আব্দুর রাজ্জাক, সুরকার ইউনুস আলী।
1: এই অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা বন্ধু, আয়োজনে এবারে রয়েছে নজরুল সঙ্গীত, শিল্পী এম এ মান্নান।

0: স্টুডিও রেকর্ডে দোকানে নজরুল সঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন এম এ মান্নান।
1: হাম একটি ভাইরাস জনিত ছোঁয়া ছিল, টিকাদানই এর প্রধান প্রতিরোধ ব্যবস্থা। হামের জন্য এমআর টিকার দুটি ডোজ সময় মতো নেওয়া জরুরি। প্রথম ডোজ 9 থেকে 12 মাসে এবং দ্বিতীয় ডোজ 15 থেকে 18 মাসে নিতে হয়, যা হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। বর্তমান পরিস্থিতিতে হামের প্রাদুর্ভাব প্রতিরোধ ও নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর সারা দেশে জরুরি নির্দেশনা জারি করেছে।

0: পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন মিতা হকের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ আজকের কৃষি সমাচার অনুষ্ঠানে। আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন সবাই। বন্ধুরা, আমরা তো জানি সুস্থ থাকার জন্য পুষ্টি সমৃদ্ধ খাবার কতটা জরুরি, তবে এর পাশাপাশি পরিচ্ছন্ন এবং দূষণমুক্ত পরিবেশের ভূমিকাও কিন্তু কম নয়। গাছপালা, সবুজ ঘাস, ফুল, পাখি, প্রজাপতির আনাগোনা, নির্মল বাতাস, এমন পরিবেশে থাকতে কার না ভালো লাগে। মন ভালো করা এমন পরিবেশ পেলে শরীরটাও হবে রোগমুক্ত এবং সুস্থ। আবার অন্যদিকে আবর্জনার স্তূপ, দুর্গন্ধ, নর্দমায় জমা প্লাস্টিক, পলিথিন, মশা মাছির আনাগোনা, এই অস্বাস্থ্যকর পরিবেশ আমাদের শরীরে ও মনে বিরূপ প্রভাব ফেলে। পরিবেশ পরিচ্ছন্ন রাখার দায়িত্ব একা সরকারের নয়, এ ব্যাপারে মানুষের অর্থাৎ আমাদের সবার সচেতনতা খুব বেশি জরুরি। শ্রোতা বন্ধুরা, আমাদের আয়োজনে প্রথমেই রয়েছে আমার বাংলা পর্ব, আর এই পর্বে আমরা শুনব শহরে পরিবেশ ও টেকসই উন্নয়ন এ বিষয় নিয়ে একটি সাক্ষাৎকারমূলক আলোচনা।
1: প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আমন্ত্রণ আমাদের আজকের আয়োজনে। আজকের সাক্ষাৎকারমূলক আলোচনায় সাথে আছি আমি আফরোজ আক্তার পপি। আর যে বিষয়ে আজ আমরা কথা বলবো, শহরে পরিবেশ ও টেকসই উন্নয়ন, এ বিষয়ে বলবার জন্য আজ আমাদের আয়োজনে উপস্থিত হয়েছে কাজী নাজমুল মাহমুদ, সহকারী পরিচালক পরিবেশ অধিদপ্তর। শুরুতেই আমন্ত্রণ আমাদের আজকের আয়োজনে।
2: ধন্যবাদ।
1: আধুনিক সভ্যতার এক অনিবার্য রূপ হল নগরায়ণ। উন্নয়ন ও আধুনিক জীবনের আকাঙ্ক্ষায় প্রতিনিয়ত মানুষ গ্রাম ছেড়ে শহরের দিকে ছুটে যাচ্ছে। এর ফলে শহরগুলো ক্রমেই জনবহুল, ঘিঞ্জি ও পরিবেশগত চাপে বিপর্যস্ত হয়ে পড়ছে। এই পরিস্থিতিতে টেকসই উন্নয়ন একটি গুরুত্বপূর্ণ ধারণা হয়ে উঠেছে, যা শহুরে পরিবেশ রক্ষা এবং উন্নয়নের মধ্যে ভারসাম্য রক্ষায় সহায়ক। আমি প্রথমে যে প্রশ্নটা আপনাকে করতে চাই, শহুরে পরিবেশের চ্যালেঞ্জগুলি আসলে কেমন?
2: আমরা শহরের পরিবেশের কথা বলছি কারণ অনেক ক্ষেত্রে শহরের পরিবেশ টেকসই উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়ায় বা অন্তরায় হয়ে দাঁড়ায়। তো শহরের এলাকায় পরিবেশগত সমস্যা দিন দিন বেড়েই চলেছে, আমরা সবাই জানি। এই সমস্যাগুলোর মধ্যে রয়েছে ধরেন বায়ু দূষণ, অর্থাৎ যানবাহন, কলকারখানা, নির্মাণ কাজ থেকে নির্গত ধোঁয়া ও ধুলিকণার কারণে বায়ু দূষণের মাত্রা উদ্বেগজনকভাবে বাড়ছে। এরপর জলদূষণ বা পয়ঃ নিষ্কাশন সংকট, অর্থাৎ অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা, শিল্প বর্জ্য ও বর্জ্যের পানির কারণে নদ নদীর জলাশয় মারাত্মকভাবে দূষিত হয়ে চলেছে। তারপরে সবুজ বেষ্টনী ও খেলার মাঠের অভাব, এটা মনে হয় আমরা সবাই খুব ফিল করি যারা ঢাকা শহরে বাস করি। শহরে গাছপালা ও খোলা জায়গা খুবই কম, যা বাসযোগ্য পরিবেশের জন্য বিপজ্জনক। আবর্জনা ও কঠিন ব্যবস্থাপনার সমস্যা, অর্থাৎ শহরের অধিকাংশ বর্জ্য সংগ্রহ, প্রক্রিয়াকরণ ও পুনর্ব্যবহারের কার্যকরভাবে তেমন কোনো ব্যবস্থা নেই বললেই চলে। এরপর তাপপ্রবাহ ও আরবান হিট আইল্যান্ডের প্রভাব, অর্থাৎ কংক্রিটের দালান, গাছপালার অভাব এবং যানবাহনের তাপে শহরের তাপমাত্রা গ্রামাঞ্চলের তুলনায় অনেক বেশি হয়ে থাকে। এই মোটামুটি এই বিষয়গুলোকে আমরা শহরের চ্যালেঞ্জ বলতে পারি। এর বাইরে অবশ্যই আরো অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে।
1: পরবর্তী যে প্রশ্নটা করতে চাই, টেকসই উন্নয়ন বলছিলেন, টেকসই উন্নয়ন বলতে কি বোঝায় এটা যদি একটু বলতেন।
2: টেকসই উন্নয়ন হলো এমন একটি উন্নয়ন প্রক্রিয়া যা বর্তমান প্রজন্মের প্রয়োজন মেটায় এবং ভবিষ্যৎ প্রজন্মের চাহিদাকে বিপন্ন না করে, অর্থাৎ এটি পরিবেশ, সমাজ ও অর্থনীতির মধ্যে ভারসাম্য বজায় রেখে দীর্ঘমেয়াদী উন্নয়নের লক্ষ্যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে থাকে।
1: তো এবারে আমি জানতে চাই, শহরে পরিবেশে টেকসই উন্নয়নের প্রয়োগ সম্পর্কে যদি একটু বলতেন।
2: শহরে পরিবেশে বিভিন্নভাবে আমরা টেকসই উন্নয়নকে প্রয়োগ করতে পারি, তার মধ্যে সবুজ নগরায়ন, অর্থাৎ শহরে বৃক্ষরোপণ, আমাদের ছাদ বাগান যে একটা কালচার তৈরি হয়েছে, ছাদ বাগান, পার্ক ও খোলা জায়গা সংরক্ষণ, এইগুলো খুবই জরুরি। এইগুলোর মাধ্যমে আমরা শহরের টেকসই উন্নয়ন করতে পারি। তারপর পরিবেশ বান্ধব গণপরিবহন, অর্থাৎ জ্বালানি সাশ্রয় ও দূষণমুক্ত গণপরিবহন ব্যবস্থা, যেমন আমার বর্তমানে ই ভেহিকল খুবই পপুলার হয়েছে, ঠিক তেমনই বৈদ্যুতিক বাস, মেট্রো রেল ইত্যাদি বাড়ানো উচিত। এর বাইরে বর্জ্য ব্যবস্থাপনা ও তার পুনর্ব্যবহার, কঠিন বর্জ্যকে সঠিকভাবে আলাদা করে রিসাইকেল করা, অর্থাৎ কি পুনরায় ব্যবহার করা এবং কম্পোস্ট সার উৎপাদনের মাধ্যমে ব্যবহার করতে হবে, তাহলে আমাদের এটা বর্জ্যটাকে আমরা টেকসই ব্যবস্থাপনার মাধ্যমে ব্যবস্থা করতে পারব। তারপর আমার রয়েছে আমার জল সংরক্ষণ ও ব্যবস্থাপনা, অর্থাৎ বৃষ্টির পানি সংরক্ষণ। আমরা জানি যে গ্রাউন্ড লেভেল ওয়াটার আস্তে আস্তে কমে যাচ্ছে, তো সেক্ষেত্রে আমাদের বৃষ্টির পানি ব্যবহার কোনো বিকল্প নাই। বৃষ্টির পানি সংরক্ষণ, বৃষ্টি নির্ভর কৃষি ও বর্জ্য জল শোধনের ব্যবস্থা করা দরকার। শক্তি সাশ্রয় ও নবায়নযোগ্য শক্তির ব্যবহার, আমরা জানি শক্তি আনলিমিটেড না, অবশ্যই শক্তি সীমিত, সুতরাং আমাদের যে শক্তির রিসোর্সটা আছে সেটাকে আমাদেরকে সর্বোচ্চ পরিমাণে ব্যবহার করতে হবে। তো সেক্ষেত্রে সৌরশক্তি, বায়ুশক্তি ইত্যাদির ব্যবহার বৃদ্ধি করতে হবে, যেটা আমরা বিকল্প ভাবছি। আর সর্বশেষ আমাদের জনসচেতনতা বৃদ্ধি, জনসচেতনতা বৃদ্ধি কোনো বিকল্প নাই। নাগরিকদের মধ্যে পরিবেশ বান্ধব অভ্যাস অবশ্যই গড়ে তোলা জরুরি।
1: ধন্যবাদ। আসলে শহর আমাদের উন্নয়নের প্রতীক, কিন্তু তা যদি পরিবেশ বিনাশী হয় তবে সেই উন্নয়ন দীর্ঘস্থায়ী হবে না। তাই শহরের পরিবেশকে রক্ষা করার মাধ্যমে একটি বাসযোগ্য, স্বাস্থ্যকর ও সবুজ নগর গড়ে তুলতে হলে টেকসই উন্নয়ন হতে হবে আমাদের মূল দর্শন।
0: গাছি আপন গাছি বন্ধু। বন্ধুরা, পরিবেশ বিষয়ক এই গানটি এবারে শুনব। গানের কথা লিখেছেন ডক্টর পিয়ার মোহাম্মদ এবং সুর করেছেন রফিকুল আজিজ টিটো। শিল্পী তানজিনা করিম স্বরলিপির কণ্ঠে।

0: গাছপালা পরিবেশের পরম বন্ধু, শুধু তাই নয়, আমাদের বেঁচে থাকার সব রকম রসদ আমরা পাই গাছ থেকে। তাই নিজেদের স্বার্থেই আমরা বেশি করে গাছ লাগিয়ে সবুজ প্রকৃতি গড়ে তুলব। এখন বর্ষাকাল, গাছ লাগানোর উপযুক্ত সময়। আসুন বন্ধুরা, গাছ লাগাই, জীবন বাঁচাই। কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানেই শেষ হল। অনুষ্ঠানটি গ্রন্থনা উপস্থাপনায় ছিলেন পারভিন আহসান মিলি, সম্পাদনায় মোহাম্মদ ফখরুদ্দিন মাহমুদ, তত্ত্বাবধানে খালেদা পারভিন, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন হরবিলাস রায়।
1: থ্যালাসেমিয়া কোনো ছোঁয়াচে রোগ নয়, কেবলমাত্র বাবা মা উভয়ে এই রোগের বাহক, এবং বাবা মা এই রোগের বাহক হলে এই রোগ নিয়ে জন্ম নিতে পারে যে শিশু, সেই শিশু থ্যালাসেমিয়া রোগে ভুগতে পারে। থ্যালাসেমিয়া প্রতিরোধের উপায়, বাহকে বাহকে বিবাহ নিরুৎসাহিত করা গেলে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু জন্মানো প্রতিরোধ করা সম্ভব। এজন্য বিয়ের আগে আপনি বা আপনার হবু স্বামী স্ত্রী থ্যালাসেমিয়া বাহক কিনা অবশ্যই জেনে নিন। কোনো অবস্থাতেই একজন থ্যালাসেমিয়ার বাহক অপর একজন থ্যালাসেমিয়ার বাহককে বিয়ে করা উচিত নয়, কারণ তা আপনার এবং আপনার অনাগত সন্তানের ভবিষ্যৎ জীবনকে শারীরিক, মানসিক, আর্থিক সকল দিক থেকে দুর্বিষহ এবং অভিশপ্ত করে তুলতে পারে। বাংলাদেশ বেতার, একটু পরেই শুনবেন বাংলায় খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল সাতটা, আজ বুধবার, 17ই আষাঢ়, 15ই মহরম, 1লা জুলাই। বাংলাদেশ বেতার, খবর পড়ছি ফাহমিদা হক। শুরুতেই শিরোনাম। 2026-27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার জাতীয় বাজেট পাশ হল সংসদে। জুয়া প্রতিরোধ বিল 2026 এবং সাইবার সুরক্ষা সংশোধন বিল 2026 সংসদে পাশ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নতুন মুদ্রানীতি ঘোষণা বাংলাদেশ ব্যাংকের। জুলাই গণ অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসানুল হক ইনুর 10 বছরের কারাদণ্ড। দ্রুত, সহজ, নিরাপদ ডিজিটাল লেনদেন করতে নিশ্চিত করতে আজ থেকে দেশে চালু হয়েছে বাংলা কিউআর। নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ পালিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস। পাকিস্তানের লাহোরে একটি কোচিং সেন্টারের ছাদ ধসে 14 শিশুর মৃত্যু। এবং ফিফা বিশ্বকাপ ফুটবলে সুইডেনকে হারিয়ে ফ্রান্স ও আইভরি কোস্টকে হারিয়ে নরওয়ে শেষ 16-তে, এখন মেক্সিকোর মোকাবেলা করছে ইকুয়েডর। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার জাতীয় বাজেট পাশ হয়েছে। আজ থেকে এ বাজেট কার্যকর হবে। স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে গতকাল 3রদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে স্পিকার প্রস্তাবিত বাজেট পাশের লক্ষ্যে নির্দিষ্টকরণ বিল 2026 কণ্ঠভোটে দিলে সর্বসম্মতিক্রমে তা পাশ হয়। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিলটি উত্থাপন করেন। আরো শুনুন প্রতিবেদনে।
2: আমি আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থমন্ত্রী। প্রস্তাব করছি যে
3: জাতীয় সংসদে কণ্ঠভোটে পাশ হয়েছে 2026-27 অর্থ বছরের 9,38,000 কোটি টাকার জাতীয় বাজেট। স্পিকার হাফিজউদ্দিন আহমদের সভাপতিত্বে মঙ্গলবার বাজেটটি পাশ হয়।
2: নির্দিষ্টকরণ বিল 2026 সংসদে পাশ করা হোক।
4: সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, নির্দিষ্টকরণ বিল 2026 সংসদে পাশ করা হোক, যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে।
3: 1লা জুলাই থেকে নতুন বাজেট কার্যকর হচ্ছে। এর আগে সোমবার কয়েকটি সংশোধনী সহ অর্থ বিল পাশ করে জাতীয় সংসদ। এর মধ্য দিয়ে কর, শুল্ক ও ভ্যাট সংক্রান্ত সব প্রস্তাব চূড়ান্ত হয়। মঙ্গলবার সকালে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশন শুরু হলে বিভিন্ন মন্ত্রণালয়ের বরাদ্দের ওপর ছাঁটাই প্রস্তাব উত্থাপন করেন কয়েকজন সংসদ সদস্য। তবে অর্থ, স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রী সহ সংশ্লিষ্ট মন্ত্রীরা এসব প্রস্তাবের বিপক্ষে যুক্তি তুলে ধরেন। পরে কণ্ঠভোটে ছাঁটাই প্রস্তাবগুলো নাকচ হয়ে যায়। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন,
2: আমি নিশ্চিত করে বলতে চাই, আর্থিক খাতে যে বিশৃঙ্খলা হয়েছে এটা বন্ধ করার জন্য সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ আমরা নিয়েছি এবং এই ধারা অব্যাহত থাকবে।
3: নতুন বাজেটকে ইতিবাচক হিসেবে মূল্যায়ন করেছেন গবেষণা প্রতিষ্ঠান সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক ও অর্থনীতিবিদ তৌফিকুল ইসলাম খান। তিনি বলেন, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রচেষ্টার প্রতিফলন এবারের বাজেটে দেখা গেছে।
5: বাজেটের ইতিবাচক জায়গা হলো যেই নির্বাচনী ম্যানিফেস্টো দিয়ে ওনারা আসছেন, সেই নির্বাচনী ম্যানিফেস্টোর আঙ্গিকে বাজেট তৈরি করার একটা চেষ্টা ওনারা করছেন। সেকেন্ড যেটা, ব্যক্তিগত বিনিয়োগটাকে আনা, তো ব্যক্তি খাতের বিনিয়োগের ক্ষেত্রে বাজেটে বেশ কিছু তারা সেক্টরকে তারা পুনর্জন্মা দেওয়ার চেষ্টা করছে না। এইটার ক্ষেত্রে মানে এখন বাজেট তো বাজেটের কাজ করছে, বাকি কাজ বিষয়গুলোকে যদি সাথে করতে পারে তাহলে বিনিয়োগের কিছুটা ইতিবাচক ধারা আমরা দেখতে পারবো।
3: পহেলা জুলাই থেকে কার্যকর হতে যাওয়া এই বাজেটের মাধ্যমে নতুন অর্থবছরে সরকারের উন্নয়ন, বিনিয়োগ ও অর্থনৈতিক স্থিতিশীলতার লক্ষ্য বাস্তবায়নের কার্যক্রম শুরু হবে। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
0: উল্লেখ্য, গত 11 জুন জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী। বাজেটে রাজস্ব আহরণের লক্ষ্য ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম বাজেটে মানবিক অর্থনীতি গড়ে তোলার একটি সমন্বিত রূপরেখা তুলে ধরা হয়। বাজেটে অর্থনৈতিক প্রবৃদ্ধি 6.5% উন্নীত করা এবং মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়। এদিকে সংসদে গতকাল জুয়া প্রতিরোধ বিল 2026 এবং সাইবার সুরক্ষা সংশোধন বিল 2026 পাশ হয়েছে। অনলাইন বেটিং সহ অনুরূপ কার্যক্রম প্রতিরোধে ও এ সংক্রান্ত অপরাধের বিষয়ে কঠোর শাস্তির বিধান রেখে যুগোপযোগী আইন প্রণয়নে জুয়া প্রতিরোধ বিল 2026 আনা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি পাশের জন্য উত্থাপন করলে সর্বসম্মতিক্রমে কণ্ঠভোটে তা পাশ হয়। এছাড়া সাইবার সুরক্ষা আইন 2026 সংশোধনে সাইবার সুরক্ষা সংশোধন বিল 2026 সংসদে উত্থাপন করা হয়। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বিলটি পাশের জন্য উত্থাপন করলে সর্বসম্মতিক্রমে কণ্ঠভোটে তা পাশ হয়। এর আগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং সংসদে নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর টেবিলে উত্থাপিত প্রশ্ন, জিজ্ঞাসা ও উত্তরে সংসদকে জানান অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে। সংসদের বৈঠক আগামী মঙ্গলবার বেলা 3টায় আবার বসবে। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে 2026-27 অর্থ বছরের বাজেট পরবর্তী নৈশ ভোজ গতকাল বাতিল করা হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ব্যয় সংকোচনের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশ ভোজ বাতিল করা হলে সরকারের প্রায় 50,00,000 টাকা সাশ্রয় হয়েছে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, বিগত ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের আপ্যায়ন খাতে প্রতিবছর ব্যয় হয়েছিল গড়ে 30 থেকে 55 কোটি টাকা। তিনি জানান, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের খাবার সরবরাহ করত। বিগত সরকারের সময়ে এই বিশাল অঙ্কের টাকা এখনও বাকি রয়ে গেছে, যা বর্তমান সরকারকেই পর্যায়ক্রমে পরিশোধ করতে হচ্ছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে চলতি বছরের জুলাই থেকে ডিসেম্বর সময়ের জন্য নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে এই মুদ্রানীতি ঘোষণা করেন কেন্দ্রীয় ব্যাংক গভর্নর মোহাম্মদ মোশতাকুর রহমান। তিনি বলেন, বৈশ্বিক ধাক্কা মোকাবিলা, রপ্তানি সম্প্রসারণ এবং প্রবাসী আয় বাড়াতে নমনীয় ও বাজার নির্ধারিত বিনিময় হার ব্যবস্থা বহাল রাখা হবে। মোহাম্মদ মোশতাকুর রহমান বলেন, আগামী 6 মাসেও সংকোচনমূলক মুদ্রানীতি বহাল থাকবে। জুলাই গণ অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ 8 অভিযোগে করা মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে 10 বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে 2,00,000 টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এই রায় ঘোষণা করেন। আজ থেকে দেশে চালু হয়েছে বাংলা কিউআর। এর মাধ্যমে একটিমাত্র কিউআর কোড ব্যবহার করে ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস কিংবা ডিজিটাল ওয়ালেট সব মাধ্যম থেকে পেমেন্ট করা যাবে। এতে একই দোকানে একাধিক কিউআর রাখার প্রয়োজন হবে না, গ্রাহকদেরও হবে না আলাদা আলাদা কিউআর খোঁজার ঝামেলা। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
6: একটি কিউআর কোড, আর সেটি স্ক্যান করলেই পরিশোধ করা যাবে কেনাকাটার বিল, ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস কিংবা ডিজিটাল ওয়ালেট, যে কোনো মাধ্যমে ব্যবহার করুন না কেন, আর আলাদা আলাদা কিউআর কোড নয়। একটি মাত্র কিউআর কোডের মাধ্যমেই সম্পন্ন হবে সব ধরনের ডিজিটাল লেনদেন। বাংলাদেশকে ধীরে ধীরে নগদবিহীন অর্থনীতির দিকে এগিয়ে নিতে পহেলা জুলাই থেকে সারা দেশে বাংলা কিউআর কার্যক্রম চালু করছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে সব ব্যাংক ও MFS প্রতিষ্ঠানের মধ্যে আন্তঃলেনদেন নিশ্চিত হবে। ফলে একজন গ্রাহক বিকাশ, নগদ, রকেট কিংবা যে কোনো ব্যাংকিং অ্যাপ ব্যবহার করেই একই কিউআর স্ক্যান করে মূল্য পরিশোধ করতে পারবেন, বলছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার।
7: সবার জন্য এটা খুবই সহজলভ্য হবে। আগামী 1 তারিখ থেকে এটা কম্পালসারি সবার জন্য। এটাই একমাত্র কিউআর কোড, অন্য কোনো অপারেটর বা অন্য কোনো কিউআর কোড এখানে আমাদের দেশে চলবে না।
6: এতদিন বিভিন্ন ব্যাংক ও মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠানের জন্য আলাদা আলাদা কিউআর ব্যবহার করতে হতো। এতে একই দোকানে একাধিক কিউআর কোড ঝুলিয়ে রাখতে হতো ব্যবসায়ীদের। নতুন ব্যবস্থায় সেই জটিলতা দূর হবে।
8: এখন একটা কিউআর এর মাধ্যমে আপনি যে কোনো ব্যাংকের অ্যাপে ঢুকে ওই পেমেন্টটা করতে পারবেন। এখন আপনার ব্যাংক চুজ করতে হবে না।
9: আমরা মাল্টিপল পোর্টাল যদি আমাদের চেক করতে হয় সেক্ষেত্রে এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার, বাট একটা পোর্টালের থ্রুতে আসলে এটা আমাদের সময়টা খুব বেঁচে যাবে এই জায়গায়।
6: বাংলাদেশ ব্যাংক বলছে বাংলা কিউআর এর মাধ্যমে দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় একটি অভিন্ন মানদণ্ড প্রতিষ্ঠিত হবে। এতে ব্যবসায়ী ও গ্রাহক উভয়ের জন্যই লেনদেন হবে আরো সহজ, আর নগদবিহীন অর্থনীতির পথে এগিয়ে যাবে বাংলাদেশ। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: সরকারি রাজস্ব অন্যান্য সব ধরনের সরকারি প্রাপ্তি জমার ক্ষেত্রে আজ থেকে এ চালান ব্যবস্থা বাধ্যতামূলক করেছে সরকার। অর্থ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, সরকারি অর্থ তাৎক্ষণিকভাবে ট্রেজারি সিঙ্গেল অ্যাকাউন্টে জমা নিশ্চিত করা, নগদ ব্যবস্থাপনা আরও কার্যকর করা, আর্থিক স্বচ্ছতা বৃদ্ধি এবং ম্যানুয়াল চালান ব্যবস্থা পুরোপুরি বন্ধ করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি অর্থ বছরের শুরু থেকে কোনো মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, স্বায়ত্তশাসিত সংস্থা এবং অধীনস্থ দপ্তর এ চালানের বাইরে অন্য কোনো মাধ্যমে সরকারি রাজস্ব বা অন্যান্য প্রাপ্তি সংগ্রহ ও জমা দিতে পারবে না। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
10: খবরের বাকি অংশ পড়ছি খন্দকার মোহাম্মদ নুরুল ইসলাম। দণ্ডপ্রাপ্ত আসামি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার করা সম্পূর্ণ নিষেধ এবং এ সংক্রান্ত আদালতের নির্দেশনা দেশের গণমাধ্যমগুলোকে কঠোরভাবে মেনে চলতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি গতকাল সচিবালয়ে তথ্য অধিদপ্তর আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি প্রসঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, যতদিন আদালত এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না দিচ্ছে ততদিন আওয়ামী লীগ ফান্ড বা অন্য যে কোনো নামেই আসুক না কেন তাদের কোন রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেয়া হবে না। ভোক্তা পর্যায়ে জুলাই মাসের জন্য সব ধরনের জ্বালানি তেলের মূল্য অপরিবর্তিত রেখেছে সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ গতকাল এ তথ্য জানায়। অপরিবর্তিত মূল্যহার অনুযায়ী প্রতি লিটার অক্টেন 145 টাকা, পেট্রোল 140 টাকা, কেরোসিন 135 টাকা ও ডিজেল 115 টাকা রাখা হয়েছে। আজ থেকে এই মূল্য কার্যকর হয়েছে। নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ উদযাপিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 105তম প্রতিষ্ঠাবার্ষিকী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিবসের এবারের প্রতিপাদ্য হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধার ও উচ্চশিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, বাংলাদেশের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যের ধারক এবং বাহক ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, জুলাই গণ অভ্যুত্থান সহ দেশের সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়েছেন। তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রচলিত শিক্ষা কারিকুলামকে আধুনিক ও সময়োপযোগী করার কোন বিকল্প নেই। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। রাজধানীর বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হয়েছেন 21শে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী, দেশে পাপেট শিল্পের পথিকৃৎ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোস্তফা মনোয়ার। তার মৃত্যুতে দেশের শিল্প, সংস্কৃতি ও গণমাধ্যম অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
11: দেশের চিত্রকলা ও পাপেট আন্দোলনের অন্যতম পথিকৃৎ মোস্তফা মনোয়ারকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। মঙ্গলবার বিকেল 3:30 শ্বশুর তোফায়েল উদ্দিন আহমেদের কবরের পাশে তাকে সমাহিত করা হয়। সকাল থেকেই মোস্তফা মনোয়ারের শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রথমে রামপুরায় বাংলাদেশ টেলিভিশন প্রাঙ্গণে তার মরদেহে শ্রদ্ধা নিবেদন করা হয় এবং সেখানে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বেলা 11:00 কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হলে সর্বস্তরের মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানান। সেখানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার দেয়া হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। সেখানে শিক্ষক, শিক্ষার্থী, শিল্পী ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুলের শ্রদ্ধা জানানো হয়। পরে চ্যানেলাই প্রাঙ্গণ হয়ে তার শেষ যাত্রা পৌঁছায় বনানী কবরস্থানে। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন মোস্তফা মনোয়ার। রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল 8:30 তিনি মারা যান। মোস্তফা মনোয়ারের মৃত্যুতে দেশের শিল্প, সংস্কৃতি ও গণমাধ্যম অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
10: মোস্তফা মনোয়ারের জানাজায় অংশ নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, মোস্তফা মনোয়ার শিল্পকলা ও সাহিত্যের জগতের বহু ক্ষেত্রে বিচরণ করেছেন এবং তিনি নিজে যেমন মেধার অবিরাম চর্চা করেছেন, ঠিক তেমনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দক্ষ হাতে নেতৃত্ব দিয়েছেন।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
12: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
10: এবার আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের লাহোরের কাছে একটি ভবনের ছাদ ধসে 14 শিশুর প্রাণহানি ঘটেছে। লাহোর শহরের উপকণ্ঠে কাহনা এলাকার একটি প্রাইভেট কোচিং সেন্টারে গতকাল এই ঘটনা ঘটে। কর্তৃপক্ষ এই ছাদ ধসের কারণ অনুসন্ধানে একটি কমিটি গঠন করেছে এবং প্রাথমিক তদন্তের অংশ হিসেবে দুইজনকে আটক করেছে। যুক্তরাষ্ট্রের 150 বছরের পুরনো নীতির বিপরীতে গৃহীত ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগ বাতিল করে দেশটির সুপ্রিম কোর্ট আদেশ দিয়েছে, যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী শিশুদের নাগরিকত্ব লাভ তাদের সাংবিধানিক অধিকার। এ রায়ে প্রধান বিচারপতি জন রবার্টস সংবিধানের 4th সংশোধনী মোতাবেক আদেশ দেন যে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী শিশুরা, এমনকি তাদের বাবা মা যদি সেখানে অবৈধভাবে বা সাময়িকভাবে অবস্থান করে, তবুও তারা জন্মসূত্রে মার্কিন নাগরিক। প্রেসিডেন্ট ট্রাম্প একটি নির্বাহী আদেশের মাধ্যমে নাগরিকত্বের এই অধিকার সীমিত করার চেষ্টা করেন। তিনি যুক্তি দেন, যুক্তরাষ্ট্রে নথিপত্রবিহীন অভিবাসী বা সাময়িক ভ্রমণকারীদের সন্তানদের ক্ষেত্রে নাগরিকত্বের এই অধিকার প্রযোজ্য নয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেছেন, হরমুজ প্রণালী থেকে মাইন অপসারণের বিষয়টি সংশ্লিষ্ট সমঝোতা স্মারকের আলোকে পরিচালিত হবে। এক্ষেত্রে তেহরান তৃতীয় পক্ষের হস্তক্ষেপের প্রয়োজন মনে করছে না। তিনি আরও জানান, ইরানের জব্দকৃত অর্থ ছাড়ের জন্য দোহায় কাতারের কর্মকর্তারা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক নিয়ে আলোচনার জন্য বৈঠকে বসতে যাচ্ছেন। এদিকে ইসরায়েলি সৈন্যরা গাজায় অন্তত 8 ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং বৈরুতের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি থাকা সত্ত্বেও দক্ষিণ লেবাননে ফের হামলা চালিয়েছে। সৌদি আরব কিছু প্রবাসী কর্মীর ওয়ার্ক পারমিট সংশোধনের সময়সীমা এই বছরের শেষ পর্যন্ত বাড়িয়েছে। এর ফলে নিয়োগকর্তা ও কর্মীরা প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য বাড়তি সময় পাবেন। সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানায়, এই সময়সীমা বৃদ্ধির সুবিধাটি সেইসব প্রবাসী কর্মীর ক্ষেত্রে প্রযোজ্য হবে যাদের নেটওয়ার্ক ওয়ার্ক পারমিটের মেয়াদ 12 বেশি সময় আগে শেষ হয়ে গেছে এবং যারা কোন প্রতিষ্ঠানে যোগদানের 6 মধ্যেও ওয়ার্ক পারমিট পাননি। মন্ত্রণালয় সতর্ক করে দিয়েছে, এই বাড়তি সময়ের মধ্যে নিয়মভঙ্গের বিষয়গুলো সংশোধন না করা হলে নির্ধারিত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেষ ষোলোতে উঠেছে। মেক্সিকো সিটিতে শেষ ষোলোতে ওঠার লড়াইয়ে মেক্সিকো এখন ইকুয়েডরের মোকাবেলা করছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর 5:15 এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6:50। খবর শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। 2026-27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার জাতীয় বাজেট পাশ হল সংসদে। জুয়া প্রতিরোধ বিল 2026 এবং সাইবার সুরক্ষা সংশোধন বিল 2026 সংসদে পাশ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নতুন মুদ্রানীতি ঘোষণা বাংলাদেশ ব্যাংকের। জুলাই গণ অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসানুল হক ইনুর 10 বছরের কারাদণ্ড। দ্রুত সহজ ও নিরাপদ ডিজিটাল লেনদেন নিশ্চিত করতে আজ থেকে দেশে চালু হচ্ছে বাংলা কিউআর। নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ পালিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস। পাকিস্তানের লাহোরে একটি কোচিং সেন্টারের ছাদ ধসে 14 শিশুর মৃত্যু। এবং ফিফা বিশ্বকাপ ফুটবলে সুইডেনকে হারিয়ে ফ্রান্স ও আইভরি কোস্টকে হারিয়ে নরওয়ে শেষ ষোলোতে, এখন মেক্সিকোর মোকাবেলা করছে ইকুয়েডর। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8:00 ইংরেজিতে।

0: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: সুস্থ পারিবারিক জীবন মানে এমন একটি জীবন যেখানে একটি পরিবারের সার্বিক কল্যাণ এবং উন্নতির লক্ষ্যে একটি দম্পতি ও পরিবারের অন্যান্য সদস্যরা সচেতনভাবে চিন্তা ভাবনা করে যে সিদ্ধান্ত গ্রহণ করে তাকেই কিন্তু বলা যায় সুন্দর এবং পরিবার পরিকল্পিত পরিবার। যে কোনো পরিকল্পনার লক্ষ্যই কিন্তু সুন্দর ভবিষ্যৎ গঠন করা। সঠিক পরিকল্পনার মাধ্যমে পরিবারের সার্বিক মঙ্গল ও উন্নতি সাধন করাই কিন্তু পরিবার পরিকল্পনার লক্ষ্য। আর বন্ধুরা, বুঝতেই পারছেন সুখের ঠিকানার আজকের এই পর্বে আমরা যেটি বলবো সঠিক নিয়মে পিল খাওয়ার গুরুত্ব। আর এই বিষয়ে বলবার জন্য আজ আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন আমাদের সম্মানিত আলোচক ডক্টর নিয়াজ মোহাম্মদ কামালি, পরিবার পরিকল্পনা অধিদপ্তর। আমাদের শ্রোতাদের যে বিষয় আজকে আপনি বলবেন ইতিমধ্যে জেনে গেছেন যে সঠিক নিয়মে পিল খাওয়ার গুরুত্ব। আসলে আমি যেটা প্রথমে বলছিলাম, পরিকল্পিত পরিবার, পরিকল্পনার মাধ্যমে যে পরিকল্পিত পরিবার গঠন করা হয় তখনই আসলে সঠিক নিয়মে পিল খাওয়ার ব্যাপারটা চলে আসে। তো জন্ম নিয়ন্ত্রণে এই যে সঠিক নিয়মে পিল খাওয়ার গুরুত্ব, এই ব্যাপারটা যদি আমাদেরকে একটু বলতেন।
2: প্রথমে যেটা বলবো যে আমাদের পরিবার পরিকল্পনা অধিদপ্তরে দুই রকম পিল নিয়ে আমরা কাজ করি, সেটা হলো একটা হলো মিশ্র বড়ি বা যেটাকে আমরা বাংলায় বলি সুখী, আর যেখানে হলো এস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের কম্বিনেশন আছে, আর একটা হলো আপন বড়ি যেটা প্রোজেস্টেরন অনলি পিল, সেইটাতে শুধু প্রোজেস্টেরন হরমোন আছে। এখন দুই রকম বড়ি আমাদের প্রোগ্রামে আছে। তাছাড়া যেটা হলো বাজারে বিভিন্ন রকম মিশ্র বড়ি আছে, ফেমিকন গোল্ড, ওভারস্টেট গোল্ড, এরকম নর্স্টেট, এরকম অনেক বড়ি আছে, এবং মিনিকন যেটা আপন আমাদের যে অল্টারনেট, এগুলো বাজারে আছে। এখন যেটা হলো যে পরিকল্পিত পরিবার গঠন করতে হলে অবশ্যই সেই দম্পতিকে শুরু থেকেই কিন্তু সুন্দরভাবে যে কোনো একটা পদ্ধতির মধ্যে দিয়ে আসতে হবে। আমাদের পরিবার পরিকল্পনা অধিদপ্তরে যে কোনো 7টা পদ্ধতি নিয়ে আমরা কাজ করি, তার মধ্যে পিল হলো অন্যতম এবং সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি হলো যেটা আমাদের এই প্রোগ্রামে আছে।
1: খুবই জনপ্রিয় না কার্যকর?
2: খুবই কার্যকর, যেমন হলো 99.9% কার্যকর মিশ্র বড়ি, এবং যেটা আপন বড়ির কথা বললাম সেটা 97-98% কার্যকর। যার জন্য এটা মানে যদি সঠিক নিয়মে সঠিকভাবে কেউ খায় তাহলে কিন্তু তার কোন অসুবিধা হবে না।
1: তার মানে 93% এটা কার্যকারিতা আছে। এবং সঠিক নিয়ম বলতে আপনি কি বুঝাতে চাচ্ছেন, ঠিক কি নিয়মে সে খাবে?
2: এখানে দুই রকম বড়ির কথাই বললাম, যে পিলের কথা বললাম, এই দুই রকম পিলের মধ্যে আগে মিশ্র বড়ির কথাটাই বলি। মিশ্র বড়িটা হলো যেটা সুখী নামে পরিচিত আমাদের, এটা কিন্তু আমরা আমাদের যে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র আছে, উপজেলা হেলথ কমপ্লেক্স, তারপর MCWC সহ বিভিন্ন NGO ক্লিনিকে যে আছে, এটা আমরা কিন্তু ফ্রি অফ কস্ট দিয়ে থাকি। এই মিশ্র বড়িটা মধ্যে আছে এস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। এস্ট্রোজেন

0: আছে লেভেল নর্থ ডিস্টিল, সেটা হলো 0.15% ও 0.15 মিলিগ্রাম, এবং যেটা ইস্ট্রোজেন আর্টিফিশিয়াল ইস্ট্রোজেন সেটা আছে হলো 0.03 মিলিগ্রাম। তো যার জন্য এখানে এই কার্যকরীটা বেশি প্রিভেন্ট প্রোজেস্টেরন কাজ করে, এবং সাথে সাথে যেটা হলো ইস্ট্রোজেনটা তাকে আরো অ্যাগ্রাভেট করে, এই কাজটাকে এনহ্যান্স করে। এখানে যে জিনিসটা হলো সঠিক নিয়মের কথা বলতে হলে তাকে মাসিকের প্রথম দিন থেকে মহিলাকে এই বড়িটা খেতে হবে, মিশ্র বড়িটা, এবং এটা এক নাগারে 21 দিন খাওয়ার পরে লাল বড়ি আছে সাথে আরো 7টা, এই মোট 28 দিন এক নাগারে খেয়ে যাবে। এবং যেদিন এই লাল বড়ি শেষ হবে তারপরে আবার সাদা বড়ি আরম্ভ করবে যদি সে বাচ্চা নিতে না চায়। আর যদি এর মধ্যে একদিন বা দুই দিন এই মিশ্র বড়িটা যেটা সুখী বড়িটা যদি বাদ যায়, তাহলে কিন্তু তাকে কিন্তু পরের দিন যখন মনে পড়বে তখন কিন্তু তার ওই যে বড়িগুলি খেতে পারে নাই সেটা সঙ্গে সঙ্গে খেয়ে নেবে, আর যথারীতি নিয়ম অনুযায়ী প্রতিদিন বড়িটা তো খেতে হবে। কিন্তু যদি পরপর 3 দিন সে ভুলে যায় তাহলে কিন্তু আসলে কার্যকরিতা থাকে না, সেই ক্ষেত্রে কিন্তু বড়ি চালিয়ে যাবে এবং সাথে যখন স্বামী স্ত্রী মেলামেশা করবে তখন কিন্তু কন্ডম ব্যবহার করবে। প্রতিদিন যদি রাত 8টায় বড়ি খায় প্রতিদিন রাত 8টায় খেতে হবে, এই নিয়মটাকে যেন নির্দিষ্ট টাইমে যাতে 24 আওয়ার্স কাভার করে, কোন সময় যদি কম বেশি হয় তাহলে বেশি হলে একটু অসুবিধা
1: হয়ে যাবে।
0: আর যারা তামাক সিগারেট জাতীয় এরা খায় আমাদের মহিলারা, সেই ক্ষেত্রে কিন্তু এর কার্যকারিতা অনেক কমে যায়, এই দিকে খেয়াল রাখতে হবে তাদেরকে, তারা যেন না খায়। এবং তা যদি খায় তাহলে কিন্তু হার্ট ডিজিজ থেকে আরম্ভ করে শরীরের বিভিন্ন অঙ্গের হানি হতে পারে। আর আপন বুড়ি যেটা, আপন বুড়িটা হলো প্রোজেস্টেরন অনলি পিল, এটা প্রথম 6 মাস, আজকে বাচ্চা হলো গর্ভফুল বের হওয়ার পর থেকে সে প্রথম 6 মাস খাবে, প্রতিদিন একই নিয়মে একই সময় খেতে হবে। যদি 3 ঘন্টার ডিফারেন্স হয় তাহলে কিন্তু এই বড়ির কার্যকরিতা থাকবেই না, যার কারণে এটা খুব প্রিকশনস এবং খুব সাবধানতার সাথে আপনার মেনটেন করতে হবে। আর বড়ি খেলে তাকে পর্যাপ্ত পানি খেতে হবে, একটু টক জাতীয় জিনিস খাবে, তাহলে তার
1: পার্শ্ব প্রতিক্রিয়া কি কিছু আছে?
0: পার্শ্ব প্রতিক্রিয়া খুবই নেগলেজিবল, আর এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রিকমেন্ডেই এই বড়িগুলি সারা বিশ্বে সমাদৃত এবং খুব জনপ্রিয়। এই কারণে যে এখানে পার্শ্ব প্রতিক্রিয়া বলতে, ধরেন আপনি পানি কম খেলেন তাহলে আপনি একটু শরীরে জ্বালা পোড়া করতে পারে, কিন্তু তখন দোষটা হয়ে যাবে এর, আসলে তা না। আপনি একটা যার 60 কেজি ওজন বা 50 কেজি ওজন, তার কিন্তু কমপক্ষে 2 থেকে 2.5 লিটার পানি পান করতেই হবে প্রতিদিন। এই ব্যাপারটা ঘটলে, এবং যারা সিডেন্টারি ওয়ার্কার, হার্ড ওয়ার্কার যারা আছে, যারা কঠোর পরিশ্রম করে, তাদের ক্ষেত্রে রোদে কাজ করে সোয়েটিং হচ্ছে, তাদের ক্ষেত্রে একটু আর একটু বাড়িয়ে 3 লিটার পর্যন্ত খেতে হতে পারে, তাহলে তেমন কোনো সমস্যার সমাধান না।
1: অনেক ধন্যবাদ আপনাকে শ্রোতা, আপনারা জানলেন সঠিক নিয়মে পিল খাওয়ার গুরুত্বটা কতখানি নিশ্চয়ই জেনে নিলেন, এবং অবশ্যই সেই অনুযায়ী আপনারা পালন করবেন।
2: এডিস মশাবাহিত ভাইরাস জনিত রোগ ডেঙ্গু। এডিস মশা সাধারণত ভোরবেলা ও সন্ধ্যার পূর্বে কামড়ায়। ডেঙ্গু জ্বরের লক্ষণগুলো হলো তীব্র মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, শরীরের পেশি ও জয়েন্টে ব্যথা, বমি বমি ভাব, নাসিয়া গ্ল্যান্ড ফুলে যাওয়া, শরীরের র‍্যাশ ওঠা, শরীরে লালচে দানা, পাতলা পায়খানা। ডেঙ্গু জ্বর হলে স্বাভাবিক খাবারের পাশাপাশি বেশি বেশি তরল খাবার যেমন স্যালাইন, ডাবের পানি, লেবুর শরবত, ফলের রস, স্যুপ খেতে হবে। ডেঙ্গু প্রতিরোধে ঘর, অফিস বা কর্মস্থলের জানালা সব সময় বন্ধ রাখতে হবে। মশার কামড় থেকে বাঁচতে যতটা সম্ভব শরীর ঢেকে রাখতে পারে এমন পোশাক পরিধান করতে হবে। দিনে অথবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। মশার প্রজনন রোধে ঘরে ও আশপাশের যে কোনো পাত্র, মাঠ অথবা রাস্তায় পানি জমতে দেওয়া যাবে না। সেবা নিন, সুস্থ থাকুন, ভয় বা আতঙ্ক নয়, সতর্ক ও সচেতন থাকুন। ডেঙ্গু হলে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন।
1: আর শ্রোতা, অনুষ্ঠান কিন্তু একদম শেষের পর্যায়ে, বলবো শেষের কথাগুলো। অনুষ্ঠান গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি আফরোজা আক্তার পাপড়ি, সম্পাদনায় মোহাম্মদ। আকবর হোসেন এবং অনুষ্ঠানটির প্রযোজনা করলেন শাহিদা মঞ্জুরি।
2: সুখের ঠিকানা অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি।

0: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এখন শুনব দেশাত্মবোধক গান, শিল্পী
1: বশির আহমেদ, আর গানটি হচ্ছে আমার জীবন মরণ তোমার সুখে। লিখেছেন মাসুদ করিম, সুর করেছেন অজিত রায়।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন দেশের গান। এবারের শিল্পী রুনা লায়লা, গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান, সুরকার খন্দকার নুরুল আলম।

দেশাত্মবোধক গান শুনছেন। এবারের শিল্পী ইন্দ্র কিশোর, গীতিকার সিদ্দিক চৌধুরী, সুরকার এ এইচ এম রফিক।

শ্রোতা বন্ধুরা শুনছেন আমাদের তুলনাহীন বাংলাদেশের গান, দেশের গান। এবারে দ্বৈতকণ্ঠে ডলি মণ্ডল ও আবুল বাশার সিকদার, গীতিকার প্রাণগোপাল বিশ্বাস, সুর করেছেন উজ্জ্বল সিনহা।

0: শুনছিলেন দেশের গান।
1: পথ চলিতে যদি চকিতে কবু দেখা হয় পরানো প্রিয়, অথবা ভালোবাসার স্বাদ জাগে, অথবা আমায় নহে গো নহে ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান।
0: আমায় নহে গো ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান, এই ভালোবাসার গানগুলো কে লিখেছেন?
1: এই কাজী নজরুল ইসলামের সেই গানগুলো যদি আমরা এখন শুনি কেমন লাগবে?
0: অবশ্যই ভালো লাগবে।
1: তাহলে চলো আমরা চলে যাই প্রথম শিল্পী ফেরদৌসী রহমান।

0: transactions. Dhaka University Day is being observed today amid various programs. Roof collapse kills 14 children at a tuition center in Lahore of Pakistan. And in FIFA World Cup football, Ivory Coast beat Norway while France won against Sweden. Mexico is now facing Ecuador at Mexico. That is the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: বৌমা,
3: জি আব্বা,
2: বাবুর জ্বরটা কি কমছে?
3: জি আব্বা, ওহন তো কম কমই লাগে।
2: চিন্তা করো না মা, বিকাল পর্যন্ত দেখো, তারপর না হয়।
3: চিন্তা তো করি অন্য কারণে আব্বা।
2: কি কারণে?
3: হুন তা সি সাইড থেকে নাকি বাসা গো খালি হাম হইতাছে, হাম আর হাম।
2: যত হুনতাস তত হয়তো না হইতে পারে, তবে হামের প্রকোপ হঠাৎ করে কিছুটা বাড়ছে সত্য।
3: সাইড দিক থেকে খালি খারাপ খারাপ সংবাদ পাই, হামে নাকি।
2: মা গো, আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি, চিন্তা করো না মা।
3: ডাক্তারে কি বলছে আব্বা?
2: বিকালবেলায় বাবুরে নিয়ে যাইতে।
4: আব্বা, এই জ্বরের মধ্যে তুমি বাবুরে নিয়ে কই যাইবা?
2: ডাক্তারের কাছে।
4: কেওর কাছে যাওয়ার লাগবো না, সব ব্যবস্থা আমি করতেছি।
3: আফা
4: আফা আফা করো না, ঠিক মতন বাচ্চার যত্ন নিলে আর।
3: আমার বাচ্চার যত্ন আমি নেই না।
2: নাদিরা, তুই বাচ্চার মার থেকে বেশি বুঝস।
4: আমারে খোটা দিও না আব্বা, এমন বাটপার জামাইয়ের কাছে আমার বিয়া দিছিলা যে ছয় মাসের মাথায় আমারে ছাইড়া দিয়া গেছে গা, নাইলে আমার বাচ্চাও আইস তোমার গর্দান ছাড়াইত।
2: তোর এই খাসলতার কারণে তোর জামাই পলাইছে।
3: আব্বা আব্বা, এসব কথা কই না, থাক।
4: যে যাই কোক, আমি আমার দায়িত্ব পালন করে যাবো ইনশাল্লাহ। এই যে খনকারের কাছ থেকে হামের দাওয়াই নিয়ে আইছি, নিম পাতা সেচ্চা।
2: আর নিম পাতা সেচ্চা কিছু করণ লাগবো না তোমার। কইলাম না, আমি ডাক্তারের লগে আলাপ করে আইছি, ডাক্তারে কইছে ভয়ের কিছু নাই।
4: ভয়ের কিছু না থাকলে হামে এত বাচ্চা মরে যাইতেছে কেন?
2: যেসব বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর যেসব বাচ্চার মা বাবা কম সচেতন, তাদের সমস্যা হইতাছে। হামের পরে যাগো নিউমোনিয়া হয়েছিল অথবা অন্য কোনো জটিলতা হয়েছিল, সেই সব বাচ্চাগুলোর মধ্যে অনেকে হয়তো মারা গেছে, কিন্তু হামের লক্ষণ দেখেই সেই সব বাচ্চারে ডাক্তারের কাছে নিলে এমনটা হয়তো হইতো না।
3: আব্বা, আপনি তো দেখছেন বাবুরে, কোনো লক্ষণ কি?
2: ডাক্তারে কইল হাম সাধারণ সর্দি কাশির মতোই একটা ভাইরাস জনিত রোগ, শুরুতে সর্দি কাশি জ্বর, তারপরে খেয়াল করতে হয় কানের আশেপাশে পিঠে লাল ঘামাচির মতন দানা দানা দেখা যায় কিনা, চোখ উঠার মতো চোখ লাল হয় কিনা, তারপর মুখের ভিতর গালে সাদা সাদা দাগ দেখা যায় কিনা।
3: আল্লাহ মেহেরমান, বাবুর তো এইসব লক্ষণ দেখলাম না আব্বা, কিন্তু জ্বরে কাহিল হয়ে পড়ছে।
4: আব্বা, আপনি আর আপনার আদরের বৌমা যা খুশি করেন, আমি এই যে ওষুধ পুষ্কুণিতে ফালামু, আমিও কইলাম বাপের বেটি।
2: আমার বেটি এমন হইল কেমনে বুঝি না।
3: থাক আব্বা, ঘর সংসার না থাকলে মাইয়া মানুষের মাথায় এমনও ঠিক থাকে না।
2: শোনো মা, হামের রোগীর কাছ থেকে সুস্থ বাচ্চা করে দূরে রাখতে হইব, অসুস্থ বাচ্চার হাঁচি কাশি থেকে এই রোগ ছড়ায়। হাম একটা ছোঁয়াচে রোগ, সাধারণত 9 মাস বয়সে প্রথম ডোজ আর 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ হামের টিকা দিতে হয়।
3: আব্বা, বাবুরে তো 9 মাস বয়সে হামের টিকা দেওয়ানো হয়েছিল, তারপরেও হাম?
2: হাম নাও তো হইতে পারে, তবে সামান্য সর্দি জ্বর অবহেলা করা ঠিক না, ডাক্তারের পরামর্শ লওয়াটা কর্তব্য। বিকালে তুমি রেডি হয়ে ডাক্তারের কাছে যামুনে, তারপর দ্বিতীয় টিকার সময় হলে টিকাটাও দেওয়ানোর ব্যবস্থা করুন।
3: জি আব্বা।
2: আরেকটা কথা, বর্তমানে সরকারের বিশেষ ব্যবস্থায় টিকাদান কর্মসূচির আওতায় সকল টিকাদান কেন্দ্রে হামের টিকা দেওয়া হইতেছে। এখন থেকে 9 মাসের পরিবর্তে 6 মাস বয়সের শিশুদের প্রথম ডোজ টিকা দেওয়া হবে, মানে 6 মাস থেকে 10 বছর বয়সের শিশুদের হামের টিকা দেওয়া হইব।
3: তাইলে তো দেরি না কইরা এই খবরটা সবারই পৌঁছায় দিতে বাবা।
2: হ্যাঁ।
1: এই অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা বন্ধু, আয়োজনে এবারে রয়েছে আধুনিক গান। প্রথম গান যে ছিল দৃষ্টির সীমানায়, গানের কথা লিখেছেন মনিরুজ্জামান মনির, সুর করেছেন আলাউদ্দিন আলী, কণ্ঠ দিয়েছেন শাহনাজ রহমাতুল্লাহ।

শুনছেন আধুনিক গান। এবারে সৈয়দ আব্দুল হাদী গিয়েছেন যা খুশি আমায় বলো। গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান, সুর করেছেন খন্দকার নুরুল আলম।

দুচোখে তুমি তো জল ছবি। এবারের এই আধুনিক গান লিখেছেন কবির বকুল, সুর করেছেন লাকি আখন্দ, কণ্ঠ দিয়েছেন ফামিদা নবী।

আধুনিক গানের এবারের শিল্পী সুমন রাহাত, গীতিকার মোহাম্মদ মাহবুবুল ইসলাম, সুরকার মোহাম্মদ হাসান আলী।

এই গানটির সঙ্গে শেষ হয়ে গেল আধুনিক গানের আয়োজন। বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যেই শুনতে পারবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: সুপ্রশ্রোতা, শুভ সকাল। বিশ্বজুড়ে এখন ফুটবল প্রেমীদের সবচেয়ে বড় উৎসব। সবার চোখ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার দিকে, কারণ এখন চলছে বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর, ফিফা বিশ্বকাপ 2026।
1: ঠিক তাই। আর এই মুহূর্তে আমরা আছি সবচেয়ে রোমাঞ্চকর নকআউট পর্ব, রাউন্ড অফ 32-এ। প্রতিটি ম্যাচেই দেখা যাচ্ছে টানটান উত্তেজনা, দারুণ লড়াই আর অবিশ্বাস্য সব মুহূর্ত। বিদায় নিয়েছে বেশ কয়েকটি শক্তিশালী দল, আবার অনেক দল নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে এগিয়ে যাচ্ছে পরের ধাপে।
0: আর সেই পরের ধাপে এগিয়ে যাওয়ার মধ্যে ইতোমধ্যেই কানাডা, ব্রাজিল, প্যারাগুয়ে, মরক্কো, নরওয়ে, ফ্রান্সের মতো পরাশক্তিগুলো নিজেদের সেরাটা দিয়ে জায়গা করে নিয়েছে রাউন্ড অফ 16-তে। বন্ধুরা, বিশ্বকাপ মানেই কিন্তু এমন চমক, প্রতিটি ম্যাচেই বদলে যেতে পারে সব হিসেব নিকেশ।
1: ফুটবল প্রেমীদের মনে এখন একটাই প্রশ্ন, শেষ পর্যন্ত কোন দল জিতবে বিশ্বকাপের সোনালী ট্রফি, কার হাতে উঠবে বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত এই শিরোপা। সেই উত্তর জানতে অপেক্ষা করতে হবে মহারণের শেষ বাঁশি পর্যন্ত।
0: প্রতিটি গোল, প্রতিটি সেভ, প্রতিটি মুহূর্ত যেন লিখে দিচ্ছে নতুন ইতিহাস, তাই বিশ্বকাপের উত্তেজনা উপভোগ করতে চোখ রাখুন প্রতিটি ম্যাচে।
1: আগামী 19 জুলাই যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল। সেদিনই জানা যাবে কে হচ্ছে ফিফা বিশ্বকাপ 2026-এর নতুন বিশ্ব চ্যাম্পিয়ন।
0: ততদিন পর্যন্ত বিশ্বকাপের প্রতিটি মুহূর্ত উপভোগ করুন, ভালো কাটুক আপনার প্রতিটি দিন, প্রতিটি সময় ফুটবলের সাথে, আনন্দের সাথে। এমনই প্রত্যাশায় শুরু করছি আজকের দর্পণ।

0: বন্ধুরা, এবার একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। আজ পহেলা জুলাই বাংলাদেশের শিক্ষা, ইতিহাস ও ঐতিহ্যের এক গৌরবোজ্জ্বল দিন, কারণ এই দিনে প্রতিষ্ঠিত হয়েছিল দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়।
1: 1921 সালের পহেলা জুলাই মাত্র 3টি অনুষদ, 12টি বিভাগ এবং অল্প সংখ্যক শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। আজ শতবর্ষ পেরিয়ে এটি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং দেশের জ্ঞান চর্চা, গবেষণা, সংস্কৃতি ও নেতৃত্ব গড়ে তোলার অন্যতম প্রধান কেন্দ্র।
0: দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ আন্দোলন সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা ইতিহাসের অংশ হয়ে আছে। ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান এবং মহান মুক্তিযুদ্ধ, প্রতিটি অধ্যায়ে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের অবদান জাতি আজও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।
1: শিক্ষা, বিজ্ঞান, সাহিত্য, শিল্প সংস্কৃতি, প্রশাসন কিংবা রাষ্ট্র পরিচালনা, প্রতিটি ক্ষেত্রেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসংখ্য কৃতি শিক্ষার্থী দেশের পাশাপাশি বিশ্ব পরিসরেও রেখে চলেছেন সাফল্যের উজ্জ্বল স্বাক্ষর।
0: জ্ঞান, মানবিকতা ও মুক্ত চিন্তার আলো ছড়িয়ে আজও লাখো শিক্ষার্থীর স্বপ্নের ঠিকানা এই বিশ্ববিদ্যালয়। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয় প্রাচ্যের অক্সফোর্ড।
1: আজ পহেলা জুলাই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারী, প্রাক্তন শিক্ষার্থী এবং শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুভ জন্মদিন ঢাকা বিশ্ববিদ্যালয়। জ্ঞানের আলোয় আলোকিত হোক আগামীর বাংলাদেশ।

0: হ্যাঁ বন্ধুরা, এবারে জানিয়ে দিচ্ছি আজকের দর্পণে যা যা থাকছে আপনাদের জন্য। প্রথমেই থাকছে এই দিনে, তারপর থাকছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের প্রাচীন খেলা, মেলা ও উৎসব নিয়ে নিবন্ধ উৎসবে বাংলাদেশ।
1: এরপরই থাকছে আপনাদের পাঠানো ইমেইলের উত্তরদানের পর্ব ই আলাপন, এবং সবশেষে থাকছে আমাদের গান আয়োজনে একটি ছায়াছবির গান। জানিয়ে দিলাম আয়োজন সূচি, এবার চলে যাচ্ছি মূল পরিবেশনায়।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এই দিনে পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ পহেলা জুলাই 2026 খ্রিস্টাব্দ। জেনে নিই আজকের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা। শুরুতেই জানাবো 1847 সালের কথা। 1847 সালের পহেলা জুলাই মার্কিন ডাক বিভাগ প্রথম ডাক টিকিট চালু করে। 1908 সালের আজকের এই দিনে আন্তর্জাতিক আতন্ত সংকেত SOS চালু হয়। 1991 সালের আজকের এই দিনে বাংলাদেশে মূল্য সংযোজন কর ভ্যাট চালু হয়। 1997 সালের পহেলা জুলাই অর্থাৎ আজকের এই দিনে উপমহাদেশের বৃহত্তম বিজ্ঞান সংগ্রহালয় ও বিজ্ঞান কেন্দ্রিক বিনোদন উদ্যান সায়েন্স সিটি কলকাতার উদ্বোধন করা হয়। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ঐতিহাসিক ঘটনার বিবরণের পর এবারে জানাব আজকের এই দিনে জন্মগ্রহণ করেছেন এমন কিছু বিখ্যাত মানুষের কথা। 1899 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন চার্লস লটন, ইংরেজ অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার। 1923 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন হাবিবুর রহমান, বাঙালি কবি, শিশু সাহিত্যিক এবং সাংবাদিক। 1924 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন অ্যান্টনি রামালেস, স্প্যানিশ ফুটবলার। 1928 সালের পহেলা জুলাই অর্থাৎ আজকের এই দিনে জন্মগ্রহণ করেন মীর কাসেম খান, একুশে পদক বিজয়ী বাঙালি সেতারবাদক, সুরকার এবং সঙ্গীত পরিচালক। মুস্তফা আকাদ, সিরিও আমেরিকান পরিচালক ও প্রযোজক, জন্মগ্রহণ করেন 1930 সালের আজকের এই দিনে। এম এন আখতার, চট্টগ্রামের আঞ্চলিক গানের জনপ্রিয় গীতিকার, সুরকার এবং শিল্পী, তিনি জন্মগ্রহণ করেছেন 1932 সালের আজকের এই দিনে। সুপ্রিয় শ্রোতা, বাংলা গানের আকাশে আমাদের দেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী সৈয়দ আব্দুল হাদি। চলচ্চিত্রের গান, দেশাত্মবোধক গান, আধুনিক গানসহ অসংখ্য গান উপহার দিয়ে তিনি সমৃদ্ধ করেছেন বাংলা সঙ্গীত ভাণ্ডারকে। গুণী এই শিল্পী জন্মগ্রহণ করেন 1940 সালের পহেলা জুলাই অর্থাৎ আজকের এই দিনে। 70 দশকে জনপ্রিয় ও প্রতিভাবান টিভি ও চলচ্চিত্র অভিনেত্রী ডলি আনোয়ার, বাংলাদেশ টেলিভিশনের প্রথম টেলিভিশন ড্রামা একতলা দোতলায় অভিনয়ের মধ্য দিয়ে ডলি আনোয়ারের জীবন শুরু হয়। জনপ্রিয় গুণী এই অভিনেত্রী জন্মগ্রহণ করেছেন 1948 সালের পহেলা জুলাই। 1961 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন কার্ল লুইস, মার্কিন ক্রীড়াবিদ। ঠিক একই বছরের একই দিনে অর্থাৎ 1961 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন প্রিন্সেস ডায়ানা, যুক্তরাজ্যের যুবরাজ্ঞী, যাকে বলা হয় জনগণের হৃদয়ের রাজকুমারী। সুপ্রিয় শ্রোতা, আজ পহেলা জুলাই 2026, আজকের এই দিনে আপনাদের অনেকেরই জন্মদিন। আজ আপনাদের যাদের জন্মদিন, সবাইকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, শুভ জন্মদিন। এবারে জানাব আজকের এই দিনে মৃত্যুবরণ করেছেন এমন কিছু বিখ্যাত মানুষের কথা। 1839 সালের আজকের এই দিনে মৃত্যুবরণ করেন দ্বিতীয় মাহমুদ, উসমানীয় খলিফা ও 30তম উসমানীয় সুলতান। 1896 সালের আজকের এই দিনে মৃত্যুবরণ করেন হ্যারিয়েট বিচার স্টো, মার্কিন লেখিকা এবং দাস প্রথা বিলোপ আন্দোলনের সক্রিয় কর্মী। উইলিয়াম লরেন্স ব্র্যাগ, অস্ট্রেলীয় বংশোদ্ভূত ব্রিটিশ পদার্থবিজ্ঞানী, তিনি মৃত্যুবরণ করেছেন 1971 সালের আজকের এই দিনে। হুয়ান পেরন, আর্জেন্টিনার রাষ্ট্রপতি, মৃত্যুবরণ করেন 1974 সালের আজকের এই দিনে। 1996 সালের আজকের এই দিনে মৃত্যুবরণ করেন মার্গো হোমিংওয়ে, মার্কিন ফ্যাশন মডেল ও অভিনেত্রী। 1997 সালের আজকের এই দিনে মৃত্যুবরণ করেন রবার্ট মিচাম, মার্কিন অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, লেখক, কবি, সুরকার ও গায়ক। সিলভিয়া সিডনি, মার্কিন অভিনেত্রী, মৃত্যুবরণ করেন 1999 সালের আজকের এই দিনে। মার্লন ব্র্যান্ডো, অস্কার পুরস্কার বিজয়ী মার্কিন চলচ্চিত্র অভিনেতা, মৃত্যুবরণ করেন 2004 সালের পহেলা জুলাই অর্থাৎ আজকের এই দিনে। সুপ্রিয় শ্রোতা, এই দিনে পর্ব আজ এ পর্যন্তই।

0: শুনছিলেন এই দিনে পর্ব।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, প্রকৃতিতে এখন বর্ষাকাল। বর্ষা মানেই প্রকৃতির নতুন রূপ, সজীবতার স্পর্শ আর হৃদয় জুড়ে অন্যরকম ভালো লাগা। আষাঢ় শ্রাবণের বৃষ্টিধারা যেন ধুয়ে মুছে নতুন করে সাজিয়ে তোলে চারপাশ।
0: এই সৌন্দর্য আর আনন্দকে উদযাপন করতেই আয়োজন করা হয় বর্ষা উৎসব। নাচ, গান, কবিতা আর বর্ণিল আয়োজনে প্রকৃতি ও সংস্কৃতির অপূর্ব মিলন মেলায় মুখর হয়ে ওঠে চারপাশ।
1: বৃষ্টি ভেজা দিন, কদম ফুলের সুবাস আর মেঘের আনাগোনায় বর্ষা উৎসব হয়ে ওঠে প্রাণের উৎসব। শ্রোতা বন্ধুরা, এবারে উৎসবে বাংলাদেশ পর্বে আমরা শুনব বর্ষা উৎসব নিয়ে। এ পর্বের গ্রন্থনা ও উপস্থাপনায় আছেন সিদ্ধার্থ শঙ্কর জোয়ারদার, অধ্যাপক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে।
2: প্রিয় শ্রোতা, রবীন্দ্রনাথ ঠাকুর তার বর্ষা মঙ্গল কবিতায় লিখেছেন, ওই আসে ওই অতি ভৈরব হরষে, জলসিঞ্চিত খিতি সৌরভ রভসে, ঘন গৌরবে নবযৌবনা বরষা, শ্যাম গম্ভীর সরষা। বাংলা বর্ষপঞ্জী অনুসারে আষাঢ় শ্রাবণ অর্থাৎ মধ্য জুন থেকে মধ্য আগস্ট পর্যন্ত দুই মাস বর্ষাকাল, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে বর্ষা শুরু হয় জুন থেকে এবং অক্টোবর পর্যন্ত থাকে এর স্থায়িত্ব। এ সময়ই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবাহিত হয়, যার ফলে বৃষ্টিপাত ঘটে, জলমগ্ন হয় সারা দেশ। বাংলাদেশের বার্ষিক মোট বর্ষণের 80% বেশি বৃষ্টিপাত হয় বর্ষাকালে। ষড়ঋতুর এই দেশে প্রতিটা ঋতুরই তাৎপর্য আছে ভিন্ন ভিন্ন, কিন্তু বাঙালি জীবনে বর্ষাকালের গুরুত্ব সীমাহীন। গ্রাম প্রধান এই দেশে বর্ষাকাল সবচেয়ে বেশি অনুভূত হয় নিভৃত পল্লীতে, যার পাশ দিয়ে বয়ে যায় দীর্ঘ নদী আর নদীর কূল ঘেঁষে সুবিস্তৃত মাঠ। বর্ষা উপভোগের প্রকৃত জায়গা হচ্ছে গ্রাম। অনাদিকাল থেকে এই দেশে ঋতুর পরিক্রমায় যে বর্ষা আসে সেটা মানুষের মনের উপর প্রভাব ফেলে দারুণভাবে। প্রতিবছর বাংলা বর্ষপঞ্জির তৃতীয় মাস আষাঢ়ের প্রথম দিন অর্থাৎ গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে সাধারণত জুন মাসের 15 বর্ষা উৎসব পালিত হয়ে থাকে। সারা দেশে সেভাবে বর্ষা উৎসব পালন করা না হলেও বড় বড় শহরগুলোতে এটা একটা উৎসবের আমেজ নিয়ে আসে। দিনটিতে গান, নাটক, কবিতা, আবৃত্তি, চলচ্চিত্র প্রদর্শনী, পুতুল নাচ, ইলিশ উৎসব প্রভৃতি আয়োজনের মাধ্যমে উদযাপিত হয়ে থাকে। বর্ষাকালের প্রথম দিনকে বরণ করে নেবার জন্য মেয়েরা ঐতিহ্যবাহী নীল শাড়ি পরিধান করেন। সঙ্গীত, নৃত্য ও আবৃত্তির প্রাণোচ্ছলতায় উচ্ছ্বসিত হয়ে বর্ষাকে অভিবাদন জানানো হয়। বর্ষা উৎসবকে বর্ষাবরণ বা বর্ষা মঙ্গলও বলা হয়ে থাকে। ঢাকা রবীন্দ্র সরোবর, বাংলা একাডেমির নজরুল মঞ্চ কিংবা বিভিন্ন সাংস্কৃতিক কেন্দ্র, বিভিন্ন বিশ্ববিদ্যালয় কবিতা ও নাচের মধ্য দিয়ে দিনটি বরণ করে নেয়। গ্রীষ্মে রুক্ষতা ও তীব্র দাবদাহ শেষে বর্ষার আগমন প্রকৃতি ও জনজীবনে এক অনাবিল স্বস্তি নিয়ে আসে। বাংলা সাহিত্যে বর্ষার অনিবার্য উপস্থিতি আমাদের জীবনকে পাল্টে দেয়। বাঙালির বর্ষা উৎসবের ইতিহাস সুপ্রাচীন লোক ঐতিহ্য এবং আধুনিক নাগরিক সংস্কৃতির এক অপূর্ব সমন্বয়। অতীতে গ্রামীণ উৎসব হিসেবে শুরু হলেও বর্তমানে এটি একটি প্রধান নাগরিক উৎসবে পরিণত হয়েছে। বর্ষাকে আনুষ্ঠানিকভাবে বরণ করার আধুনিক ও সাংস্কৃতিক রূপটি প্রথম শুরু করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি শান্তিনিকেতনে বর্ষামঙ্গল উৎসবের সূচনা করেন। আষাঢ় বা শ্রাবণের কোনো এক মেঘলা দিনে গান, নাচ এবং কবিতা আবৃত্তির মাধ্যমে এই ঋতুকে বরণ করার রেওয়াজ তিনি চালু করেন এবং সেটি বাঙালি মধ্যবিত্ত সমাজে বর্ষা উৎসবের বীজ বুনে দেয়। বাঙালির বর্ষাবরণ সবসময় সাহিত্য এবং সুরের মেলবন্ধনে পূর্ণ থাকে। রবীন্দ্রনাথ ছাড়াও কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ সহ বাংলা সাহিত্যের অনেক কবি বর্ষার বহুমাত্রিক রূপ নিয়ে রচনা করেছেন অসংখ্য কবিতা এবং গান। কালিদাস তার মেঘদূতে বর্ষার যে চিত্র এঁকেছেন তা শুধু বিরহীর মনই ব্যাকুল করে না, বরং সকল মানুষের মনের গভীর অনুভূতিতে বর্ষা সিক্ত হয়। রবীন্দ্র চেতনায় কালিদাস ঠিক এমনিভাবে আমাদের কাছে উপস্থাপন করেছেন, চিরনিশি জাপিতেছে বিরহিণী প্রিয়া, অনন্ত সৌন্দর্য মাঝে একাকী জাগিয়া, আবার হারায় যায় হেরিচারিধার, বৃষ্টি পড়ে অবিশ্রাম ঘনায়ে আধার, আসিছে নির্জন নিশা প্রান্তরের শেষে, কেঁদে চলিয়াছে বায়ু আকুল উদ্দেশ্যে। বাঙালির কাছে বর্ষা অতি প্রিয়। নদী প্রধান এই দেশে বর্ষার অনুভূতি তাই প্রগাঢ়। বর্ষা নিয়ে আসে স্বস্তি, নিয়ে আসে প্রশান্তি। বর্ষাকালে নদী খাল বিল একাকার হয়ে যায়, মন হয়ে ওঠে উদাস, কখনো আবার হালকা। বর্ষার সময় একটা দ্বৈত অনুভূতি আমাদেরকে ঘিরে রাখে, কখনো প্রেমের, কখনো বিরহের, কখনো আনন্দের, কখনো বা বিষাদের। বাঙালির সংস্কৃতি, অর্থনীতি এবং মনস্তত্ত্বের সাথে বর্ষাকাল গভীরভাবে জড়িয়ে আছে। বর্ষায় নদী নালা পানিতে ভরে উঠলে হরেক রকমের দেশি মাছ এবং ইলিশের প্রাচুর্য দেখা যায়। বৃষ্টি নামলেই বাঙালির ঘরে ঘরে খিচুড়ি, ডিম ভাজি, মাংস কিংবা ইলিশ মাছ ভাজা খাওয়ার ধুম পড়ে যায়। কদম, কেয়া, কামিনী, জুথি ফুলের সুবাস এই ঋতুকে আরও বেশি মোহনীয় করে তোলে। বর্ষা উৎসব তাই বাঙালির কাছে অতি আপন, অতি ভালোবাসার এক অনির্বচনীয় অনুভূতি। বর্ষা বাঙালি চেতনার সাথে সাংঘাতিকভাবে মিশে আছে। বর্ষায় প্রাণ উদাস হয়নি এমন কোনো মানুষ পাওয়া যাবে না। প্রাণের ভেতর অতি গোপনে যে সুর বেজে ওঠে সেটা বর্ষারই সুর, বর্ষারই গান। দীর্ঘ তৃষিত হৃদয় সিক্ত হয় বর্ষার অঝোর ধারায়। বর্ষায় প্রিয়জনের জন্য মন ব্যাকুল হয়, আবার বর্ষায় প্রাণে বেজে ওঠে মিলনের সুর। কবিগুরুর কথা বুঝি সেই সত্যকেই সামনে নিয়ে আসে। মেঘের পরে মেঘ জমেছে, আধার করে আসে, আমায় কেন বসিয়ে রাখো একা দ্বারের পাশে। কাজের দিনে নানা কাজে থাকি নানা লোকের মাঝে, আজ আমি যে বসে আছি তোমারই আশ্বাসে।
1: শুনছিলেন উৎসবে বাংলাদেশ পর্ব। শ্রোতা বন্ধুরা, এবার আপনাদের ভালো লাগার অত্যন্ত প্রিয় একটি পর্বে আপনাদের নিয়ে যাব, যে পর্বের নাম ই আলাপন। এই পর্বে আপনারা আপনাদের মনের কথাগুলো লিখে আমাদের কাছে পাঠান এবং অপেক্ষায় থাকেন সেই ভাবনাগুলো আমাদের মুখ থেকে প্রকাশ পেয়ে আপনাদের কর্ণকুহরে পৌঁছানোর জন্য। ভালো লাগা, মন্দ লাগা, আনন্দ, অভিমান সবকিছুই এখানে জায়গা পায়।
0: আপনাদের সুচিন্তিত পরামর্শগুলো আমরা সবসময় আন্তরিকভাবে গ্রহণ করি, চেষ্টা করি আপনাদের প্রত্যাশা অনুযায়ী অনুষ্ঠানকে আরও সুন্দর, সমৃদ্ধ করতে। এবারে আপনাদের পাঠানো ইমেইলের উত্তরদানের পর্ব ই আলাপন। এই পর্বের গ্রন্থনা করেছেন তামান্না সিদ্দিকী।
1: আমন্ত্রণ সবাইকে এই আলাপনের আজকের পর্বে। যথারীতি দর্পণ শ্রোতাদের ইমেইলে ঝাঁপি নিয়ে হাজির হয়েছে, দেরি না করে চলে যাচ্ছি সরাসরি সেই ইমেইলের কথামালায়। আর পড়ছি আজকের প্রথম ইমেইলটি, যেটি পাঠিয়েছেন বি এম কৌশিক আহমেদ সুজন ঘোড়াদায়ের গোপালগঞ্জ থেকে। লিখেছেন, 23 মে বেগম পত্রিকার সম্পাদক নূরজাহান বেগমের প্রয়াণ দিবসে বিশেষ কথিকাটি ভালো লেগেছে। বাংলাদেশে নারী সাংবাদিকতার অগ্রদূত এই মহিয়সী নারীর প্রতি আমাদের আন্তরিক শ্রদ্ধাঞ্জলি। এবং রসনার সাতকাহন পর্বে কুষ্টিয়ার ঐতিহ্যবাহী মাসকলাই ডালের খিচুড়ি রান্নার নিখুঁত রেসিপি ও কৌশলটির উপস্থাপনাটি ছিল অসাধারণ। 3 জুন বিশ্ব বাইসাইকেল দিবস উপলক্ষে প্রাসঙ্গিক অনেক তথ্য শোনা হল। সাইকেল এমন একটি যানবাহন যা সমাজের একজন ধনী থেকে গরিব পর্যন্ত সবাই ব্যবহার করতে পারেন। এটি বায়ু দূষণ কমায়, ট্রাফিক যানজট নিরসন করে, সমাজের বিভিন্ন দিকে ইতিবাচক প্রভাব ফেলে। উৎসবে বাংলাদেশ পর্বে কুষ্টিয়ার লালন স্মরণোৎসব সম্পর্কে প্রতিবেদন ছিল অসাধারণ। অসাম্প্রদায়িকতা ও মানবতার প্রতীক ফকির লালন সাই, তাঁর জীবন দর্শন যুগে যুগে মানবতার বার্তা বিলিয়ে যাচ্ছে। শুধু বাংলা ভাষাভাষী মানুষকেই নয়, তার জীবন দর্শন প্রভাবিত করেছে পৃথিবীর কৌতূহলী প্রতিটি মানবিক মানুষকে। বাংলাদেশের আসল আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যকে কাছ থেকে অনুভব করতে চাইলে লালন উৎসব ঘুরে আসা একবার অবশ্যই উচিত।
0: আপনার মতামত সম্বলিত ইমেলটির জন্য ধন্যবাদ। আর আমাদের আয়োজন আপনার ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগলো। আশা করি এভাবেই নিয়মিত দর্পণের সাথেই থাকবেন। পরের মেলটি করেছেন আলী আহমেদ আরিফ সাপাহার নওগাঁ থেকে। লিখেছেন, 12 জুন দর্পণের বেশ কয়েকটি পর্ব ভালো লেগেছে, যেমন ঐতিহ্যের সন্ধানে পর্বে, ঢাকার গুলশান মসজিদ ও যুগের সাথে যুগে পোশাক পর্বে, রেশম শাড়ি সম্পর্কে বিস্তারিত, এবং দিন শেষে আমাদের গান পর্বে রবীন্দ্রসঙ্গীত। সব মিলে দারুণভাবে উপভোগ করলাম সেই দিনের অনুষ্ঠান আমি এবং আমার সহধর্মিনী। 22 জুন রূপালী সংস্কৃতি পর্বে অন্তরে অন্তরে ছবির তথ্য তুলে ধরা হলো। জীবনের গল্প পর্বে একজন আইসক্রিম বিক্রেতার সাক্ষাৎকার তুলে ধরা হয়। অনেক সুন্দর ছিল তার সাক্ষাৎকারটি। সুর স্পন্দন অনুষ্ঠানে ঢাক নিয়ে কথা বলা হলো। আর সবশেষে আমাদের গান পর্বে আধুনিক গান। সবকিছুই বেশ ভালো ছিল। 26 জুন পবিত্র আশুরা উপলক্ষে দর্পণ থেকে দুটি পর্ব বেশ দারুণ ছিল। যেমন ঐতিহ্যের সন্ধানে পর্বে দেশের বিভিন্ন তাজিয়া মিছিল সম্পর্কে আলোকপাত, যুগের সাজ যুগের পোশাক পর্বে টুপি নিয়ে কিছু কথা, এবং সবশেষে আমাদের গান পর্বে মার্সিয়া। সব দারুণ ছিল।
1: বেশ কয়েকটি ইমেল ছিল আপনার, সবগুলোকে মিলিয়ে পড়া হলো, আর সবগুলোতেই আপনার ভালো লাগার কথাগুলো জানলাম আমরা। সেই সাথে জানলাম আপনার সহধর্মিণীকে নিয়ে আপনি আমাদের অনুষ্ঠান শুনেছেন, অর্থাৎ তিনিও আমাদের শ্রোতা। আপনার ভালো লাগার কথা জেনে যেমন আমাদের ভালো লাগলো, তেমনি আমাদের অনুষ্ঠান নিয়ে তার অর্থাৎ আপনার সহধর্মিণীর মতামত জানতে পারলেও আমাদের ভালো লাগবে। তাই তাকেও একটা ইমেল ঠিকানা খুলে দিন এবং ই আলাপনে লেখার জন্য অনুপ্রাণিত করুন। সেই সাথে আরেকটি কথা একটু বলি, আর তা হচ্ছে পর্বের নাম। যদিও আমরা ঠিক করে পড়েছি, কিন্তু নাম কিছু ভুল ছিল। এই যেমন যুগের সাজ যুগের পোশাক, যেখানে সাজকে সাত আর পোশাককে প্রসাদ লিখেছিলেন আপনি, আসলে সেটা হবে সাজগোজের সাজ, আর পোশাক মানে জামা কাপড়। আশা করি বুঝেছেন এখন, ধন্যবাদ। এটিএম আতাউর রহমান রঞ্জু সৈয়দপুর রংপুর থেকে লিখেছেন, গত 10 তারিখে বাউল শিল্পী ফকির শাহ আব্দুল করিমের গান শুনলাম একজন শিল্পীর কণ্ঠে, ভালো লাগেনি তেমন স্বাদ পাইনি। আমি সেলিম চৌধুরীর কণ্ঠে শাহ আব্দুল করিমের গান শুনতে চাই, সেলিম চৌধুরীর কণ্ঠে হাসান রাজার গান লালনের গানও শুনতে চাই। রূপালী সংস্কৃতিতে কিয়ামত থেকে কিয়ামত ছবির আদ্যপান্ত উপস্থাপনা ভালো লেগেছে। আমি শাবনাজ নাইম জুটির চাঁদনি ছবির কাহিনী শুনতে চাই। এছাড়া সেদিন বৈশাখী উৎসব নিয়ে উপস্থাপনা ভালো লেগেছে। ধন্যবাদ।
0: সব যে সবার ভালো লাগবে না, এটাই স্বাভাবিক বিষয়। তবে আপনি যা যা অনুরোধ করেছেন তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে গেছে, নিশ্চয়ই বিবেচনায় থাকবে। আপনার মতামত ও মেইলের জন্য ধন্যবাদ। আব্দুল ওহাব প্রধান সম্রাট কুকিবাজিত বগুড়া থেকে লিখেছেন, গত 12 জুন দর্পণ শুরু হল বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা নিয়ে। সেদিন ঐতিহ্যবাহী ঢাকার গুলশান মসজিদ এবং যুগের সাজ যুগের পোশাক পর্বে রাজশাহীর রেশম শাড়ি সম্পর্কে জানতে পেরে ভালো লাগল। 17 জুন উৎসবে বাংলাদেশ পর্বে জব্বারের বলি খেলার ইতিহাস ঐতিহ্য আমাকে সমৃদ্ধ করেছে, আর ইয়ালাপন পর্বসহ পুরো আয়োজন ছিল অনবদ্য। এছাড়াও 19 তারিখ যুগের সাজ যুগের পোশাক পর্বে শাড়ি নিয়ে কথা এবং ঐতিহ্যের সন্ধানে পর্বে ঢাকার পুরাতন মসজিদ মুফতি এ আজম নিয়ে প্রামাণ্য পর্বটি মন ছুঁয়ে গেছে। ধন্যবাদ অসাধারণ পরিবেশনার জন্য।
1: আপনাকেও ধন্যবাদ এই ইমেলের জন্য, যেখানে আপনার ভালো লাগার চমৎকার প্রকাশ ঘটেছে। এভাবেই নিয়মিত দর্পণ শুনবেন এবং ই আলোপনে লিখবেন সে প্রত্যাশায় রাখছি। মেহেদি হাসান মামুন দৌলতপুর মানিকগঞ্জ থেকে লিখেছেন, বারবার অভিযোগ দেবার পরও প্রিয় ম্যাগাজিন দর্পণ কেন নিয়মিত ইউটিউবে আপলোড দেওয়া হয় না? এত শ্রোতানন্দিত অনুষ্ঠানটি সবাইকে শোনার সুযোগ করে দেবার জন্য ইউটিউবে সংরক্ষিত থাকলে বারবার সেটি শোনা সম্ভব। তাই প্রতিদিনের অনুষ্ঠান যেন নিয়মিত ইউটিউবে আপলোডের ব্যবস্থা করা হয় সে অনুরোধ রইল। আর শ্রমকণ্ঠ পর্বে মৃৎশিল্পের সাথে জড়িত কারিগরের সাক্ষাৎকার শুনতে চাই।
0: এরকম কোন অভিযোগ ছিল বলে তো মনে পড়ে না, অনুরোধ ছিল সেরকমটাই মনে পড়ছে। আর অনুরোধ এবং অভিযোগ বিষয় দুটো ভিন্ন, কিন্তু যাই হোক, কোনো অনুরোধ বারবার করেও যখন সেটা বাস্তবায়ন হচ্ছে না, তার মানে বুঝে নিতে হবে সেটা বাস্তবায়ন আপাতত সম্ভব হচ্ছে না। আগামীতে যখন আবার সম্ভব হবে তখন অবশ্যই আবার আগের মতো করে ইউটিউবে দর্পণ পাবেন। আর শ্রমকণ্ঠ শিরোনামে এখন কোনো পর্ব নেই, জীবনের গল্প নামে একটি পর্ব আছে, সেখানে আপনার অনুরোধের বিষয় নিয়ে প্রচারের চেষ্টা থাকবে। মেইলের জন্য আপনাকে ধন্যবাদ।
1: এবার সংক্ষেপে কিছু ইমেল পড়ছি। রূপালী সংস্কৃতি পর্বে চলচ্চিত্র সংসারের সুখ দুঃখর সংক্ষিপ্ত পর্যালোচনাটি ভীষণ উপভোগ্য ছিল, ও জীবনের গল্প পর্বে কারুশিল্পী রতনচন্দ হালদারের কথা শ্রোতাদের জানানোর জন্য ধন্যবাদ জানিয়ে মেইল করেছেন আফিয়া খানম জুলি ঘোড়াদায়ের গোপালগঞ্জ থেকে। মোহাম্মদ ওয়াসিউর রহমান মিন্টু বেলকুচি সিরাজগঞ্জ থেকে জীবনের গল্প পর্বে রাস্তার ধারে পান সিগারেট চা বিক্রি বা পিঠা তৈরি করে বিক্রি করে এমন কারো জীবনের গল্প শুনতে চেয়ে ইমেল করেছেন। 17 জুন বিশ্ব খরা ও মরুকরণ প্রতিরোধ দিবস উপলক্ষে প্রাসঙ্গিক অনেক তথ্য জানানোর জন্য ধন্যবাদ, ও উৎসবে বাংলাদেশ পর্বে শত বছরের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা সম্পর্কে জেনে ভালো লেগেছে, এ কথা জানিয়ে ইমেল করেছেন তসলিমা খানম সুমি ঘোড়াদায়ের গোপালগঞ্জ থেকে। একই জায়গা থেকে 24 জুন প্রচারিত প্রিয় মানুষ প্রিয়জন পর্বে বিশিষ্ট অভিনেত্রী রিনা খানের সাথে আলাপন, ও উৎসবে বাংলাদেশ পর্বে ঐতিহ্যবাহী বায়োস্কোপের ইতিহাস ও কার্যপ্রণালী জেনে ভীষণ ভালো লেগেছে জানিয়ে মেইল করেছেন বি এম ফরিদ আহমেদ।
0: ইমেলের জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। কেউ কেউ দর্পণের সাথে প্রাসঙ্গিক নয় এমন বিষয় নিয়ে ইমেল করেছেন যা এখানে যুক্ত করা সম্ভব হয়নি, তাই ইয়ালাপনে আপনাদেরকে দর্পণ প্রাসঙ্গিক লেখা পাঠানোর অনুরোধ করছি।
1: আর সেই লেখা পাঠানোর ঠিকানাটি হচ্ছে ialaponbibidhaka@gmail.com, বানান জানিয়ে দিচ্ছি ialaponbibidhaka@gmail.com। তো শ্রোতা বন্ধুরা, এবার বিদায় নিচ্ছি আজকের ই আলাপন থেকে।
0: শুনছিলেন ই আলাপন পর্ব।
1: বন্ধুরা, আজ এই দিনে পর্বে বলেছিলাম আজ আমাদের বাংলা গানের জীবন্ত কিংবদন্তি সৈয়দ আব্দুল হাদির জন্মদিন। প্রিয় এই শিল্পীর প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে এবার শুনব তাঁর কণ্ঠে একটি কালজয়ী গান। গানটি নেওয়া হয়েছে চন্দনদ্বীপের রাজকন্যা ছায়াছবি থেকে।

0: শ্রোতা বন্ধুরা, সৈয়দ আব্দুল হাদির কণ্ঠে গান শুনতে শুনতে আমরা চলে এলাম আজকের দর্পণের একেবারে শেষ প্রান্তে। বিদায় নেব এখনই, তবে বিদায়ের আগে জানিয়ে যাই আজকের দর্পণ গ্রন্থনায় ছিলেন সাবিহা আফরিন, উপস্থাপনায় আমি হাসান হাবিব বাপ্পি
1: এবং আমি তামান্না সিদ্দিকী, প্রযোজনা সহযোগিতায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান, তত্ত্বাবধানে কানিজ কুলসুম এবং দর্পণ অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডক্টর শৈলা আক্তার।
2: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছে শাহরিয়ার মুস্তাফা। জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকা জাতীয় বাজেট পাশ হয়েছে। আজ থেকে এ বাজেট কার্যকর হয়েছে। স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে গতকাল ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে স্পিকার প্রস্তাবিত বাজেট পাশের লক্ষ্যের নির্দিষ্টকরণ বিল 2026 কণ্ঠভোটে দিলে সর্বসম্মতিক্রমে তা পাশ হয়। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিলটি উত্থাপন করেন। উল্লেখ্য, গত 11 জুন জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী। বাজেটে রাজস্ব আহরণের লক্ষ্য ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম বাজেটে মানবিক অর্থনীতি গড়ে তোলার একটি সমন্বিত রূপরেখা তুলে ধরা হয়। বাজেটে অর্থনৈতিক প্রবৃদ্ধি 6.5% উন্নীত করা এবং মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়। এদিকে সংসদে গতকাল জুয়ার প্রতিরোধ বিল 2026 এবং সাইবার সুরক্ষা সংশোধন বিল 2026 পাশ হয়েছে। অনলাইন বেটিং সহ অনুরূপ কার্যক্রম প্রতিরোধ ও এ সংক্রান্ত অপরাধের বিষয়ে কঠোর শাস্তির বিধান রেখে যুগোপযোগী আইন প্রণয়নে জুয়ার প্রতিরোধ বিল 2026 আনা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বিলটি পাশের জন্য উত্থাপন করলে সর্বসম্মতিক্রমে কণ্ঠভোটে তা পাশ হয়। এছাড়া সাইবার সুরক্ষা আইন 2026 সংশোধনে সাইবার সুরক্ষা সংশোধন বিল 2026 সংসদে উত্থাপন করা হয়। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বিলটি পাশের জন্য উত্থাপন করলে সর্বসম্মতিক্রমে কণ্ঠভোটে তা পাশ হয়। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে 2026-27 অর্থ বছরের বাজেট পরবর্তী নৈশভোজ গতকাল বাতিল করা হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ব্যয় সংকোচনের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজও বাতিল করার ফলে সরকারের প্রায় 50,00,000 টাকা সাশ্রয় হয়েছে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, বিগত ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের আপ্যায়ন খাতে প্রতি বছর ব্যয় হয়েছিল গড়ে 30-55 কোটি টাকা। তিনি জানান, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের খাবার সরবরাহ করত। বিগত সরকারের সময় এই বিশাল অঙ্কের টাকা এখনও বাকি রয়ে গেছে, যা বর্তমান সরকারকেই পর্যায়ক্রমে পরিশোধ করতে হচ্ছে। আজ থেকে দেশে চালু হয়েছে বাংলা কিউআর। এর মাধ্যমে একটিমাত্র কিউআর কোড ব্যবহার করেই ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস কিংবা ডিজিটাল ওয়ালেট সব মাধ্যম থেকে পেমেন্ট করা যাচ্ছে। দ্রুত, সহজ ও নিরাপদ ডিজিটাল লেনদেন নিশ্চিত করতে এই উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। সরকারি রাজস্ব ও অন্যান্য সব ধরনের সরকারি প্রাপ্তি জমার ক্ষেত্রে আজ থেকে এই চালান ব্যবস্থা বাধ্যতামূলক করেছে সরকার। অর্থ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, সরকারি অর্থ তাৎক্ষণিকভাবে ট্রেজারি সিঙ্গেল অ্যাকাউন্টে জমা নিশ্চিত করা, নগদ ব্যবস্থাপনা আরও কার্যকর করা, আর্থিক স্বচ্ছতা বৃদ্ধি এবং ম্যানুয়াল চালান ব্যবস্থা পুরোপুরি বন্ধ করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ উদযাপিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 105তম প্রতিষ্ঠাবার্ষিকী। ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসের এবারের প্রতিপাদ্য হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধার ও উচ্চশিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পাকিস্তানের লাহোরের কাছে একটি ভবনের ছাদ ধসে 14টি শিশুর প্রাণহানি ঘটেছে। লাহোর শহরের উপকণ্ঠে কাহানা এলাকার একটি প্রাইভেট কোচিং সেন্টারে গতকাল এই ঘটনা ঘটে। কর্তৃপক্ষ এই ছাদ ধসের কারণ অনুসন্ধানে একটি কমিটি গঠন করেছে এবং প্রাথমিক তদন্তের অংশ হিসেবে দুইজনকে আটক করেছে। বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা নকআউট পর্বের খেলায় মেক্সিকো সিটিতে শেষ ষোলোতে ওঠার লড়াইয়ে মেক্সিকো এখন ইকুয়েডরের মোকাবেলা করছে। এর আগে গতরাতে যুক্তরাষ্ট্রের ডালাসে নরওয়ে 2-1 গোলে আইভরিকোস্টকে এবং নিউ ইয়র্কে ফ্রান্স 3-0 গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোতে উঠে। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, খুলনা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: বাংলাদেশ বেতার, ঢাকা।

0: দূরে কাছের সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সজীব দত্ত স্বাগত জানাচ্ছি বাংলাদেশ বেতার ঢাকার ভ্রমণ ও পর্যটন বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান মন ছুটে যায় এর আজকের পর্ব থেকে। আমরা আজকের পর্বে এসেছি কুমিল্লায়, কুমিল্লার ময়নামতি প্রত্নতাত্ত্বিক জাদুঘর এবং শালবন বিহারে। মন ছুটে যায় ইট পাথরের নীরব শহরে, যেখানে সময় থেমে আছে হাজার বছর ধরে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভ্রমণ আমাদের মনের খোরাক, পাশাপাশি ভ্রমণের মাধ্যমে আমরা অজানা অচেনাকে চিনতে পারি, জানতে পারি। তেমনি কালের সাক্ষী হয়ে রয়েছে শালবন বিহার এবং ময়নামতি প্রত্নতাত্ত্বিক জাদুঘর। এটি ঢাকা থেকে প্রায় 2.5 ঘন্টার রাস্তা, কুমিল্লা সদর থেকে 8 কিলোমিটার দূরত্বে এটির অবস্থান, শালবন বিহার এবং ময়নামতি প্রত্নতাত্ত্বিক জাদুঘর। আজকে আমরা এই শালবন বিহার এবং ময়নামতি প্রত্নতাত্ত্বিক জাদুঘর সম্পর্কে আপনাদেরকে জানাবো। এখানে ঘুরতে আসা বিভিন্ন শ্রেণী পেশার দর্শনার্থী, পর্যটক, স্থানীয় মানুষ যারা রয়েছেন তাদের অনুভূতি আপনাদেরকে জানাবার চেষ্টা করব। আশা করছি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন এবং আপনারা উপভোগ করবেন মন ছুটে যায়। আসলে মন ছুটে যায় দূর দূরান্তে, সীমানা পেরিয়ে দিগন্ত ছাড়িয়ে আমাদের মন চলে যায়। আর যখন এই দেশের অপরূপ সৌন্দর্যের যে লীলাভূমি রয়েছে সে সকল দর্শনীয় জায়গায় গেলে আমাদের মন সত্যিই ছুটে যায়। মন যেন হারিয়ে যায় কোনখানে, কেউ জানে না, কেউ জানে না, মন জানে। এমনভাবেই আমাদের অনুভূতিগুলো প্রগাঢ় হয়ে ওঠে। আমরা আজকে আপনাদেরকে জানাতে চাই খ্রিস্টীয় 7ম শতক থেকে 12ম শতক, দেব আর চন্দ্র রাজবংশের সময়ে এখানে ছিল একটা বৌদ্ধ বিশ্ববিদ্যালয়। চারপাশে শালগাছের বন বলে নাম হয়ে যায় শালবন বিহার। এই শালবন বিহারের ঠিক পাশেই জাদুঘর রয়েছে, ময়নামতি প্রত্নতাত্ত্বিক জাদুঘর। ময়নামতি অঞ্চলের 8000-এর বেশি প্রত্ন নিদর্শন, পোড়ামাটির ফলক, ব্রোঞ্জের মূর্তি, তাম্র শাসন, প্রতিটা জিনিস যেন এক একটা করে গল্প আপনাদেরকে নিয়ে যাবে সেই ভাবনায়, যে ভাবনা এখান থেকে আরো অনেক বছর আগের। সময় পেরিয়ে গেছে, আবার যেন নতুন করে সময় আমাদের কাছে নতুন করে পুরনোকে জানার। আজকে এই শালবন বিহার এবং ময়নামতি প্রত্নতাত্ত্বিক জাদুঘরে আমরা অনেক পর্যটককে দেখতে পাচ্ছি। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা এসেছেন দেশের দূর দূরান্ত থেকে এবং এই শালবন বিহার এবং ময়নামতি প্রত্নতাত্ত্বিক জাদুঘরে তারা ঘুরছেন। তারা সপরিবারে কেউ এসেছেন, কেউ বন্ধুদের সাথে এসেছেন, তাদের সবার সাথেই এই চমৎকার মুহূর্ত আমরা ভাগাভাগি করতে চাই, তাদের আনন্দ উচ্ছ্বাস আপনাদেরকে জানাতে চাই। তো আর কথা নয়, চলুন আমরা এক এক করে আমাদের যারা দর্শনার্থীরা এসেছেন তাদের অনুভূতিগুলো আমরা জানি। আপনার নাম বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন?
1: আমি সুমন, এসেছি কুমিল্লা শহর থেকে।
0: কুমিল্লা শহর থেকে কেমন লাগছে এখানে এসে?
1: জায়গাটা বেশ সুন্দর, অনেক মনোরম পরিবেশ এবং প্রাচীন একটা ভাব আছে, তো সবকিছু মিলে অনেক সুন্দর লাগছে।
0: কি কি দেখলেন এই প্রত্নতাত্ত্বিক জাদুঘরে এবং শালবন বৌদ্ধ বিহারে?
1: এখানে ময়নামতি জাদুঘর, যেটা জাদুঘরে তৎকালীন ব্যবহৃত বিভিন্ন ধরনের পটারি এবং বিভিন্ন মূর্তি, বিশেষ করে কালো পাথরের ব্ল্যাক ব্যাসল্টের যে মূর্তিগুলা, বুদ্ধ মূর্তি, এগুলো এখানে স্থান পেয়েছে। পাশাপাশি বিভিন্ন ছাপাঙ্কিত মুদ্রা, এগুলোও এখানে স্থান পেয়েছে এবং মাটির নিচে অনেক ধ্বংসাবশেষ এখনো উৎখনন বিহীন অবস্থাতে পতিত আছে।
0: আমরা আরো একজন দর্শনার্থীকে পেয়েছি, চলুন কথা বলি। আপনার নাম আর বাড়ি কোথায়?
2: আমার নাম হালিমা আক্তার, আমি এসেছি চট্টগ্রামের আনোয়ার উপজেলা থেকে।
0: হালিমা, এত দূর থেকে এসেছেন, কেমন লাগছে এখানে ঘুরে?
2: খুবই ভালো লাগছে এখানে ঘুরে। আসলে আমরা যেগুলো বইয়ে দেখি, যে আমাদের যে ঐতিহ্যগুলো বইয়ে পড়েছি, সেগুলো যখন সামনাসামনি সরাসরি আমরা দেখি তখন অনুভূতিটাই অন্যরকম হয়। এখানে এসে আমরা আমাদের যে ঐতিহাসিক যে স্থাপত্যগুলো, যে যেমন কেমন উন্নত ছিল আমাদের শিকড়গুলো, ঐতিহ্যগুলো, সেগুলো আমরা একদম সরাসরি দেখতে পাচ্ছি এবং মূর্তিগুলো যে মাটি খনন করে রাখা হয়েছে সেগুলোর যে কারুকার্যটা, সেটা খুবই চিত্ত আকর্ষক।
0: আপনাকে যারা শুনছে শ্রোতা বন্ধুরা, তাদের সবাইকে, আপনার চট্টগ্রামের বন্ধুদেরকে আপনি কি আসতে বলবেন এখানে ঘুরতে?
2: জি অবশ্যই, আমাদের চট্টগ্রামের আনোয়ার উপজেলা সবাইকে বলবো, শুধু তাদেরকে নয় পুরো বাংলাদেশের সবাইকে বলবো, আপনারা সবাই এখানে আসবেন, বৌদ্ধ মন্দির, শালবন বিহার সব দেখে যাবেন, অনেক ভালো লাগবে সবার।
0: বাহ, অনেক ধন্যবাদ। আরো একজন বন্ধুকে আমরা পেয়েছি, আমরা চলুন কথা বলি, আপনার নাম এবং আপনার বাড়ি কোথায়?
3: আমি মোহাম্মদ আবদুল্লাহ, আমি এসেছি নারায়ণগঞ্জ থেকে। তো এখানে এসে প্রথমত যেটা জানতে পারলাম যে ইতিহাস ঐতিহ্য এবং আমাদের শেপুরের যে বিষয়টা সেটা প্রত্যক্ষ করতে পারলাম। পাশে দেখতে পেলাম যে শালবন বিহার, সেখানে এক সময় বেশ ঐতিহ্য ছিল, বৌদ্ধরা ছিল। সেখানে মাটি খুঁড়ে খুঁড়ে প্রতিদিনকার যে নিত্য ব্যবহার্য জিনিসপত্র এবং যেটা খুবই গুরুত্বপূর্ণ ছিল সেটা হয়তো আমরা জানতাম না, সেটা হচ্ছে প্রত্নতত্ত্ববিদরা এটা গবেষণা করে খুঁড়ে এটা হচ্ছে সংরক্ষণ করেছে ময়নামতি জাদুঘরে, সেটা আমরা প্রত্যক্ষ করতেছি, এটা আমরা ইতিহাসের সাথে সংযোগ করতে পারতেছি, খুব ভালো লাগতেছে।
0: আপনি কি প্রথমবার আসলেন নাকি আগেও এসেছেন?
3: না, শুনেছি, বইপত্রে দেখেছি, পড়া হয়েছে, কিন্তু আসা হয়নি, এই প্রথম এসেছি, খুব ভালো লাগতেছে।
0: শ্রোতা বন্ধুরা, আমরা বিভিন্ন শ্রেণী পেশার দর্শনার্থীদের সাথে কথা বললাম, এ পর্যায়ে এখানকার দায়িত্বে যিনি রয়েছেন চলুন একটু কথা বলি। অনুগ্রহ করে আপনার নাম পরিচয় আপনার মুখ থেকে শোনাবো শ্রোতাদেরকে।
3: মোহাম্মদ মিলন মিয়া, সহকারী কাছড়িয়াল, ময়নামতি জাদুঘর, কুমিল্লা।
0: এই যে ময়নামতি জাদুঘরে আমাদের শ্রোতা দর্শকরা বেড়াতে আসবেন, এখানে ঘুরে দেখবেন, কি বলবেন সবার উদ্দেশ্যে?
3: বাংলাদেশের একটি ঐতিহাসিক প্রত্নস্থল শালবন বিহার, এই শালবন বিহারকে কেন্দ্র করে শালবন বিহার এবং এর আশেপাশে যে প্রত্নবস্তুগুলো আমরা পেয়েছি কুমিল্লা অঞ্চলে, সেই শালবন বিহার এবং কুমিল্লা অঞ্চলের প্রাপ্ত প্রত্নবস্তুগুলো নিয়ে আমরা আমাদের ময়নামতি জাদুঘর সাজিয়েছি। তো এখানে এসে বাংলাদেশের আজ থেকে প্রায় 1200 বছর আগে এখানকার ঐতিহাসিক পটভূমি কী ছিল, এখানকার ইতিহাস কী ছিল, সেটা এখানে যারা আসবেন তারা দেখতে পারবেন, জানতে পারবেন। এটা আমাদের জাতীয় ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, যার মাধ্যমে আমরা আমাদের জাতীয় ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে সচেতন হতে পারব।
0: কেমন মানুষ ঘুরতে আসে, দেখতে আসে?
3: আমাদের এখানে হাজার হাজার মানুষ ঘুরতে আসে। বিশেষ যে উপলক্ষগুলো আছে, যেমন ঈদকে কেন্দ্র করে আমাদের এখানে প্রায় 5-6 লাখ টাকা পর্যন্ত আমাদের সরকারি রাজস্ব আয় হয়।
0: চমৎকার। এছাড়া শুক্র শনিবারেও তো আসে? না,
3: শুক্র শনিবারেও ব্যাপক পর্যটক আমাদের এখানে ঘুরতে আসে, দেখতে আসে। যেহেতু আমাদের এটা একটা বাংলাদেশের জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ স্থান, সেই জায়গা থেকে আমরা আশা করব বাংলাদেশের প্রত্যেকটা বিভিন্ন প্রান্তের মানুষ এখানে আসুক, জানুক, আমাদের ইতিহাসকে নতুন করে আবার সাজানো হোক।
0: এটি সপ্তাহে কোন দিন বন্ধ থাকে বা বন্ধ থাকে কি না, কয়টা থেকে কয়টা খোলা থাকে, টিকিট কত একটু বলবেন?
3: এখানে আমাদের ময়নামতি জাদুঘর এবং শালবন বিহার দুইটা হচ্ছে যে আমাদের সাপ্তাহিক অফ ডে হচ্ছে রবিবার এবং সোমবার, সোমবার অর্ধবেলা আর রবিবার হচ্ছে ফুল ডে। আর আমাদের এখানে যেহেতু সরকারিভাবে 1 ঘন্টা কমানো হয়েছে, সেই জায়গা থেকে আমাদের এখানে অফিস খোলা হয় 11টায় এবং হচ্ছে বন্ধ করা হয় 6টায়।
0: আর কত টাকা করে টিকিট?
3: এখানে প্রাপ্তবয়স্কদের টিকিট তো ট্যুরিস্টদের মধ্যে বিভিন্ন ধরন আছে, ধরন অনুযায়ী টিকিটের কিছু পার্থক্য রয়েছে। যারা প্রাপ্তবয়স্ক তাদের হচ্ছে 30 টাকা, যারা স্টুডেন্ট তাদের জন্য 10 টাকা, আর শিশুদের জন্য উন্মুক্ত।
0: আমরা শুনছিলাম সহকারী কাস্টোডিয়ানের কথা ময়নামতি প্রত্নতাত্ত্বিক জাদুঘরের। এ পর্যায়ে আমরা পেয়েছি একজন দোকানি ভাইকে। এই জাদুঘরের সামনেই বেশ কয়েকটি দোকান রয়েছে যেখানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের পাশাপাশি শৌখিন ও মনোহরী কিছু জিনিস আপনি চাইলেই নিতে পারেন। বেতের এখানে পাখা রয়েছে, বিভিন্ন আসবাবপত্র রয়েছে, ছোট্ট ছোট্ট ঘর গোছানোর বিভিন্ন শৌখিন জিনিসপত্র রয়েছে। এখানে অনেকে ঘুরতে এসে এই জায়গাগুলো থেকে কিছু স্মৃতি হিসেবে নিয়ে যান, যেটি তাদের ঘরে সাজিয়ে রাখেন। আমরা দোকানি ভাইয়ের সাথে কথা বলছি, কি কি রয়েছে আপনার দোকানে?
4: আমাদের এখানে মানে লেডিস কালেকশন বেশি আছে আর কি, কসমেটিক আছে, তারপরে বার্মিস কিছু কালেকশন আছে আর কি।
0: কেমন সংখ্যক মানুষজন আসেন এই জাদুঘরে ঘুরতে?
4: আসে আপনার ফ্রাইডেতে আসে আর শনিবারে, দুই দিন একটু মানুষ বেশি আসে আর কি।
0: এগুলোর মূল্য কেমন?
4: মূল্য তো এক একটা এক এক প্রাইসের, যেমন মনে হয় না এগুলো আছে আচার বাদাম, এগুলোর এক রেট, তারপরে আবার পার্টস আইটেমের এগুলোর একটা রেট আছে।
0: শ্রোতা বন্ধুরা, আমরা এ পর্যায়ে আরো কয়েকজন পর্যটকদের সঙ্গে চলুন কথা বলি, আপনার নাম এবং পরিচয় বলবেন।
5: আমার নাম বিক্রমাদিত্য ভট্টাচার্যবর্ণ, আমি এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। আমার অনেকদিনই আসলে ইচ্ছে ছিল ময়নামতি বৌদ্ধবিহার এবং শালবন বিহারকে একটা ঘুরে দেখার, এবং একই সাথে আমি যখন জানিয়েছি যে সেখানে হচ্ছে আপনার একটা জাদুঘরও আছে, জাদুঘরে অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শনও আছে, আর আমার প্রত্নতত্ত্বের প্রতি একটা খুবই আগ্রহের জায়গা আছে দেখে আমি মূলত এখানে এসেছি, এবং আমি এখানে এসে খুবই খুশি যে এত সুন্দর সুন্দর নিদর্শন, খুবই প্রত্নতাত্ত্বিকভাবে যাদের ঐতিহ্য আছে সেগুলো খুব যত্ন করে সংরক্ষিত করে রাখা হয়েছে।
0: আমাদের শ্রোতা বন্ধুরা যারা শুনছেন আপনাকে এই মুহূর্তে, তাদেরকে কি বেড়াতে আসতে বলবেন এখানে?
5: হ্যাঁ অবশ্যই, আমি অবশ্যই 100-100 বার আসতে বলবো বেড়াতে, কারণ আপনি আপনার প্রত্নতত্ত্ব এবং আপনার ঐতিহ্য নিদর্শন যত সুনিপুণভাবে জানবেন তত আপনি আপনার ঐতিহ্যের প্রতি সংরক্ষণশীল এবং যত্নশীল হবেন। তো আমি সবাইকে বলবো যখনই সময় হবে আপনি অবশ্যই এখানে বেড়াতে আসবেন, অত্যন্ত সুন্দর একটি জায়গা।
0: অনেক ধন্যবাদ। আমরা আরো কয়েকজনের সঙ্গে একটু কথা বলতে চাই। আপনার নাম আর বাড়ি কোথায়?
6: আমার নাম সাইমা আক্তার, আমার বাড়ি কুমিল্লা।
0: কুমিল্লার মানুষ, কুমিল্লারই এই দর্শনীয় জায়গা, কেমন লাগে নিজের কাছে?
6: আমার কাছে খুবই ভালো লাগে। যদিও আমি কুমিল্লার, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসার আগে আমার এখানে আসা হয় নাই, তো আমি অন্যান্য শহরকে ছোট করা বা তুলনা করার জন্য না, আমার কাছে কুমিল্লা শহরের এই কোটবাড়ি অঞ্চলটা অনেক ভালো লাগে, এখানকার আবহাওয়া, সংস্কৃতি, ঐতিহ্য, মানুষ সব মিলিয়ে।
0: আপনার এই এলাকায় সারা দেশের মানুষ আসেন, এমনকি বিশ্বেরও বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন, গর্বের একটা ব্যাপার কাজ করে না?
6: অবশ্যই কাজ করে।
0: কি দেখবেন এখানে আসলে বন্ধুরা?
6: এখানে দেখবে শালবন বিহার দেখবে, পাশাপাশি এখানে বৌদ্ধ মন্দির আছে ওখানেও যেতে পারেন, পাশাপাশি এখানে একটা পুরাতন আঞ্চলিক জাদুঘর রয়েছে, যে জাদুঘরের মধ্যে বিভিন্ন মূর্তি রয়েছে এবং পুরাতন যে সময়ের যেই পয়সা বা মুদ্রাগুলো ছিল সেগুলো সেখানে রয়েছে, এগুলো দেখতে পারবেন।
0: আমরা আরো একজন ভাইকে পেয়েছি, দেখা যাক তিনি কি বলেন। আপনার নাম, আপনি কি করেন?
7: আমার নাম করিম, আমি হচ্ছে একজন চাকরিজীবী।
0: আজকে কি প্রথম আসলেন?
7: জি, এবার প্রথমই আসা হলো কুমিল্লাতে।
0: কেমন লাগছে, কি দেখলেন?
7: জি, আমি আসলে অভিভূত এখানে এসে। আমি আগে মানুষের থেকে শুনেছি যে কুমিল্লা অনেক শিক্ষিত মানুষের জায়গা, অনেক ইতিহাস ঐতিহ্যের জায়গা, এবং ইংরেজদের একটা লম্বা সময় এখানে বিচরণ ছিল, যেখানে হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের মতো বিখ্যাত কলেজ রয়েছে এবং আরও অনেক বিখ্যাত প্রতিষ্ঠান যেমন বার্ডের মতো বিখ্যাত প্রতিষ্ঠান রয়েছে, এবং অনেক মহিষী মানুষ, অনেক বিখ্যাত ব্যক্তিবর্গ যেমন এখান থেকে বিলং করেন। তো এগুলো শুনেছি, কিন্তু যখন আজকে কুমিল্লাতে আসলাম, এই যে কুমিল্লার যে ঐতিহ্যগুলো দেখতে পেয়ে আসলে বুঝলাম যে ঠিক কেন কুমিল্লা এত সমাজিত পুরো বাংলাদেশ ব্যাপী।
0: বাংলাদেশ বেতারের অনুষ্ঠানে অংশ নিলেন, আপনাকে শ্রোতা বন্ধুরা শুনছে, কেমন লাগছে?
7: জি, এটা আসলে খুবই একটি অন্যরকম একটি অনুভূতি, সারা জীবন মনে রাখার মতো একটি অনুভূতি। আমি বাংলাদেশ বেতারের প্রতি কৃতজ্ঞ, এমন একটি বাংলাদেশ বেতারের একটি অনুষ্ঠানের অংশ হতে পেরে।
0: আমরা সবশেষ একজন বন্ধুর সঙ্গে কথা বলবো, আপনার নাম বলবেন এবং আপনি কি করেন?
8: আমার নাম কর্ম সরকার, আমি একজন শিক্ষার্থী।
0: আপনি এই ময়নামতি যে প্রত্নতাত্ত্বিক জাদুঘর এবং শালবন বিহার পাশাপাশি এটি, এখানে এসে কি কি দেখলেন এবং আপনার অনুভূতি কি?
8: আচ্ছা, এখানে এসে আমি প্রথমেই দেখতে পাচ্ছি যে আমাদের প্রাগৈতিহাসিক যে বৌদ্ধ বিহার কিংবা শালবন জাদুঘরের মধ্যে যেই প্রাচীন যুগের মূর্তি এবং ছাপাকৃত মুদ্রা যেগুলো আছে, এগুলো আমরা হয়তো বা বই পুস্তকে শুনেছি কিংবা আমাদের দাদা কিংবা মানুষের কাছ থেকে গল্প শুনেছি, কিন্তু এগুলো কখনো নিজের চোখে দেখার সৌভাগ্য হয় না। কিন্তু এখন এখানে এসে আমি এই জিনিসগুলো একদম স্বচক্ষে দেখে আমি খুব আনন্দিত হচ্ছি এবং পুলকিত হচ্ছি।
0: আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি তাদের সবাইকে। কথা বলতে বলতে অনেক সময় তো হলো, আমরা দুপুরে এসেছি। আপনিও যদি দুপুর টাইমে আসেন বা খাওয়ার সময়ে আসেন, সেক্ষেত্রে কি করবেন, এই ময়নামতি প্রত্নতাত্ত্বিক জাদুঘরের সামনে কয়েকটি রেস্টুরেন্ট রয়েছে, যদিও এটি খুব উন্নত মানের নয়, আপনি মধ্যম মানের বলবো আমরা, মধ্যম মানের এই রেস্টুরেন্টে আপনি খেয়ে নিতে পারেন। আর আসলে কুমিল্লার শহর থেকে খুব কাছাকাছি হওয়ায় এখানে কিন্তু অনেকেই ঘুরতে এসে আবার চলে যান, শহরে গিয়ে রেস্টুরেন্টে তারা খাবার গ্রহণ করেন। এটি 8 কিলোমিটার দূরত্বে হয়, আপনি খুব সহজেই চলে যেতে পারেন। ও আচ্ছা, আমি তো বলতেই ভুলে গেছি, ঢাকা থেকে আপনি কিভাবে আসবেন? ঢাকার সায়েদাবাদ থেকে, ঢাকার কমলাপুর থেকে, ঢাকার আরামবাগ থেকে বিভিন্ন বাস এই কুমিল্লার উদ্দেশ্যে ছেড়ে আসে। কুমিল্লার শাসনগাছা, কুমিল্লার জাঙ্গালিয়া, কুমিল্লা ক্যান্টনমেন্ট, কুমিল্লার কোটবাড়ি, আপনারা কোটবাড়ি এবং ক্যান্টনমেন্ট এই এলাকায় বাস থেকে নামবেন। বাস থেকে নেমে এখান থেকে, বাসে ঢাকা থেকে আসার সময় এসি এবং নন এসি, আমি একটু নন এসি বাসের ভাড়া আগে বলে দিই, 250-300 টাকার মধ্যে, আর এসি বাস 300-400 টাকার মধ্যে, এরকম টাকায় আপনারা কমলাপুর, সায়েদাবাদ এবং আরামবাগ থেকে বাস পেয়ে যাবেন। আপনারা চলে আসবেন আর কোটবাড়ি বিশ্বর নেমে বা ক্যান্টনমেন্ট নেমে এখান থেকে সিএনজি যোগে বা অটো যোগে আপনারা চলে আসতে পারবেন এই ময়নামতি প্রত্নতাত্ত্বিক জাদুঘরে এবং শালবন বিহারে। এখান থেকে শেষ করে আপনারা চলে যেতে পারবেন শহরে, আবার শহর থেকে আপনাদের গন্তব্যের দিকে আপনারা চলে যেতে পারবেন। আবার ট্রেনের মাধ্যমেও এখানে আসা যায়, আপনারা ট্রেনের খোঁজখবর নিয়ে কুমিল্লা স্টেশনে এসে কুমিল্লা থেকে সেই একইভাবেই সিএনজি বা অটোরিকশা বা অন্য কোনো বাহন যোগে আপনারা চলে আসতে পারবেন। আর আপনারা যদি ব্যক্তিগত গাড়িতে আসেন সেক্ষেত্রে ঢাকা থেকে যানজট অনুযায়ী আপনি 2 থেকে

মিনিট বিরতি থাকে। শুক্রবার সকাল 10টা থেকে বেলা 12টা বেজে 30 মিনিট, আবার দুপুর 2টা 30 মিনিট থেকে বিকেল 6টা পর্যন্ত, রবিবার ও সরকারি ছুটির দিন এটি বন্ধ থাকে, আর সোমবার অর্ধ দিবস এটি দুপুর 2টা থেকে বিকেল 5টা। শীতকাল অর্থাৎ অক্টোবর থেকে মার্চ মাস, মঙ্গলবার থেকে শনিবার সকাল 9টা থেকে বিকেল 5টা, শুক্রবার সকাল 9টা থেকে দুপুর 12টা বেজে 30 মিনিট, আবার বিকেল 2টা থেকে বিকেল 5টা। টিকিট বাংলাদেশিদের জন্য 20 টাকা আর বিদেশিদের জন্য 100 থেকে 400 টাকা। শ্রোতা বন্ধুরা, গল্প তো অনেক করলাম, অনেক পর্যটকদের কথা শুনলাম এবং আমার সঙ্গে আপনারাও ঘুরছেন আশা করছি। আমরা রয়েছি কোথায়? আমরা রয়েছি কুমিল্লায় এবং ময়নামতি প্রত্নতাত্ত্বিক জাদুঘর আর শালবন বিহারে আমরা রয়েছি। এই দুটি বিষয় মিলিয়েই আমাদের আজকের পর্ব। এখন একটু গান হলে কেমন হয়? সুর তো আমাদের হৃদয়ের কথা, সুরের যে একটি টান রয়েছে, সুরের যে বন্ধন রয়েছে, সেটি কিন্তু আমাদেরকে আনন্দ বেদনায় সঙ্গ দেয়। এর জন্য সঙ্গীতকে টনিক বলা হয়, আবার সঙ্গীতকে বন্ধুও বলা হয়, কখনো কখনো সঙ্গীতকে থেরাপিও বলা হয়। চলুন একটি চমৎকার গান শুনে আসি এবারে আমরা।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, চমৎকার একটি গান শুনলাম। কথা বলতে বলতে, গান শুনতে শুনতে, আর এই শালবন বিহার আর ময়নামতি জাদুঘর ঘুরতে ঘুরতে আমাদের সময় হয়ে গেল আজকের আয়োজন থেকে বিদায় নেবার। বিদায় নিতে হচ্ছে এখানেই। আজকের মন ছুটে যায় অনুষ্ঠান, গ্রন্থনা, উপস্থাপনা এবং প্রামাণ্য ধারণে ছিলাম আমি সজীব দত্ত। অনুষ্ঠান সম্পাদনায় ছিলেন মোহাম্মদ আবুল কালাম এবং তত্ত্বাবধানে ছিলেন আঞ্জুমান আরা বেগম। এবং মন ছুটে যায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মাসরুফা তানজিনা নৌশিন। বন্ধুরা, আগামী পর্বে আমরা আবারও চলে যাব দেশের অন্য কোনো দর্শনীয় জায়গায়, সেখানকার গল্প আপনাদেরকে শোনাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন ছুটে যাই এর সাথেই থাকবেন, বাংলাদেশ বেতারের সাথেই থাকবেন।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। কেন পীড়িতি বাড়াইলা রে বন্ধু, সাইরা যাইবা যদি, পল্লিকীতি। গেছেন দিলরুবা খান, শাহ আব্দুল করিম লিখেছেন কথা এবং সুর করেছেন গীতিকার নিজেই।

শাহ আব্দুল করিমের গানের পর এবারে দিলরুবা খানের কণ্ঠে শুনবেন নজরুল ইসলাম বাবুর লেখা একটি পল্লীগীতি। সুর করেছেন মোহাম্মদ শাহনেওয়াজ।

0: বাংলাদেশ বেতার ঢাকা। চলমান মাইক্রোফোন আজকের বিষয়, 64 জেলায় সরকারের স্পোর্টস ভিলেজ নির্মাণ পরিকল্পনা। প্রিয় শ্রোতা, বর্তমান সরকার দক্ষ খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে 64 জেলা স্পোর্টস ভিলেজ নির্মাণে একটি যুগান্তকারী পরিকল্পনা গ্রহণ করেছেন। এই পরিকল্পনা বাস্তবায়ন হলে দেশের ক্রীড়ার মান কতটুকু উন্নত হবে, এ বিষয়ে কথা বলছি কয়েকজনের সাথে।
1: আমি লেফটেন্যান্ট কর্নেল রিয়াজুল হাসান, অবসরপ্রাপ্ত বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক।
0: আমি আপনার কাছে জানতে চাই, বর্তমান সরকার 64 জেলা স্পোর্টস ভিলেজ নির্মাণ পরিকল্পনা করেছেন, আপনি সেটি কিভাবে মূল্যায়ন করবেন?
1: 64 জেলায় যে স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা, এটা অবশ্যই একটা খুব ভালো একটা উদ্যোগ। কারণটা হলো, আমাদের তরুণ সমাজ খেলাধুলা থেকে অনেক দূরে সরে আসছে, এটা আমরা সবাই জানি। ওদেরকে একটা ডিসিপ্লিন লাইফ এবং খেলাধুলার মধ্যে নিয়ে আসতে হলে সরকার থেকে খেলাধুলা নিয়ে উদ্যোগ করতেছেন, এটা একটা বিরাট পরিকল্পনা। সরকার এটা নিয়ে নতুন করেই শুরু করেছেন, স্কুল লেভেলে ক্লাস 4 থেকে ক্লাস 8 পর্যন্ত খেলাটা বাধ্যতামূলক করতেছেন। এগুলি পরিকল্পনাগুলি যখন আস্তে আস্তে বাস্তবায়ন হবে, তখন আমরা দেখতে পারবো তরুণ সমাজ কিন্তু একটা ডিসিপ্লিন লাইফে আসতেছে, এবং ডিসিপ্লিন লাইফটা কিন্তু খেলাধুলার মাধ্যমে যেখানে তারা ডিসিপ্লিন লাইফে আসতে পারে। তাই এই স্পোর্টস কমপ্লেক্সগুলি এটা খুবই ভালো উদ্যোগ।
0: 64 জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণ হলে কি আমরা কাঙ্ক্ষিত খেলোয়াড় পেতে পারি?
1: যে কোনো খেলায় একটা প্লেয়ার তৈরি করতে কিন্তু 5-8 বছর সময় লাগে, আমাদেরকে ওই সময়টা দিতে হবে। আমরা যদি মনে করি যে স্পোর্টস কমপ্লেক্স হয়ে গেছে, খেলাধুলা হয়ে গেছে, আমরা সাথে সাথে প্লেয়ার পাবো না, অবশ্যই প্লেয়ার পাবো। খেলাধুলায় আমরা কিন্তু আমাদের বিভিন্ন জেলা পর্যায় থেকে প্লেয়ার আসতো, এবং ওনারা এসে এই খেলায় আস্তে আস্তে তারা অভিজ্ঞ হয়ে তারা ন্যাশনাল টিমে খেলতো। এবং একটা সময় ছিল যখন জেলা পর্যায়ে খেলাগুলি খুবই একটা সুন্দর একটা খেলা হতো, যেটা বর্তমানে অনেক ক্ষেত্রে এটা কমে আসছে। কারণটা হলো, জেলা পর্যায়ে খেলাগুলি কমে গেছে।
0: খেলার মান উন্নয়ন করার জন্য আর কি ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন?
1: খেলার মান উন্নত করতে হলে আমাদের যে কোনো ক্ষেত্রে একটা পরিকল্পনা নিতে হবে। যে কোনো খেলা যদি আমরা মান উন্নত করতে চাই, আমাদেরকে 10-15 বছর একটা পরিকল্পনা করতে হবে, একটা টার্গেট সেট করতে হবে। কি আমাদের টার্গেট? এটা আমরা টার্গেট সেট করলাম, আজ থেকে 15 বছর পরে আমরা অলিম্পিকে একটা খেলা আমরা ইনক্লুড করতে চাই, আমরা ঢুকতে চাই। এবং 15 বছর ধরে যখন আগায় যাবে, অবশ্যই ওটা রেজাল্ট যেটা হবে, ওটা আমাদের টার্গেট অবশ্যই আমরা অ্যাচিভ করতে পারবো। হকি খেলার জন্য আমরা মনে করি যে এই মুহূর্তে আমরা কিন্তু জুনিয়র লেভেলে ওয়ার্ল্ড কাপ খেলে আসছি, আমরা এশিয়ান গেমস খেলতেছি আমাদের মহিলা এবং পুরুষ দল। এখানে আমাদের সরকার যদি এগিয়ে আসে এবং এটা প্রপার একটা ডাটাবেস পরিকল্পনা যদি জমা দিতে পারে ফেডারেশন, আমি মনে করি ভবিষ্যতে এখানে উন্নতি হওয়ার অনেক সুযোগ আছে।
0: তরুণ সমাজ, তারা বিভিন্ন নেশা বা মাদকের সাথে যুক্ত আছে বা অনেকে কিশোর গ্যাংয়ের সাথে জড়িয়ে পড়ছে, এই তরুণ সমাজকে কিভাবে ফেরানো যায়?
1: তরুণ সমাজ নেশা বা ড্রাগস যেটাকে আমরা বলি, শুধু খেলাধুলাই না, এখানে আরো অনেক ধরনের সরকার পরিকল্পনা নিতে পারেন, যেখান থেকে তরুণ সমাজকে নেশা থেকে সরায় এনে খেলার মাঠে এবং অন্যান্য কাজে ওদেরকে ব্যস্ত রাখা। যেখানে তরুণ সমাজকে খেলার মাঠে নিয়ে আসলে অটোমেটিক্যালি এখানে তাদের মধ্যে একটা ডিসিপ্লিন তৈরি হয়, একটা দলের সাথে একসাথে কিভাবে থাকা যায় তৈরি হয়, স্পিরিট ডি কোর তৈরি হয়, এবং এগুলি সব কিছু কিন্তু একটা ছেলেকে বা একটা মেয়েকে ড্রাগস এগুলো থেকে দূরে রাখতে পারবে।
0: আপনাকে ধন্যবাদ।
2: আমি কামরুল হাসান হিল্টন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য এবং টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান।
0: আমি আপনার কাছে জানতে চাই, বর্তমান সরকার 64 জেলা স্পোর্টস ভিলেজ নির্মাণ কাজের পরিকল্পনা করেছেন, এ বিষয়ে আপনার মতামত কি?
2: আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব আমাদের নির্বাচনী ইস্তেহারে আমাদের খেলাধুলাকে সবচেয়ে গুরুত্ব দিয়েছেন। সেটার আলোকে সারা বাংলাদেশের 64টা জেলাতে যে স্পোর্টস ভিলেজ যে হবে, এটা খুব ভালো একটা খবর, এবং সাধুবাদ জানাই সরকারকে যে এমন একটা ইনিশিয়েটিভ নেওয়ার জন্য। আমাদের তৃণমূল ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য এটার কোনো বিকল্প ছিল না। 64 জেলা যে আমাদের স্পোর্টস ভিলেজটা হবে, এখানে শুধু কোচিং সাপোর্টটা, আমাদের যেহেতু টেকনিক্যাল কমিটি, আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশন, আমরা কিন্তু প্রতি বর্ষ কোচ তৈরি করছি এ বি সি এবং গ্রাসরুট সারা বাংলাদেশে এবং জেলা পর্যায় থেকে 64টা জেলাতে, প্রত্যেকটা উপজেলাতে যেন আমরা 8-10 জন করে কোচ নিয়োগ করতে পারি। সেই কোচ এই উপজেলাগুলাকে বাচ্চাদের এবং বিভিন্ন ক্লাব স্কুলগুলাতে ওনারা মিনিমাম বেসিকটা হলো দিবে, তখন ফুটবলের একটা হলো জাগরণ সৃষ্টি হবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দায়িত্ব গ্রহণের পর এখন কিন্তু আমরা 350 মতো একাডেমি তৈরি করেছি এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে অ্যাফিলিয়েটেড, এবং এখান থেকে আমরা 8টা বিভাগে আমরা হলো হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আমরা আমাদের টেকনিক্যাল ডাইরেক্টর এবং কোচিং স্টাফ আছে, এরা ওই একাডেমিগুলোকে আমাদের ওয়ার্ক প্ল্যানগুলো দিচ্ছে। ফুটবল, ক্রিকেট, ভলিবল, কাবাডি, ব্যাডমিন্টন, এই ধরনের আমরা 15টা ফেডারেশনের খেলা যদি জেলা চালাইতে পারে সেক্ষেত্রে সারা বছরে একটা দিনও মাঠ খালি থাকবে না। কিন্তু সেটার সবচেয়ে বড় যে সমস্যা আমাদের হলো আর্থিক সংকট। এই খেলাগুলো চালাইতে অর্থের যে বিষয় সেটা যদি সরকার প্রত্যেকটা জেলা ক্রীড়া সংস্থাকে 2 কোটি টাকা করে যদি অনুদান দেয় এবং সেই জেলা ক্রীড়া সংস্থা যদি 2 কোটি টাকা FDR করে রাখে, FDR যে লভ্যাংশ টাকাটা আছে সেই টাকা দিয়ে যদি সারা বছর কিন্তু খেলা চালাইতে পারে। আমাদের মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার যে অঙ্গীকার, সেই অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে ফুটবল এবং জেলা ক্রীড়া সংস্থার একসাথে যদি আমরা কাজ করি সেক্ষেত্রে উপজেলা ক্লাব প্রতিষ্ঠান মিলে দেখা যায় 8 থেকে 10 হাজার ছেলে মেয়ের সাথে সম্পৃক্ত হয়। আমাদের যে লক্ষ্য যে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার, সেটাতে কিন্তু আমরা অনেকখানি এখান থেকেই উপকৃত হব।
0: 2026 বিশ্বকাপে আমরা অনেক নতুন দলকে বিশ্বকাপের মঞ্চে দেখতে পেয়েছি, কখনো কি আমরা বাংলাদেশকে বিশ্বকাপের মঞ্চে দেখতে পাবো?
2: তোমাদের বাংলাদেশ ফুটবলের যে অবস্থান এবং আমরা যে প্রবাসী ফুটবল আমাদের বাংলাদেশে ফুটবলের সাথে যোগ হচ্ছে, যেমন হামজা সমিচ্ছন এবং ফারহান আলী, আরো বেশ কিছু ভালো ভালো প্লেয়ার আমাদের সাথে হলো সংযোগ হয়েছে। আগামীতে দেশি যেগুলো ফুটবলার আছে সব মিলে যে যদি আমরা কাজ করি, নেক্সট 64টা দেশ মিলে হলো ওয়ার্ল্ড কাপ হবে, সেক্ষেত্রে আমরা আশা করতেই পারি যে আগামী 30 সালে আমরা হলো ওয়ার্ল্ড কাপে খেলার ইচ্ছা আছে আমাদের।
0: আপনাকে ধন্যবাদ।
3: আমি রায়হান মাহমুদ, সিনিয়র স্পোর্টস রিপোর্টার।
0: আপনার কাছে জানতে চাই, বর্তমান সরকার 64 জেলা স্পোর্টস ভিলেজ নির্মাণ পরিকল্পনা করেছেন, এ বিষয়ে আপনার মতামত কি?
3: ক্রীড়াঙ্গন একটি দেশের যুব ও শৈশবের যে আমাদের যে হাজার হাজার কোটি কোটি যে আমাদের যে শিশুরা রয়েছে তাদেরকে একটি সঠিক নির্দেশনায় জীবনকে এগিয়ে নেওয়ার জন্য ক্রীড়াঙ্গনের কোনো বিকল্প নেই। নতুন সরকার গঠিত হওয়ার পর বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান একটি উদ্যোগ নেন। তিনি এসে বলেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান। সেই প্ল্যানের একটি বিশাল অংশ জুড়ে আছে বাংলাদেশের শিশু কিশোর এবং তরুণ সমাজকে সঠিক নির্দেশনায় সঠিক লক্ষ্য অর্জনের জন্য ধাবিত করা। তিনি এই জন্য বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে নতুনভাবে ঢেলে সাজানোর যে উদ্যোগ নিয়েছেন তার একটি বই প্রকাশ হচ্ছে এই স্পোর্টস ভিলেজ। স্পোর্টস ভিলেজ হচ্ছে একটি অবকাঠামো যেখানে বাংলাদেশের প্রতিটি জেলায় কিন্তু এক একটা খেলার, এক একটা স্পোর্টস, এক একটা ডিসিপ্লিনের ভিন্ন ভিন্ন মাত্রা রয়েছে। বিভিন্ন জেলায় বিভিন্ন রকম খেলার একটা ঐতিহ্য রয়েছে। স্পোর্টস ভিলেজগুলিতে সেই খেলাগুলোকে প্রাধান্য দিয়ে এবং অন্যান্য খেলা যেগুলো আমরা বর্তমানে পরিচালিত হয় নির্দেশনায় সেগুলো যাতে যথাযথ পরিচালনা, অনুশীলন এবং পরবর্তীতে যাতে প্রশিক্ষণের ব্যবস্থা করা যায় সে উদ্যোগেই স্পোর্টস ভিলেজটা করা। এখানে শুধু একটি স্টেডিয়াম থাকবে না, শুধু একটি খেলার মাঠ থাকবে না, সেই সাথে থাকবে উন্নত প্রশিক্ষণ এবং নিয়মিত পর্যবেক্ষণ ও পরিশীলিত করার বিভিন্ন উদ্যোগ। আজকে আধুনিক বিশ্বের সাথে যে আমাদের যে দূরত্ব তৈরি হয়েছে তার মধ্যে আসলে তৃণমূল পর্যায়ে অবকাঠামো নেই বলেই সেই দূরত্বটা তৈরি হয়েছে। স্পোর্টস ভিলেজ বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নতুন প্রাণের সঞ্চার করবে, আমরা এটি বলে আমরা প্রত্যাশা করি।
0: আপনাকে ধন্যবাদ।
4: কামরুল হাসান, সাবেক ফুটবলার।
0: আমি আপনার কাছে জানতে চাই, বর্তমান সরকার 64 জেলা স্পোর্টস ভিলেজ নির্মাণ পরিকল্পনা করেছেন, এই বিষয়ে আপনার মতামত কি?
4: এটা ভালো একটা উদ্যোগ, যদি এটা প্রপার ইউটিলাইজ করা যায়। ভিলেজ শুধু তৈরি করলে হবে না, ভিলেজে যাতে মানুষজন প্লেয়াররা ভালোভাবে থাকতে পারে, উন্নততর প্রশিক্ষণ নিয়ে জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে ভালো ফলাফল বয়ে আনতে পারে, এটার জন্য সার্বক্ষণিক মনিটরিং দরকার। যদি সেই ভিলেজটার লক্ষ্য এবং উদ্দেশ্য হয় যে না আমাদের এখানে ভালো খেলোয়াড় যে কোনো উপায় তৈরি করতে হবে, ভালো প্রশিক্ষক, ভালো পুষ্টিবিদ বা ভালো কিছু করার জন্য যা যা করা দরকার সামগ্রিকভাবে ওইগুলাই করতে হবে।
0: ভালো খেলোয়াড় তৈরি করার জন্য আমি আপনার দৃষ্টিকোণ থেকে জানতে চাই, আমাদের কি ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন?
4: যারা প্রশিক্ষণপ্রাপ্ত কোচ আছে প্রত্যেকটা বিষয়ে দক্ষ এবং অভিজ্ঞ তাদেরকে নিয়োগ করতে হবে। সেখানে দলমত নির্বিশেষে সবার আগে দেখতে হবে তাদের যোগ্যতা, মেধা এবং তাদের মন মানসিকতা। সেখানে অন্য কোনো কিছুরই স্থান নেই, একমাত্র দক্ষতাই হবে তাদের এখানে নিয়োগ। এবং যারা আসবে, যে ছেলে মেয়েদেরকে ট্রেনিং এর জন্য নির্বাচিত করা হবে, সেগুলা অবশ্যই শতভাগ সঠিক উপায়ে নির্বাচন করতে হবে, সেখানে কোনো রকমের স্বজন প্রীতির আশ্রয় নেওয়া যাবে না।
0: মাদক মুক্ত সমাজ গঠন করতে হলে কি ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন?
4: মাদক মুক্ত সমাজ গড়তে হলে আমরা ছোটবেলা থেকেই দেখেছি খেলাধুলার কোনো বিকল্প নেই।
0: আপনাকে ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, চলমান মাইক্রোফোন অনুষ্ঠানটি আজকের মতো এখানে শেষ। চলমান মাইক্রোফোন অনুষ্ঠান উপস্থাপনায় ছিলাম আমি শামসুন্নাহার রিনি, সম্পাদনায় এএসএম আহাদ, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, আর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ দুলাল হুসাইন।

বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত। শিল্পী ইখতিয়ার ওমর। শিল্পী প্রথমে গেয়েছেন আমি কান পেতে রই।

0: পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন ইখতিয়ার ওমর।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন খাল খননের গান শুনবেন শিল্পী সমবেত কণ্ঠে, গীতিকার এস এম নাসিরুদ্দিন, সুরকার সমুন্দ্রজা খান।

0: আসসালামু আলাইকুম। সকাল ১০টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি হাসনা ফিত্রিয়া ফাহমিদা বানু। জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থ বছরের জন্য ৯,৩৮,০০০ কোটি টাকার জাতীয় বাজেট পাশ হয়েছে। আজ থেকে এ বাজেট কার্যকর হয়েছে। স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীরবিক্রমের সভাপতিত্বে গতকাল ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে স্পিকার প্রস্তাবিত বাজেট পাশের লক্ষ্যে নির্দিষ্টকরণ বিল ২০২৬ কণ্ঠভোটে দিলে সর্বসম্মতিক্রমে তা পাশ হয়। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিলটি উত্থাপন করেন। উল্লেখ্য, গত ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থ বছরের জন্য ৯,৩৮,০০০ কোটি টাকার বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী। বাজেটে রাজস্ব আহরণের লক্ষ্য ধরা হয়েছে ৬,৯৫,০০০ কোটি টাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম বাজেটে মানবিক অর্থনীতি গড়ে তোলার একটি সমন্বিত রূপরেখা তুলে ধরা হয়। বাজেটে অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬.৫% উন্নীত করা এবং মূল্যস্ফীতি ৭.৫% নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়। এদিকে সংসদে গতকাল জুয়া প্রতিরোধ বিল ২০২৬ এবং সাইবার সুরক্ষা সংশোধন বিল ২০২৬ পাশ হয়েছে। অনলাইন বেটিং সহ অনুরূপ কার্যক্রম প্রতিরোধ ও এ সংক্রান্ত অপরাধের বিষয়ে কঠোর শাস্তির বিধান রেখে যুগোপযোগী আইন প্রণয়নে জুয়া প্রতিরোধ বিল ২০২৬ আনা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বিলটি পাশের উপর জন্য উত্থাপন করলে সর্বসম্মতিক্রমে কণ্ঠভোটে তা পাশ হয়। এছাড়া সাইবার সুরক্ষা আইন ২০২৬ সংশোধনে সাইবার সুরক্ষা সংশোধন বিল ২০২৬ সংসদে উত্থাপন করা হয়। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বিলটি পাশের জন্য উত্থাপন করলে সর্বসম্মতিক্রমে কণ্ঠভোটে তা পাশ হয়। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট পরবর্তী নৈশভোজ গতকাল বাতিল করা হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ব্যয় সংকোচনের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজও বাতিল করার ফলে সরকারের প্রায় ৫০,০০০০ টাকা সাশ্রয় হয়েছে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, বিগত ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের আপ্যায়ন খাতে প্রতি বছর ব্যয় হয়েছিল গড়ে ৩০ থেকে ৫৫ কোটি টাকা। তিনি জানান, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের খাবার সরবরাহ করত। বিগত সরকারের সময়ে এই বিশাল অঙ্কের টাকা এখনও বাকি রয়ে গেছে, যা বর্তমান সরকারকেই পর্যায়ক্রমে পরিশোধ করতে হচ্ছে। আজ থেকে দেশে চালু হয়েছে বাংলা কিউআর। এর মাধ্যমে একটি মাত্র কিউআর কোড ব্যবহার করেই ব্যাংক, মোবাইল, ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং কিংবা ডিজিটাল ওয়ালেট সব মাধ্যম থেকে পেমেন্ট করা যাচ্ছে। দ্রুত, সহজ ও নিরাপদ ডিজিটাল লেনদেন নিশ্চিত করতে এই উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। সরকারি রাজস্ব ও অন্যান্য সব ধরনের সরকারি প্রাপ্তি জমার ক্ষেত্রে আজ থেকে এ চালান ব্যবস্থা বাধ্যতামূলক করেছে সরকার। অর্থ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, সরকারি অর্থ তাৎক্ষণিকভাবে ট্রেজারি সিঙ্গল অ্যাকাউন্টে জমা নিশ্চিত করা, নগদ ব্যবস্থাপনা আরও কার্যকর করা, আর্থিক স্বচ্ছতা বৃদ্ধি এবং ম্যানুয়াল চালান ব্যবস্থা পুরোপুরি বন্ধ করার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ উদযাপিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসের এবারের প্রতিপাদ্য হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধার ও উচ্চশিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। পাকিস্তানের লাহোরের কাছে একটি ভবনের ছাদ ধসে ১৪টি শিশুর প্রাণহানি ঘটেছে। লাহোর শহরের উপকণ্ঠে কাহানা এলাকার একটি প্রাইভেট কোচিং সেন্টারে গতকাল এ ঘটনা ঘটে। কর্তৃপক্ষ এই ছাদ ধসের কারণ অনুসন্ধানে একটি কমিটি গঠন করেছে এবং প্রাথমিক তদন্তের অংশ হিসেবে দুইজনকে আটক করেছে। বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা নকআউট পর্বের খেলায় মেক্সিকো সিটিতে শেষ ষোলোতে ওঠার লড়াইয়ে মেক্সিকো ইকুয়েডরের মোকাবেলা করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মেক্সিকো 2-0 গোলে এগিয়ে রয়েছে। এর আগে গতরাতে যুক্তরাষ্ট্রের ডালাসে নরওয়ে 2-1 গোলে আইভরি কোস্টকে এবং নিউ ইয়র্কে ফ্রান্স 3-0 গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোতে ওঠে। সবশেষে আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, খুলনা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝুড় হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 11টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন গিটারের লঘু সুর শুনবেন, বাজিয়েছেন রুমানা ইসলাম।

গিটারে লঘু সুর শুনছেন, বাজিয়েছেন রুমানা ইসলাম।

0: এতক্ষণ গিটারে লঘু সুর শুনলেন, বাজিয়েছেন রুমানা ইসলাম।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী মোহাম্মদ শোয়েব।

বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন হাসন রাজার গান, শিল্পী মুনমুন আক্তার।

0: বাংলাদেশ বেতার ঢাকা প্রথম পালার অনুষ্ঠান শেষে সবাইকে কদম ফুলের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দ্বিতীয় পালার অনুষ্ঠান। অনুষ্ঠান ঘোষণায় রয়েছি আমরা কজন, রাবিয়া সুলতানা শিউলি, সুবর্ণা আরফিন, মোহাম্মদ জামিলুর রহমান। প্রকৌশলী দায়িত্বে রয়েছেন মোহাম্মদ আমিরুল ইসলাম, মোহাম্মদ শহীদুল্লাহ, মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান, আফরোজা আক্তার, লুৎফার নাহার মেরি, মোহাম্মদ রাসেল আহমেদ, এস এম আল জুবায়ের এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন শারমিন রহমান।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন আধুনিক গান শুনবেন শিল্পী মোহাম্মদ ইউসুফ আহমেদ খান, প্রথম গানের গীতিকার মোহাম্মদ ফখরুল করিম, সুরকার বাবু সরকার।

0: মোহাম্মদ ইউসুফ আহমেদ খানের কণ্ঠে পরপর দুখানি আধুনিক গান শুনলেন।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। নিবেদন করছি, রবীন্দ্রসঙ্গীত গিয়েছেন শায়লা ইমাম কান্তা।

0: শায়লা ইমাম কান্তা কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন বৃক্ষরোপণের গান। গানের কথা, সুর এবং শিল্পী মোহাম্মদ নাসিরুদ্দিন তালুকদার।

এতক্ষণ বৃক্ষরোপণের গান শুনলেন। বৃক্ষ আমাদের বন্ধু, বৃক্ষ আমাদের খাদ্য দেয়, আবাস দেয়, ছায়া দেয়, অক্সিজেন দেয়। তাই আসুন বৃক্ষের প্রতি যত্নশীল হই, গাছ লাগাই, গাছের পরিচর্যা করি। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি বেশি করে গাছ লাগাই। বাংলাদেশ বেতার ঢাকা, এখন থেকে কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বেলা ১১টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি রুমিনা খানুম। জাতীয় সংসদে ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য ৯,৩৮,০০০ কোটি টাকার জাতীয় বাজেট পাশ হয়েছে। আজ থেকে এই বাজেট কার্যকর হচ্ছে। স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীরবিক্রমের সভাপতিত্বে গতকাল ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে স্পিকার প্রস্তাবিত বাজেট পাশের লক্ষ্যে নির্দিষ্টকরণ বিল ২০২৬ কণ্ঠভোটে দিলে সর্বসম্মতিক্রমে তা পাশ হয়। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিলটি উত্থাপন করেন। উল্লেখ্য, গত ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য ৯,৩৮,০০০ কোটি টাকার বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী। বাজেটে রাজস্ব আহরণের লক্ষ্য ধরা হয়েছে ৬,৯৫,০০০ কোটি টাকা। প্রধানমন্ত্রী তারিক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম বাজেটে মানবিক অর্থনীতি গড়ে তোলার একটি সমন্বিত রূপরেখা তুলে ধরা হয়। বাজেটে অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬.৫% উন্নীত করা এবং মূল্যস্ফীতি ৭.৫% নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়। এদিকে সংসদে গতকাল জুয়া প্রতিরোধ বিল ২০২৬ এবং সাইবার সুরক্ষা সংশোধন বিল ২০২৬ পাশ হয়েছে। অনলাইন বেটিং সহ অনুরূপ কার্যক্রম প্রতিরোধ এ সংক্রান্ত অপরাধের বিষয়ে কঠোর শাস্তির বিধান রেখে যুগোপযোগী আইন প্রণয়নে জুয়া প্রতিরোধ বিল ২০২৬ আনা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বিলটি পাশের জন্য উত্থাপন করলে সর্বসম্মতিক্রমে কণ্ঠভোটে তা পাশ হয়। এছাড়া সাইবার সুরক্ষা আইন ২০২৬ সংশোধনে সাইবার সুরক্ষার সংশোধন বিল ২০২৬ সংসদে উত্থাপন করা হয়। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বিলটি পাশের জন্য উত্থাপন করলে সর্বসম্মতিক্রমে কণ্ঠভোটে তা পাশ হয়। আজ থেকে দেশে চালু হয়েছে বাংলা কিউবার। এর মাধ্যমে একটি মাত্র কিউবার কোড ব্যবহার করে ব্যাংক, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস কিংবা ডিজিটাল ওয়ালেট সব মাধ্যম থেকে পেমেন্ট করা যাচ্ছে। দ্রুত, সহজ ও নিরাপদ ডিজিটাল লেনদেন নিশ্চিত করতে এই উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। সরকারি রাজস্ব ও অন্যান্য সব ধরনের সরকারি প্রাপ্তি জমার ক্ষেত্রে আজ থেকে এ চালান ব্যবস্থা বাধ্যতামূলক করেছে সরকার। অর্থ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, সরকারি অর্থ তাৎক্ষণিকভাবে ট্রেজারি সিঙ্গেল অ্যাকাউন্টে জমা নিশ্চিত করা, নগদ ব্যবস্থাপনা আরও কার্যকর করা, আর্থিক সচ্ছলতা বৃদ্ধি ও ম্যানুয়াল চালান ব্যবস্থা পুরোপুরি বন্ধ করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ উদযাপিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসের এবারের প্রতিপাদ্য হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধার ও উচ্চশিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারিক রহমান পৃথক বাণী দিয়েছেন। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পাকিস্তানের লাহোরের কাছে একটি ভবনের ছাদ ধসে ১৪টি শিশুর প্রাণহানি ঘটেছে। লাহোর শহরের উপকণ্ঠে কাহোনা এলাকার একটি প্রাইভেট কোচিং সেন্টারে গতকাল এ ঘটনা ঘটে। কর্তৃপক্ষ এই ছাদ ধসের কারণ অনুসন্ধানে একটি কমিটি গঠন করেছে এবং প্রাথমিক তদন্তের অংশ হিসেবে দুইজনকে আটক করেছে। যুক্তরাষ্ট্রে ১.৫ বছরের পুরনো নীতির বিপরীতে গৃহীত ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টাকে বাতিল করে দেশটির সুপ্রিম কোর্ট আদেশ দিয়েছে, যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী শিশুদের নাগরিকত্ব লাভ তাদের সাংবিধানিক অধিকার। প্রধান বিচারপতি জন রবার্টস আদেশ দেন যে সংবিধানের ৪৪ সংশোধনী মোতাবেক যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী শিশুরা, এমনকি তাদের বাবা মা যদি সেখানে অবৈধ বা সাময়িকভাবে অবস্থান করে, তবুও তারা জন্মসূত্রে মার্কিন নাগরিক। প্রেসিডেন্ট ট্রাম্প একটি নির্বাহী আদেশের মাধ্যমে নাগরিকত্বের এই অধিকার সীমিত করার চেষ্টা করেন। তিনি যুক্তি দেন, যুক্তরাষ্ট্রের নথিপত্রহীন অভিবাসী বা সাময়িক ভ্রমণকারীদের সন্তানদের ক্ষেত্রে নাগরিকত্বের এই অধিকার প্রযোজ্য নয়। এদিকে আদালতের এই রায় ট্রাম্পের অভিবাসন নীতির জন্য একটি বড় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে এবং মানবাধিকার নিয়ে কাজ করা নাগরিক গোষ্ঠীগুলো একে স্বাগত জানিয়েছে। খেলার খবর ফুটবল। ফিফা নক আউট পর্বের খেলায় মেক্সিকো 2-0 গোলে ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিল। এর আগে গতরাতে যুক্তরাষ্ট্রের ডালাসে নরওয়ে 2-1 গোলে আইভরি কোস্টকে এবং নিউ ইয়র্কে ফ্রান্স 3-0 গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোতে উঠেছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টার সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝুরু হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী ডালিয়া নওশিন।

0: পরপর দুখানি নজরুল সঙ্গীত শুনলেন ডালিয়া নওশিনের কণ্ঠে, বাংলাদেশ বেতার ঢাকা।
1: আপনি কি আপনার পরিবারকে ভালোবাসেন? আপনি কি আপনার সন্তানকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে চান? প্রাকৃতিক দুর্যোগ হতে নিরাপদে থাকতে চান? প্রাণ ভরে অক্সিজেন নিতে চান? সকল প্রশ্নের উত্তর একটাই, বৃক্ষরোপণ। সবুজ হোক দেশ, নির্মল হোক পরিবেশ। সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। আমরা এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।
2: বাংলাদেশ বেতার ঢাকা, আমাদের অনুষ্ঠানমালায় এখন রয়েছে পল্লীগীতি শিল্পী বারী সিদ্দিকী। প্রথম গানের কথা সাজিয়েছেন শহীদুল্লাহ ফরাজী।

0: পরপর দুখানি পল্লীগীতি শুনলেন শিল্পী ছিলেন বারী সিদ্দিকী।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন ডেঙ্গু জ্বর সচেতনতামূলক গান। শিল্পী রাজীব দাস ও বাঁধন সরকার পূজা, গীতিকার ডাক্তার নাসরিন সুলতানা রুমা, সুরকার মকসুদ জামিল মিল্টু।

0: এতক্ষণ ডেঙ্গু জ্বর সচেতনতামূলক গান শুনলেন। শিল্পী ছিলেন রাজীব দাস ও বাঁধন সরকার পূজা।
1: একটু পরে শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
2: জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা। স্বাস্থ্যই সুখ।

0: সুপ্রিয় শ্রোতা, পরিবার পরিকল্পনার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সঠিক জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করা, যার ফলে পরিবারকে সুন্দরভাবে সাজানো যায়, দাম্পত্য জীবন হয়ে ওঠে সুখময়। এই জন্ম নিয়ন্ত্রণের বেশ কিছু পদ্ধতি রয়েছে, যার মধ্যে IUD একটি। মূলত এটি একটি দীর্ঘমেয়াদী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি। আয়োজনের শুরুতেই আজ এ নিয়ে আরও বিস্তারিতভাবে জানব একটি সাক্ষাৎকারমূলক আলোচনা থেকে। এ পর্বের সাক্ষাৎকার গ্রহণ করেছেন ডাক্তার রেজাউল আলম খান।
1: আজকের প্রসঙ্গ জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি হিসেবে IUD, এ প্রসঙ্গে আমরা কথা বলব। আলোচনায় রয়েছেন ডাক্তার নুরনহার, সাথে রয়েছি আমি ডাক্তার রেজাউল আলম খান। IUD এই কথাটা প্রায়শই আমরা শুনি, যদি সংক্ষেপে একটু বুঝিয়ে বলেন।
2: ধন্যবাদ আপনাকে। IUD জন্ম নিয়ন্ত্রণের একটি হরমোন ছাড়া পদ্ধতি, অর্থাৎ আমাদের অনেকগুলো পরিবার পরিকল্পনা যে রিভার্সিবল, মানে অর্থাৎ যেটা থেকে কিছুদিন পরে আবারও বাচ্চা নেওয়া যায়, তাকে আমরা বলি রিভার্সিবল বা লং অ্যাক্টিং রিভার্সিবল মেথড। অবশ্যই মহিলাদের জন্য IUD কথাটির অর্থ হচ্ছে ইন্ট্রাইউটারাইন ডিভাইস, ইন্ট্রাইউটারাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস, অর্থাৎ জরায়ুর মধ্যে একটি টি আকৃতির ডিভাইস দিয়ে দেওয়া হয় 10 বছরের জন্য, যেন বাচ্চা না হয়।
1: আমরা তো অস্থায়ী পদ্ধতি, স্থায়ী পদ্ধতি, এই দুটো কথা প্রায় শুনি, এটা কোন পদ্ধতিতে পড়ে?
2: অবশ্যই অস্থায়ী পদ্ধতি, কারণ এটি খুলে ফেললেই পুনরায় উনি গর্ভধারণ ক্ষমতা ফিরে আসেন।
1: কিন্তু আমরা অস্থায়ী পদ্ধতিতে জন্মনিয়ন্ত্রণের বড়ি সেবনের কথা বারেবারে বলি, যারা বড়ি সেবন করছেন তারা তো ভালোই আছেন, আর IUD কোন কোন ক্ষেত্রে আপনারা দিয়ে থাকেন?
2: অবশ্যই বড়ি ভালো, কারণ বড়িটি নিজেই খাওয়া যাচ্ছে, নিজেই দোকান থেকে কিনে নিয়ে আসা যাচ্ছে, এবং একবার নিয়ম শিখে আসলে উনি যখন ইচ্ছা এটা নিজের মতো করে নিতে পাচ্ছেন। কিন্তু IUD কিন্তু তা নয়, অর্থাৎ এটি নেওয়ার জন্য অসুবিধার কথা যেটি, সেটি উনি নিজে নিতে পারবেন না, উনি কোনো চিকিৎসকের কাছে যেতে হবে ওনাকে, অথবা কোনো প্যারামেডিক্সের কাছে যেতে হবে যিনি এ ব্যাপারে দক্ষ। ওনার কাছে যাওয়ার পরে উনি এই ওনার শরীরটা পরীক্ষা করে দেখবেন যে এটা উনি নিতে পারবেন কিনা, যদি ওটা উনি নিতে পারার মতো যোগ্য হন এবং ইচ্ছা করেন নেওয়ার, তাহলেই শুধু উনি ওটা নিতে পারবেন।
1: তিনি ইচ্ছে প্রকাশ করেছেন একজন নারী বা গ্রহীতা, কিন্তু তার জন্য কি প্রস্তুতি প্রয়োজন বা শারীরিক যোগ্যতার প্রয়োজন যাদেরকে IUD পড়ানো?
2: IUD পড়তে হলে অবশ্যই প্রথম কথাই হলো উনি বাচ্চা নিতে চান না বলেই এটি নিতে চাচ্ছেন, এবং ওনার পেটে যে কোনো বাচ্চা নেই এটি হলো প্রথম শর্ত, অর্থাৎ ওনার পেটে কোনো বাচ্চা থাকা যাবে না, হয়তো বা যেটা উনি জানেন না, এই জন্য ওনাকে পরীক্ষা করতে হবে যে ওনার বাচ্চা পেটে আছে কি না প্রথম। এবং আমাদের দেশের আঙ্গিকে IUD-র জন্য আরেকটি শর্ত মেনে চলতে হয়, সেটা হচ্ছে যে ওনার জীবিত সন্তান থাকতে হবে। যদি ওনার জীবিত সন্তান একটিও না থাকে, তাহলে আমরা তাদেরকে IUD-র জন্য সিলেক্ট করি না বা বলি না যে IUD তার নেওয়া যাবে।
1: এক্ষেত্রে তাকে অবশ করা বা অজ্ঞান করা কোনো বিষয় রয়েছে কিনা?
2: না, এটি অত কঠিন কোনো পদ্ধতি নয়, এটি খুবই সহজ একটি পদ্ধতি। ওনাকে অজ্ঞানও করতে হবে না, অবশ্য করতে হবে না, তবে উনাকে একটু কাউন্সিলিং করতে হবে যে সামান্য একটু ব্যথা হতে পারে, সে ব্যথাটা উনি খুব সহজেই সহ্য করতে পারবেন। কিন্তু কাউন্সিলিং যদি না করা থাকে, উনাকে যদি আগে থেকে এটা না বলা হয়, তাহলে হয়তো উনি ভয় পেতে পারেন, এই জন্য তাকে জাস্ট বলে নিতে হয় যে এটি দেওয়ার সময় একটু আপনি ব্যথা পেতে পারেন,
1: জরায়ুতে তো প্রবেশ করিয়ে দিবেন। তার পার্শ্ব প্রতিক্রিয়া এরপরে হয়তো তিনি তলপেটে ব্যথা বলতে পারেন, মাসিক হচ্ছে বা অনিয়মিত মাসিক হচ্ছে, নানা অভিযোগ করতে পারেন, এই যে পার্শ্ব প্রতিক্রিয়া, সেগুলো কি রয়েছে?
2: পার্শ্ব প্রতিক্রিয়া যদিও কিছু রয়েছে, কিন্তু সেগুলো খুব বেশি জটিল আকারে হয় না। যদি উনি নিজে ইচ্ছা করে নেন এবং ওনাকে এটার পার্শ্ব প্রতিক্রিয়াগুলো আমরা আগে থেকেই বলে রাখতে পারি, তাহলে এই যে অল্প অল্প সমস্যা তাতে ওনারা ভয় পান না। যেরকম এটি প্রয়োগের সময় একটু ব্যথা হচ্ছে, তারপর প্রয়োগের পরও ধরেন 1-2 মাস একটু চিনচিন ব্যথা তলপেটে হতে পারে, তাছাড়াও মাসিকের সময়ে একটু ব্যথাটা আবার একটু বেশি হতে পারে। বেশি অর্থাৎ যার হয়তো ব্যথা ছিল না তার ব্যথা হবে, যার একটু একটু ব্যথা ছিল তার একটু বেশি ব্যথা হতে পারে। আর যেটি হয় সেটি হচ্ছে একটু মাসিকের যে অন্য সময় নর্মাল অবস্থায় তার যে ব্লিডিং হতো, প্রথম 3-6 মাস তার মাসিকের পরিমাণটাও একটু বেড়ে যেতে পারে।
1: IUD দিলে সুবিধাটা কি?
2: সুবিধাটা বাচ্চা হবে না প্রথম, যেটা উদ্দেশ্য সেটাই, এবং দ্বিতীয় সুবিধা হচ্ছে যে এটি একবার প্রয়োগ করলে 10 বছর পর্যন্ত রাখতে পারছে। উনি যদি অনেক দিন থেকেই বাচ্চা নিতে না চান, তাহলে অনেকটা স্থায়ী পদ্ধতির মতো এটি কার্যকর। আর আরও যেটি ভালো কথা সেটি হচ্ছে এটি নন হরমোনাল পদ্ধতি। হরমোন শরীরে আসে, কিন্তু এক্সট্রা হরমোন যখন দেয়া হয় কারো শরীরে বাচ্চা বন্ধ করার জন্য, তাতে কিন্তু তার কিছু কিছু শরীরটা হরমোন জনিত কিছু কারণ, যেগুলো যে মাথা ঝিমঝিম করা, শরীরটা ম্যাজমেজ করা, এই সমস্যাগুলো হবে।
1: তবে একটি প্রসঙ্গ, যে এটা হারিয়ে গেল কোনো জরায়ুর ভিতরে, বোঝবার উপায় কি?
2: এটি হারিয়ে যাওয়ার কোনো পদ্ধতি নেই। প্রথম কথাই হচ্ছে এটি হারিয়ে যাওয়ার কোনো জিনিস নয়। মানুষের অনেকের ভুল ধারণা আছে, যেরকম বাচ্চা পেটে আসলেও কিন্তু মানুষ বলে আমার বাচ্চা বুকের উপরে উঠে যাচ্ছে, আমার বাচ্চা বোধ হয় কোথায় চলে যাচ্ছে। এটি কিন্তু যাওয়ার কোনো জিনিস নয়, এটি আল্লাহ মানুষকে শরীরটা তৈরিই করেছেন ওইভাবে যে বাচ্চা তৈরি করার জায়গাটাই আলাদা, যেখানে বাচ্চা থাকে সেই জায়গাটাতেই আয়ুডি দেওয়া হয় এবং সেটি একদম শক্ত মাংসপেশি দ্বারা আবৃত থাকে, এটি অন্য কোনোখানে যাবে না। তবে এটি সহজে আছে কি নেই জানার জন্য এর সঙ্গে একটি সুতা থাকে, এই সুতা দিয়ে বোঝা যায় যে এটি যথাস্থানে রয়েছে অথবা নেই। কোনো কারণে এই সুতাটা ওখান থেকে খুলে যেতে পারে, অথবা খুবই কম যদিও পার্সেন্টেজ যেটা হতে পারে যে মাসিকের সঙ্গে সঙ্গে এই কপাটিটা পড়েও যেতে পারে, কারো কারো খুব কম 10,000 20,000 একজনের হয় কি হয়
1: শেষে এই কপাটি যেটা দেওয়া হলো বা আইইউডি দেওয়া হলো এটা তো খুলে ফেলা যায়
2: অবশ্যই,
1: এটা এত অস্থায়ী
2: কিন্তু নিজে নিজে খোলা যাবে না,
1: তিনি যখন চাইবেন
0: শ্রোতা শুনছিলেন জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হিসেবে আইইউডি সম্পর্কে বিস্তারিত। আসলে সঠিক পরিকল্পনায় একটি পরিবার যেমন সঠিক পথে চলতে পারে, তেমনি একটি দেশও সুন্দর মতো গড়ে উঠতে পারে, কেননা পরিকল্পিত পরিবার জনসংখ্যা নিয়ন্ত্রণে সহায়ক আর নিয়ন্ত্রিত জনসংখ্যা দেশের উন্নয়নের জন্য সহায়ক। আর তাই জনসংখ্যা নিয়ন্ত্রণে সঠিক জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির ব্যবহার সকলেরই করা প্রয়োজন। এবার জনসংখ্যা বিষয়ক একটি সচেতনতামূলক গান শোনাব। গানটির কথা সাজিয়েছেন মোহাম্মদ এনামুল ইসলাম, সুর করেছেন এস এম আব্দুল আওয়াল এবং গানটি গেয়েছেন সৈয়দ মোহাম্মদ মুসা।

আপনারা শুনছেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। শ্রোতা, আয়োজনে এখনকার নিবেদন জীবন কথা। এই পর্বে দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া ঘটনার রূপক উপস্থাপন করছেন পারভিন আহসান মিলি।

0: তারেক হোসেন একজন সাদা সিধে মানুষ, পেশায় বই বিক্রেতা। দোকানের পেছনেই ছোট্ট একটা ঘরে বসবাস, আয় বড়জোর 12-13 হাজার টাকা, চারটি মেয়ে আর স্ত্রী সহ ওদের 6 জনের সংসার। একটা ছেলের আশায় পরপর 4টি মেয়ের জন্ম, তবু যখন ভাগ্যে ছেলে জুটল না তখন জন্ম নিয়ন্ত্রণের সাহায্য নিয়ে ক্ষান্ত দিলেন, কিন্তু ততদিনে যা ভুল হবার তা হয়েই গেছে। আয়ের সাথে চাহিদার যোগান দেয়া সম্ভব হয় না, তাই দিনে দিনে দুর্বিষহ হয়ে উঠছে জীবনযাত্রা, বিশেষ করে ছোট মেয়েটি, যাকে নিয়েই এখন সবচেয়ে বড় চিন্তা। মেয়েটার বয়স মাত্র 6, নাম রাফিয়া, দেখতে ফুলের মতো মিষ্টি, কিন্তু বিধি বাম, ওর শরীরে থ্যালাসেমিয়া, জন্মগত রোগ। প্রতি মাসে অন্তত একবার রক্ত দিতে হয়। শুধু তাই নয়, ওকে দিতে হবে পুষ্টিকর খাবার, নিয়মিত ওষুধ, ভালো যত্ন। এতটুকু মেয়ে, তার জন্য এক ব্যাগ রক্ত, কোথায় না ছুটতে হয় তারেক হোসেনকে। হাসপাতাল, ব্লাড ব্যাংক, পরিচিত অপরিচিত মানুষ কজন আর সাহায্য করতে পারে নিয়মিত? তারেকের শুধু একটা কথাই বারে বারে আফসোস হয়, হায় আগে যদি বুঝতাম। কিন্তু অনেকের কথা শুনে ভবিষ্যতের জন্য ছেলে সন্তান প্রয়োজন, এসব কথা ভেবে তখন আর সচেতন হলেন না। ফলাফল একটা বড় পরিবার, সীমিত আয় আর অসুস্থ একটা সন্তান। বাচ্চাদের স্কুলে খরচ দিতে পারে না ঠিক মতো, কারো জুতো ছেঁড়া, কারো ব্যাগ ছেঁড়া, বই খাতার অভাব, পুষ্টির অভাব, শান্তির অভাব, কেমন যেন এক ঘোলাটে জীবন। সবচেয়ে বেশি কষ্ট হয় রাফিয়াকে নিয়ে। একটা ছোট্ট ভুল, রক্ত না পাওয়া মানে হতে পারে জীবনের ঝুঁকি। এতগুলো সন্তান নিয়ে জীবনটা যখন মানুষের সহানুভূতির উপর নির্ভর করে চলে, তখন মরে যেতে ইচ্ছে হয় তারেকের। তারেকের মনের কথা কেউ না বুঝলেও এখন সে বোঝে, বেশি সন্তান মানেই বেশি দায়িত্ব। সেই দায়িত্ব যদি সামলানো না যায় তাহলে কষ্ট শুধু বাবা মায়ের একার নয়, সন্তানদেরও। একদিন স্বাস্থ্যকেন্দ্রের এক সভায় নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করতে গিয়ে তারেক বলল, ছেলে পাওয়ার আশায় সংসার বড় করেছি আর এটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। এখনকার দিনে ছেলে আর মেয়ে সন্তানের মধ্যে কোনো পার্থক্য নেই, সঠিক শিক্ষা পেলে মেয়েরাও উপার্জনশীল হতে পারে, সংসারের খরচ মেটাতে পারে এবং বাবা মায়ের দায়িত্ব নিতে পারে। তাই অযথা সংসার বড় করে ছেলে মেয়েদের প্রতি অবহেলা করার অধিকার বাবা মার নেই। সময় থাকতে সচেতন হন, ছোট পরিবার গঠন করে নিজের জীবনের সুখ শান্তি কল্যাণ নিশ্চিতের পাশাপাশি দেশের সমৃদ্ধিতেও অংশীদার হন।
1: প্রিয় বন্ধুরা, অধিক জনসংখ্যা শুধু একটি দেশের জন্য সমস্যার কারণ তা কিন্তু না, সেটা প্রতিটি পরিবারের জন্য সমস্যার। পরিকল্পিত ছোট পরিবারে যেমন থাকে আর্থিক সচ্ছলতার সম্ভাবনা, তেমনি থাকে সুখ আর সমৃদ্ধির নিশ্চয়তা। অপরদিকে দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণে থাকলেই সম্ভব সকল জনগণের মৌলিক চাহিদাসহ অন্যান্য চাহিদা পূরণের যথাযথ যোগান। আয়োজনে এ পর্যায়ে আবারও জনসংখ্যা নিয়ন্ত্রণ বিষয়ক একটি সচেতনতামূলক গান শোনাব আইনুন নাহার শিউলির পরিবেশনায়।

0: সুপ্রিয় শ্রোতা, গানের সুরে সুরে সুন্দর দেশ গড়ার কথা শুনছিলাম আমরা, যার জন্য দরকার দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণে রাখা। আর এই জনসংখ্যা নিয়ন্ত্রণ করে প্রতিটি সংসারকে সুখী সংসার হিসেবে গড়ে তুলতে প্রয়োজন সঠিক পরিবার পরিকল্পনার। তাই সবার মাঝে পরিবার পরিকল্পনার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে হবে। এ সম্পর্কে এবার একটি কথিকা উপস্থাপন করছেন আরিফা খানম।
1: জনসংখ্যা বৃদ্ধিজনিত সমস্যা নিঃসন্দেহে বাংলাদেশের অন্যতম জাতীয় সমস্যা। মূলত জনসংখ্যা বৃদ্ধির প্রধান নিয়ামক হল জন্মহার। নানা কারণে বাংলাদেশে উচ্চ জন্মহার বিরাজ করছে। এই উচ্চ জন্মহার রোধের জন্য প্রয়োজন পরিকল্পিত পরিবার। পরিবার পরিকল্পনা সম্পর্কে সবার মাঝে সচেতনতা সৃষ্টি করতে পারলে জন্মহার কমিয়ে আনা সম্ভব। ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট, এই বিষয়টি সবাইকে অনুধাবন করতে হবে। অর্থনৈতিক সচ্ছলতা ও সুখী পরিবার গড়ে তুলতে পরিবার পরিকল্পনা বিশেষ গুরুত্ব বহন করে। সমাজ ও রাষ্ট্রে প্রতিটি পরিবার পরিকল্পিতভাবে গড়ে তোলা সম্ভব হলে অর্থনৈতিক উৎপাদনক্ষম প্রগতিশীল জাতি গড়ে তোলা সম্ভব। এই পরিকল্পিত পরিবার শুধু আর্থিক সুবিধার বিষয় নয়, এর সঙ্গে জড়িত আছে নানা সামাজিক বিষয়। নারীর ক্ষমতায়ন, মায়ের সুস্বাস্থ্য, শিশুর পুষ্টি ও দেশের উৎপাদনশীলতা সহ অনেক বিষয়। সুস্থ বুদ্ধিদীপ্ত ও অর্থনৈতিক উৎপাদনক্ষম প্রগতিশীল জাতি গড়ে তুলতে পরিকল্পিত পরিবারের ভূমিকা অনস্বীকার্য। তাই সমৃদ্ধ দেশ গড়ে তুলতে সবার মাঝে পরিবার পরিকল্পনা সম্পর্কে ইতিবাচক ধারণা সৃষ্টি করতে সচেতনতার বিকল্প নেই। সমাজের স্বল্প আয়ের মানুষ, বস্তিবাসী, অশিক্ষিত শ্রেণী, গ্রামে গঞ্জে তথা প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত অসচেতন জনগোষ্ঠীর মধ্যে পরিবার পরিকল্পনা সম্পর্কে যথাযথ ধারণার মাধ্যমে সচেতন সৃষ্টি করা জরুরি। বাংলাদেশে মোট জনসংখ্যার একটা বড় অংশ গ্রামে বাস করে। এই পরিবার পরিকল্পনার মাধ্যমে জন্মহার নিয়ন্ত্রণ করতে চাইলে শুধু শহরে নয়, গ্রামেও সচেতনতা সৃষ্টির পরিকল্পনা করতে হবে। গ্রামের সাধারণ মানুষের কাছাকাছি জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী এবং পরিবার পরিকল্পনার সেবাসমূহ পৌঁছাতে হবে। এভাবে যদি ব্যাপকভাবে সাধারণ মানুষকে সেবার আওতায় আনা যায়, সুলভ মূল্যে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী দেওয়া যায়, পদ্ধতিগুলো ব্যবহারের সুবিধা নিয়মকানুন ধারণা দেওয়া যায়, তাহলে তারা অবশ্যই সচেতন হবে। এ বিষয়ে শুধু সরকারি প্রতিষ্ঠান নয়, বেসরকারি বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান এনজিওগুলো ভালো ভূমিকা রাখতে পারে। পরিবার পরিকল্পনা সম্পর্কে অসচেতনতার ফলে প্রতি বছর অসংখ্য নারী অনিচ্ছাকৃতভাবে সন্তান ধারণ করেন, আবার অনেক নারী সঠিক ধারণার অভাবে ইচ্ছাকৃতভাবে গর্ভপাতের আশ্রয় নেন। এইসব অনাকাঙ্ক্ষিত ঘটনার মূল কারণই পরিবার পরিকল্পনা সম্পর্কে অজ্ঞতা ও অসচেতনতা। আমাদের দেশে মেয়েদের বিয়ের বয়স 18 বছর হলেও গ্রামেগঞ্জে এখনও নির্ধারিত সময়ের আগেই বিয়ে হয়ে যায়, ফলে 19-20 বছরেই তারা মা হয়ে যায়। এর পিছনে অজ্ঞতা ও অসচেতনতা অন্যতম কারণ। তাছাড়া ধর্মীয় বিধিনিষেধের কারণে মানুষ পরিকল্পিত পরিবার পদ্ধতি গ্রহণে বিরত থাকে। তাই মসজিদের ইমাম, ধর্মীয় নেতা, সমাজের শিক্ষক শ্রেণীর সমন্বয়ে কর্মশালার আয়োজন করে সমাজের সাধারণ মানুষের ভুল ধারণার অবসান ঘটাতে হবে। নারী পুরুষ উভয়কেই বিয়ের আগে পরিবার পরিকল্পনা সম্পর্কে সচেতন হতে হবে। পরিকল্পিত পরিবার পদ্ধতি আজ মানবাধিকার হিসাবে সারা বিশ্বে স্বীকৃত। পরিবারের সন্তান গ্রহণ, সন্তান ধারণে বিরতি, পরিকল্পিতভাবে পরিবারের সদস্য সংখ্যা নির্ধারণ ও নিয়ন্ত্রণ, এসবই স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ করা মানবাধিকারের অন্তর্ভুক্ত। তাই পরিকল্পিত পরিবার গঠনের জন্য সকল সুযোগ সুবিধা একটা দেশে থাকা প্রয়োজন। পরিবার পরিকল্পনার সামগ্রী সহজলভ্য হলে গ্রহীতাও সচেতন হবে, আগ্রহী হবে। পরিবার পরিকল্পনার মাধ্যমে রাষ্ট্র কাঙ্ক্ষিত জনসংখ্যা পাবে এবং দেশের উন্নয়নকে অব্যাহত রাখতে পারবে। তাই পরিবার পরিকল্পনা বিষয়ে সবাইকে সচেতন করতে সর্বস্তরের মানুষের ভূমিকা রয়েছে। গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম, প্রতিটা ক্ষেত্রই এই বিষয়ে ভূমিকা রাখতে পারে। সমাজের সবাই সচেতন না হলে সমাজ, রাষ্ট্র কখনোই তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে না। তাই একথা বলা যায়, জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে পরিবার পরিকল্পনা কর্মসূচি সফল হতে পারে। ছোট পরিবার গঠনে উৎসাহ সৃষ্টি এবং বড় পরিবার গঠনে নিরুৎসাহ প্রদানের মাধ্যমেই সবাইকে পরিবার পরিকল্পনা কর্মসূচি গ্রহণে সচেতন করার কোনো বিকল্প নেই।
0: শ্রোতা বন্ধুরা, আমরা সবসময় সুস্থ সুন্দর জীবনের প্রত্যাশা করি, কিন্তু আমাদেরই অসাবধানতা আর অসচেতনতার ফলে অনেক সময় আমরা অসুস্থ হয়ে পড়ি। এই যেমন এখন এই বর্ষার সময় বাড়ে ডেঙ্গু ও চিকনগুনিয়া রোগ, যার প্রধান বাহক এডিস মশা। যে মশা আমাদের বাসা বাড়ির ভেতরে বা বাইরে চারপাশে জমে থাকা পরিষ্কার পানিতে জন্মায়, এই বিষয়টি আমরা সকলেই প্রায় জানি। তবুও বাড়িঘরের ভেতর ও চারপাশ পরিষ্কার রাখার ব্যাপারে আমরা অনেকেই উদাসীন, ফলে পানি জমে থাকছে, এডিস মশা জন্মাচ্ছে, যার কামড়ে অনেকেই ডেঙ্গু বা চিকনগুনিয়াতে আক্রান্ত হচ্ছেন, অনেকে মারাও যাচ্ছেন। তাই উদাসীনতা পরিত্যাগ করে এ মশা যাতে জন্মাতে না পারে তার জন্য আপনার বাড়ির আশপাশ নিয়মিত পরিষ্কার রাখুন এবং বৃষ্টির পানি যেন কোথাও তিন দিনের বেশি জমে না থাকে সেদিকে লক্ষ্য রাখুন। সেই সাথে দিনে কিংবা রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহার করুন। আসুন সকলেই নিজেদের সুস্বাস্থ্যের জন্য সচেতন থাকি।
2: আরে একেবারে গজব, দিনা তো মর্জিনা সাত সকালে মাসকা বাড়ি উসুল, মন্ডায় কয়
1: কি কয় মন্ডায়
2: বুঝো না, না
1: কি
2: করলে তো ছয় মাসের বুলবুলি লইয়া ঘুরতাছ, আবার এই ঠাডা ফাড়া খবরটা দিলা কোন আক্কেলে?
1: আমার কি দোষ? মাসিক বন্ধ হওয়ার কারণ তো হইলা গিয়া তুমি।
2: কি
1: আমার কোনো কথা কি হুনো? সময় মতো কোনো আক্কেলি থাকে না তোমার?
2: আমার তো হাজার গন্ডা ফলাফান হইলেও কোনো অসুবিধা ছিল না, যদি কামাই রুজিও সেই অনুপাতে বাড়ত।
1: বুঝছি, তোমার কামাই বাড়ন মানে আমার মরণ। অন কি করবা কর,
2: কি করুম কি করুম জানি না, জানি না কি করুম জানি না।
3: কি হইছে লুলু মিয়া?
2: কি আর হইব ভাবি, বছরে বছরে যা হনের তাই হইছে।
1: ভাবি তোমার তো আমি কতবার কইছি, তোমাকে নুরু মিয়া তো আবার
3: খাতুন, সমস্যা তো দেখতেছি তোমাকে নিজেকে নিজেকে। আধুনিক যুগে জন্ম নিয়ন্ত্রণের কত ব্যবস্থা কথা শুনতেছি। আরে আমাকে কালে যদি এইসব থাকতো।
2: ওইছে ভাবি, এই সব কথার মধ্যে তোমাগো কাল তাই তো আমার বলে অহন মাতা একারে।
3: হলো হলো হলো, তোমার একটা বুদ্ধি দে।
2: কি বুদ্ধি দিবা?
3: বুদ্ধিটা হইলো তোমার মাতাটা ওই পরান ডাক্তারের সামনে নিয়ে পাইতে।
2: আল্লাহ রে,
3: সে যদি তোমার একটু সাইজ করতে পারে।
2: মাগো পরান ডাক্তার ডর লাগে আমার। আচ্ছা যাই। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব গো, আর বকা দিয়েন না গো।
4: বকা দিব না তো কি, তোমার কন্ডম পছন্দ না
2: যে,
4: তোমার বউয়ের বড়ি খাওয়ানোর নানা
2: ঝামেলা।
4: তো এক কাম করো নুরুমিয়া,
2: আপনি যা কইবেন আমি তাই করুম। ডাক্তার,
4: জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী অস্থায়ী অনেক ব্যবস্থাই তো আছে।
2: আছে,
4: ফাইনালি কাট করে দেওয়ানোর ব্যবস্থাও আছে।
2: মাগো মা, ফাইনালি কাট এইসব বোনাস, এই সামনে বাচ্চা লোনের ইচ্ছা তো জাগতে পারে, তাই সহজ একটা ব্যবস্থা দেন কাহা।
4: তাইলে বড়ি কন্ডমের পরে আসে ইনজেকশনে।
2: আল্লাহ আল্লাহ রে, আমার ইনজেকশন?
4: না না না, তোমারে না।
2: আল্লাহ বাসাইছে,
4: ইনজেকশন আমাগো দেশে মহিলা গলাই গেছে। এক মাস, দুই মাস আর তিন মাস মেয়াদি জন্ম নিয়ন্ত্রণ ইনজেকশন আছে।
2: আছে
4: বুঝলা?
2: জি,
4: একবার ইনজেকশন নিলে তিন মাস নিশ্চিন্তে থাকতে পারবো।
2: আল্লাহ,
4: আবার সন্তান নিতে চাইলে এক বছর অপেক্ষা করুন।
2: কি এক বছর?
4: তবে নতুন ইনজেকশনও আছে যেটা মাসে মাসে পুশ করতে হয়, মানে ইনজেকশন বন্ধ করে দিলে আবার বাচ্চা নেওয়া সম্ভব। বুঝলা?
2: যাক যাক, ভালো।
4: যাও তোমার স্ত্রী মর্জিনারে নিয়ে আসো।
2: যে যে আনতেছি। হ কিন্তু তার আগে মর্জিনার লগে পরামর্শ করে লন দরকার, কোন ইনজেকশনটা সে নিতে রাজি।
4: বাহ মিয়া বাহ, বেড়া লাহন কথা কইছ, সুখের সঞ্চার নিশ্চিত তোমার।
2: আল্লাহ আল্লাহ মেহরবান।
0: আর বিদায় বেলা জানিয়ে যাই, আজকে স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানটি গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি তামান্না সিদ্দিকী, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ নুরুল আমিন, এবং স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন
5: শাহিদা মঞ্জুরি।
6: স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য

0: আসসালামু আলাইকুম। দুপুর 12টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি শামছিয়া শাম্মি। জাতীয় সংসদে 2026-27 অর্থবছরের জন্য 9,38,000 কোটি টাকার জাতীয় বাজেট পাশ হয়েছে। আজ থেকে এ বাজেট কার্যকর হয়েছে। স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে গতকাল ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে স্পিকার প্রস্তাবিত বাজেট পাশের লক্ষ্যে নির্দিষ্টকরণ বিল 2026 কণ্ঠভোটে দিলে সর্বসম্মতিক্রমে তা পাশ হয়। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিলটি উত্থাপন করেন। উল্লেখ্য, গত 11 জুন জাতীয় সংসদে 2026-27 অর্থবছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী। বাজেটে রাজস্ব আহরণের লক্ষ্য ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম বাজেটে মানবিক অর্থনীতি গড়ে তোলার একটি সমন্বিত রূপরেখা তুলে ধরা হয়। বাজেটে অর্থনৈতিক প্রবৃদ্ধি 6.5% উন্নীত করা এবং মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়। এদিকে সংসদে গতকাল জুয়া প্রতিরোধ বিল 2026 এবং সাইবার সুরক্ষা সংশোধন বিল 2026 পাশ হয়েছে। এছাড়া সাইবার সুরক্ষা আইন 2026 সংশোধনে সাইবার সুরক্ষা সংশোধন বিল 2026 সংসদে পাশ হয়। আজ থেকে দেশে চালু হয়েছে বাংলা কিউআর। এর মাধ্যমে একটি মাত্র কিউআর কোড ব্যবহার করেই ব্যাংক, মোবাইল, ফাইন্যান্সিয়াল সার্ভিস কিংবা ডিজিটাল ওয়ালেট সব মাধ্যম থেকে পেমেন্ট করা যাচ্ছে। দ্রুত, সহজ ও নিরাপদ ডিজিটাল লেনদেন নিশ্চিত করতে এই উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। সরকারি রাজস্ব ও অন্যান্য সব ধরনের সরকারি প্রাপ্তি জমার ক্ষেত্রে আজ থেকে এ চালান ব্যবস্থা বাধ্যতামূলক করেছে সরকার। অর্থ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, সরকারি অর্থ তাৎক্ষণিকভাবে ট্রেজারি সিঙ্গেল অ্যাকাউন্টে জমা নিশ্চিত করা, নগদ ব্যবস্থাপনা আরও কার্যকর করা, আর্থিক স্বচ্ছতা বৃদ্ধি ও ম্যানুয়াল চালান ব্যবস্থা পুরোপুরি বন্ধ করার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ উদযাপিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 105তম প্রতিষ্ঠাবার্ষিকী। ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসের এবারের প্রতিপাদ্য হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধার ও উচ্চশিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পাকিস্তানের লাহোরের কাছে একটি ভবনের ছাদ ধসে 14টি শিশুর প্রাণহানি ঘটেছে। লাহোর শহরের উপকণ্ঠে কাহনা এলাকার একটি প্রাইভেট কোচিং সেন্টারে গতকাল এই ঘটনা ঘটে। কর্তৃপক্ষ এই ছাদ ধসের কারণ অনুসন্ধানে একটি কমিটি গঠন করেছে এবং প্রাথমিক তদন্তের অংশ হিসেবে দুইজনকে আটক করেছে। যুক্তরাষ্ট্রের 150 বছরের পূর্ণ নীতির বিপরীতে গৃহীত ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টাকে বাতিল করে দেশটির সুপ্রিম কোর্ট আদেশ দিয়েছে। যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী শিশুদের নাগরিকত্ব লাভ তাদের সাংবিধানিক অধিকার। প্রধান বিচারপতি জন রবার্টস আদেশ দেন যে সংবিধানের চতুর্দশ সংশোধনী মোতাবেক যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী শিশুরা, এমনকি তাদের বাবা মা যদি সেখানে অবৈধভাবে বা সাময়িকভাবে অবস্থান করে, তবুও তারা জন্মসূত্রে মার্কিন নাগরিক। প্রেসিডেন্ট ট্রাম্প একটি নির্বাহী আদেশের মাধ্যমে নাগরিকত্বের এই অধিকার সীমিত করার চেষ্টা করেন। তিনি যুক্তি দেন, যুক্তরাষ্ট্রে নথিপত্রহীন অভিবাসী বা সাময়িক ভ্রমণকারীদের সন্তানদের ক্ষেত্রে নাগরিকত্বের এই অধিকার প্রযোজ্য নয়। এদিকে আদালতের এই রায় ট্রাম্পের অভিবাসন নীতির জন্য একটি বড় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে এবং মানবাধিকার নিয়ে কাজ করার নাগরিক গোষ্ঠীগুলো একে স্বাগত জানিয়েছে। বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা নকআউট পর্বের খেলায় মেক্সিকো 2-0 গোলে ইকুয়েডরকে হারিয়ে শেষ 16-তে জায়গা করে নিল। এর আগে গতরাতে যুক্তরাষ্ট্রের ডালাসে নরওয়ে 2-1 গোলে আইভরি কোস্টকে এবং নিউইয়র্কে ফ্রান্স 3-0 গোলে সুইডেনকে হারিয়ে শেষ 16-তে উঠেছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ১টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রাজশাহী, পাবনা, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এইসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচার করা হল। বাংলাদেশ বেতার, ঢাকা।
3: বৃক্ষ আমাদের বন্ধু, বৃক্ষ আমাদের খাদ্য দেয়, আসবাব দেয়, ছায়া দেয়, অক্সিজেন দেয়। তাই আসুন বৃক্ষের প্রতি যত্নশীল হই, গাছ লাগাই, গাছের পরিচর্যা করি। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি করে গাছ লাগাই। বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। যত্রতত্র গাছ কাটবেন না, বেশি করে গাছ লাগান। রোপণকৃত গাছের চারার যত্ন নিন, পরিচর্যা দিয়ে একে বড় হওয়ার সুযোগ দিন।
2: নৈতিক গুণ হল মানুষের চরিত্রের সেই ইতিবাচক বৈশিষ্ট্য বা আচরণ যা ভালো মন্দের পার্থক্য বোঝায় এবং সৎ ও ন্যায়পরায়ণ হতে উদ্বুদ্ধ করে। সততা, সাহস, দয়া, ধৈর্য, ন্যায়পরায়ণতা নৈতিকতার মূল ভিত্তি যা ব্যক্তিগত ও সামাজিক জীবনকে সুন্দর করে। আসুন আমরা সবাই নৈতিকতা অর্জনে সচেষ্ট হই, সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল করতে ভূমিকা রাখি। নৈতিকতার মাধ্যমে আমরা কারো ক্ষতি করা থেকে এবং আনন্দ থেকে বঞ্চিত করা থেকে বিরত থাকতে পারি। নৈতিকতা মানুষকে সব খারাপ বিষয় থেকে দূরে রাখতে সহায়তা করে। আসুন আমরা সবাই নৈতিকতা অর্জনে সচেষ্ট হই। অসাবধানতাই অগ্নিকাণ্ডের প্রধান কারণ। আগুনের ব্যবহারে সতর্ক হন। রান্না শেষে চুলার আগুন নিভিয়ে ফেলুন। বৈদ্যুতিক আগুনে দ্রুত প্রধান সুইচ বন্ধ করুন। গৃহের বিদ্যুতের তার মাঝে মাঝে পরীক্ষা করুন, পুরনো তার বদলে ফেলুন। তেলজাতীয় আগুনে পানি দেবেন না। বালি, ভেজা মোটা কাপড়, ভেজা কম্বল দিয়ে আগুন চাপা দিন। পরনের কাপড়ে আগুন লাগলে সঙ্গে সঙ্গে মাটিতে গড়াগড়ি দিন বা ভেজা মোটা কম্বল দিয়ে জড়িয়ে ধরুন। ভুলেও দৌড়াবেন না, তাহলে আগুন বেড়ে যাবে। আগুন লাগার সাথে সাথে ফায়ার সার্ভিসে খবর দিন এবং তাদের সেবা গ্রহণ করুন। কাজ শেষে গ্যাসের চুলা বন্ধ করুন। প্রয়োজন ছাড়া গ্যাসের চুলা জ্বালিয়ে রাখবেন না। গ্যাস আমাদের জাতীয় সম্পদ। গ্যাসের অপচয় রোধে সতর্ক হন। গ্যাসের চুলা জ্বালানোর পূর্বে জানালা দরজা খুলে রাখুন। আবদ্ধ ঘরে কখনো গ্যাসের চুলা জ্বালিয়ে রাখবেন না। গাছ আমাদের সবুজ বন্ধু, গাছ আমাদের পরম বন্ধু। একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। বাংলাদেশ বেতার, ঢাকা। এখন থেকে বেলা ২:১৫ পর্যন্ত ঢাকা ক মধ্যম তরঙ্গ ৬৯৩ কিলোহার্স, FM ১০৬ মেগাহার্স, FM ১০২ মেগাহার্স এ অনুষ্ঠান প্রচার বিরতি। এরপর পুনরায় বেলা ২:১৫ থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইলো।

0: بسم اللہ الرحمن الرحیم السلام علیکم বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ FM 106 মেগাহার্টজ FM 90 মেগাহার্টজ ও FM 102 মেগাহার্টজ থেকে
1: বাংলাদেশ বেতার ঢাকা আজ সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস রাজশাহী পাবনা ঢাকা টাঙ্গাইল ময়মনসিংহ ফরিদপুর মাদারীপুর যশোর কুষ্টিয়া খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার ও সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন
2: বাংলাদেশ বেতার ঢাকা। পরবর্তী সময়ের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি জানিয়ে দিচ্ছি। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত ফেসবুক ইউটিউবে একক শিল্পীর গানের অনুষ্ঠান ইউফোনি বেলা 3:05। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসগুড়ি ছোট পরিবার বিকেল 4:05। ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা বিকেল 5:10। কৃষি বিষয় কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয় কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দূরবার সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ নাটক দেনা পাওনা শুনবেন রাত 10:00। কাহিনী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বেতার নাট্যরূপ আরিফুল হক, প্রযোজনা মোহাম্মদ মোজাক্কির।
0: এবারে জানিয়ে দিচ্ছি FM এর অনুষ্ঠান সূচি। FM 92 মেগাহার্জে সন্ধ্যে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। জানিয়ে দিলাম পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি।

অসাবধানতাই অগ্নিকাণ্ডের প্রধান কারণ। আগুনের ব্যবহারে সতর্ক হন। অগ্নিকাণ্ডের ভয়াবহতা থেকে রক্ষা পেতে অগ্নি সচেতন হন এবং আগুন প্রতিরোধ ব্যবস্থা জোরদার করুন। রান্না শেষে চুলার আগুন নিভিয়ে ফেলুন। ছেলে মেয়েদের আগুন নিয়ে খেলতে দেবেন না। বিড়ি সিগারেটের জ্বলন্ত টুকরো যেখানে সেখানে ফেলবেন না। আগুন থেকে সাবধান থাকুন। হাতের কাছে দু বালতি পানি ও এক বালতি বালি রাখুন এবং আগুন লাগলে সূচনাতেই তা আগুনে নিক্ষেপ করুন। বৈদ্যুতিক আগুনে দ্রুত প্রধান সুইচ বন্ধ করুন। গৃহের বৈদ্যুতিক তার মাঝে মাঝে পরীক্ষা করুন। পুরানো তার বদলে ফেলুন।

বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি ছায়াছবির গানে। প্রথমে শোনাব জ্যোতি ছায়াছবির গান, যেখানে কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা ও খালিদ হাসান মিলু।

আমার প্রাণের স্বামী, বাণীচিত্রের গান, সাবিনা ইয়াসমিন ও ফেরদৌস ওয়াহিদের কণ্ঠে। আগে যদি জানতাম তবে মন ফিরে চাইতাম।

প্রিয় শ্রোতা, ছায়াছবির গান শুনছেন, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এবার শোনাব ভাইয়া ছায়াছবির গান, সুবীর নন্দী ও বেবি নাজনিনের কণ্ঠে।

আপনার শুনছেন ছায়াছবির গান, প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এবারে শোনাব স্বামীর সংসার ছায়াছবির গান, যেখানে কণ্ঠ দিয়েছেন সামিনা চৌধুরী ও এসআই টুটুল।

শুনছেন ছায়াছবির গান, শোনাবো দাম ছায়াছবির গান, যেখানে কণ্ঠ দিয়েছেন ইমরান ও পার্শা মাহজাবিন।

0: এই গানটি দিয়ে শেষ করছি ছায়াছবির গানের আয়োজন। অসাবধানতাই অগ্নিকাণ্ডের প্রধান কারণ, আগুনের ব্যবহারে সতর্ক হন। অগ্নিকাণ্ডের ভয়াবহতার থেকে রক্ষা পেতে অগ্নি সচেতন হন এবং আগুন প্রতিরোধে ব্যবস্থা জোরদার করুন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি তানিয়া সুলতানা। তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকার। উপজেলা তিনটি হচ্ছে চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর, কুমিল্লার বাঙ্গারা এবং ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও। একটি নতুন থানা হচ্ছে চট্টগ্রামের হালদা। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নিকার 121তম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এছাড়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্প এলাকার নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলা প্রকল্পের অংশগুলো ঢাকার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। আগামীকাল থেকে শুরু হচ্ছে এবছরের এইচএসসি ও সমমান পরীক্ষা। এবার দেশের সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড জানিয়েছে, পরীক্ষা শুরুর 30 মিনিট আগে অবশ্যই পরীক্ষার কক্ষে পরীক্ষার্থীদের আসন গ্রহণ করতে হবে। 9টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে মোট 12,70,583 শিক্ষার্থী। মোট কেন্দ্রের সংখ্যা 2,697। লিখিত পরীক্ষা চলবে 8ই আগস্ট পর্যন্ত এবং ব্যবহারিক পরীক্ষা শেষ হবে 15ই আগস্ট। পরীক্ষা কেন্দ্রগুলোতে প্রথমবারের মতো সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বর্তমান যুগে হাজার মাইলের সীমান্ত পাহারার চেয়েও সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ। আজ সকালে রাজধানীর খিলগাঁও আনসার সদর দপ্তরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নিজস্ব মিডিয়া প্রান্তিক কণ্ঠস্বরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, যুদ্ধ নিরাপত্তা ও প্রতিরক্ষা শুধুমাত্র সীমান্তের বিষয় নয়, আধুনিক ব্যবস্থাপনায় তথ্য ব্যবস্থাপনাও গুরুত্বপূর্ণ। দেশের মানুষকে সঠিক তথ্য পৌঁছে দিতে তথ্য ব্যবস্থাপনায় সরকারের মহাপরিকল্পনার কথাও জানান তিনি। এ সময় সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, দেশের মানুষকে গুজব ও তথ্য বিভ্রান্তির হাত থেকে রক্ষা করা জরুরি। এ বিষয়ে আনসার ভিটিপির অনলাইন মিডিয়া প্রান্তিক কণ্ঠস্বর ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন তিনি। আগামীতে টেক্সটাইল সবচেয়ে অর্থকরী খাতে পরিণত হবে, তাই এ খাতের গবেষণা, অবকাঠামোগত উন্নয়ন ও দক্ষ জনবল তৈরিতে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আনোয়ার এহসানুল হক মিলন। আজ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের 52তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ পরিকল্পনা ও সেশন জট নিরসনে শিক্ষামন্ত্রী বলেন, এইচএসসি, এইচএসসি ও স্নাতক পরীক্ষা যথাসময়ে সম্পন্ন করা হবে এবং শিক্ষা জীবনে কোনো জট রাখা হবে না। একই সাথে তিনি জানান, আগামী 2027 সালে বিদ্যমান কারিকুলাম পরিমার্জন করা হবে এবং 2028 সালে সম্পূর্ণ নতুন কারিকুলাম প্রণয়ন হবে। নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ উদযাপিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 105তম প্রতিষ্ঠাবার্ষিকী। ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসের এবারের প্রতিপাদ্য হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধার ও উচ্চশিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। 150 বছরের পুরনো মার্কিন নীতির বিপরীতে গৃহীত ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টাকে বাতিল করে দেশটির সুপ্রিম কোর্ট যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী শিশুদের নাগরিকত্ব লাভ তাদের সাংবিধানিক অধিকার বলে রায় দিয়েছে। প্রধান বিচারপতি জন রবার্টস আদেশ দেন, সংবিধানের চতুর্দশ সংশোধনী মোতাবেক যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী শিশুরা এমনকি তাদের বাবা মা যদি সেখানে অবৈধভাবে বা সাময়িকভাবে অবস্থান করলেও তারা জন্মসূত্রে মার্কিন নাগরিক। প্রেসিডেন্ট ট্রাম্প একটি নির্বাহী আদেশের মাধ্যমে নাগরিকত্বের এই অধিকার সীমিত করার চেষ্টা করেন। তিনি যুক্তি দেন, যুক্তরাষ্ট্রের নথিপত্রহীন অভিবাসী বা সাময়িক ভ্রমণকারীদের সন্তানদের ক্ষেত্রে নাগরিকত্বের এই অধিকার প্রযোজ্য নয়। খেলার খবর, ফুটবল। ফিফা বিশ্বকাপ 2026-এর রাউন্ড 16-তে উন্নীত হয়েছে ফ্রান্স, মেক্সিকো ও নরওয়ে। মেক্সিকো সিটি স্টেডিয়ামে ইকুয়েডর 2-0 গোলে হারিয়েছে মেক্সিকো। অপরদিকে যুক্তরাষ্ট্রের ডালাসে 2-1 গোলে আইভরিকোস্টকে হারিয়েছে নরওয়ে। এদিকে এছাড়াও নিউইয়র্কে সুইডেনকে 3-0 গোলে হারিয়ে অনায়াসেই রাউন্ড 16-তে পৌঁছে গেছে ফ্রান্স। এদিকে আজ রাত 10টায় আটলান্টা স্টেডিয়ামে ডিআর কঙ্গোর মোকাবেলা করবে ইংল্যান্ড। এছাড়া রাত 2টায় ওয়াশিংটনে সেনেগালের বিরুদ্ধে খেলবে বেলজিয়াম। আগামীকাল সকাল 6টায় সান ফ্রান্সিসকোতে বসনিয়া হার্জিয়েগো ভিনার মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৪টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত এবং একই সাথে ফেসবুক ও ইউটিউবে প্রচারিত একক শিল্পীর গানের অনুষ্ঠান ইউফোনি। আজকের শিল্পী চম্পা বণিক, উপস্থাপনায় ইয়র্মা শায়ের জাহান।

0: যাচ্ছে? আমরা বাঙালি, আর বাঙালি মানে কিন্তু গান। সে উৎসব পার্বণই হোক আর নিত্য নৈমিত্তিক জীবন ধারণই হোক, গান ছাড়া যেন আমাদের চলেই না। আর মনে হয় যে এক একটা গান যেন জীবনের এক একটা অনুভূতির গল্পের কথা বলে, এক একটা আশার কথা বলে। এবং যখন কোনো একটা সুরের মূর্ছনে আমরা ডুবে যাই, তখন মনে হয় যেন নিজের না বলা কথাগুলো অন্য কারো কণ্ঠে আমরা খুঁজে পাচ্ছি। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, প্রতি বুধবারের মতো আজও চলে এসেছি বাংলাদেশে বেতারের তালিকাভুক্ত শিল্পীদের নিয়ে একক গানের সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান ইউফোনিতে। আপনারা ইউফোনি অনুষ্ঠানটি শুনছেন FM 102 মেগাহার্টস, 106 মেগাহার্টস, 693 মেগাহার্টস এবং সেই সাথে বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। আপনারা যারা আমাদের সাথে রয়েছেন, আপনারা তো জেনে থাকবেন যে প্রতিবার কিন্তু আমরা গান শুনি, সেই সাথে আপনাদের পছন্দের আমন্ত্রিত শিল্পী যারা হয়ে আসেন তাদের সাথে আড্ডা দিই, এবং প্রতিবার কিন্তু আপনাদের জন্য কুইজের ব্যবস্থা রয়েছে যেখানে সঠিক উত্তর দিয়ে আপনারা কিন্তু আকর্ষণীয় সব পুরস্কার জিতে নেন। এবারও তার ব্যতিক্রম নয়, এবারও ঠিক তাই হবে। তবে আমরা আজকের শিল্পীকে আছেন তার সাথে পরিচিত হবার আগে একটু জানিয়ে দিচ্ছি, যেটা সবসময় আমি করে থাকি বা বলে থাকি, যে একটা গান কিন্তু শিল্পীকে যারা যন্ত্রদের সহায়তা করছেন সেই যন্ত্রীদের ছাড়া আসলে পূর্ণতা পায় না। আমাদের সাথে আজকে কিবোর্ডে রয়েছেন জুয়েল আলদিন, সেই সাথে গিটারে রয়েছেন শাকিল মোহাম্মদ দীপন, তবলায় রয়েছেন সুলতান, সেই সাথে অক্টোপ্যাডে রয়েছেন নতুন বল্লভ এবং অ্যাকোডিয়ানে মুর্তজা আলী প্রধান। সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের ইউফোনি দেখবার জন্য, শুনবার জন্য, এবং অবশ্যই আপনারা কিন্তু কোন গানগুলো শুনতে চান, শিল্পীর কাছে কী কী আবদার রয়েছে, ঝটপট করে কমেন্ট সেকশন খোলা আছে, আপনারা কিন্তু লিখে ফেলবেন আমাদের কাছে যে কেমন লাগছে আপনাদের অনুষ্ঠান এবং কী কী গান শুনতে চাচ্ছেন। পুরো আয়োজন জুড়ে সাথে রয়েছে আমি ইয়র্মা শাহের জাহান, এবং সেই সাথে আমাদের আজকের ইউফোনিতে এমন একজন শিল্পী আমন্ত্রিত হয়ে এসছেন যিনি কিন্তু ভীষণ ভার্সেটাইল আর্টিস্ট। তার কণ্ঠে আধুনিক গান থেকে শুরু করে নজরুল, রবীন্দ্র, ফোক, কি ধরনের গান তিনি গেয়ে থাকেন না সেটা একটা গবেষণার বিষয়। আমাদের সাথে আজকে উপস্থিত রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট শিল্পী চম্পা বণিক। দিদি স্বাগত, এত মিষ্টি করে হাসি দিলেন, আমাদের অনুষ্ঠানের অরাটাই চেঞ্জ হয়ে গেল। কেমন আছেন?
1: খুব ভালো আছি। সবার সাথে যখন থাকি তখন সত্যি খুব ভালো থাকি। বলে না শিল্পীরা সবসময় বলে যে গলা খারাপ ঠান্ডা, সত্যি আমার আজকে ঠান্ডা এবং জ্বর।
0: আসলে ওয়েদার চেঞ্জেস হচ্ছে, খুব স্বাভাবিক হওয়াটা, তবে সেটা আমি জানি যে তারপরেও আপনি এতটাই সুরেলা এবং মিষ্টি কণ্ঠের একজন মানুষ।
1: চেষ্টা করবো, আসলে ভদ্রটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদের দর্শক শ্রোতা যারা আছেন। আমি শুরু করতে চাইছি আমার দেশের গান দিয়ে, খুবই জনপ্রিয় গানটি শ্রদ্ধেয় আবু হেনা মোস্তফা কামাল স্যারের কথায় এবং সুর শ্রদ্ধেয় খন্দকার নুরুল আলম স্যার, এবং গেয়েছিলেন আমাদের কিংবদন্তি শিল্পী শ্রদ্ধেয় রুনা লায়লা। এই গানটি দিয়ে শুরু করতে চাইছি, কারণ আমরা নতুন বাংলাদেশ চাই, আরও সুন্দর দেখতে চাই দেশকে, আমাদের বাংলাদেশটা আরও সুন্দর করে করতে চাই।
0: নিশ্চয়ই

0: দিদি, এই গানটা কিন্তু আমার ভীষণ স্মৃতি বিজড়িত একটা গান। ছোটবেলায় আসলে এই গানটা আমার খুব পছন্দের একটা দেশাত্মবোধক গান ছিলেন, এবং আমি আমার মাকে খুব অনুরোধ করতাম যে মা ওই গানটা গাও, কারণ তখন বলতে পারতাম না, এতটাই ছোট ছিলাম। খুব ভালো গাইলেন দিদি, আমরা তো আরো গান শুনবো, তবে একটু গল্পটা ছেড়ে নিই। আচ্ছা, এই যে এত মিষ্টি মিষ্টি গান আপনি দর্শক শ্রোতাদের উপহার দেন, শিল্পী চম্পা বণিক আসলে কবে থেকে গান শেখা শুরু করলো? এবং আমরা সবাই জানি আপনার সেই সেরা কণ্ঠের জার্নিটা, এবং তখন থেকে কিন্তু আপনার ভক্ত শ্রোতার আপনাকে ভীষণ ভালোবাসা দিচ্ছে। আমরা একটু জানতে চাইবো যে আপনার গান শেখার শুরুটা কি করে হলো?
1: শুরু ছোটবেলা থেকে, সবার যেমন করে হয় তেমনি। আর আসলে মিডিয়াতে আসাটা একটু অন্যরকম। আমি কখনো, সত্যি কথা বলতে, বিটিভিতে যখন আমার 18 বছর 1 মাস হয় তখনই অডিশন হচ্ছিল, তখন আমি অডিশন দিয়ে পাস করি। রেডিওতেও তাই, একই সময়ে চলছিল দুইটা। তখনই প্রথম মানে তালিকাভুক্ত হিসেবে গান করেছি। এর আগে গান করেছি ছোটদের অনুষ্ঠান নতুন করিতে, তো কখনো এরকম ছিল না যে এরকম করে আমার এটা প্রফেশন হিসাবে আসবে সামনে, কখনো এটার জন্য আমি তৈরি ছিলাম না। তো হয়ে গেছে আসলে।
0: সেরা কণ্ঠে যাওয়ার জন্য কে সবচেয়ে বেশি উৎসাহ দিয়েছিলেন?
1: এটা বললে হবে আমার শ্বশুর বাড়ির, আমার ভাসুর।
0: এটা কিন্তু আসলে খুব কম মেয়ের জীবনেই হয়, দেখা যায় যে বিয়ের পর আরো মেয়েরা উঠে গান বাজনা ছেড়ে দিচ্ছে।
1: আমি আসলে, আমার শেখাটা তো আসলে নজরুলের ছায়ানট থেকে। তো আমি বলেছি যে এই অনুষ্ঠানে আসতে হলে ফোক গান জানতে হয় বা আধুনিক গান জানতে হয়, চলচ্চিত্রের গান এগুলো তো আমার মানে কখনো অনুশীলন করিও নি, সেভাবে আসেনি কখনো। তো না, ওনারা বলছিলেন তুমি যাই পারো তাই করো, তুমি যেটাই পারো সেটাই করো। তো তাই হয়েছে। পরবর্তীতে দেখলাম যে আসলে আমি, হয় না যে মানুষ বলে না যে বাচ্চার একটা খাবার খেয়ে অভ্যস্ত, সব খাবার খায় না বলে জানে না, তেমনি গানের টেস্ট যে এক একটা এক এক রকম, এটা আমি অনেক পরে জেনেছি, এবং সেই আস্বাদনই আসলে উপভোগ করছি।
0: বাহ, চমৎকার আসলে শুনছিলাম। আমরা, আমাদের দর্শক বন্ধুরা কিন্তু খুব চমৎকার কিছু কমেন্টস করেছেন ফেসবুকে, আমরা কয়েকটা কমেন্ট একটু পড়ে আসছি, তারপর আমরা আবার গানে যাচ্ছি। মেহেদী হাসান মামুন বলছেন, চম্পা বণিক আমার প্রিয় শিল্পী, বেতারে অনেক অনেক গান শুনেছি তার কণ্ঠে, প্রথম গান শুনেছিলাম জনস্বাস্থ্য ও পুষ্টি সেল থেকে। বাহ, আপনার একজন ভক্ত আমরা পেয়ে গেছি। আশিকুল ইসলাম নাইম বলছেন, আমার সোনার ময়না পাখি গানটি শুনতে চাই, এবং সেই সাথে তিনি কিন্তু বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে গানটির অনুরোধ করেছেন। একই সাথে তিনি তোমারে লেগেছে এত যে ভালো, আসলে বোঝা যাচ্ছে আমাদের এই শ্রোতা বন্ধুটি অনেক গান পাগল একজন মানুষ, সেই সাথে দেখতে পাচ্ছি। আরেকজন অনুরোধ করছেন যে আব্বাসউদ্দিনের একটি গান শিল্পী শোনাতে পারবেন কিনা, নিশ্চয়ই আমরা চেষ্টা করব। সেই সাথে বলছেন জহিরুল ইসলাম জয়, তিনি জেলা শিক্ষা অফিস রাজশাহী থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, অনেক ধন্যবাদ। ফারুক আহমেদ রয়েছেন উলিপুর কুড়িগ্রাম থেকে। একই সাথে আকাশ মিয়া আমাদের সাথে যুক্ত হয়েছেন মানিকগঞ্জ থেকে। নাসির হোসেনকে আমরা দেখতে পাচ্ছি জামালপুর থেকে, তিনি যুক্ত হয়েছেন। আরও অনেক অনেক বন্ধুরা কিন্তু আমাদের সাথে রয়েছেন, এবং সবার কমেন্ট কিন্তু আমি পড়বার অবশ্যই চেষ্টা করব। আমরা আবারও গানে ফিরে যাচ্ছি। দিদি, এখন কোন গানটি শুনছি?
1: এবার খুব জনপ্রিয় গান একটু বলে নিই, আসলে যারা আমাকে এত ভালোবাসা দেন, এটা আসলে ভালোবাসা তো জোর করে পাওয়া যায় না, মন থেকেই আসে। আমি আসলে কৃতজ্ঞ যে আমি এই ভালোবাসা কতটুকু মর্যাদা রাখতে পারি বা পারবো জানি না, তবে চেষ্টা করব অবশ্যই।
0: যে বলে না যে একজন শিল্পীর কাছে ক্রেস্ট বা অ্যাওয়ার্ডের থেকে দর্শকের শ্রোতাদের ভালোবাসাটাই সবচেয়ে বড় সম্মান, সবচেয়ে বড়।
1: অবশ্যই,
0: নিশ্চয়ই।
1: অনেক ধন্যবাদ আপনারা আছেন আমাদের সাথে। আচ্ছা, এবারে গানটিও খুব জনপ্রিয়, শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান স্যারের কথা এবং শ্রদ্ধেয় রবীন ঘোষ স্যারের সুরে, গিয়েছিলেন শ্রদ্ধেয় শাহনাজ রহমতুল্লাহ, ফুলের গানে ভ্রমণে এসে।
0: কি যে মিষ্টি গানটা,
1: বিছানা পথ ছায়াছবি।

0: অনবদ্য গান, সব যুগের জন্য প্রযোজ্য এবং মিষ্টি একটা প্রেমের অনুভূতি দেয় গানটা, তাই না? আচ্ছা দিদি, সবসময় কি যেমনটা বলছিলেন যে সেরা কণ্ঠে যাওয়ার আগে আধুনিক বা এই ধরনের গানগুলো কখনো করা হয়ে থাকেনি, কিন্তু এখন আসলে কোন গানগুলো করতে আপনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন বা সবসময় গুনগুন করে কোনগুলো বেশি করে করা হয়?
1: সবই করা হয়। বলে না যে মায়ের কাছে জিজ্ঞাসা করে যে কোন সন্তানটা বেশি প্রিয়, সে যেমন বলবে যে প্রতিটা মানে প্রত্যেকটার যন্ত্রণা যেমন ছিল তেমনি সুখ ছিল পরিপূর্ণ, তেমনি প্রত্যেকটা গান চার চার ক্ষেত্রে অনেক সুন্দর।
0: ঠিক এই কারণেই কিন্তু আমি একদম অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম যে আমাদের সাথে একজন ভার্সেটাইল আর্টিস্ট রয়েছেন। আচ্ছা, আমাদের কিন্তু বন্ধুরা ভীষণ সুন্দর সব কমেন্ট করছেন দিদি, লোভ সামলাতে পারছি না। যেমন বলছেন আশিকুল ইসলাম নাইম যে আজকের অনুষ্ঠান কিন্তু জমজমাট হয়েছে সেই শুরু থেকেই, তার মানে তিনি কিন্তু শুরু থেকে আমাদেরকে দেখছেন, তার তার কাছে খুব ভালো লাগছে। সেই সাথে আনিসুর রহমান রয়েছেন পঞ্চগড় থেকে, শিল্পী রানী বলছেন পুরো সময় ধরে আছি, তিনি আমাদের সাথে পঞ্চগড় থেকে যুক্ত হয়েছেন। একই সাথে মেহেদি হাসান মামুন বলছেন পুরোটা সময় পাশে থাকবো নিশ্চয়ই। এবং সেই সাথে কিন্তু আমরা আমাদের গত পর্বের যিনি কুইজ বিজয় রয়েছেন তার নামটি ঘোষণা করবার সাথে সাথে আজকের কুইজও আমরা জানিয়ে দেব, আমাদের সাথেই থাকবেন দিদি। আমরা আমার মনে হয় যে একটা গানের পরে আবার আর একটু গল্প করব।
1: আচ্ছা আচ্ছা,
0: এখন কোন গানটি শুনছি?
1: এখন যে গানটি রাখতে চাইছি সেটার অন্য কারণ আছে। কারণ ছোট্টবেলায় মাকে দেখতাম পোস্ট কার্ডে চিঠি লিখতেন, এবং আমিও লিখেছি, একটা কথাই লিখেছি, বাবাকে লিখেছিলাম যে বাবা তোমাকে ভালোবাসে। বাবা কিন্তু সাথেই আছে, কিন্তু পোস্ট কার্ডে এরকম লিখবো এরকম মনে করি। তো অনেক বছর পরে যখন বেতারে আসলাম তখন এইরকম শুধু মানে লটের ওপর লট শুধু পোস্ট কার্ড দেখেছেন, তো তখন আমার ছোট্টবেলার কথা মনে হয়ে গেল যে এত ছোট্টবেলায় এই পোস্ট কার্ড দেখেছে, আর এখনও মানুষ পোস্ট কার্ডে চিঠি পাঠায় বেতারকে, তার মানে অন্যরকম ভালোবাসা। তো চিঠি নিয়ে গান, চিঠি দিয়েও প্রতিদিন গানটি গেয়েছিলেন শ্রদ্ধা সাবিনী ইয়াসমিন, কিংবদন্তি শিল্পী, এবং এখানে সকলে কিংবদন্তি, শ্রদ্ধা গাজী মাঝালানা স্যারের কথা এবং সুর শ্রদ্ধা সত্য সাহা স্যার।

0: এত চমৎকার গিয়েছেন। এবং আমার মনে হয় কি জানেন, যে মূল শিল্পী সাবিনা ইয়াসমিন ম্যাম আমাদের দেশ বর্ণ শিল্পী, এবং ওনার পর যদি এই প্রজন্মের কেউ আসলে ভালো গিয়ে থাকে, সেটা আমার মনে হয় এই গানটি আপনার কণ্ঠে সব
1: বেশি হয়ে গেল, বেশি হয়ে গেল।
0: আসলে সাবিনা ম্যাম, রুনাল ম্যামরা আছেন বলেই কিন্তু আমরা ইন্সপায়ার্ড হই ভালো ভালো গান গাইবার জন্য, কেননা তারা তো আসলে আমাদের বাংলা গানের কাণ্ডারি, এবং তাদেরকে অনুসরণ করে করে কিন্তু আমাদের অগ্রযাত্রা। চমৎকার গিয়েছেন, এবং আমার মনে হয় যে শ্রোতা বন্ধুরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন কুইজের জন্য। আজকের কুইজটি জানিয়ে দিচ্ছি, আমাদের আজকের কুইজ হচ্ছে, আজকে যে জনপ্রিয় শিল্পী চম্পা বণিক সুন্দর সুন্দর পরিবেশন করছেন, তার পরিবেশিত এই গানগুলো থেকে আপনার কোন গানটি বেশি ভালো লেগেছে? চটপট করে আমাদের কাছে উত্তর পাঠিয়ে দিন, কেননা এখান থেকে কিন্তু যার কমেন্ট সবচেয়ে সুন্দর হবে, আমরা কিন্তু তাদেরকে, তাদের মধ্য থেকে একজনকে লটারির মাধ্যমে বাছাই করব। এবং এই সাথে কিন্তু আমরা আমাদের আজকের যে কুইজটি রয়েছে সেটিও আসলে জানিয়ে দিয়েছি, এবং সেই সাথে গত পর্বের যিনি কুইজ বিজয়ী আছে তার নাম আমরা ঘোষণা করব। আমি করব না, আমার পাশে আপনাদের পছন্দের যে শিল্পী রয়েছেন তিনি করবেন। আমাদের 26/6/2026 কুইজ ছিল, ইউফোনিতে যে অতিথি শিল্পী হিসেবে উপস্থিত হয়েছেন তার নাম কি? অনেকেই সঠিক উত্তর দিয়েছেন, আমরা তার মাঝখান থেকে একজনকে বাছাই করব। তার আগে উত্তরটি বলে দিচ্ছি, আমাদের গত পর্বে যিনি ইউফোনিতে অতিথি শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন তার নাম লায়লা খাতুন। এবং দিদি, একটু দায়িত্ব দিচ্ছি, আমাদের কাছে রয়েছে, আমরা যে কোনো একজনের নাম আসলে ঘোষণা করব বিজয়ী হিসেবে, আপনার কাছ থেকে জানব। আপনি পড়লে আমার মনে হয় আপনার শ্রোতা বন্ধুরা বেশি খুশি হবে।
1: এই কাজটা তুমি ভালো করো।
0: দিদি উঠিয়ে দিয়েছেন, ফিঙ্গার ক্রসড। আমি জানি সবার হার্টবিট বেড়ে গেছে, আমারও। আমিও খুব আগ্রহী জানার জন্য যে কার নাম লেখা রয়েছে চিরকুটে। বিজয়ীর নাম মোহাম্মদ সাকিব হাসান বিদ্যুৎ, গ্রাম তিরুখি, ডাকঘর ফাতেমা নগর, উপজেলা ত্রিশাল, জেলা ময়মনসিংহ, এবং তার ফোন নাম্বারের শেষ চারটি ডিজিট হচ্ছে 0934। অভিনন্দন সাকিব হাসান বিদ্যুৎ, আপনার নাম কিন্তু দিদি তুলেছেন লটারিতে, এবং আপনি আমাদের আজকের ইউফোনের কুইজের বিজয়ী। আমি আরও একবার একটু মনে করে দিচ্ছি, আমাদের আজকের কুইজটি হচ্ছে জনপ্রিয় শিল্পী চম্পা বণিক আজকের অনুষ্ঠানে যে গানগুলো পরিবেশন করছেন তার মধ্য থেকে আপনার পছন্দের গান কোনটি, আমাদের কাছে সরাসরি ফেসবুকের কমেন্ট সেকশনে আপনি আপনার উত্তরটি জানিয়ে দেবেন। আমরা সেই সাথে দেখতে পাচ্ছি মেহেদী হাসান মামুন কিন্তু আমাদের সাথে রয়েছেন। সানোয়ার হোসেন বলছেন, আমাদের অনুষ্ঠানটি নিয়ে চায়ের দোকানে বসে শুনছেন, খুব ভালো লাগলো ভাই, ধন্যবাদ, এভাবেই পাশে থাকবেন। সেই সাথে দেখতে পাচ্ছি সাহেব আলী বিশ্বাস, তিনি ঝিনাইদহ থেকে আমাদেরকে শুনছেন। একই সাথে এএসএম মনিরুজ্জামান মনির খান, তিনি কুষ্টিয়ার সদর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। রয়েছেন মোহাম্মদ সমীরউদ্দিন আলমডাঙ্গা চুয়াডাঙ্গা থেকে। সেই সাথে রয়েছেন ওয়াসির রহমান মিন্টু, তিনি বলছেন যে প্রিয় শিল্পী চম্পা বণিকের গানগুলো তার কাছে খুব ভালো লাগছে, আমার কাছেও ভীষণ ভালো লাগছে। একসাথে নজরুল ইসলামকে আমরা দেখছি, তিনি বেশ গানের অনুরোধ করেছেন আমাদের কাছে। স্নিগ্ধা খান, সেই সাথে ইমন আহমেদ দুলাল রয়েছেন মানিকগঞ্জ থেকে, ফাহমিদা জাবিন রয়েছেন, তিনি বলছেন অসাধারণ লাগছে আমাদের আজকের আয়োজন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সেই সাথে রয়েছেন খুরশেদ আলম সরকার, বলছেন শুভ বিকেল, আপুরা কেমন আছেন, ইউফোন অনুষ্ঠানটিতে যুক্ত হলাম কালীগঞ্জ গাজীপুর থেকে। আমরা তো ভীষণ ভালো আছি, আপনি কেমন আছেন? আমরা আরও কমেন্টস পড়ব বন্ধুরা, আমাদেরকে কুইজের উত্তর আপনারা নিশ্চয়ই চটপট করে পাঠাবেন, এবং সেই সাথে কেমন লাগছে আমাদের আজকের আয়োজন সেটিও কিন্তু জানাবেন। দিদি পরবর্তী গানে যাচ্ছি।
1: আমি আসলে চেষ্টা করেছি যে আমাদের দেশে কিংবদন্তি যারা আছেন একটু একটু করে তাদেরকে সম্মান জানাতে গান গেয়ে, আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি। নীল আকাশের নিচে ছায়া ছবির এই গানটি গেয়েছিলেন শ্রদ্ধেয় ফেরদৌসী রহমান, এবং সুর করেছেন শ্রদ্ধেয় সত্য সাহা, এবং কথা, গানের কথা শ্রদ্ধেয় মোহাম্মদ মনিরুজ্জামান। গান হয়ে যায়

0: দিদি বলতেই হচ্ছে, আপনি মা সরস্বতীর আশীর্বাদ পুষ্ট। এত সুর আপনার গলায় মা ঢেলেছেন, এবং সেই সাথে আসলে যন্ত্রশিল্পী যারা রয়েছেন সবাইকে হ্যাটস অফ, যে যার জায়গা থেকে এত দুর্দান্ত বাজাচ্ছেন। আমাদের অনুষ্ঠানটা কিন্তু আমাদের শ্রোতা বন্ধুরা ঠিক এই কারণে এত পছন্দ করছেন। আমি আরও কয়েকটা কমেন্ট নিয়ে আসছি। মোহাম্মদ হেলাল খান, তিনি বলছেন যে আলীনগর সাপাহার নগা থেকে যুক্ত হয়েছেন। সেই সাথে শহীদুল ইসলাম, তিনি নাটোর থেকে আমাদের সাথে রয়েছেন। শ্রী গোপীনাথ পাল রয়েছেন রাজবাড়ি থেকে। মোহাম্মদ সমীর উদ্দিন বলছেন তিনি চুয়াডাঙ্গা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। এবং সেই সাথে দিদির কণ্ঠের গানগুলো তার কাছে ভীষণ মিষ্টি লাগছে। সাবেদ আলী বিশ্বাস রয়েছেন ঝিনাইদহ থেকে। খুরশেদ আলম সরকার রয়েছেন, তিনি বলছেন আষাঢ়ের চমৎকার বিকেলে এই সময়টুকু সুরের মূর্ছনায় মোহনীয় হয়ে উঠছে। দারুণ কাব্যিকভাবে তিনি কিন্তু তার অনুভূতি ব্যক্ত করেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে সেজন্য। সেই সাথে নাসিরুদ্দিন শরীফ বলছেন তার প্রিয় শিল্পী চম্পা বণিকের কাছে ফোক গানের তিনি অনুরোধ করেছেন, আমরা নিশ্চয়ই চেষ্টা করবো আপনার অনুরোধটি রাখবার জন্য। বিমান চন্দ্র বিশ্বাস রয়েছেন আমাদের সাথে। রয়েছেন মোহাম্মদ আকাশ মিয়া মানিকগঞ্জ থেকে। সেই সাথে মোহাম্মদ চান মিয়া হোসেন রয়েছেন সিরাজগঞ্জ থেকে। এস এম জামালউদ্দিন, তিনি মাগুরা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। সুশান্ত পাল রয়েছেন, সুশান্ত পাল কিন্তু পশ্চিমবঙ্গের নদিয়ার চাকদা থেকে তিনি কিন্তু আমাদের সাথে আসলে যুক্ত হয়েছেন। অসংখ্য ধন্যবাদ। আসলে আমি মাঝে মধ্যেই দেখি যে আমাদের ওপার বাংলার অনেক বন্ধুরা কিন্তু আমাদের অনুষ্ঠানটি ভীষণ পছন্দ করে। এবং সেই সাথে শ্রী মানিক চৌধুরী, তিনি দেবীগঞ্জ পঞ্চগড় থেকে যুক্ত হয়েছেন। মোহাম্মদ মুখলেসুর রহমান ছোটন রয়েছেন পূর্বধলা নেত্রকোনা থেকে। আরও অনেক অনেক কমেন্ট আপনাদের কাছে চাই, এবং নিশ্চয়ই আপনাদের সবার কমেন্ট আমি আজকে পড়ব। সেই সাথে কিন্তু কুইজটা আমি আরেকবার মনে করিয়ে দিচ্ছি। আমাদের আজকের কুইজ হচ্ছে আমাদের আজকের আমন্ত্রিত বিশিষ্ট শিল্পী চম্পা বণিক যে গানগুলো অনুষ্ঠানে গাইছেন তার মধ্য থেকে আপনার পছন্দের গান কোনটি, আমাদেরকে কিন্তু ফেসবুকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমরা আবারও গানে যাচ্ছি। দিদি কোন গানটি শুনছি?
1: আমার মৌলিক গান করতে চাচ্ছি এবার, শ্রদ্ধেয় গৌতম ঘোষালদার কথা এবং সুরে। আমারই ইউটিউব চ্যানেল থেকে এই গানটি এসেছিল, বন্ধু টাইটেলে। নদী তো ঢেউ গুনে, যদি দিন কেউ গুনে, সেটা আমি ছাড়া কেউ।
0: চমৎকার লিরিক্স, আমরা শুনে ফেলি।

0: এত পরম যত্ন এবং মমতায় আপনি এই গানটাকে আসলে ধারণ করেছেন। প্রত্যেকটা শিল্পীর কাছে কিন্তু মৌলিক গান নিজের প্রচন্ড ইমোশনের একটা জায়গা।
1: একদম একদম,
0: খুব ভালো হয়েছে। এবং গানটা আমি বলবো যে সুর, কথা, আপনার গায়কী সবকিছু মিলে দুর্দান্ত। আমরা দেখতে পাচ্ছি নিশীথ কুমার সেন বলছেন অনুষ্ঠানের শুরু থেকেই তিনি রয়েছেন এবং রেডিও সেটের মাধ্যমে তিনি শুনছেন গানগুলো। তার কাছে এত ভালো লাগছে যে তিনি কমেন্ট না করে থাকতে পারলেন না নাটক থেকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে নিশীথ কুমার সরকার। দেখতে পাচ্ছি মোখলেসুর রহমান ছোটন রয়েছে, সুশান্ত পাল আমাদের ওপার বাংলার বন্ধু নদিয়া থেকে তিনি আমাদেরকে দেখছেন শুনছেন। একই সাথে আমাদের আজকে কুইজে যিনি বিজয়ী হয়েছেন গত পর্বের কুইজে, তিনি কিন্তু আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং তিনি আমাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছেন, আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন তিনি তাকে বিজয়ী করবার জন্য। সেই সাথে দেখতে পাচ্ছি মোহাম্মদ আকাশ মিয়া রয়েছেন, আজমাইন হোসাইন রয়েছেন এবং তিনি বলছেন যে চম্পা বণিকের কণ্ঠে চিঠি দিয়েও প্রতিদিন গানটি তার কাছে খুব ভালো লেগেছে। এবং সেই সাথে মোহাম্মদ জুয়েল বলছেন তিনি ভালুকা ময়মনসিংহ থেকে রয়েছেন, সবাইকে তিনি বৃষ্টিময় বিকেলের শুভেচ্ছা জানিয়েছেন। তার মানে ওপারে নিশ্চয়ই বৃষ্টি হচ্ছে, জানি না স্টুডিওর বাইরে আসলে কি অবস্থা, তবে আসার সময় দেখেছিলাম আকাশের মেঘের একটা ঘনঘটার ব্যাপার ছিল। সেই সাথে দেখতে পাচ্ছি শামীমুজ্জামান কাজুন আমাদের সাথে রয়েছেন, রয়েছেন মোহাম্মদ চানমিয়া হোসেন, নাসির হোসেন, তিনি বলছেন যে চম্পা বণিকের সব গান আমাদের কাছে ভালো লাগে, তবে চিঠি দিয়ে প্রতিদিন এই গানটি আমার কাছে বেশি ভালো লেগেছে। সেই সাথে দেখতে পাচ্ছি আকাশ মিয়াও বলছেন, সুশান্ত পাল, নিহারিকা বলছেন আমাদেরকে তিনি জামালপুর থেকে শুনছেন। সেই সাথে হাকিম মির্জা রয়েছেন, রিয়াজ হোসেন রয়েছেন, দেখতে পাচ্ছি আকাশ মিয়াও রয়েছেন এবং সেই সাথে জাকির হোসেন বলছেন সব গানই সুন্দর, চম্পা বণিক যে গানই গেয়ে থাকেন না কেন, তবে ফুলের কানে ভ্রমর এসে গানটি তার কাছে বেশি ভালো লাগে। আমরা আবারও গানে যাব এবং কুইজটি মনে করিয়ে দিচ্ছি আপনার আজকের আমাদের যিনি আমন্ত্রিত শিল্পী রয়েছেন আপনাদের পছন্দের শিল্পী চম্পা বণিক, তার কোন গানটি আজকের অনুষ্ঠানে আপনার কাছে ভালো লেগেছে ঝটপট করে আমাদের কাছে কমেন্ট করে ফেলতে হবে। দিদি এখন কোন গানটিতে যাচ্ছি?
1: ওই অনুরোধ আসছে আসলে ফোক গানের, একটা ফোক অঙ্গেরই গান, শুদ্ধ আলাউদ্দিন আলী স্যারের, উনারই গাওয়া এই গানটি, কিবা জাদু জানো।

0: দরদ দিয়ে গাইলেন, মানে এক মনে শুনছিলাম, আমার মনে হয় যে শ্রোতা বন্ধুরাও আসলে মোহবিষ্ট হয়ে শুনছিলেন আপনার কণ্ঠে গানটি। আর সেই সাথে আমাদের সাথে কিন্তু এখন যুক্ত হয়েছেন জাকির হোসেন, রয়েছেন মোহাম্মদ আকাশ মিয়া, রয়েছেন রাজ হোসেন এবং হাকিম মির্জা আমাদেরকে জামালপুর সরিষা বাড়ি থেকে শুনছেন। মোহাম্মদ সোমেরউদ্দিন তিনি বলছেন, চম্পা বণিকের আজকের সব গানগুলোর মধ্যে আমার পছন্দের গান ছিল চিঠি দিও প্রতিদিন। সেই সাথে নিত্যানন্দ দাস রয়েছেন, বলছেন একঝাঁক গুণী যন্ত্রশিল্পীদেরকে অভিনন্দন ও শ্রদ্ধা। সত্যি তাই, আসলে একটা গান কিন্তু আমি সবসময় বলে থাকি, শিল্পী যতটা এফোর্ট দেন সেই এফোর্টটাকে আসলে একটা স্ট্রাকচারাইজড একটা ফর্মে কিন্তু রূপ দেন যারা যন্ত্রশিল্পী থাকে, যারা যন্ত্রের সঙ্গ দেন, এবং তাদের জন্যই কিন্তু যে কোনো গান পরিপূর্ণতা পেয়ে থাকে। সেই সাথে তাসকিনুর রায়ান বলছেন, ফুলের গানে ভ্রমর এসে গানটি তার কাছে ভীষণ ভালো লেগেছে। মোহাম্মদ সমীরউদ্দিন রয়েছেন, খুরশিদুল আলম সরকার, জাকির হোসেন, আলামিন রানা, তিনি বলছেন সুন্দর আয়োজন, সব গানই ভীষণ ভালো হচ্ছে। সৌদি আরব থেকে তিনি যুক্ত হয়েছেন। আসলে আমাদের প্রবাসী বন্ধুরা যখন আমাদের ইউফোনে অনুষ্ঠানটি দেখে, আমার মনে হয় যে অনুষ্ঠান একটা নতুন মাত্রা পায়। এবং সেই সাথে মোহাম্মদ জুয়েল রয়েছেন, বলছেন যে এইমাত্র চম্পামণি যে ফোক গানটি গাইলেন সেটি তার কাছে খুব ভালো লেগেছে। সাইফুল ইসলাম শুনছেন খালিশপুর খুলনা থেকে। সানোয়ার হোসেন বলছেন তার পছন্দের গান কোন বা দেশে থাকো তুমি কোন বা দেশে ঘর, সেটি কিন্তু মাত্র এই গানটি গেয়েছেন। অনেক ধন্যবাদ আপনাদেরকে, এরকম চমৎকার সব কমেন্ট আমাদের করতে থাকুন। দিদি একটু গল্প করি, অনেকক্ষণ গল্প করছি না।
1: হ্যাঁ অবশ্যই অবশ্যই।
0: আচ্ছা, বর্তমানে ব্যস্ততা কিভাবে যাচ্ছে গান নিয়ে কাজ নিয়ে, এই বিষয়গুলো জানতে চাই।
1: বিষয়টা আসলে গান নিয়েই কাজ, আমাদের কাজটা তো আসলে গান নিয়ে, নতুন নতুন গান আসবে। আমার এখনও তিনটা গান হাতে আছে, প্রকাশ হয়নি, প্রকাশ দিইনি আর কি গানগুলো। একটা গান আমার কাছে খুবই প্রিয় অন্যরকম একটা গান, সেটা হচ্ছে শ্রদ্ধেয় মোহাম্মদ রফিকুজ্জামান স্যারের কথায় একটি দারুণ গান আছে, আমার মৌলিক গান। এটা স্যার আমাকে ভালোবেসে স্নেহ দিয়ে গানটা দিয়েছেন, আমি কৃতজ্ঞ। তেমনি আরও আরও দুটা ভালোবাসার গান আছে।
0: দিদি, গান নিয়ে যেহেতু জীবন, গানের মধ্যেই নিজের সমস্ত ভালোবাসা আপনি খুঁজে পাচ্ছেন, জানতে চাইবো যে ভবিষ্যতে গান নিয়ে কি পরিকল্পনা রয়েছে?
1: ভবিষ্যৎ তো আসলে আমরা বলতে পারি না, যেমন যেমন বলছি, যেমন বাংলাদেশ বেতারেই আমার অনেক গান আছে, এবং বাংলাদেশ বেতারের বদৌলতে আমি বলবো যে আমার অনেক কিছু শেখা, অনেক বড় বড় মিউজিক ডিরেক্টরদের সাথে কাজ করা, এটা আমার আমার জীবনের অনেক অনেক বড় একটা অধ্যায়, এবং আমি কৃতজ্ঞ থাকবো বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনের কাছে, এখান থেকে অনেক কিছু আমি শিখেছি। আর গান নিয়ে কাজ সামনেও যে এক একটা অনুষ্ঠান আসে, সেই অনুষ্ঠানকে ঘিরে নতুন নতুন গান হয়, এই তো কাজ আমাদের।
0: আমরা কিন্তু অনুষ্ঠানের প্রায় শেষের দিকে এসেছি, সর্বোচ্চ একটা বা দুটো গান হয়তো আমরা এখন শুনতে পারব, আমরা দুটো গান শুনতে পারবো আমার মনে হয়। তো এখন আমরা কোন গানটি তাহলে শুনবো?
1: এত সুন্দর করে কথা বললো তাহলে এই গানটি করে
0: সালমা
1: সুলতান ম্যাম গিয়েছিলেন এবং সাথে গিয়েছিলেন ফেরদৌস ওয়াহিদ স্যার, সুজন বউ ছায়াছবি, সরি মুকুল স্যার, মুকুল চৌধুরী স্যারের কথায় এবং সুর সঙ্গীতায়োজন শ্রদ্ধেয় আলম খান স্যারের।

এতক্ষণ শুনলেন স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত এবং একই সাথে ফেসবুক ও ইউটিউবে প্রচারিত একক শিল্পের গানের অনুষ্ঠান ইউফোনি। আজকের শিল্পী ছিলেন চম্পা বণিক, উপস্থাপনায় ইয়ারমা সায়েদ জায়ান, চিত্রগ্রহণে মোহাম্মদ আব্দুল হামিদ, মোহাম্মদ মাজেদুর রহমান কিরণ, প্রকৌশল নির্দেশনায় তাপসকান্তি তালুকদার, প্রকৌশল সহযোগিতায় রাসেল আহমেদ, নিউ মিডিয়া তত্ত্বাবধানে মোহাম্মদ মাহফুজার রহমান, সার্বিক নির্দেশনায় মোহাম্মদ বশির উদ্দিন, নির্দেশনায় এবিএম মাহবুবুর রহমান, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান এবং ইউফোনি অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি রিনা মমতাজ। তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকার। উপজেলা তিনটি হচ্ছে চট্টগ্রামের ফকিরছড়ি উত্তর, ফটিকছড়ি উত্তর, কুমিল্লার বাঙ্গারা এবং ময়মনসিংহের দক্ষিণ গাফরগাঁও। একটি নতুন থানা হচ্ছে চট্টগ্রামের হালদা। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নিকারের নিকার 121তম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এছাড়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন পূর্বাঞ্চল শহর, নতুন শহর প্রকল্প এলাকায় নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলা প্রকল্পের অংশগুলো ঢাকার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। আগামীকাল থেকে শুরু হচ্ছে এবছরের HSC ও সমমান পরীক্ষা। এবার দেশের সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড জানিয়েছে, পরীক্ষা শুরুর 30 মিনিট আগে অবশ্যই পরীক্ষার কক্ষে পরীক্ষার্থীদের আসন গ্রহণ করতে হবে। 9টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইবার HSC ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে মোট 12,70,583 শিক্ষার্থী। মোট কেন্দ্রের সংখ্যা 2,697। লিখিত পরীক্ষা চলবে 8 আগস্ট পর্যন্ত এবং ব্যবহারিক পরীক্ষা শেষ হবে 15 আগস্ট। পরীক্ষা কেন্দ্রগুলোতে প্রথমবারের মতো CCTV ক্যামেরা স্থাপন করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বর্তমান যুগে হাজার মাইলের সীমান্ত পাহাড়ের চেয়েও সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ। আজ সকালে রাজধানীর খিলগাঁও আনসার সদর দপ্তরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নিজস্ব মিডিয়া প্রান্তিক কণ্ঠস্বরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, যুদ্ধ নিরাপত্তা ও প্রতিরক্ষা শুধুমাত্র সীমান্তের বিষয় নয়, আধুনিক ব্যবস্থাপনায় তথ্য ব্যবস্থাপনাও গুরুত্বপূর্ণ। দেশের মানুষকে সঠিক তথ্য পৌঁছে দিতে তথ্য ব্যবস্থাপনায় সরকারের মহাপরিকল্পনার কথাও জানান তিনি। এ সময় সড়ক পরিবহন ও রেল পথমন্ত্রী প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, দেশের মানুষকে গুজব ও তথ্য বিভ্রান্তির হাত থেকে রক্ষা করা জরুরি। এ বিষয়ে আনসার VTP'র অনলাইন মিডিয়া প্রান্তিক কণ্ঠস্বর ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন তিনি। আগামীতে টেক্সটাইল সবচেয়ে অর্থকরী খাতে পরিণত হবে, তাই এই খাতের গবেষণা, অবকাঠামোগত উন্নয়ন এবং দক্ষ জনবল তৈরিতে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। আজ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের 52তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ পরিকল্পনা ও সেশন জট নিরসনে শিক্ষামন্ত্রী বলেন, HSC ও স্নাতক পরীক্ষা যথাসময় সম্পূর্ণ করা হবে এবং শিক্ষা জীবনে কোনো জট রাখা হবে না। একই সাথে তিনি জানান, আগামী 2027 সালে বিদ্যমান কারিকুলার পরিমার্জন করা হবে এবং 2028 সালে সম্পূর্ণ নতুন কারিকুলাম প্রণয়ন করা হবে। নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ উদযাপিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 105তম প্রতিষ্ঠা বার্ষিকী। ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসের এবারের প্রতিপাদ্য হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধার ও উচ্চশিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। খেলার খবর, ফুটবল। ফিফা বিশ্বকাপ 2026 রাউন্ডের 16তে উন্নীত হয়েছে ফ্রান্স, মেক্সিকো ও নরওয়ে। মেক্সিকো সিটি স্টেডিয়ামে ইকুয়েডরকে 2-0 গোলে হারিয়েছে মেক্সিকো। অপরদিকে যুক্তরাষ্ট্রের ডালাসে 2-1 গোলে আইভরি কোস্টকে হারিয়েছে নরওয়ে। এছাড়া নিউ ইয়র্কে সুইডেনকে 3-0 গোলে হারিয়ে অনায়াসে রাউন্ড 16তে পৌঁছে গেছে ফ্রান্স। এদিকে আজ রাত 10টায় আটলান্টা স্টেডিয়ামে DR কঙ্গোর মোকাবেলা করবে ইংল্যান্ড। এছাড়া রাত 2টায় ওয়াশিংটনে সেনেগালের বিরুদ্ধে খেলবে বেলজিয়াম। আগামীকাল সকাল 6টায় সান ফ্রান্সিসকোতে বসনিয়া হার্জেগোভিনার মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র। সব শেষে আবহাওয়া।
আজ সন্ধে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদী বন্দরসমূহকে 1 নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।

প্রিয় শ্রোতা, প্রাকৃতিক সৌন্দর্য লীলাভূমি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। এদেশকে ভালো রাখা, ভালোবাসা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা যার যার অবস্থান থেকে সে দায়িত্ব পালন করে দেশের জন্য সবাই একযোগে কাজ করলেই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো দূর পার গতিতে, গড়ে তুলতে পারবো সুখী সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ। আয়তনে ছোট হলেও জনবহুল একটি দেশ বাংলাদেশ, জনসংখ্যা কাঙ্ক্ষিত পর্যায়ে রাখতে হলে অবশ্যই পরিবারকে ছোট রাখতে হবে। মনে রাখতে হবে, ছোট পরিবার সুখী পরিবার, এছাড়াও ছোট পরিবারে সকলের মৌলিক চাহিদাগুলো নিশ্চিত করা সম্ভব। আপনাদের সকলকে একরাশ প্রীতিময় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এসো করি ছোট পরিবার।

বরাবরের মতোই আজও থাকছে বুধবারের নিয়মিত আয়োজন সাপ্তাহিক নাটক। আমাদের আজকের নাটক সুখ পাখি। নাটকটি রচনা করেছেন কাজী শফিকুল ইসলাম এবং প্রযোজনা করেছেন এ কে রেজা আলী।

0: কিছু ভালো লাগে নাই পারাশু তরে আমি মাছাতে খাবো।
1: কি মিষ্টি গান, শুনে পরানটা জুড়ে গেল। গানের গলা চাইতে দিই হাসির গলাটা আরো মিঠা, মনে হয় যেন মধুপুর।
2: তুমি আবার কবি মেলা কবিতা
0: শুনছি, প্রেমে পড়লে মানুষ কবি হয়, তা তুমি তো দেখতেছি প্রেমেই পড়ছো।
1: তোমার ধারণাই ঠিক মনে হইতেছে শাহেদা, আমি মনে হয় প্রেমেই পড়ছি।
2: তা কার প্রেমে পড়ছো?
1: যে আমার সামনে দাঁড়ায় আছে মনে হয় তার প্রেমেই পড়ছি।
2: খালি মনে হয় করতেছো কেন? সঠিক কইরা কও কার প্রেমে পড়ছো।
1: মনে হয়টা বাদ দিলে তোমার প্রেমেই পড়ছি বলে মনে হয়।
2: আবার মনে হয়? আরে বুদ্ধু, মনে হয় লাগাইয়া কথা কইলে আমার কাছে সন্দেহ মনে হয়, পুরোপুরি সত্য বলে মনে হয় না। তাই মনে হয় বাদ দিয়া কও কারে তুমি ভালোবাসো।
1: তোমারে আহা হাসতাছো কেন? এবার তো মনে হয় কি নাই,
2: হাসতাছি খুশিতে। আজ আমার খুব আনন্দ লাগতেছে, খুব।
1: কিন্তু শাহেদা, আমার তো চাল চুলা নাই, আমরা গরিব মানুষ, মা ছাড়া আমার তো আর কেউ নাই, মাঠে তেমন জমি জিরা তো নাই, যা আছে তোমার কাছে এটা কোনো কিচ্ছু না। আর তুমি সাত ভাইয়ের এক বোন, বাজান মাতবর মানুষ, মাঠে কত জায়গা জমি, বিশাল বাড়ি, গ্রামে তোমাকে কত শোনা। আমি কি কোনো কিছু মিশা কইছি নাকি?
2: আরে বোকা নেরি মিয়া, প্রেম সিনে না গরিব ধনী, যা তা যাতে ধার ধারে না।
1: তবু একটু চিন্তা করতে হইতো না?

0: কেমন খাবি না? জলদি খেয়ে লোক হইতেছি
1: না, আমি খামো না, আমার মাছ দাও, মাছ না দিলে আমি খামো না।
0: প্রত্যেক বেলা এত মাছ আমি কই পামু? তার আমারে আর একবারে শেষ করে দিলি, খাইয়া লোক হইতেছি জলদি।
1: না আমি খামো না।
0: না খাইলে যা, আমার সামনে থেকে দূর হয়ে যা।
1: বড় চাষিরা মাছ রাঁধছে, মাইজা চাষি সাজ্জা চাষিরাও মাছ রাঁধছে, তুমি খালি ডাল রাঁধছো কেন? খালি ডাল দিয়া কি খাওন যায়?
0: তোর বড় চাষি মাইজা চাষি গো সংসারে খাওনের মানুষ কম, আমাগো ঘরে তো মাশাল্লাহ তোরা পাঁচ ভাই বোন,
1: তাতে কি হয়েছে?
0: আমাগো খরচ বেশি, তোর বাজানের আয় রোজগার কম।
2: আহ ছোট বউ, রাবু ছোট মানুষ, হ্যাঁ তুমি এইসব কথা কইতেছো কেন?
0: কইতেছি কি সাধে, তোমার আদরের মাইয়া মাছ ছাড়া ভাত খাইব না, আর খাইবই বা কেমনে? আশেপাশের চাষিগো ঘরে তিন বেলা মাছ মাংস রান্ধন হইতাছে, সরু মানুষ হেরা তো সবই দেখতাছে, তোমারে তো কইয়া কোনো লাভ নাই, তুমি আমার কোনো কথাই তো শুনলা না।
2: কি কই পারছাও তুমি? আচ্ছা তোমার কোন কথাটা আমি শুনলাম না কত ছোট বউ?
0: জমি জাতির ভাগ বুঝছালাও এইভাবে আর চলে না।
2: ও এই কথা?
0: হ, এইটাই কথা। তোমরা সাত ভাই, তোমার সাত ভাইয়ের এখন মাশাল্লাহ সংসার হইছে, সংসারে অনেক নতুন মুখ আইছে, অখনো কি একলগে থাওনের কোনো যুক্তি আছে? তাছাড়া আমাগো পোলা পাইনো বেশি, আবার তোমার আয় রোজগারও কম।
2: হ, তুমি ঠিকই কইছো, অহন অহন আমি আমার ভাগ বুঝানো এবার চাই। তুমি কোনো চিন্তা করো না ছোট বউ, আমি আইজি বাদানালয়ে কথা কম। কিন্তু ছোট বউ কথা কি জানো, ওই বাজানের সামনে যাইতে কমু এটা আমার খুব ডর লাগে।
0: শোনো, তোমার ডরানোর কিছু নাই, তোমার বাজানরে তুমি বুঝাইয়া কইলে সব ফয়সালা হইয়া যাইব। শুনছি বড় ভাবি জানো নাকি জুদা হইয়া যাইবার চায়।
2: তুমি হাসাই কইতাছ তোর আমার মা?
0: হ হাসাই, তোমার অন্য ভাইয়েরাও নাকি বড় ভাই জানের লাগে একমত।
2: তাইলে তাইলে আর আমার বাজানের লাগে যাইতে আর কোনো ডর নাই। শোনো, আইজি আর একটা মীমাংসা করুম, ওই বাজানোর লগে কথা কম, আমি আমি আর একলগে থাকুম না, আমি জুদা হইয়া আলাদা সংসার করুম। হ,
1: আমারে মাছ দাও, মাছ ছাড়া আমি ভাত খামু না, আমারে মাছ দাও, আমারে মাছ দাও, আমি মাছ ছাড়া ভাত খামু না।
0: চুপ কর, তোর বাজানের কাছে চাইয়া খা যা, আমি তোরে মাছ দিব কোনখান থেকে? আমার হইছে যত জ্বালা।
3: যে মাতো সাহ, আপনার খেত হতে বান্দা হাজির, কি হুকুম মাতবা সাহ?
4: আবুল মিয়ার জমিটা নাকি বেচব শুনলাম, তুমি কিছু জানো?
3: জমি তো আপনার কাছে ছাড়া আর কারো কাছে বেচবার পারবো না মাতব সাহ, কারণ আপনার ক্ষেতের আইলের জমি আর আপনার পছন্দের জমি।
4: আমি ছাড়া আবুল মিয়ার জমি তো কেউ কিনবার পারবো না, কিন্তু শুনলাম ওই পাড়ার সালাম শিকদারের পোলা নুরু শিকদারি নাকি দাম বাড়ায় দিছে জমিটার।
3: তা তো জানি না মাধব সাহ, তা যদি নুরু শিকদার জমির দাম কইও থায়, তাহলে মনে হয় মস্কারা করছে।
4: মানে আরে মস্কারা করবো কেন? তোমার তোমার কথাটা ঠিক বুঝতে পারলাম না।
3: বুঝলেন না? শোনেন, নুরু শিকদার হইল সালাম শিকদারের পোলা, আর সালাম শিকদারের বাড়িটা ছাড়া মাঠে এক তোলাও জমি জাতি নাই, হ্যার জমি কিনবো কেমনে?
4: এবার বুঝলাম। তুমি তুমি একটু খোঁজ খবর নিও তো, যদি শিকদার হাসায় জমি কিনারের খায়েস করে থাকে তাহলে এর খায়েস আমি জন্মের মতো পূরণ করে দিব, আমার সাতটা পোলা।
3: তা দরকার হইব না মাজু সাহ, আপনি মাসি মাত্র কামা দাগাইতে যাবেন কেন? হ্যারে আপনার হাত ছাড়ে দেন, আমি হ্যারে এমন একটা প্যাসের জালে আটকাইয়া দিমু যে বেটার চোখে সর্ষে ফুল দেখব, তার আগে আমি খোঁজ খবর লইয়া দেখি ব্যাপারটা ঠিক কিনা।
4: ঠিক আছে, তাই করো।
1: ছাড়ো ছাড়ো, আমারে ছাড়া তো কইতাছি শয়তান।
0: কি এত বড় সাহস, আমার ঘরে ঢুকা পাতিল থেকে মাছের টুকরা লইয়া গেছে। হায় হায় হায় হায়, এই চোরের বাড়ি বাস করতেছি আমরা, বলি ও রাবুর মা অহন ঘর থেকে বাইরে হইয়া আসতেছ না কেন? সরম করে না পরের জিনিস চুরি কইরা নেওয়ানোর লাইগা শিখাইয়া দিতে?
5: কি হয়েছে কি হয়েছে বুবু,
0: তুমি কারে কারে ক্লাস করতেছো?
5: আহা হা, আবার ঢং কত, যেন কিছুই জানে না, নেকা মাইয়ারে চুরি করতে শিখাইয়া দিয়া নিজে সাধু সাইজা কইতাছে কিনা কি হইছে?
0: বুবু তুমি মুখ সামলাইয়া কথা কও, এসব কি কইতাছো তুমি?
5: তোর লাগে মুখ সামলামু কি রে? তোর মাইয়ারে পাঠাইছস মাছ চুরি করিয়া লয়ে যাইতে, আর নিজে সাধু সাজতেছস?
0: বুবু বেশি ভালো হইব না আজে বাজে কথা কইলে।
5: কি করবি, চুরি কইরা শখ মেটে নাই ডাকাতি করবি?
0: আইস আসুক বাড়ি, এই অপমানের শোধ যদি আমি না লই তয় আমার নাম
5: আর রাখ তোর নাম, চুরি তো চুরি আবার কিনা সিনা জুরি। আইস আসুক, মিলুর বাজান বাড়িতে আসুক।
0: হ আসুক, রাবুর বাজানো বাড়ি আসুক, এর একটা বিহিত আমি করুমি, নইলে এই বাড়িতে আমি আর একদিনও থাকুম না, কপালে যা আছে তাই হইব।
5: চোরের আবার বড় গলা, শরম লজ্জা বলতে কিছু থাকলে কচু গাছের লগে গলায় দড়ি দিতি।
0: সেহ

0: তুমি কি কিছু শুনছো শাহেদা?
1: কি শুনু?
0: তোমার বাজান যে আমার লগে পাল্লা দিয়া আবুল মিয়ার জমিটা কিনবার চাইতাছে।
1: ও হ্যাঁ শুনছি। তাই কথা হইল আমার গো ক্ষেতের আইলের জমি তুমি রাখবার গেলা কেন? আমার বাজান কি জমিটা কিনবার মতো ক্ষমতা রাখে না? নাকি তোমার সাইতে আমার বাজানের টাকা কম আছে?
0: আরে বাপরে, তুমি দেখতেছি তোমার বাজানের মতোই কথা কইলা।
1: ও কমু না কেন, তোমার এই কামটা কিন্তু ঠিক হয় নাই। তোমার উচিত ছিল এই জমির দাম না বাড়ানো।
0: আহা, তোমাকে তো মেলা জমি। তোমরা যদি আরো জমি কিনবার চাও তো কিনবার পারো, তাই আমার তো কিছু নাই। আমি না হয় একটা জমি রাখবার চাইলাম, তাতে তোমার বাজানে আমার উপর তো এত রাগ করার দরকার ছিল না।
1: আমার গো ক্ষেতের আইলের জমি আমরা রাখুন না তো কে রাখবো? অন্য মানছে, আর অন্য কেউ রাখবার গেলে বাজান তো রাগ করবই। আমার গো ক্ষেতের আইলের জমি তোমার কিনতে যাও ঠিক হয় নাই।
0: কেন, একজনের ক্ষেতের আইলে কি আরেকজনের জমি জিরা থাকে না নাকি? আমার কিনতে চাওয়াটা কি দোষের হইল?
1: আমার বাজান আর তুমি দুজনেই ভুল করছো। তুমি জমি কিনবার চাইলে তো আরো জমি ছিল, আর বাজানো ভুল করছে। তুমি যে জমির দাম কইছো সেই জমি কিনবার চাইয়া বাজানের মাথায় তো খুন চাইপা গেছে এই জমি লইয়া।
0: তাহলে এখন উপায় কি? গোলমালটা মিঠাই দাও। তোমার বাজান মাতবর মানুষ, তাছাড়া তোমরা বড় লোক, তোমাগুলোকে পাল্লা দেওয়ান তো ঠিক না। তুমি একটা উপায় বাই করো, দরকার হইলে জমিটা আমি তোমার বাজানটা ছাইড়া দিব। তুমি তোমার বাজানটা বুঝায় কও।
1: না, তুমি জমি ছাড়বা না, এই জমি তুমি রাখবা। কারণ আমার বাজানটা যদি জমি রাখে পাইবো আমার ভাইয়েরা, আর তুমি রাখলে আমরা দুইজনেই পাবো। এই জমিটা হইব আমার গো।
0: এত বুদ্ধি মাথায় রাখো।
1: রাখি। শোনো, তোমার কথাই ঠিক, একজনের জমি রাইলে আরেকজনের জমি থাকবারই পারে, আর আমার বাজানের জমি রাইলেও আমাকে জমি থাকবো। শোনো, তুমি জমির দলিল করণের ব্যবস্থা করো।
0: তুমি যখন কইতাছ তাইলে আমার আর কোনো ডর নাই, আমি সব ব্যবস্থা করতাছি।
1: দুই দিন আগেই হোক আর দুই দিন পরেই হোক, আমাগো বিরাট সংসারটা একদিন ভাঙ্গাই যাইব। সেদিন বাজানের মেলা জায়গা জমিও ভাগ হইয়া কইমা যাইব। তখন কিন্তু তোমার অল্প জমিও বাজানের খণ্ড খণ্ড জমির মতোই হইব।
0: কি কইল, কোনো কিছুই তো বুঝলাম না, ঠিক করে আবার বুঝাই কও।
1: শোনো, যেদিন আমার বাজানের ব্যবাগ জমি আমার সাত ভাইয়ের মধ্যে সাতটা ভাগ হইব, সেদিন তোমার সাইতে আমার ভাইয়েরা কিন্তু খুব বেশি একটা জমির মালিক হইতে পারবো না, আর বাড়িতে ভাগে একজন একটা ঘরও পাইব না, দুইজনের জন্য হইব একটা ঘর, বুঝলা? আর তোমার বাড়ি আছে দুইটা ঘর।
0: এইবার এইবার এইবার বুঝবার পারলাম, সংসার ভাগ হইলেই ছোট হইয়া যায়।
1: হ্যাঁ, তুমি ঠিকই বুঝছো। খালা, কেমন আছো?
2: আরে তুই শাহেদা না, কতদিন পরে তোরে দেখলাম, কত বড় হইছস, কোনখান থেকে আইলি রে, হাতে বই খাতা যে?
1: কলেজ থেকে বাড়ি যাইতেছিলাম, ভাবলাম তোমার একটু দেখা যায়। খালা, খালা, নুরু ভাই কই? হ্যাঁ রে, দেখতেছি না যে।
2: আর কই, রাত দিন পরে থাকে খেত খামার লইয়া, এত লেহাপড়া শিখাইলাম, চাকরি বাকরি করানোর লাগিয়া, অহন খেত খামার ছাড়া আর করবো কি ক? একটা মুরগি খামার করছে বাজারে, ওইখানেই পড়ে থাকে।
1: আমি জানি খালা, কিন্তু বাজারে তো হ্যাঁ নাই, আমি খুঁজে আইলাম, খামার তো বন্ধ।
2: তাইলে মনে হয় গঞ্জে গেছে মাছের পোনা আননের লাগিয়া, পুকুরে মাছের চাষ করব। তা তুই হ্যারে খুঁজতাছস কেন, কোনো দরকার আছে?
1: হ আছে খালা, একটা দরকার আছে।
2: কি দরকার আমারে কম যায় না?
1: হ না মানে
2: কি রে, অমন করতেছস কেন, কি দরকার কস না?
1: না মানে
2: মুরগি কিনবি?
1: হ খালা, মুরগি কিনো, একটা মুরগি কিনোনের লাইক গাই হেরে খুঁজতেছি খালা।
2: হে লগে তোর পরিচয় কতদিনে শাহেদা?
1: কিসের পরিচয় খালা, কোনো পরিচয় নাই।
2: আমার চোখ ফাঁকি দিবার পারবি না মা, আমিও যে তোর মতোই মেয়ে মানুষের মা, আমার এসব কই লাগো, মারে কামে লাগবো।
1: খালা
2: হ, আমার কিছু গোপন করিস না, তুই হেরে পছন্দ করস শাহেদা না?
1: হ খালা, আমি হেরে
2: থামবি কেন ক, তুই মরিলে
1: ভালোবাসি খালা।
2: বুঝতে পারছি তুই মহা ভুল করছস, তোর সুন্দর জীবনটা নষ্ট করে দিছস, কত বুড়ো ঘরের মহিলা তুই, আমি বড় ঘরে তোর বিয়া হইতে পারত, আর তুই কি না আমার একমাত্র পোলা নুরুরে, যার কোনো ভাই নাই, বোন নাই, লাড়ির জোর নাই।
1: না থাকুক খালা, অনেক বড় সংসারে মানুষ হয়েছি, বড় সংসারের কঠিন সমস্যাগুলান আমার জানা আছে। অহন বড় সংসার দেখলেই ডরে আমার কেমন যেন লাগে। তুমি জানো না খালা, বড় সংসারে সুখ শান্তি নাই। আমার বাজানের মেলা সয় সম্পত্তি আছে ঠিকই, কিন্তু সংসারে শান্তি নাই। আমার সাত ভাইয়ের বিরাট সংসারে খালি অশান্তি। সে অশান্তির কথা তোমরা জানো না খালা, আমি জানি।
2: মারে, আমি তোরে খুব পছন্দ করি, তোর মতো ঘর আলো করা মাইয়া সংসারে খুব দরকার। তরে আমার ঘরের বউ করে আনতে পারার যোগ্যতা যে আমার নাই মা, আমি তো এই জন্যই ডরাই। তাছাড়া তোর বাজান মানুষটা খুবই বদমেজাজি, কখন কি কইরা বসে তার ঠিক নাই। আমার একটা মাত্র পোলা, এর বাপ থাকলেও না হয় সব দিক সামাল দিত, কিন্তু আমি তো মাইয়া মানুষ।
1: খালা, এত ডরানের কিছু নাই, আল্লাহ আছে, যার কেউ নাই হ্যারে আল্লাহ দেখবো খালা। আর আমি তো আছি।

0: পয়সা যত জ্বালা ছয়টা পোলা পানি সংসার এদিকে কামাই রোজগার কম নুন আনতে পান্তা ফুরায় এত যে কইতাছি জুদা হইয়া যাইতে কে শুনে কার কথা হ্যাঁ কয় হ্যার বাজানের কাছে যাইয়া জুদা হওয়ানের কথা কইতে ডর করে হ্যাঁ কি এর এত ডর এই ডরটাই আমি বুঝবার পারলাম না
1: আরে রাবুর মা তুমি এক লাখলা কালঙ্গের কথা কইতাছো তোমার কি জিনে ভূতে ধরলো নাকি
0: জিনে ভূতে ধরে নাই ধরছে অভাবে তোমার আয় রোজগার বাড়াও নাইলে আলাদা হওয়ানের ব্যবস্থা করো
1: কিন্তু ওই জানো ছোট বউ ওই বাজানের কাছে গিয়ে যে আলাদা হওয়ানের কথা কমু এটা আমার খুব ডর করে
0: তোমার না কইছি এত ডরানের কিছু নাই তোমরা সব ভাইরে এখন আলাদা হইয়া যাইবার চাইতেছো তাছাড়া আমাগো সংসারের যে অবস্থা অহন যদি তুমি আলাদা না হও তাহলে আমাগো উন্নতি করা আর কিছুতেই সম্ভব না
1: ঠিক আছে আমি খুব তাড়াতাড়ি তাহলে বাজার লাগে আলাপ করবো হ্যাঁ
0: যা করনের জলদি করো
1: আরে তুমি তো কইতেছো জলদি করতে কামটা কিন্তু অত জলদি না বুঝলা
2: মা মা আমার কি দা লাগছে আমার কাম দাও
0: তোর বাজানের কাছে কগিয়া আমার আর জ্বালা ভাল লাগে না

0: এই যে সাহেদা, তুমি এখানে আর আমি তোমার খুঁজে বেড়াইতেছি।
1: কেন খুঁজে বেড়াইতেছ কেন? আমারে দিয়ে তোমার কি কাম?
0: কাম আছে তো, সেই কামের কথাটা তোমার কেমনে কই ভাবতাছি। আরে হাসতাছে কেন? কথাটা আগে কইবার দেও, কথাটা না শুনেই হাসতে শুরু করলা তো কমু কেমনে? আরে আগে শুনেই লও না।
1: কও, শুনতাছি।
0: কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ।

0: এখনো
1: আমগু বিয়াতে মার কোনো অমত নাই।
0: ও এই কথা
1: তুমি আবার হাসতেছো, একটা গুরুত্বপূর্ণ কথায় তোমার আবারও হাসি আসে। তুমি যে আসলে কি?
0: আমি আসলে কি? আসলে তোমারে ভালোবাসি কিনা সন্দেহ হইতাছে, তাই না সোনার সান্নুরু মিয়া?
1: তুমি আমার কোনো কথায় গুরুত্ব দিয়া শুনো না।
0: মিসা কথা সবই আমি গুরুত্ব দিয়া শুনি। আরে বুদ্ধু, খালায় যে আমাকে বিয়াতে রাজি আছে তা তো আমি নিজেও জানি। তুমি আমার বাজানের লগে কথা কও, বাজানরে রাজি করাও। আমিও চেষ্টা করতেছি, তুমিও।
1: কিন্তু তোমার বাজানের সামনে তো আমার যাইতে ডর করে। বিয়ার কথা কমু কেমনে? না না, আমি পারু না, এই কামটা কিন্তু তুমি করো।
0: তোমার মাল লগে কথা কইছি আমি, খালায় তো রাজি ছিল না, আমি খালারে রাজি করেছি, তুমি তো তা জানো না। অহন বাজানের কাছেও তুমি কিছু কইবার পারবা না, তাইলে কেমনে হইব? বিয়া কি খালি আমি একলাই করব নাকি তুমিও করবা?
1: তুমি যাই কো সাহেদা, তুমি ছাড়া এই কাম আমি কিছুতেই করবার পারব না। আমার একলা একলা ডর করে।
0: আমার ভালোবাসতে ডর করে না?
1: না করে না, আমি শুধু তোমার বাজান রে ডরাই।
0: শোনো, আমি তোমারে যা শিখাইয়া দেই তুমি শুধু তাই করবা, তোমার তো ডরানের কিছু নাই।
1: আচ্ছা ঠিক আছে, তুই কি করণ লাগবো হেডা কো।
0: তুমি বাজানের সামনে যাইয়া নিজের মুখে কইবা তুমি আমারে বিয়া করবার চাও, কি পারবা না?
1: আল্লাহ রে, কয় কি, একেবারে সরাসরি নিজের মুখে নিজের বিবাহের প্রস্তাব?
0: হ, নিজের মুখে সরাসরি প্রস্তাব দিবা, তাতে বাজান হয়তো রাগে যাইব, কিন্তু তুমি ঘাবড়ায় না, বাকি কাম আমি করু।
1: রাগে গিয়া যদি আমার অপমান করে?
0: সেই অপমানটা সহ্য করো, এইটা আমার অনুরোধ।
1: ঠিক আছে, তাই হইব, আমি তোমার লাগিয়া সব করবার পারি।
0: এই জন্যই তো আমি তোমারে ভালোবাসি।
2: অমন হন্তদন্ত হইয়া ছুটাইতেছ কেন ফজলু মুন্সি? কি হয়েছে?
3: খবর আছে মাত্র সাহেব, একেবারে গরম খবর।
2: বসো বসো, কি খবর ক?
3: মাত্র সাহেব, ঘরে সত্য বিভীষণ।
2: খোলাসা করে ক মুন্সি।
3: আপনার মাইয়া আপনার শত্রুর লগে মিলামিশা করে
2: মুন্সি।
3: বেয়াদবি মাফ করবেন মাধু সাহেব, আমি নিজে চোখকে যা দেখে আইলাম, আপনাকে বড় বাগানটা দিয়ে আইতেছিলাম, হঠাৎ দেখি একটু দূরে ঝোপের জঙ্গলের মধ্যে আমাকে সায়েদামা ওই পাড়ার নুরুর লগে প্রেম প্রীতির আলাপে মুশগুল হইয়া রয়েছে।
2: ফজলু মুন্সি,
3: মাধু সাহেব, আমার কথা বেয়াদবি নিবেন না, কথাটা আপনারে জানানো দরকার, তাই জানালাম।
2: তোমার কথা যদি সত্যি হয় তাহলে আমি ওই নুরুরে এমন শিক্ষা দিব।
3: না না মাধব সাহেব, না, মাথা ঠান্ডা করে।
2: কি কইবার চাও কও তুমি?
3: মাধব সাহেব, যে দেবতা যে ফুলে তুষ্ট হয় তার সেই ফুল দিয়ে পূজা করুন লাগে।
2: মানে?
3: মানে হইল কৌশলের কাম গায়ে জোর দিয়া করুন ঠিক না, তাতে হিতে বিপরীত হইবার পারে। ধরেন আপনি নুরুরে গায়ের জোরে গ্রাম থেকে তাড়াইয়া দিলেন, হ্যার বাড়ি জ্বালাইয়া দিলেন, তাতে কিছু সায়েদার মনের পরিবর্তন হইব না, হয়তো আরো বেশি করিয়া মনে পড়ব নুরুর কথা।
2: তাহলে কি করুম সেই কথা কও।
3: আরে অন্য জায়গায় বিয়ে দেওয়ার বন্দোবস্ত করেন, তাইলে সব ঝামেলা পরিষ্কার।
2: কিন্তু?
3: কোনো কিন্তু নাই মাধব সাহেব, আপনি বিয়ের ব্যবস্থা করেন।
2: আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি পোলা দেখার কাজে লেগে যাও, আমি সাহেদারে বিয়ে দিবার চাই এই সাত দিনের মধ্যেই।
3: পোলার একটা সন্ধান আমার কাছে আছে মাধব সাহেব।
2: পোলার নাম কি? কার পোলা?
3: মাধব সাহেব, পোলাটা আপনার পরিচিত, আমাগো গ্রামের মবিন মোল্লা, নাম হরমুজ মোল্লা।
2: হরমুজ মোল্লা? ও
3: বাহাদুরি করলে আর কেউ থাকবে না, মেলা জায়গা জমি আছে মুমিন মোল্লার।
2: আমি জানি ফজলু, আমি সবই জানি, মুমিন মোল্লার ঘরে দুই বউ আছে, দুই বউয়ের দশ পোলা মাইয়া আছে তাও জানি।
3: জে মাধু সাহ, লাঠির জোর আছে হ্যাগো, আপনার তো লাঠিরই দরকার, দুনিয়ার যার জোর নাই হ্যার কোনো দাম।

0: ঠিক কইছো ফজলু, এই দুনিয়ায় জোর যার মুল্লুক তার, আর শক্তির লাগা লোকবল দরকার। মবিন মোল্লা ছয় পোলার ছয়টা লাঠির জোর আছে। আমি আমার মাইয়ারে অমন ঘরেই বিয়া দিব ফজলু। তুমি তুমি মবিন মোল্লার লগে কথা কও।
1: যে আচ্ছা মাদুর সাহ, আমি অহনই যাইতাছি।
0: যাও,
1: আর একটা কাম করুন লাগবো মাদুর সাহ, হাইরি নুরুগো বাড়ি গিয়া হের একটা ধমক দিয়ে আসতে হইব, যাতে হের পোলারে লইয়া এই গ্রাম সাইডে চইলা যায়।
0: ঠিক আছে, খুব ভালো বুদ্ধি রয়েছ, আজই তোমার লইয়া যেমন চলো। নুরুর মা বাড়ি আছো নাকি? ও নুরুর মা,
2: কেডাই? আরে মাতবর সাহ, যে আপনি হে গরিবের বাড়িতে কি মনে করিয়া সাহ?
1: মাতবর সাহ লগে একটা জরুরি বিষয়ে আলাপ করণের লাগিয়াছি, বুঝতে দাও।
2: আমার কি সৌভাগ্য, গরিবের উডানে হাতির পাড়া। নেন মাতবর সাহ, এই এই জলচকিটায় বসেন, আমি পান নিয়ে আসি।
0: না না নুরুর মা, পান লাগবো না, আমি তোমার লগে কয়েকটা কথা কইতে আসি, পান খাবো না, তুমি বসো।
1: হ হ নুরুর মা, তুমি বসো।
2: এই বসলাম কন মাতবর সাহ, কি কইতে কষ্ট কইরা আমার বাড়ি পর্যন্ত আইছে।
0: তুমি তো জানো নুরুমা, আমার সাতটা পোলা পান, মাত্র একটা মাইয়া, মাইয়াটা কলেজে পড়ে, সময় হলে খুব বড় সংসারে বিয়া দিব, যেমন ধুমধাম করুম। যেই সংসারে অনেক পোলা পান আছে, সেই সংসারে আমার সাহেদার বিয়া দিব।
1: মাতবর সাহেবের লাঠি দরকার, লাঠি না হইলে গ্রামে ইজ্জতের সাথে জমি জাতি রক্ষা করুন যায় না, বুঝলা নুরুর মা?
0: শোনো, তোমার নুরুর লগে আমার মাইয়া সাহেদারে কোনোদিনে বিয়ে হইব না, তাই সাহেদারের লগে নুরুর মিলামি সেটা আমার পছন্দ নয়। যদি নুরুর ভালো চাও, তাহলে হেরে বুঝায় কইয়া আমার মাইয়ার লগে মিলামেশা করতে বারণ করো, বুঝছ? যদি তারপরও নুরু আমার মাইয়ার লগে মিলামেশা করে, তাহলে আমি হেরে জেলের ভাত খাওয়া।
2: না না না মাতবর সাহ, আপনার নুরুরে জেলে পাঠাইয়েন না, আমি হেরে বুঝায় কমুনে, আমার একমাত্র পোলা, হের কিছু হইলে আমি কিনিয়া বাসু মাতবর সাহ।
1: তাহলে পোলারে এই পথ থেকে ফেরাও নুরুর মা, নইলে মাতবর সাহ থানা পুলিশ তো করবই, এমন কি জান জীবনের উপর হুমকি আসা পারে, তাই দরকার হইলে ভিটামাটি বেসা অন্যখানে চলে যাও, দাম মাতবর সাহ ভালোই দিব।
0: হ্যাঁ, তুমি তো জানো নুরুর মা, আমি ভালোর ভালো আর খারাপেরও খারাপ, যদি আমার কথা মতো কাজ না হয়, তাহলে আমি হেরে দেখে নমু। কথাটা মনে রেখো, সময় থাকতে পুরা রে সামলাও, অন্যখানে বিয়া দাও।
2: ঠিক আছে মাতবর সাহ, তাই হইব।
3: আমার এটা ডাকছো কেন? বাজান খালার উপর রাগ কইরা আইছে বলে ডর আইছো?
4: তুমি জানলা কেমনে?
3: আমি সবই জানি, মন খারাপ কইরো না, আমি জানি আমার বাজান কোনোদিনও আমাকে সম্পর্ক মাইনা নিব না, আর বাজান যদি সম্পর্ক মাইনা নাও নেয়, তবু আমি তোমারই ভালোবাসবো, কিন্তু বিয়া হইলে তোমার লগে হইব।
4: কিন্তু তোমার বাজান আমার মারে হুমকি দিয়ে আইছে, মায় তো একেবারে উইঠা পইরা লাগছে অন্যখানি বিয়া দেওয়ানোর লাইগা।
3: তুমি কি কও, অন্যখানে বিয়া করবা?
4: অসম্ভব, আমি তোমারে ছাড়া অন্য কোনো মাইয়ারে বিয়া করুম না সাহেদা, এ আমার শেষ কথা।
3: আমিও তোমারে ছাড়া।
4: জানি জানি সাহেদা, আমি সবই জানি, কিন্তু তোমার বাজান যেভাবে আমার পেছনে উঠা পইরা লাগছে, তাতে যে কোনো সময় আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হইবার পারে। তোমার বাজানের লগে আছে গ্রামের সব মানুষ, লাঠিয়াল বাহিনী, আমি আমি একা, আমার পক্ষে তুমি ছাড়া আর কেউ নাই।
3: যার কেউ নাই তার সাথে আল্লাহ আছে, তুমি ডরাইও না, আল্লাহই তোমারে রক্ষা করব,
4: সেই ভরসাতেই তো আছি।
3: শোনো, তুমি বরং এখন বাড়ি যাও, খালারে বুঝাইয়া কও, সময় হইলে সব ঠিক হইয়া যাইব, আর বাজান যদি তোমারে ডাইকা নিয়া কিছু কয়, হ্যাঁ রে, তুমি সরাসরি জানাইয়া দিবা আমাকে সম্পর্কের কথা। তো আমার মনে হয় বাজান তোমারে আমাগো ব্যাপারে কিছু কইব না, তোমার লগে জমির ব্যাপারেই আলাপ করব, কিন্তু অহন তুমি জমিও ছাড়বা না, এতে যা হয় হইব।
4: কিন্তু তুমি তো কইছিলা জমি তোমার বাজানটি ফিরাইয়া দিতে।
3: হ কইছিলাম, কিন্তু অহন ফিরাইয়া দিলেও বাজান তোমার লগে খারাপ ব্যবহার করব, তাই জমি ফিরাইয়া দিয়া কোনো লাভ নাই। তাছাড়া আমরা তখন কঠিন একটা সময় কাটাইতেছি। এই তো সময়ে বাজান যদি আমাগো কথা না মানে, যদি হের জিত পূরণ করার চেষ্টা করে, তাহলে আমরাও হের কাছে ছোডইবার পারি না। আর মাঠেও তোমার জমি জিরাত কিরণের সুযোগ হাত ছাড়া করণের কোনো দরকার নেই।
4: ঠিক আছে, তাই হইব। আসসালামু আলাইকুম।
0: ওয়া আলাইকুম আসসালাম।
1: মাদবো সাহেব, লইয়া আসি নুর বিয়ারে, একেবারে লগে কইয়া লইয়া আইছি।
0: ভালো করছো নুরু।
4: জি সাসাদান।
0: তোমার এখানে কেন ডাকছি বুঝার পারছো?
4: পারছি সাসাদান। আপনার ক্ষেতের আইলেট জমিটা আমি যে না কিনি সেই কারণে ডাকছি।
0: বুঝবার যখন পারছো তখন জমিটা নিশ্চয়ই তুমি কিনবা না।
4: জমি আমি কিনুম সাসাদান, কারণ জমির পাকা কথা আমি দিছি, বায়নাপত্র হয়ে গেছে।
0: তোমার কথা তুমি ফিরে এলো নুরুমিয়া, জমিটা আমি কিনুম।
4: আপনি কিনবেন, কিন্তু চাচা জান আপনার তো অনেক জমি আছে।
0: এই জন্যই তো জমিটা আমার কিনতে হইব, কারণ ওই জমির পাশের চারিদিকে আমার জমি, মাঝখানে তোমার একটা জমি থাকলে আমার অনেক অসুবিধা হইব। বুঝো বুঝো নুরুমিয়া।
4: কিন্তু চাচা জান, তবু জমিটা আমি কিনুম, কারণ এইখানে আমার একটু জমি থাকার দরকার।
0: মিঠা কথাই কাম হইব না দেখছি, শেষবারের মতো সময় দিলাম, চিন্তা ভাবনা করে দেখো, ওই জমিটা আমার ফেরত দাও, জমি আমি কিনুম। আর যদি আমার কথা রাজি না হও তাহলে তোমার আমি এমন শিক্ষা দিব, তোমার আমি গ্রাম ছাড়া করে ছাড়ুম, জমি দখলও তুমি কোনোদিন পাইবে না।
4: তবু আমি এই জমি কিনুম চাচা জান, এই জমি আমি কিনুম, এইটাই আমার শেষ কথা।
0: তাহলে আমার শেষ কথাটা তুমি শুনে যাও নুরুমিয়া, জমিটা তোমার আমি কিনবার দেব না। যদি আমার কথা না শোনো তাহলে আমি তোমার গ্রামের এক ঘোড়া করে ছাড়ুম, আর তোমার মার লগে যাতে কেউ দেখা সাক্ষাৎ না করে সেই ব্যবস্থা করুম, আর জমির দখল নিব আমি লাঠির জোরে।
1: জি হেমাদ সাহেব। মাদু সাহেব, বিয়ার সব ব্যবস্থা পাকা করে আইলাম, মই মোল্লা আপনার লগে আত্মীয় করবা পারলে খুব খুশি হইব। হেগো কোনো চাও পাও নাই, হেরা শুধু আপনার মায়ের আরে বউ করিয়া ঘরে নিবা চায়।
0: মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমারও কোনো আপত্তি নাই। তাহলে জলদি বিয়ার কামটা সেরা ফেললেই আমার চিন্তা যায়, বুঝলা।
1: মাদু সাহেব, আপনি কি সায়দ আমার লগে একটু কথা কইয়া লইছেন?
0: শোনো ফজলু, আমার মতই সায়েদার মত, আমার মতের বিরুদ্ধে এই বাড়িতে কোনো কাম হইবার পারে না, আমি যা কইব তাই হইব। আমি আগামী সোমবারে বিয়ার দিন ঠিক করছি, তুমি যাও ফজলু, মবিন মোল্লার গিয়া খবর দাও।
1: ঠিক আছে মাতু সাহেব, আমি যাইতাছি।
3: বাজান
0: কে?
3: আমি আড়াল থেকে সবই শুনছি, তুমি কার লগে আমার বিয়ে ঠিক করছো বাজান?
0: কেন ওই পাড়ার মবিন মোল্লার পোলা হরমুজের লগে আগামী সোমবারে বিয়ের দিন ঠিক হয়েছে।
3: পাকা কথা দেওয়ানোর আগে আমার মতামতটাও নেওয়ার দরকার মনে করো নাই বাজান?
0: না না, আমার মতই আসল মত, তোর আবার মত কি?
3: এই বিয়ে আমার মত নাই বাজান, তুমি এই বিয়ে বন্ধ করো, এই বিয়ে হইব না।
0: সাদাম, আমারে তো চিনস না তাই এই কথা কইতেছস, আমি একবার যে কথা কই সেই কাম হইবই, এই বিয়া হইবই হইব, আমার এই শেষ কথা।
3: আমার বিয়াও নুরুল লাগে হইব বাজান, অন্য কারো লাগে না, এইটাও আমার শেষ কথা বাজান।
0: কি কি এই আমার মুখের উপরে তোর এত বড় কথা? হ্যাঁ আমার মুখের উপরে।
5: না না আমি পারুম না, বাজারের কাছে গিয়া জুদাহনের কথা কইবার আমি পারুম না।
3: আমি যা কই তাই শোনো, তোমার বাজান রে এত ডরানের কিছু নাই, অহযোগ পাল্টাইছে, তোমাগো সাত ভাইয়ের একলগে এত বড় সংসারে থাকুনের কোনো সুফলই নাই, সবাই এখন আলাদা হইবার চায়।
5: তুমি ঠিকই কইছো, আমরা আর একলগে থাকুম না, বাজানের কমু আমার ভাগ আমারে বুঝাইয়া দাও।
3: সবাই যখন একমত তখন আর দেরিকরণের কাম কি, আব্বাজানের কাছে সবাই একলগেই যাও।
5: আমি রাজি আছি, অন্য ভাইয়েরাও রাজি আছে, এই শোনো আমি না অন্য অন্য ভাইয়ের সাথে কথা কইছি, দরকার হলে বাজানের সঙ্গে আমরা সবাই একলগেই যাবো, অসুবিধা কি?
3: ভাইজান।
5: কি রে সায়েদা, কিছু কইবি?
3: হ ভাইজান।
5: কি কইতে চাস ক, আমি এবার গঞ্জে যাবো তো।
3: ভাইজান, আমি একজন মানুষকে পছন্দ করি।
5: আরে পছন্দ করো সেটা তো ভালো কথা। তুই আমাকে সাত ভাইয়ের এক বোন, তুই যদি কাউরে পছন্দ করস তাহলে আমার কোনো আপত্তি থাকার কথা না। তারে এই পোলাটা কেডা, নাম কি, বাড়ি কই?
3: ওই পাড়ার নুরু ভাইজান।
5: কি কইলি? নুরু? ওই আমাগো শত্রু? আরে হ্যারে তো বাজান গেরাম ছাড়া করছে, হ্যার বিরুদ্ধে থালায় মামলা করছে, গেরামের মানুষ হ্যারো হ্যার উপরে খেপা। তুই তুই এটা কি করলি? বাজান জানলে তো আরো লেগে যাইব।
3: বাজানে বাজান সবই জানে ভাইজান।
5: কি কইলি? বাজান জানে?
3: হ, এই জন্যই তো হ্যার নুরুরে একটার পর একটা বিপদে ফেলতেছে।
5: ও, এইবার বুঝলাম। তাইলে শুধু জমি লইয়া গোলমাল না, আসল গোলমালটা তাইলে এইখানে।
3: ভাইজান ভাইজান, তুমি একটা কিছু করো ভাইজান, নুরু খুব বিপদে আছে।
5: তুই তুই কিছু ভাবিস না বোন, আমি দেখাছি। আরে আমি থাকতে তোর কোনো বিপদ হইবে না, তুই চুপ থাক।
0: তোমরা একটু চুপ করে বসো, কি কইতে চাও তোমরা?
1: মাদু সাহেব, হ্যাগোজা কনে তা আপনি নিজেও জানেন, আসলে আপনার পোলারা মনে হয় আর এক সংসার থাকবা চায় না।
5: হবাজান, আমরা আর একলগে থাকুম না, আলাদা হয়ে যান।
1: বাবাজি যা কইল তোমাগো সবাই কি একমত আছে এই কথায়?
0: বড় বউ, তোমার কি মত, আলাদা হইবার নাকি একলগে থাকবা?
6: আপনার পোলার যে মত আব্বাজান, আমারও সেই একই মত।
0: আচ্ছা আচ্ছা, ছোট বউ তোমার কি মত?
6: আমারও আপনার পোলার মতের লাগে কোনো অমত নাই আব্বাজান।
1: মাদু সাহেব, আমার মনে হয় এবার আলাদা কইরা দেওয়ানি দরকার।
0: কিন্তু আমার একটা ইচ্ছা আছে।
5: কি আছিল আব্বাজান?
0: ইচ্ছাটা হইল আমার একমাত্র মাইয়ার বিয়াটা দেওয়ানোর পর সবারে আলাদা করে দেওয়ানোর।
5: আমাগো সাত ভাইয়ের এক বোন, হ্যারে বিয়ের ব্যাপারে আর কারো ভাবতে হইব না বাজান। সায়েদা নিজেই হের বর ঠিক করে রাখছে, আমরাও হের বরের পছন্দ করছি আব্বাজান।
0: পোলাটা কেডায়?
5: নুরু, ওই যে ওই পাড়ার নুরু। হ্যাঁ, যার লাগে তোমার জমিলের শত্রুতা।
0: কিন্তু আমি ওই নুরু পোলাটারে পছন্দ করি নাই।
5: কিন্তু সায়েদা পছন্দ করছে, আমরাও পছন্দ করছি। অহন তুমিও মানে না বাজান, এই সাহেবের পছন্দ কিন্তু ঠিক আছে আব্বাজান।
0: ফজলু
1: মাদু সাহেব, আমার কিছু কইলেন?
0: তোমার মতটা কি?
1: পোলা হিসাবে নুরু খুবই ভালো, শুধু সংসারের কোনো লোকজন নাই, এই যে অসুবিধা।
5: ফজলু চাচা, একটা কথা কি, ওই সংসারের লোকজন কম থাকাই ভালো, জায়গা জমি ভাগাভাগি হইব না।
0: ঠিকই কইছো বাজান, তোরা সাত ভাই, আমার জমি তোগোর মধ্যে ভাগ করে দিলে ভাগে খুব বেশি পড়ব না। এমনকি সাত ভাইয়ের লাগিয়া আমার পাঁচটা ঘর আছে, আরো দুইটা ঘর দরকার। অথচ নুরুর এক পোলার লাগিয়া আছে হের বাড়িতে দুইটা ঘর। মাঠে যে জমি আছে তা আমার জমির সাত ভাগের এক ভাগের চাইতে বেশি হইব।
5: তাইলে তাইলে আব্বাজান আপনি রাজি আছেন তো?
0: তোরা যখন ছোট পরিবারের দিকে পছন্দের হাত বাড়াইয়া দিছস, তখন আমি আর বড় পরিবারের দিকে যাবো কেমনে? আমি আমিও রাজি, কিন্তু মনে রাখিস আমি শুধু ছোট পরিবারের জন্য রাজি হইলাম। হ্যাঁ বুঝলাম মিয়া, ফজলু মিয়া বুঝলাম। নুরুর নামে যে মামলা করছো তা তোলার ব্যবস্থা করো, আর নুরুর নামের জমিটা দলিল করণের ব্যবস্থা করো, বুঝলা?
1: জি মাদুর সাহেব।
7: এতক্ষণ শুনলেন কাজী শফিকুল ইসলাম রচিত এবং এ কে রেজা আলী প্রযোজিত নাটক সুখ পাখি। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আমিনুল হক, কাজী আলমগীর, অসীম কুমার চক্রবর্তী, সানজিদা বেগম, আফরোজা হাসান, মেহেদিন আগমা সেতু, ইসমাত জাহান লিমা ও শিশুশিল্পী শারমিন ইসলাম। বন্ধুরা, আমরা সবাই জানি এডিস মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয়, তাই ডেঙ্গু জ্বর থেকে রক্ষা পেতে মশার কামড় থেকে সাবধান থাকতে হবে। মনে রাখবেন, আমাদের সচেতনতাই পারে আমাদেরকে করোনা ভাইরাস ও ডেঙ্গুর হাত থেকে রক্ষা করতে। তাই থাকুন নিয়মের মধ্যে, থাকুন নিরাপদ। আপনাদের সকলে সুস্থ, সুন্দর ও নিরাপদ জীবনের প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আজকের এসো গড়ে ছোট পরিবার অনুষ্ঠানটি গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম তানিয়া সুলতানা, সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান এবং প্রযোজনা করেছেন
8: শাহিদা মঞ্জুরি।
9: এসো গড়ে ছোট পরিবার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল।
10: আল্লাহ কোনো জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ না পর্যন্ত তারা নিজেরাই নিজেদের ভাগ্য পরিবর্তনে ব্রতী হয়। আল কোরআন, বাংলাদেশ বেতার, ঢাকা। এখন প্রচার করা হচ্ছে পবিত্র আসর নামাজের আজান।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করল সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করল, তার আমল নামায় পৃথিবীর সকল মানুষকে হত্যা করার গুণা লেখা হবে। সূরা আল মাইদা আয়াত 32।
3: বাংলাদেশ বেতার ঢাকা। তৃতীয় পালার অনুষ্ঠান উপস্থাপনায় আছি আমরা কজন, ইয়াসমিন আক্তার বিনা, লায়লা আরিয়ানি হোসেন, আবু বক্কর সিদ্দিক, নাজনীন নাহার ও আমি সঞ্জিতা মিলা। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ আমিনুল ইসলাম, মোহাম্মদ শহীদুল্লাহ, মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান, নাসরিন আক্তার, হাফিজা আক্তার এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন উম্মে হাবিবা হিমি।
4: বাংলাদেশ বেতার ঢাকা আয়োজন মেলায় এখন রয়েছে ভক্তিমূলক গান, কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ ইয়াকুব আলী খান ও মাহফুজা হক চামেলি। গানটির কথা লিখেছেন সাবির আহমেদ চৌধুরী, সুর করেছেন আলাউদ্দিন মিয়া।

0: এতক্ষণ ভক্তিমূলক গান শুনলেন মোহাম্মদ ইয়াকুব আলী খান ও মাহফুজুল হক জামিলের কণ্ঠে। বাংলাদেশ বেতার ঢাকা।
1: নারীর জন্য গাড়ি, উন্নত সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নারীদের চলাচলে স্বকীয়তা, স্বাচ্ছন্দ্যবোধ ও নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিআরটিসির মাধ্যমে মহিলা বাস সার্ভিস চালু করার কর্মসূচি গ্রহণ করেছে বর্তমান সরকার। এ কর্মসূচির আওতায় ঢাকায় পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস এবং নারীদের জন্য নিরাপদ বিশেষায়িত বাস সার্ভিস চালু করা হবে, যা রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দৃশ্যমান বৈপ্লবিক পরিবর্তন আনবে, যেখানে চালক সহ সকল কিছু নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবে নারীরাই। সরকারের এই মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই।
0: বাংলাদেশ বেতার ঢাকা। এখন কৃষক কার্ডের গান শুনবেন মোহাম্মদ নাসির উদ্দিন তালুকদারের কণ্ঠে। গানটির কথা শুরু করেছেন শিল্পী নিজেই।

0: কৃষক কার্ডের গান শুনলেন মোহাম্মদ নাসিরুদ্দিন তালুকদারের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই খবর শুনতে পাবেন, প্রথমে ইংরেজি সংবাদ, পরে বাণিজ্যিক সংবাদ।

0: Assalamu alaikum. 5 p.m. This is Bangladesh Betar. The news read by SM Rafiqul Islam. The National Implementation Committee for Administrative Reorganization, NICAR, has approved the creation of 3 new upazilas and 1 new police station to improve public administration and service delivery. The 3 new upazilas are 43 Uttor in Chattogram, Bankura in Kumilla and Lukhin Gafurgaon in Mamensingh, while the newly formed police station is Halda in Chattogram. Prime Minister's Deputy Press Secretary Hassan Shiplu said the decision was taken at the 121st meeting of the NICAR held today at the Secretariat with Prime Minister Tariq Rahman in the chair. He said the committee also decided to include the portions of Purbachol New Town projects under Narayanganj and Ghazipur districts within Dhaka districts for administrative purposes. The Higher Secondary Certificate (HSC) and equivalent examinations of 2026 are set to begin across the country tomorrow to ensure the smooth conduct of the examinations. Education authorities have issued 35 directives covering aspects such as question paper distribution, answer script preservation, use of approved calculators, inspection of center washrooms, and prevention of cheating. This year, all 9 general boards will conduct HSC examinations with uniform questions papers. From next year, madrasas and technical boards will also adopt common papers. According to the International Education Board Coordination Committee, a total of 12,70,583 students is registered under 11 education boards. Information Minister and Broadcasting Minister Johiruddin Shafwan has said cyber security is now more important than guarding a 1,000-mile frontier. He made the remarks while speaking as the chief guest at the inauguration ceremony of Bangladesh Ansar and VDB's media cell Prantik Kontoshor at his headquarters in the capital today. The Information and Broadcasting Minister said the traditional concept security has changed qualitatively in modern era. Now, keeping a big business firm's computer free from hackers is more important than guarding its shenduk. He said the marginal voice digital platforms created by Bangladesh Ansar and VDB will be a big part of the Bangladesh government's information management plan. State Minister for Road Transport and Highways Division and Railway Ministry Habibur Rahman was present as a special guest at the ceremony. Education and Primary and Mass Education Minister Dr. A.N.M. Hasanuloh Milon has said optimum importance will be given to research, innovation, modern technology, infrastructure development and technical education aiming to advance the textile sector, one of the main driving forces of the country's economy. He said this while speaking to the chief guest at the orientation program of the new students of Bangladesh University of Textiles in the capital today. The education minister said there is no alternative to producing skilled textile engineers and researchers to take Bangladesh to the top position in global competition. He said importance of technical assistance and education is being increased by the 6th grade and revised national curriculum will be implemented in 2027. A new national curriculum will be implemented in 2028, he added. Dr. Hasanuloh Milon said the government is giving importance to eliminating session jams and reduce time wasters in the education system. Officials from US and Iran will today hold indirect technical talks on their deal aimed at ending a Middle East war. A diplomat with knowledge of talks told AFP. The diplomat said U.S. envoy Jared Kushner and Steve Witkoff will not be taking part in the technical talks. The Gulf States Foreign Ministry said Kushner and Witkoff instead met with the Qatari Prime Minister yesterday. Both the U.S. and Iran have said they would send officials for meetings in Qatar. World Cup football, and England will take on DR Congo at Atlanta Stadium at 10 a.m. tonight. Besides, Belgium will face Senegal in Washington at 2 a.m., while USA will encounter Bosnia-Herzegovina at San Francisco at 6 a.m. tomorrow morning. Meanwhile, France, Mexico and Norway have moved into the round of 16 of FIFA World Cup 2026. Finally, weather and Focus Valley warned tonight says there are chances of rain, thunder showers with temporary south-southeasterly gusts squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Faridpur, Jashor, Kustia, Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram, Cox's Bazar and Salat. River boats in these areas are to highest caution signal number one. And that is the end of the news.
1: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার বাণিজ্যিক সংবাদ পড়ছি আব্দুল মান্নান। আগামীতে টেক্সটাইল খাত সবচেয়ে অর্থকরী খাতে পরিণত হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আনম এহসানুল হক মিলন। খাতটির গবেষণা, অবকাঠামো উন্নয়ন ও দক্ষ জনবল তৈরির উপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ পাবে বলেও জানান তিনি। আজ রাজধানীতে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বুটেক্স এর 52তম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে তিনি একথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, পূর্বে এ খাতে ভারতীয় ও শ্রীলঙ্কানরা কাজ করত, এই পরনির্ভরশীলতা থেকে বেরিয়ে আসতে হবে। এক্ষেত্রে সঠিক প্রশিক্ষণের মাধ্যমে জনসংখ্যাকে মানব সম্পদে পরিণত করতে হবে। যুব উন্নয়ন অধিদপ্তর বাস্তবায়নাধীন তিন দিনব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের সপ্তম ব্যাচের আজ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক প্রধান অতিথি হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেশের 64 জেলায় একযোগে এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধনকালে প্রতিমন্ত্রী বলেন, ডিজিটাল অর্থনীতির ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে তাল মিলিয়ে দক্ষ মানব সম্পদ গড়ে তোলাই বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। এই উদ্যোগ তাদের আত্মকর্মসংস্থানের পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সহায়তা করবে। দেশের শিক্ষিত কর্মপ্রত্যাশী তরুণ তরুণীদের দক্ষ মানব সম্পদে পরিণত করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এই প্রশিক্ষণের মূল লক্ষ্য। আজ থেকে দেশে চালু হয়েছে বাংলা কিউআর এর মাধ্যমে একটি মাত্র কিউআর কোড ব্যবহার করে ব্যাংক, মোবাইল, ফ্রিল্যান্সিং সার্ভিস কিংবা ডিজিটাল ওয়ালেট সব মাধ্যম থেকে পেমেন্ট করা যাবে। দ্রুত, সহজ ও নিরাপদ ডিজিটাল লেনদেন নিশ্চিত করতে এই উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। সরকারি রাজস্ব ও অন্যান্য সব ধরনের সরকারি প্রাপ্তি জমার ক্ষেত্রে আজ থেকে এ চালান ব্যবস্থা বাধ্যতামূলক করেছে সরকার। অর্থ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, সরকারি অর্থ তাৎক্ষণিকভাবে ট্রেজারি সিঙ্গেল অ্যাকাউন্ট জমা নিশ্চিত করা, নগদ ব্যবস্থাপনা আরও কার্যকর করা, আর্থিক স্বচ্ছতা বৃদ্ধি এবং ম্যানুয়াল চালান ব্যবস্থা পুরোপুরি বন্ধ করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোক্তা পর্যায়ে জুলাই মাসের জন্য সব ধরনের জ্বালানি তেলের মূল্য অপরিবর্তিত রেখেছে সরকার। অপরিবর্তিত মূল্যহার অনুযায়ী প্রতি লিটার অক্টেন 145 টাকা, পেট্রোল 140 টাকা, কেরোসিন 135 টাকা ও ডিজেল 115 টাকা রাখা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে এ সংক্রান্ত একটি চিঠি দিয়েছে। অপরিবর্তিত মূল্য আজ থেকে কার্যকর হয়েছে। দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি গুদামগুলোতে খাদ্যশস্যের মজুত সন্তোষজনক অবস্থায় রয়েছে। গত 17 জুন পর্যন্ত প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী ভাসমান মজুত সহ দেশে খাদ্যশস্যের মোট সরকারি মজুতের পরিমাণ দাঁড়িয়েছে 20,60,507 মেট্রিক টন। খাদ্য অধিদপ্তরের দৈনন্দিন খাদ্যশস্য পরিস্থিতি সংক্রান্ত প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী সরকারি গুদামগুলোতে বর্তমানে প্রধান খাদ্যশস্য চালানের মজুত রয়েছে 15,96,579 মেট্রিক টন। এছাড়া গমের মজুত রয়েছে 3,34,831 মেট্রিক টন এবং ধানের মজুত রয়েছে 1,61,84 মেট্রিক টন। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.55 টাকা, ক্রয় 122.55 টাকা, এবং থাইবাত বিক্রয় 3.73 টাকা, ক্রয় 3.66 টাকা। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে 6টায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা। উপস্থাপনায় সোহানা সিরাজ।

0: চাওয়া আর পাওয়ার মধ্যে বিস্তর ফারাক সবসময়ই থাকে। যেমন জার্মানি তো চায়নি নিশ্চয়ই যে তারা রাউন্ড অফ 16 এ যাবে না, না চেয়েছে জার্মানির সাপোর্টাররা, চেয়েছিল যে জার্মানি এবার অনেক দূর এগিয়ে যাবে, সেটা তো হয়নি। একইভাবে যদি ব্রাজিলের কথা বলি, ব্রাজিলের সমর্থকরা চেয়েছিল যে জাপান হয়তো বা গোল শূন্যই থেকে যাবে, তেমনটা তো হয়নি। জাপান শুরুতে গোলই দিয়েছিল, অনেক প্রেশার বেড়েছিল, বাট তারপরেও জাপান যেমনটা চেয়েছিল যে না ওভাবেই ম্যাচটাকে রেখে শেষ করবে, সেটাও তারা পায়নি। ঠিক একইভাবে সামনে আর্জেন্টিনার সমর্থকরা যেটা চাইছেন সেটা হবে নাকি হবে না সেটা সময়ই বলে দেবে। তবে সামনে আরও বেশ কিছু ম্যাচ রয়েছে, আরও অনেকগুলো দলের খেলা রয়েছে, সেগুলো নিয়েও জানতে হবে এবং আমাদের এই বিশ্বকাপ দামামায় যুক্ত থাকলে আপনি সেই সমস্ত কিছুই জানতে পারবেন। এই ফিফা ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ বেতারের যে বিশেষ আয়োজন, ঠিক 12:05 আমরা যুক্ত থাকি আপনাদের সাথে এবং আজকের এপিসোডে আমি সোহানা আছি আপনার সাথে। আমার সঙ্গে দুজন অতিথি আছেন, পরিচয় করাবো, তার আগে একটু বলে দেই আপনারা আমাদেরকে একই সাথে দেখতে ও শুনতে কিন্তু পাচ্ছেন। আমরা রয়েছি বাংলাদেশ বেতারের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে লাইভে, আমরা রয়েছি বাণিজ্যিক কার্যক্রমের ফেসবুক পেজ থেকেও লাইভে। এর বাইরেও আপনারা আমাদেরকে শুনতে পাচ্ছেন বাণিজ্যিক কার্যক্রম মধ্যম তরঙ্গ 630 কিলোহার্জে, একই সাথে FM 104 মেগাহার্জে। এর বাইরেও আমরা রয়েছি বাংলাদেশ বেতার FM 90 মেগাহার্জেও। তাছাড়াও আপনারা আমাদেরকে বাংলাদেশ বেতারের অ্যাপ থেকে তো সবসময় শুনতেই পাচ্ছেন যে কোনো জায়গা থেকে। তো বলছিলাম যে অনেকগুলো ম্যাচ রয়েছে, অনেক আলাপ রয়েছে, সো আমার সঙ্গে যে অতিথি আছেন দুজন, চলুন একটুখানি দেখে আসি আজকে কারা আছেন। আমার সঙ্গে রয়েছেন এই যে আলোচক, উপস্থাপক, অতিথি, সবকিছু বলা যায়, ধারাভাষ্যকারও আহমেদ বিন পারভেজ, ওয়েলকাম টু দ্য শো।
1: থ্যাংক ইউ।
0: কি অবস্থা, কেমন আছেন?
1: ভালো, খুব ভালো।
0: টেনশনে আছেন?
1: না, তেমন একটা নাই। আমার আসলে ঘুমের সাইকেলটা ইম্পর্টেন্ট, তো কালকে একটা ভালো ঘুম দিতে পেরেছি, এই কারণে ভালো লাগছে আর কি।
0: এই কারণে কেভার দিকে নিয়ে আর চিন্তা হচ্ছে না?
1: না, খুব একটা চিন্তা হচ্ছে না।
0: বুঝতে পারছি, আর্জেন্টিনার ম্যাচ নিয়ে আসলে ওনার সাথে কথা বলছিলাম, আপনারাও বুঝেছেন। চলুন আরো একজন আছেন অতিথি, তিনি কে একটু দেখে আসি না। আজকে অবশ্য তিনি আর নেইমার নন, আজকে তিনি একেবারে মেসির ভক্ত, আর্জেন্টাইন ফ্যান, সেই সাথে তো সকলেই চেনেন, ভীষণই জনপ্রিয় স্পোর্টস জার্নালিস্ট, অ্যানালিস্ট এন্ড সেই সাথে কমেন্টেটর ফয়সাল থিতুমের, ওয়েলকাম এগেইন।
2: থ্যাংক ইউ সোহানা, থ্যাংক ইউ ভেরি মাচ এত সুন্দর করে ওয়েলকাম করার জন্য। আপনার শুরুতে ইন্ট্রোতে আপনি যেভাবে মানে আউট অফ নোহোয়ার জাপানকে টেনে আনলেন, মানে এটাই বলে দেয় আসলে আপনি আপনার মনে আসলে কি চলছে।
0: না, আমার মনে খুব বেশি কিছু চলছে না এই মুহূর্তে, একটু উৎফুল্ল আছি তিতুমির, কারণ হ্যাঁ জাপান খুব ভালো শুরু করেছিল, কিন্তু জাপান ওই আসলে একটা গোল দেওয়ার পর জাপানের যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজিতেই জাপান আসলে পা ফসকে পড়ে গেছে। সো এই কারণে জাপানকে নিয়ে খুব একটা দুশ্চিন্তায় ছিলামও না, কারণ ওই গোলটা দেওয়ার পর ওদের যে স্ট্র্যাটেজি সেটাই বলে দিচ্ছিল যে সামনে ফলাফল কি আসবে। তবে হ্যাঁ, আমরা অনেক আলাপেই যাব, তার আগে গতকাল যে ম্যাচগুলো হয়েছে তার ভিড়ে একটু ফ্রান্সের ম্যাচ নিয়ে আলোচনায় আসতে চাই। শুরুতে আমি একটু আহমেদ বিন পারভেজের কাছে যেতে চাই। ফ্রান্স যেভাবে খেলেছে গতকাল, শুরু থেকে শেষ অবধি পুরোটাই কি মনে হয়েছিল যে ফ্রান্স দাপট দেখাচ্ছে, নাকি আসলে সেখানে ফাইটটাও আমরা দেখেছি?
1: না, স্কোরলাইন যা বলে আমার মনে হয় সেটারই প্রতিফলন হয়েছে ম্যাচে। ফ্রান্স 3-0 খুব সহজে সুইডেনকে হারিয়েছে। দুটো ইউরোপিয়ান টিম যখন খেলে তখন সেখানে আসলে আপনি ট্যাকটিক্যাল খুব বেশি চেঞ্জেস দেখবেন না, দিন শেষে দেখবেন যে যে দলটার আসলে সুপেরিয়ার কোয়ালিটির ফিনিশার্স আছে তারা হয়তো ম্যাচটা জিতবেন। সুইডেনের খুব ভালো কোয়ালিটির ফিনিশার্স ছিলেন, ইয়োকেরেস, ইজাক, এলাঙ্গা, তারা ছিলেন গোলের মধ্যেও ছিলেন তারা। তবে ফ্রান্সের এই যে আক্রমণটা রয়েছে সেটার মধ্যে এতটা বেশি বৈচিত্র্য, মানে সেটা দেখেই আপনি আসলে অবাক হবেন, ভয় পাবেন এই দলটাকে। বারকোলা কালকে স্টার্ট করেছেন, ডিজিরো রুয়ে খেলেননি, এই বারকোলা হচ্ছে একটা গোল দিয়ে ফেললেন, এমবাপে তার গোলের স্ট্রিক বজায় রেখে দুটো গোল পেয়েছেন। তবে সবচেয়ে বেশি আলো যিনি কেড়েছেন আমার মনে হয় মাইকেল ওলিসে, তার কথাটা আসলে না মেনশন করলেই না। এবারের ওয়ার্ল্ড কাপে তিনি গাদা গাদা অ্যাসিস্ট করে যাচ্ছেন এবং গতকাল একটা প্রায় মানে হাওয়ায় ভেসে একটা ভলি মেরেছেন, ওটা বারে লেগেছিল, যদি গোল হয়ে যেত আমার মনে হয় ওইটাই গোল অফ দ্য টুর্নামেন্ট হয়ে যেতে পারতো। সো ফ্রান্স শুধুমাত্র গোল দিচ্ছে না, তারা সুন্দর গোল দিচ্ছে, তারা সুন্দর ফুটবল খেলছে এবং মোটামুটি রাউন্ড অফ 32-16 যেতে যেতেই তারা আসলে জানান দিয়েছে সবাইকে যে যদি একজন ফেভারিট পিক করতে হয়, একদম নিউট্রাল যদি কেউ থাকে, মনে হয় তারা ফ্রান্সকেই পিক করবে, কারণ তারা এই মুহূর্তে তাদের ফর্মের তুঙ্গে আছে।
0: আমি একটু তিতুমির কাছে যেতে চাই, কাল এমবাপের যে প্রথম গোলটা যেটা অফসাইড হয়ে গেল, তখন কেমন মনে হচ্ছিল যে ইস এটা কি হলো?
2: না আসলে ইট ওয়াজ অবভিয়াস যে এমবাপে আসলে এই ম্যাচে স্কোর করবে, ওই গোলটা বাতিল হলেও সে যে গোল পাবে এটা নিয়ে কোনো সন্দেহ ছিল না। ফ্রান্সের খেলা দেখার পর শুধু এমবাপ্পে না, পুরো দলটাকে নিয়ে মনে হচ্ছে হু ইজ গোনা স্টপ ফ্রান্স, এই ফ্রান্সকে কে আটকাবে। আপনি যদি এখন বাকি দলগুলোর পারফরমেন্স দেখেন, একটা দলই আসবে হয়তো কাছাকাছি বা সমান গত ওয়ার্ল্ড কাপের ফাইনালিস্ট আর্জেন্টিনা।
0: আচ্ছা,
2: এছাড়া আসলে অন্য কোনো দল ফ্রান্সের সামনে দাঁড়ানোর মতো অবস্থা এই মুহূর্তে?
0: আমি রাদার ভাবছিলাম যে আচ্ছা ফ্রান্সের সাথে যে ম্যাচটা ব্রাজিলের হওয়ার চান্স রয়েছে ওখানে হয়তো একপেশে ম্যাচ হয়ে যাবে, বাট এখন মনে হচ্ছে না ফ্রান্স ভালো ফাইট করতে পারবে ব্রাজিলের সাথে।
2: ও ইয়েস অফ কোর্স, মানে এরকম আশা তো
0: রাখা, ফ্যানরা তো সবাই ফ্রান্সের খেলা দেখে মুগ্ধ, ওই পয়েন্টটাতেই আসে না।
2: ঠিক আছে, ফ্যানরা এভাবে ভাববে, কিন্তু আমরা যখন এখন তো আমরা অ্যানালিস্ট, আসলে আমরা এখন আর ঠিক ফ্যান বয় কথা বলতে পারবো না আপনার মত করে,
0: সেই কারণে আমরা ঠিক ফ্রান্সের পাশে শুধু আর্জেন্টিনাকে দেখলেও চলবে না।
2: আচ্ছা ঠিক আছে, দেখছি না, বাট অ্যাকচুয়ালি দ্য ফ্যাক্ট ইজ যে ফ্রান্সের ও অলিজের কথা বললো, বাট পুরো দলটাই আসলে যেভাবে খেলছে, এবং ফ্রান্সের কালকে আমার কাছে যেটা ভালো লেগেছে যে তারা কোনো গোল কনসিড করেনি। ফ্রান্স কিন্তু নর্মালি প্রতি ম্যাচে গোল করতে কনসিড করছিল, কিন্তু এই ম্যাচে গোল কনসিড করেনি এবং তারা চ্যাম্পিয়নের মতোই খেলেছে, এবং ম্যাচ শেষে আসলে তাদের দুইটা ইন্ডিভিজুয়াল অ্যাওয়ার্ডের জন্যই তারা এগিয়ে থাকবে। গোল্ডেন বুটের জন্য এমবাপ্পে, অফকোর্স লিওনেল মেসির সঙ্গে তো জানি না সামনের দিনগুলোতে এটা ঠিক হয়ে যাবে, এবং ওলিসে গোল্ডেন বলের জন্য, চারটা ম্যাচ খেলছে সেখানে গোল করেনি কিন্তু পাঁচটা অ্যাসিস্ট তার, এবং কি দুর্দান্ত পারফর্ম করে তিনি চলেছেন, এবং কেন তাকে এই মুহূর্তে বিশ্বের সেরা উইঙ্গার বলা হয় তার প্রমাণ তিনি দিচ্ছেন এই বিষয়ে।
0: গত ম্যাচটা তো দেখলাম,
2: সেম টাইম যারা এই যে সাইড বেঞ্চ থেকে সুযোগ পাচ্ছে, ধরেন বারকোলা সে রেগুলার স্টার্ট ছিল না, ডিজায়ার ডুয়ে এছাড়াও ধরেন যখন ডেম্বেলেকে নিয়ে শঙ্কা ছিল সে গত ম্যাচে তো পারফর্ম করেছেই। তো ওভারঅল এই ফ্রান্স দলটা আসলে যেটা তাদের খেলা দেখে মনে হয় কিনা, তারা খেলাটাকে ফান হিসেবে নেয়, মানে প্লে ফর ফান, এবং দলটার মধ্যে এত চমৎকার কেমিস্ট্রি যেটাও আসলে তাদেরকে এগিয়ে রাখছে অনেক দিক থেকেই।
0: অ্যাবসলুটলি, আমি পারভেজের কাছে আবার যাব। আটটা শট সুইডেন নিল এবং তার মধ্যে অধিকাংশই আসলে অকার্যকরী, মানে সবগুলোই কার্যকরিতা পায়নি, বাট তারপরেও মানে খুবই উইয়ার্ড ছিল দেখতে পাঁচটা, বাকি তিনটা ঠিকঠাক। মানে এই জায়গাটাই কি আসলে বোঝা ছিল কিনা যে না সুইডেন এতটাই পেছনে পড়ে আছে, আদারওয়াইজ এই ব্যবধানটা আসলে কেন যেখানে সংখ্যাটা অনেক বেশি ফ্রান্সের?
1: আমার সুইডেনের কাছ থেকে আসলে আটটা শটের চেয়ে বেশি আপনি এক্সপেক্ট করবেন, কারণ তাদের দলের মূল শক্তির জায়গায় তাদের ফরওয়ার্ড লাইন, কিন্তু প্রবলেমটা যেটা হচ্ছিল যে সুইডেনের খেলোয়াড়দের যে ফরওয়ার্ড লাইনের প্লেয়ার আছে তাদের সঙ্গে কানেক্টটাই করতে পারছিলেন না মিডফিল্ড এবং সেই জায়গাটায়। সো ফ্রান্স মিডফিল্ড ডমিনেট করেছে, তারা বলের পজিশন বেশি রেখেছে সুইডেন। তারপর আমি বলবো যেই দুই তিনটা শট অন টার্গেট রেখেছে বেটার করতে পারতো, কারণ তারা বেটার কোয়ালিটির ফরওয়ার্ডস। ইজাকের হচ্ছে দাম হচ্ছে 125 মিলিয়ন, তিনি লিভারপুলের একজন স্টার, তিনি যদি গোল না করতে পারেন তাহলে একটু ডিসঅ্যাপয়েন্টিং হবে। গিওকেরের সিমিলার, আর্সেনালের হয়ে চ্যাম্পিয়ন হয়েছেন, বাট দিন শেষে হচ্ছে আপনার সুইডেনের জার্সিতেও গিওকেরেসকে আমরা এর আগের ম্যাচগুলোতে ভালো দেখলো, এই ম্যাচে তিনি আসলে ফিনিশ করতে পারেননি, তফাৎটা হয়ে গেছে ফিনিশিং এ। ফ্রান্সও কিন্তু যথেষ্ট ওয়েস্টফুল ছিল, যদি তারাও তাদের সব সুযোগ পেয়ে যেত ঠিকঠাক অন টার্গেট রাখতে পারত, আমার মনে হয় ফ্রান্স পাঁচটা ছয়টা গোল দিতে পারতো।
2: এছাড়া গত দুটো ম্যাচে গোল করেছিলেন এলাঙ্গা, ওদের আরেক ফরওয়ার্ড নিউক্যাসলের, সেও আসলে বেশ নিষ্প্রভ ছিল, গতকাল মাঠটা আসলে পার্থক্যটা গড়ে দিয়েছে, কারণ আমার কাছে মনে হচ্ছিল অ্যাট লিস্ট একটা গোল পাবে সুইডেন, কারণ তাদের তাদের ফরওয়ার্ড লাইনও কিন্তু আসলে আমার কাছে মনে হচ্ছিল
0: ওয়ান অফ দ্য
2: ফাইনেস্ট ডিউটি হচ্ছে গায়কোরেস এবং ইজাক, কিন্তু তারা আসলে কালকে একেবারেই মানে ফ্রান্সের কাছে অনেকটাই পিছিয়ে ছিল। আপনি যেটা বলেন বল পজিশনও যদি দেখেন 61-39 শটস নিয়েছে মাত্র তিনটা অন টার্গেট। সো ফ্রান্সের সঙ্গে আসলে আপনি কি দেখেন? আমার মনে হয় যে ফ্রান্সের সঙ্গে একমাত্র ভালো করতে পারবে প্রবাবলি যদি আফ্রিকান টিমগুলো ওই স্ট্র্যাটেজিতে খেলে, লো ব্লকে ডিফেন্স করে, এবং ওইটা একমাত্র সমাধান এই ফ্রান্সকে আটকানো। আপনি ফ্রান্সের সঙ্গে ওপেন প্লে অ্যাটাকিং করতে গিয়ে আসলে যেটা হবে আপনি পিছিয়ে পড়বেনই, এবং সুইডেনের খেলার স্টাইলটাই হচ্ছে তারাও আসলে খুব ওপেন প্লে করে থাকে, ইউরোপিয়ানরা যেভাবে খেলে দ্রুত অ্যাটাকে যেতে চায়, কিন্তু সেই পাত্তাটা তারা কালকে পায়নি ফ্রান্সের কাছে।
0: আর অনেক কিছু জানার আছে, একটা কল নিচ্ছি। হ্যালো,
3: হ্যালো, আসসালামু
0: আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কে বলছেন?
3: প্রশ্নটা করুন। কেমন আছেন?
0: খুব ভালো আছি ভাই, কে বলছেন?
3: জি, মোহাম্মদ সানোয়ার হোসেন।
0: জি, আমরা শুনছি।
3: প্রতিবন্ধী পুনর্বাসন ও মানবাধিকার সমিতি বিশ্বদ্বীপ পাবনা,
0: অসংখ্য ধন্যবাদ কল করেছেন।
3: যে দুজন ভাষ্যকার, জি দুজন ভাষ্যকার একত্রিত হয়েছেন পাশাপাশি একজন খেলোয়াড়, আমাদের খুবই ভালো লাগছে। আমার ব্যক্তিগতভাবে একটা রিকোয়েস্ট হচ্ছে, সেটা আমি আগে জানতে চেয়েছিলাম যে আমরা রেডিওতে বাংলাদেশ বেতারে আমার জানার ইচ্ছা এবার গোল উৎসবে যেমন মেসির 6টা, এমবাপ্পির 6টা, ফিনিশার জুনিয়রের 4টা, তারপর আপনার
0: অসংখ্য ধন্যবাদ। প্রিয় কলার যিনি ছিলেন, আসলে ধারাভাষ্য সংক্রান্ত যে প্রশ্নটি করছেন সেটার উত্তর পেতে গেলেও বাংলাদেশ বেতারের এই অফিসিয়াল ফেসবুক পেজে আপনাকে চোখ রাখতে হবে, অবশ্যই আপনি সেই আপডেটটাও এখানেই খুঁজে পাবেন। আমরা আরো একটা কল নিয়ে ফিরছি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। অসংখ্য ধন্যবাদ কল করার জন্য, প্রশ্নটি করুন, আমরা শুনছি। অসংখ্য ধন্যবাদ। আমাদের কলাররা খুব সুন্দর সুন্দর প্রশ্ন করেন। এই যে গোল উৎসবের কথা বলছিলেন,
2: মানে হ্যাঁ আচ্ছা, উনি যে প্রশ্ন করলেন এটা আসলে খুবই রেয়ার। এটা আমরা ওয়ার্ল্ড কাপের শুরু থেকে ভাবছিলাম যে টপ পারফর্মার যারা, ধরেন সুপারস্টার, সবাই এসে পারফর্ম করা, গোল করা, যদিও নেইমার কথা বলতে
0: কিন্তু ইনজুরি আছে,
2: ক্রিশ্চিয়ানো রোনালদো এক ম্যাচে জোড়া গোল করেছেন বটে, কিন্তু অ্যাকচুয়ালি রোনালদোকে আমরা সেই রোনালদোর মতো করে পাচ্ছি না। কিন্তু বাকি যারা মানে খুবই প্রেডিক্টেড থাকে যে তারা গোল করবে, কিন্তু সবাই যে এরকম ভাবে স্কোর করে যাবে এবং গোল্ডেন বুটের লড়াই এটা আসলে খুবই রেয়ার ওয়ার্ল্ড কাপে। মানে একই সাথে ধরেন আমরা হ্যাঁ লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদোকে পারফর্ম করতে দেখেছি বিশ্বকাপের মঞ্চে, আপনি একজন বা দুজন এরকম হয়, কিন্তু এখানে দেখেন আপনি চার থেকে পাঁচ জনের কথা বলতে হবে যারা আসলে যে চার পাঁচ ছয় গোল নিয়ে কাছাকাছি জায়গাটায় আছেন, এটা খুবই খুবই রেয়ার আসলে।
0: ফ্রান্সের
2: এই জয়ের পরে এখন আসলে একটা আফসোস হচ্ছে জার্মানির বিদায়ে, কারণ আমরা তাহলে রাউন্ড অফ সিক্সটিনে ওয়ার্ল্ড কাপের একটা মোটামুটি ফাইনাল ম্যাচ দেখে ফেলতাম, ফ্রান্স ভার্সেস জার্মানি হওয়ার কথা ছিল। দেখেন বিশ্বকাপের মজাটাই এটা যে সেখানে এখন প্যারাগুয়ে এসে বসে আছে এবং এই ফ্রান্সকে খেলতে হবে প্যারাগুয়ের সঙ্গে।
0: একটু পারভেজের কাছে আসবো, এই যে জার্মানির কথা শুনছিলাম, জার্মানির বিদায় নিয়ে আসলে একটুখানি জানতে চাইবো, বাট তারও আগে যে গোলের কথা উঠছিল, যে গোলের যে পরিসংখ্যানটা একজন কলারও দিচ্ছিলেন, এখানে আসলে ওই যে গোল্ডেন বুটের একটা লড়াই জমে উঠবে, কে এগিয়ে যাবে। তিতুমিরও যেমনটা বলছিলেন যে সামনে সেটা আসলে নির্ধারিত হয়ে যাবে, বাট এখন পর্যন্ত এই মুহূর্তে যদি আমি একটু দেখি, মেসির ছটা গোল, এমবাপের ছটা গোল, তারপরেও এমবাপে কিন্তু এগিয়ে আছে।
1: আর্জেন্টিনা খেলেছে গ্রুপ পর্বে মাত্র তিনটা ম্যাচ, এমবাপে চারটা ম্যাচ খেলে ফেলেছেন, চার ম্যাচ থেকে ছয় গোল দুইটা অ্যাসিস্ট। তো মেসির যে নেক্সট ম্যাচটা আছে কেপ ভার্দের সঙ্গে, যদি একটা লো ব্লক ভাঙতে হয়, যদি একটা স্পেশাল কিছুর প্রয়োজন হয়, তাহলে তো ডেফিনেটলি সেটা মেসিই হবেন এবং সেই জায়গা থেকে হয়তো কাউন্টে তিনি এগিয়ে যেতে পারেন। সমান সংখ্যক ম্যাচ খেলে কাউন্টে এগিয়ে যাওয়ার সম্ভাবনা আপাতত আমি তারপরও মেসির দেখি। বাট এমবাপে অফকোর্স মানে একটা ওয়ার্ডি অপোনেন্ট আমি বলবো, যে গত ওয়ার্ল্ড কাপেও তারা দুজনই আসলে ফাইট করেছেন গোল্ডেন বুটের জন্য, দুজন দুটো ভিন্ন পুরস্কার পেয়েছেন, এমবাপে পেয়েছিলেন গোল্ডেন বুট, মেসি পেয়েছিলেন গোল্ডেন বল। তবে এবার এই দুটো প্রাইজের জন্যই বোধহয় এই দুজন আবারও ছুটছেন একসঙ্গে, আমরা দেখছি যে দুটো ভিন্ন জেনারেশনের দুই প্লেয়ার কিভাবে ওয়ার্ল্ড কাপটাকে মাতাচ্ছেন।
0: অ্যাবসলুটলি। প্রিয় দর্শক এবং শ্রোতা, যারা যারা শুনছেন বা দেখছেন আমাদেরকে, ফেসবুক লাইভে রয়েছি যেখানে কমেন্ট সেকশনে লিখতে পারছেন, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ আছেন, বাণিজ্যিক কার্যক্রমের ফেসবুক পেজটাতেও। আমি কিছু কমেন্টস একটুখানি পড়তে চাই যারা আছেন। মেহেদী হাসান মামুন আছেন এবং সেই সাথে সাথে ওয়াহাব প্রধান সম্রাট রয়েছেন, সকলেই বেশ আয়োজনটা উপভোগ করছেন তেমনটাই জানালেন। ইসরাত শামী, নিশিতা রয়েছেন সাথে, অ্যান্ড এ কে কিরণ, তিনিও লিখেছেন যুক্ত হয়ে গেলাম। অ্যান্ড অফকোর্স আপনারা আমাদের সঙ্গে যুক্তই থাকুন, আমরা অনেকগুলো ম্যাচ নিয়েও আলোচনা করব, রাউন্ড অফ সিক্সটিনে যারা যারা অলরেডি কোয়ালিফাই করেছেন তাদেরকে নিয়েও আমরা আলাপ করব, যেমন সেখানে ব্রাজিল রয়েছে ইতিমধ্যে যারা নরওয়ের সাথে খেলবে, ওই ম্যাচটা কেমন হতে পারে সেটা নিয়েও কথা হবে। অ্যান্ড অবভিয়াসলি যেমনটা জানতে চাইছিলাম যে জার্মানির বিদায় নেওয়া, সেটা নিয়েও জানবার চেষ্টা করব। তবে তার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন।
4: দেখ কি দারুণ পরিবেশ, মনে হচ্ছে শুধু খেলা না, একটা উৎসব।
5: দোস্ত, এটাই তো বসুন্ধরা কিংস, শুধু একটা ক্লাব নয়, একটা স্বপ্ন।
4: তাই নাকি?
5: হ্যাঁ, বসুন্ধরা গ্রুপ বসুন্ধরা স্পোর্টস সিটি করে দেখি।

0: ছোট্ট ছেলেদের চোখেও কত বড় স্বপ্ন।
1: আর এই হচ্ছে বসুন্ধরা কিংস এরেনা। প্রতিটি ম্যাচ এখানে উৎসব, প্রতিটি জয় নতুন ইতিহাস।
0: বুঝলাম, এ কারণে সবাই এত গর্ব করে বসুন্ধরা কিংসকে নিয়ে।
1: এখন শুধু দেশেই না, দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের পতাকা বহন করে চলেছে বসুন্ধরা কিংস।
0: বন্ধু, তাহলে বসুন্ধরা কিংস তো শুধু একটি ক্লাব নয়, বাংলাদেশের স্বপ্ন, সম্ভাবনা আর গর্বের প্রতীক।
1: বসুন্ধরা কিংস, বর্ন টু বিট।
2: বিরতি শেষ হয়েছে, জার্মানি কবে আবারও ফেরত আসবে জানি না, তবে আমি ফেরত এসেছি আমার অতিথিদেরকে নিয়ে বিশ্বকাপ দামামায় আপনাদের সঙ্গে যুক্ত হয়ে। অ্যান্ড আমি যাবো আবারও সেই পারভেজের কাছেই একটু যেতে চাই, যে বলছিলাম যে জার্মানির বিদায় নেওয়াটা এই জায়গাটাতে দুঃখ পেয়েছেন কিনা, জার্মানি আরেকটু সামনে যাওয়াটা ডিজার্ভ করতো কিনা।
3: এখন ব্রাজিল সমর্থকরা তো খুশি হন জার্মানি যদি না উঠতে পারে, তাদের সঙ্গে একটা দুঃসহ স্মৃতি ব্রাজিলের আছে।
2: একটু নিউট্রাল কথাবার্তা তো বলাই
3: যায়। আমি নিউট্রাল কথা বলবো, আর্জেন্টিনার ফ্যানরাও খুশি হয় জার্মানি চলে গেলে, কারণ আর্জেন্টিনা প্রত্যেকবার ফাইনালে গিয়ে তাদের কাছে হোঁচট খায়। 2010 তারা নকআউট ফেজে হেরেছে,
2: তো সেই হিসেবে ব্রাজিল জার্মানি মূলত,
3: হ্যাঁ, ল্যাটিন টিমগুলোকে বধ করতে পারে জার্মানি, ব্রাজিল আর্জেন্টিনা সেটা স্বীকার। তবে সামহাও এই ওয়ার্ল্ড কাপে জার্মানি কিন্তু ল্যাটিন টিমদের কাছেই ধরা খেয়েছে। গ্রুপ পর্বে শেষ ম্যাচ ইকুয়েডরের সঙ্গে হারলো, সেটা একটা ট্রেলার ছিল যে তারা ল্যাটিন টিমদের সঙ্গে পেরে উঠছে না। তারপর প্যারাগুয়ের সঙ্গে কিন্তু পেনাল্টিতে গিয়ে আনফরচুনেটলি তারা বাদ হয়ে গেছে। তবে তাদের কোচ অনেক ইয়াং, ইজ জাস্ট 38, তাকে প্রডিজি বলা হয়, নাগেলসম্যান। এই দলটাকে নিয়ে আসলে বোধহয় জার্মানি 2030 এর জন্য একটা প্ল্যান করতে পারে। এই টিমটা এখনো অনেক বেশি ইয়াং, এরকম একটা পর্যায়ে এসে ভালো পারফর্ম করতে, সো আমার মনে হচ্ছে তারা ঠিক জায়গায় এসেছে।
2: ইকুয়েডরের সাথে ম্যাচটা হারা, এটা অনেকে আপসেট বলছেন, আপনি কি এটাকে আপসেটই বলবেন নাকি তাদের ল্যাক অফ পারফরম্যান্স হিসেবে দেখবেন?
3: আপসেট তো আসলে তখনই হয় যখন একটা বড় টিম ল্যাক অফ পারফরম্যান্সের কারণে হেরে যায়, সো ডেফিনেটলি সেটা আছে। বাট ওই যে ইকুয়েডরের ফিজিক্যাল ফুটবলটা, যেটা রিফ্লেকশন প্যারাগুয়েও দেখেছে,
2: এটা তো তাদের স্ট্রেংথ।
3: এই টাইপের ফিজিক্যাল ফুটবলের এগেইনস্টে জার্মানরা আসলে কুলিয়ে উঠতে পারেনি, আমার এটাই মনে হয়েছে। এবং ক্রান্স মোমেন্টে আপনার মাথা কিন্তু খুব ঠান্ডা রাখা দরকার, যেটা জার্মানদের সঙ্গে আমরা সবসময় অ্যাসোসিয়েট করি। আর কেউ পারুক বা না পারুক, জার্মানদের কিন্তু একদম কোল্ড হার্টেড পারফর্মার তারা হবে। এই জায়গাটায় দেখেছি যে তারা পারেনি, তারা মিট করতে পারেনি। এবং তাদের গোলকিপার নয়ারকেও নার্ভাস মনে হচ্ছিল, একটা পেনাল্টি জায়গা যখন আসবে, তিনি তো ডমিনেট করার কথা, সেই জায়গায় দেখলাম যে তিনি একটু নার্ভাস ছিলেন। সো ওভারঅল মনে হয়েছে যে জার্মানি, আই থিঙ্ক দে ডিজার্ভ টু বি আউট এবার, যে পারফরম্যান্স তারা দিয়েছে।
2: জার্মানি প্যারাগুয়ের ম্যাচটাতে তিতুমিরের কাছে যাই, প্যারাগুয়ের গোলরক্ষক তিনি কি আসলে হিরো কিনা শেষ পর্যন্ত?
4: অফকোর্স 6 ফিট 6 ইঞ্চি উচ্চতার, মানে সেই আসলে সব আলো, এবং সে যখন দাঁড়াইছে। বাট জার্মানির, মানে আমি অলওয়েজ মনে হয় যে শুটিংয়ে জার্মানি ইজ লাইক সামওয়ান, মানে মাইকেল বালাকের মতো ফুটবলার যেখানে ছিল, বা শোয়ানস্টাইগার, যারা শুট নেওয়া মানে মনে হয় জালটাল ছিঁড়ে গোল দিয়ে দিবে, সেই জার্মানি আসলে অফকোর্স মিসিং। আমার কাছে যেটা মনে হয়, নর্মালি জার্মানি যখন ওয়ার্ল্ড কাপে যায় তারা ফেভারিট থাকে, বিকজ অফ দে হ্যাভ সাম লাইক দে ক্যারি দ্য লেগাসি, ভেটারান কিছু প্লেয়ার থাকে, ধরেন ফিলিপ লাম ওই জেনারেশনের ওরকম একজন অভিজ্ঞ করে একজন, এবার শুধু নয়ার ছিলেন বটে, কিন্তু নয়ার আসলে তার সেরা পিক যা অবস্থায় ছিল না। এবং এটাও খুব সারপ্রাইজিং, সাধারণত গোলকিপাররা এই বয়সে এসে তাদের সেরা পারফরমেন্স করেন, আমরা বুফনকে দেখেছি, ডোনারোমা, ইভেন লরিস, কিন্তু সেই জায়গাটাই নয়ারের যেন মনে হচ্ছিল তার রিফ্লেক্স অনেক কমে গেছে, একটু কনফিডেন্সের অভাব ছিল, সেটাও মনে হয়েছে। এছাড়া জার্মানদের শুটিংয়ের কথা তো বলতেই হবে, ধরুন দুটো শট ঠেকিয়েছে, আর একটা শট একদম বাইরে দিয়ে মেরে দিয়েছে। তো সব মিলে ও নাগেলসম্যানের কথা বললো যে দলটা তরুণ, তারা প্রবাবলি সামনের ওয়ার্ল্ড কাপের জন্য মোর রেডি হয়ে যাবে, ধরুন মুজিয়ালা, রিয়েজ, যারা টপ পারফর্মার, কাই হ্যাভার্টজ, কিন্তু কোচের চাকরি থাকে কিনা সেটা হচ্ছে কথা। এর মধ্যে নাগেলসম্যানকে নিয়ে বেশ শুরু হয়েছে, তো তাকে হয়তো সে হয়তো থাকাটা নাও থাকতে পারে। অ্যাট দ্য সেম টাইম আসলে জার্মানির ইউরোর পারফরমেন্স ইজ নট আপ টু দ্য মার্ক, সো সেইটাতেও আসলে একটু চোখ রাখতে হবে। আবার সারপ্রাইজিংলি ধরেন ইতালি ইউরোতে এত ভালো করে তারা ওয়ার্ল্ড কাপে আসতে পারলো না, সো ইউরোপের যেটা হয়েছে মাঝখানে, তো তারা 2002 এর পরে তো টানা ইউরোপ জিতে চলছিল, যেটাতে আসলে আর্জেন্টিনা দুয়াতো বিশ্বকাপ সেটা থামিয়েছে। তো এই ওয়ার্ল্ড কাপে এগেইন ইউরোপ থেকে আসলে ফ্রান্সই এখন পর্যন্ত আছে টিকে শিরোপার দাবিদার হয়ে, কারণ নেদারল্যান্ডস চলে গিয়েছে, জার্মানি চলে গিয়েছে, আজকে ইংল্যান্ডের বিগ ম্যাচ এগেনস্ট কঙ্গো, বিগ ম্যাচই বলবো আমি,
2: বিকজ
4: এই কঙ্গো কিন্তু আরেক ইউরোপিয়ান দল পর্তুগালকে প্রথম ম্যাচেই চমকে দিয়ে ঠেকিয়ে দিয়েছে না। সো সেই দিক থেকে চিন্তা করলে বরং লাতিনরা এই ওয়ার্ল্ড কাপে তো দুর্দান্ত, আমি বলবো চমক হচ্ছে কলম্বিয়া, খুবই ভালো পারফর্ম করছে। একই সাথে আমরা ইকুয়েডরের কথা বললাম, যারা আসলে দেখিয়েছে ভালো ফুটবল, আর্জেন্টিনা তো আছে এবং আপনার ব্রাজিলও টিকে আছে, সো ইন্টারেস্টিং হবে হচ্ছে আসলে। এখন আমরা যত দিন যাচ্ছে দেখেন রাউন্ড অফ 16 এর আমরা লাইন আপটা আস্তে আস্তে পেয়ে যাচ্ছি, আজকে আরো তিনটা দল চলে আসবে,
2: আমরা ফিগার আউট করেই নিয়েছি কারা কারা আছে। সেই জায়গাটাতে যাব, আজকে যে লাস্ট ম্যাচটা হলো মেক্সিকো এবং ইকুয়েডর, সেই জায়গাটাতে আমরা মেক্সিকোকে যেভাবে খেলতে দেখেছি এটা কতটুকু মানে এক্সপেক্টেড ছিল আপনার কাছে? ইকুয়েডর যারা জার্মানিকে হারালো।

0: তাদের বিপক্ষে মেক্সিকোর এই পারফরম্যান্স কতটুকু এক্সপেক্টেড ছিল?
1: মানে আমি আসলে একটু এক্সপেক্ট করেছিলাম এটা একটা টাইট ম্যাচ হবে, কারণ ইকুয়েডর, কারণ তারা ওই দে শোড দেয়ার স্কিল আসলে ওভারঅল দ্য টুর্নামেন্ট। কিন্তু মেক্সিকো আসলে কি হয়, প্রথমত মেক্সিকো ঘরের মাঠে ওটা খুবই দুর্দান্ত টিম, এবং ওদের যে সাপোর্ট, হোম ক্রাউড মানে ক্রেজি, এবং তারা যে স্টেডিয়ামটাই খেলেছে এটা এত তাদের জন্য মানে এত কিছুর জন্ম দিয়েছে। আজতেকা স্টেডিয়াম সবচেয়ে বেশিবার ওয়ার্ল্ড কাপের ম্যাচ এখানে হয়েছে, এরপরে ধরুন তারা ওয়ার্ল্ড কাপে সবগুলো ম্যাচ জিতেছে, কোনো গোলও কনসিড করেনি যেটা বলছিল পারভেজ। সো এর আগে দুবার মেক্সিকো তাদের ওয়ার্ল্ড কাপের বেস্ট রেজাল্ট হচ্ছে কোয়ার্টার ফাইনাল, দুবারই তারা আয়োজক ছিল 1970-1986, এবার তারা থার্ড টাইম আয়োজক, এবং আমি শিওর যে তারা সেটাকেও ছাড়িয়ে যেতে চাইবে। সো মেক্সিকো আসলে এরকম যে পারফর্ম করছে তাতে তারা টপ ফোরে ঢুকে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না,
0: যেহেতু রাউন্ড অফ 16 অলরেডি তারা বসে আছে
1: সামনের দিকে। এবং স্পেশালি ধরুন তাদের ফরওয়ার্ড লাইন নিয়ে তো কথাই নাই, গিমেনেস ওখানে দুর্দান্ত করছেন, হিমেনেস। এট দ্য সেম টাইম তারা এই যে একটা ইয়াং ট্যালেন্ট পেয়েছে মোরা, যাকে বলা হয় মেক্সিকান পেদ্রি, এবং সে প্রত্যেক ম্যাচে তাকে সাব করা হয়। এই ম্যাচে সে ফার্স্ট স্টার্টিং ইলেভেনে ছিল, দর্শকদের চাপে আমার মনে হয় কোচ তাকে বাধ্য হয়েছেন নামাতে, কারণ প্রতি ম্যাচে ক্রাউডরা চিল্লাইতে থাকে মোরা মোরা বলে, এবং মোরা তখন নামে। অ্যান্ড হি শোড যে আসলে কেন তাকে, আমি শিওর ওয়ার্ল্ড কাপের পরে তাকে না কারাগারে শুরু হয়ে যাবে ইউরোপিয়ান ক্লাবগুলোর। সো মেক্সিকো আসলে এবার তারা নর্মালি কিন্তু ফুটবলটাকে খুব ফান হিসেবে নেয়, আপনি দেখবেন মেক্সিকো কখনোই মনে হয় না যে দে আর ভেরি সিরিয়াস, তারা ফুটবলটাকে খুবই আনন্দের সঙ্গে খেলে, এবং সেটা করতে করতে তারা এই জায়গাটায় আসছে। আমি শিওর যে তাদের সামনের যাত্রাটাও আসলে মানে আনপ্রেডিক্টেবল হবে, অন্য যেই দলই আসুক মেক্সিকোর সামনে পড়লে ম্যাচটা হয়ে যাবে তখন আনপ্রেডিক্টেবল।
0: ভেরি ফাইন, আমরা একটা কল নেই। হ্যালো,
2: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
2: আপনি কথা বলছিলেন মেহেদী হাসান মামুন, সভাপতি আপনার দেশের ছোট সংগ্রহ দূরত্বমানি করতে।
0: জি মামুন ভাই, ভালো আছি, আপনি ভালো আছেন?
2: ভালো আছি। আজকে ফয়সালের কাছে একটি ভবিষ্যৎবাণী জানতে চাচ্ছি, সেটি হচ্ছে এই জার্মানি যেভাবে নকআউট হয়ে বিদায় নিল, ভালো দলগুলো যেমন আমরা যাদেরকে ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, এরকম কোন সম্ভাবনা আছে কিনা, এবং কোন পর্বে থেকে বিদায় নিতে পারে বলে মনে করছেন ফয়সালটাই একটু জানতে ভবিষ্যৎবাণীটা
0: রাউন্ড অফ 16 এ গিয়ে হোপফুলি, কারণ উনি যারা কোয়ালিফাই করছেন তাদের কথাই বলছেন।
1: প্রথমত হচ্ছে ব্রাজিল তো রাউন্ড অফ 16 নিশ্চিত করে ফেলেছে, তার অপোনেন্ট নিশ্চিত হয়ে গেছে নরওয়ে, বাট এখানে আমি ব্রাজিলকে এগিয়ে রাখবো। ব্রাজিলের জন্য কোয়ার্টার ফাইনালটা হবে চ্যালেঞ্জিং,
0: অলমোস্ট কোয়ালিফাই করেই বসে আছে
1: আর্জেন্টিনা, ফাইনালে যাচ্ছে দ্যাটস ফর শিওর, ভবিষ্যৎবাণী করতে বলেছে আর ভবিষ্যৎবাণী করে, ইয়া আর্জেন্টিনা উইল প্লে ফাইনাল।
0: ওকে,
1: ব্রাজিলের কথা আমি বলবো, উনি যে তিনটা দলের নাম বলছে তার মধ্যে আসলে ফ্রান্সও যাচ্ছে ফাইনালে,
0: আপাতত সেমিতেই চোখটা রাখ,
1: তার মানে ব্রাজিলের জন্য রাস্তাটা যেটা হচ্ছে নরওয়ে, এরপর তারা খেলবে হচ্ছে সেই দলের জয়ী দলের সঙ্গে ব্রাজিলের ম্যাচ। সো ব্রাজিলের জন্য অফকোর্স ডিফিকাল্ট রাস্তা, পাথওয়ে, তাই না?
3: আপনারা তো বলছেন
1: কোচ টমাস টুখেলের কথা শুনে, সে ম্যাচের আগে প্রেস কনফারেন্সে বলছে যে তারা গ্যারেথ সাউথগেটের ওই জিনিসটাই ফলো, লেগাসি ফলো করতে চায়, মানে তার ইংল্যান্ডকে নিয়ে চিন্তা হচ্ছে তারা সুন্দর ফুটবল খেলবে না, সে বলে দিছে আমরা এখানে জিততে আসছি, এবং তারা টাই ব্রেকার টার্গেট করে খেলছে। সো এরকম মাইন্ডসেট নিয়ে যদি একটা টিম আসলে কত দূর যাবে এটা খুব সহজেই অনুমেয়। সো আমি ইংল্যান্ডকে আসলে খুব বেশি দূর দেখছি না, আজকে কংগ্রেস সঙ্গে অঘটনের জায়গায় ঘুরতে পারে,
0: কেভার দে অনেকে গিয়ে আছে ইংল্যান্ডের তুলনায়।
1: না

করবেন না, এবারে দর্শক হচ্ছে উপভোগ করছেন এই বিষয়গুলোকে, যে না ঠিক আছে আমরা কিভাবে কিভাবে কোন টিমকে কিভাবে কোথায় দেখতে চাইছি বা কিভাবে এক্সপেক্ট করছি। হ্যাঁ, আমরা আরো অনেকটা সময় থাকবো, তবে আপাতত ফ্রিকোয়েন্সি থেকে বিদায় নিচ্ছি।

0: এতক্ষণ শুনলেন ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা। অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হল। উপস্থাপনায় সোহানা সিরাজ, প্রকৌশল সহযোগিতায় রাসেল আহমেদ, প্রকৌশল নির্দেশনায় তাপসকান্তি তালুকদার, সার্বিক নির্দেশনায় মোহাম্মদ বশিরুদ্দিন, নির্দেশনায় এবিএম মাহবুবুর রহমান, তত্ত্বাবধানে মোহাম্মদ সোহেল রানা ও মোহাম্মদ মাহফুজার আলম, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মাশরুফা তানজিনা নসীন। বাংলাদেশ বেতার ঢাকা।
1: আসার,
2: হ্যাঁ,
1: আসলে এভাবে বসে থাকার সময় নেই। দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
2: কামাল, তুই ঠিক বলছিস। অনেক চড়াই উত্তরাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকব।
1: অবশ্যই। আরে, নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে। কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
2: তোকে একটা দারুণ খবর দিই। বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস, তাতে অনেক সুবিধা আছে।
1: আচ্ছা,
3: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
1: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম।
1: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
3: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছো তো?
2: জি আপা, শুনেছি। আমরা তো সেই বিষয়ে কথা বলছিলাম।
1: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
3: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে, এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
2: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে। প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
3: হাসান একদম ঠিক বলেছে। বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হলো এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
1: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি। খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিক মতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
3: একদম ঠিক বলেছো। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
2: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
3: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
1: জি আপা, আমরা বুঝতে পারছি। বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
3: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে,
2: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
3: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনে সহায়তা করেছিল।
1: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
3: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
2: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
3: ঠিক বলেছ। খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
4: তবে আর কেন বসে থাকা? খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের দেশ।

বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন দেশের গান। শিল্পী সামিনা চৌধুরী, গীতিকার খন্দকার আব্দুল মোতালেব, সুরকার বাসুদেব ঘোষ।

0: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম।
0: সব মুসল্লি সাহেবরা তো এক জায়গায় আছে, তাইলে একটা জরুরি কথা বলি।
2: বলেন।
0: শোনেন সম্মানিত মুসল্লি ভাইগণ, দেশের বিভিন্ন এলাকায় হামের প্রকোপ দেখা দিয়েছে। আমাদের শিশুরা হইল আগামী দিনের ভবিষ্যৎ। হাম থেকা শিশুদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হইব।
2: ইমাম সাহেব, আপনি বলেন আমাদের কি করতে হবে?
0: শোনেন, সরকার 6 মাস থেকা 10 বছর বয়সী শিশুদের জন্য হামের টিকা কার্যক্রম শুরু করছেন। একটি শিশুও যেন টিকা দেওয়া থেকে বাদ না যায়, সেই দিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হইব।
1: আমার ছেলেটার তো হামের টিকা দেওয়া হয়েছে ইমাম সাহেব।
0: ওকেও টিকা দিন ভাই সাহেব, এতে ও বুস্টার টিকা পাবে, হাম থেকে আরো বেশি সুরক্ষা পাবে ইনশাল্লাহ।
2: কিন্তু ইমাম সাহেব, অনেকেই যে বলেন টিকার দরকার নাই।
0: শোনেন, আল্লাহর উপর ভরসা রাইখা চেষ্টা করা মানুষের কাজ, টিকা দেওয়া হইতাছে সেই চেষ্টা, শিশুকে সুস্থ রাখার চেষ্টা, অবশ্যই টিকার দরকার আছে।
2: আপনি ঠিকই বলছেন ইমাম সাহেব। এই কয়দিন আগে তীব্র জ্বরে আমার ভাগ্নিটা খুব কষ্ট পাইতেছিল, গায়ে লাল লাল ফুসকুড়ি উঠছিল, সর্দি কাশিতে তো বেহাল দশা।
0: এই রকম হইলে তো দ্রুত ডাক্তারের কাছে বা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিতে হবে।
2: হ্যাঁ ইমাম সাহেব, দ্রুত নিয়েছিলাম বলেই তো রক্ষা, ওর টিকা দেওয়া ছিল বইলা অবস্থা বেশি খারাপ হইতে পারে নাই।
0: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হাম সংক্রমণে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কইমা যায়, ফলে শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, মস্তিষ্কে প্রদাহের মতো জটিলতা তৈরি হইতে পারে। এজন্যই শিশুকে টিকা দিতে হবে। ভাগ্নিকেও আবার টিকা দিতে নিবেন, কেমন?
2: জি অবশ্যই।
1: আমার নাতিটা টিকা দেওয়া ছিল না, খুব জ্বর আইলো, 5 দিনেও জ্বর নামে না, শেষে হাসপাতালে নিতে হইল।
0: হাসপাতালে নিতে হইল, তারপর কি হইল?
1: ওই ডাক্তার সাহেব কইলেন সাবধান, বাচ্চাটারে অন্যদের থেকে আলাদা রাখেন। রাখলাম।
2: আচ্ছা,
1: ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়ানো যাইব না, মাইনা চলছে সেই কথা।
2: তারপর?
1: তারপর বাচ্চারে স্পর্শ করার আগে ও পরে সাবান পানি দিয়া ভালো কইরা হাত ধুইতে হইছে।
0: তারপর কি হইল?
1: আল্লাহর রহমতে নাতিটা আমার আবার হাসতেছে, কিন্তু
0: কিন্তু আবার কি,
1: হাসপাতালে দেখছি ছোট্ট ছোট্ট শিশুরা কি যে কষ্ট পাইতাছে, ভেন্টিলেটর, আইসিইউ লাগতাছে, কেউ কেউ মায়ের কোলে আর ফিরতে পারে নাই। আহারে,
0: আল্লাহ সবাইরে হেফাজত করুন,
3: আমিন।
0: শোনেন উপস্থিত ভাই সাহেবরা যারা আছেন, মুসল্লিগণ, আপনারা 6 মাস থেকে 10 বছর বয়সী সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে যাবেন, সবই তো শুনলেন, একই সাথে অন্যদেরকেও বলবেন সন্তানকে এমআর টিকা দিতে, একটি শিশুও যেন বাদ না যায়। মনে রাখবেন, হামের সংক্রমণ রুখতেই হবে, শিশুর সুরক্ষা নিশ্চিত করতেই হবে।

0: নৌ দুর্ঘটনার মুখ্য তিনটি কারণ হল ওভারলোডিং, দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং অদক্ষ নাবিক দ্বারা নৌযান পরিচালনা করা। তাই যে কোনো অবস্থায় ওভারলোডিং পরিহার করুন। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নৌযান পরিচালনা থেকে বিরত থাকুন। বেআইনি ও বেপরোয়া নৌযান পরিচালনা করা থেকে বিরত থাকুন। অদক্ষ নাবিক দ্বারা নৌযান পরিচালনা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকুন। নৌ দুর্ঘটনা রোধে নৌযান মালিক, মাস্টার ও যাত্রীদের সচেতন হতে হবে। আপনি যদি মাস্টার হন তাহলে ওভারলোড করা নৌযান চালানো থেকে বিরত থাকুন। আপনি যদি মালিক হন তাহলে ওভারলোড হবার পূর্বে নৌযান ছাড়ার ব্যবস্থা গ্রহণ করুন। আপনি যদি যাত্রী হন তাহলে অতিরিক্ত যাত্রী হয়ে নৌযান ভ্রমণ করা থেকে বিরত থাকুন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, সুপ্রিয় শ্রোতা, আয়োজনডালিতে এখন রয়েছে পল্লীগীতি। শিল্পী পার্থপ্রতিম বিশ্বাস, গীতিকার এবং সুরকার মনমোহন দত্ত।

0: আসসালামু আলাইকুম। সন্ধে ৬টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি শামিমা রহমান। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকার তিনটি নতুন উপজেলা ও একটি নতুন থানা অনুমোদন দিয়েছে। উপজেলা তিনটি হল চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর, কুমিল্লার বাঙ্গুরা এবং ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও, এবং নতুন থানাটি হল চট্টগ্রামের হালদা। আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নিকারের এক সভায় এ অনুমোদন দেওয়া হয়। নিকারের প্রস্তাব অনুযায়ী চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ৬টি ইউনিয়ন নিয়ে ফটিকছড়ি উত্তর উপজেলা গঠন করা হয়েছে। কুমিল্লার মুরাদনগর উপজেলাকে ভাগ করে গঠন করা হয়েছে বাঙ্গুরা উপজেলা, আর ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার ৮টি ইউনিয়ন নিয়ে গঠন করা হয়েছে দক্ষিণ গফরগাঁও উপজেলা, এবং চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে গঠন করা হয়েছে হালদা থানা। এছাড়া সভায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পের নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার অংশগুলো ঢাকা জেলার অন্তর্ভুক্ত করারও সিদ্ধান্ত হয়। আগামীকাল থেকে শুরু হচ্ছে এবছরের এইচএসসি ও সমমান পরীক্ষা। এবার দেশের সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড জানিয়েছে, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার কক্ষে পরীক্ষার্থীদের আসন গ্রহণ করতে হবে। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছেন মোট ১২,৭০,৫৮৩ শিক্ষার্থী। মোট কেন্দ্রের সংখ্যা ২,৬৯৭টি। লিখিত পরীক্ষা চলবে ৮ আগস্ট পর্যন্ত এবং ব্যবহারিক পরীক্ষা শেষ হবে ১৫ আগস্ট। পরীক্ষা কেন্দ্রগুলোতে প্রথমবারের মতো সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বর্তমান যুগে হাজার মাইলের সীমান্ত পাহারার চেয়েও সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ। আজ সকালে রাজধানীর খিলগাঁও আনসার সদর দপ্তরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নিজস্ব মিডিয়া প্রান্তিক কণ্ঠস্বর এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, যুদ্ধ নিরাপত্তা ও প্রতিরক্ষা শুধুমাত্র সীমান্তের বিষয় নয়, আধুনিক ব্যবস্থাপনায় তথ্য ব্যবস্থাপনাও গুরুত্বপূর্ণ। দেশের মানুষকে সঠিক তথ্য পৌঁছে দিতে তথ্য ব্যবস্থাপনায় সরকারের মহাপরিকল্পনার কথাও জানান তিনি। এ সময় সড়ক পরিবহন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, দেশের মানুষকে গুজব ও তথ্য বিভ্রান্তির হাত থেকে রক্ষা করা জরুরি। এ বিষয়ে আনসার ভিডিপির অনলাইন মিডিয়া প্রান্তিক কণ্ঠস্বর ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন তিনি। আগামীতে টেক্সটাইল সবচেয়ে অর্থকরী খাতে পরিণত হবে, তাই এই খাতের গবেষণা, অবকাঠামোগত উন্নয়ন ও দক্ষ জনবল তৈরিতে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আ ন ম এহসানুল হক মিলন। আজ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ৫২তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। শিক্ষাব্যবস্থার ভবিষ্যৎ পরিকল্পনা ও সেশন জট নিরসনে শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি, এইচএসসি ও স্নাতক পরীক্ষা যথাসময়ে সম্পন্ন করা হবে এবং শিক্ষাজীবনে কোনো জট রাখা হবে না। একই সাথে তিনি জানান, আগামী ২০২৭ সালে বিদ্যমান কারিকুলাম পরিমার্জন করা হবে এবং ২০২৮ সাল থেকে সম্পূর্ণ নতুন কারিকুলাম প্রণয়ন করা হবে। নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ উদযাপিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। এবছর দিবসের প্রতিপাদ্য হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধার ও উচ্চ শিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। খেলার খবর ফুটবল। ফিফা বিশ্বকাপ ২০২৬ রাউন্ড ১৬তে উন্নীত হয়েছে ফ্রান্স, মেক্সিকো ও নরওয়ে। মেক্সিকো সিটি স্টেডিয়ামে ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়েছে মেক্সিকো। অপরদিকে যুক্তরাষ্ট্রের ডালাসে ২-১ গোলে আইভরি কোস্টকে হারিয়েছে নরওয়ে। এছাড়া নিউ ইয়র্কে সুইডেনকে ৩-০ গোলে হারিয়ে অনায়াসেই রাউন্ড ১৬তে পৌঁছে গেছে ফ্রান্স। এদিকে আজ রাত ১০টায় আটলান্টা স্টেডিয়ামে ডিআর কঙ্গোর মোকাবেলা করবে ইংল্যান্ড। এছাড়া রাত ২টায় ওয়াশিংটনে সেনেগালের বিরুদ্ধে খেলবে বেলজিয়াম। আগামীকাল সকাল ৬টায় সানফ্রান্সিস্কোয় বসনিয়া হার্জেগোভিনার মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র। সবশেষে আবহাওয়া। আজ রাতে একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান

0: আসসালামাইকুম রহমতুল্লাহ।
1: ওয়ালাইকুম।
0: তারপরে কেমন আছো কামাল মিনা?
2: আলহামদুলিল্লাহ।
0: আজকে তো ভালোই আসরে অনেক কথা টথা বললা নাকি? তোমার যে এত অভিজ্ঞতা এটা তো আমরা আগে বুঝি না।
3: আজকে তো তোমার বেশ ঝাঁকানা লাগতেছে, মানে বিষয়ে কি কোনো গিফট
0: পাইছো? না, ঝাঁকানা লাগতেছে, গিফট পাওয়ার কথা ছিল কিন্তু একটুর জন্য ফসকে গেছে, বুঝছো?
2: গিফট তো ফসকেই যায়।
4: তুমি তো খালি কামাল বিনা রেজি গাইলা, কেমন আছে আমাগো কো একটু রেজি গাইলা।
0: এই যে কথার ভিতরে যে বাবা ঝুকাই দিছে, বাবুল কেমনে জিগাই কও, এইবার কও রূপালি তুমি কেমন আছো?
4: আমিও আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি।
0: দিলুপু তো ভালো আছে, তার শাড়ি পরা দেখেই বুঝা
5: যায় আলহামদুলিল্লাহ।
3: আর আজকে হেও মেলা গিফট পাইছে।
0: আর বাবুল অনেক ভালো আছে, বইলা লাভ নাই, কারণ বাবুল মহা ভালো।
3: আমি আজকে তোমাদের গিফট পাওয়াটা দেখছি, এই জন্য আমি ভালো আছি।
4: আমি মনে করছি তুমি আজকে গিফট দিবে।
3: না, আমি পাইনি, আমি দেখছি।
0: যাই হোক, সবাই গিফট পাও, হ্যাঁ, যেহেতু পুরস্কার পাইলে তো খারাপ লাগে না, ভালোই লাগে, তাই না? তবে যে কোনো কাজের পুরস্কার, কাজের প্রাপ্তি যদি ভালো হয় তাহলে ওইটাই হয়েছে সবচেয়ে বড় প্রাপ্তি, তাই না? সেটা তো বড় পাওয়া। তুমি যদি ভালো কৃষক হইয়া যদি যদি সরকারের কাছ থেকে একটা ভালো একটা সার্টিফিকেট পাও, তাহলে এইটা কিন্তু তোমার এই যে সারা বছরের পরিশ্রমের একটা সবচেয়ে বড় একটা সোপান, বুঝছো? অতএব আমরা যারা কৃষক মানুষ, কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে থাকি, আমরা এমনিই খুশি, বুঝছো? কারণ আমাদের চাহিদা কম, আর আমাদের চাহিদা কম বইলে আমাদের মানসিক শান্তিও আল্লাহর রহমতে অনেক বেশি, তাই না? এখন আমরা তো দেখতে পাচ্ছি একজন
2: মেহমান
0: আসছেন আমাদের অনুষ্ঠানে। খেজুর গাছ থেকে আগে কিন্তু আমাদের বাপ দাদারাও দেখছি গাছে ওইটা ওই খেজুর, তোমার খেজুরের রস নামাইতেন, গাছ নিজেরা কাটতেন কাইটা, তারপরে নামাইতেন।
5: খেজুর গাছের যে পাতা দিয়ে পাটি বানায় না?
0: তারপরে রসও তো, খেজুর গাছের রস জাল দিয়ে রসও যেমন গুড়, তারপরে অনেক কিছু হয়।
5: আর খেজুর যে মজা, হ্যাঁ
0: হ্যাঁ হ্যাঁ,
2: শীতকালে, শীতকালে এই যে সকালবেলা রস নামাই এনা, ঠান্ডা রস, চকচক রস খাইতাম, এরপরে রস দিয়া পায়স শান্ত, আহ কি যে মজা।
5: তুমি কি কইবা তুমি?
0: এখন কিন্তু এই যে খেজুর গাছের রস কিন্তু আবার নতুন কইরা আগের চাই একটু মাঝে একটু কমে গেছিল, কিন্তু এখন কিন্তু আবার নতুন কইরা কিন্তু আবার মানে খেজুর গাছ অনেকে কাটা শুরু করে দিছে। এখন আমরা এই খেজুর গাছ সম্বন্ধে, খেজুর গাছের পরিবেশ বান্ধব খেজুর গাছ আবাদে মাটি ও সারের ব্যবহার, এইটা যদি আমরা একটু ভালো করে জানতে পারি, তাহলে আমরা নতুন ভাবে একটা উদ্যোগ নিতে পারি, কি বলো?
2: আরে নাসির ভাই, কি কইলা, খেজুর গাছ এখন দেখছি রাস্তা পাশে ওই থাকে, এর মাটি ও সারের ব্যবহার করতে হয়,
0: ব্যবহার করতে হইবে, এবং খেজুর গাছ তোমার লাগানো যাইবো, বুঝছো?
3: এটা দরকার কেন জানো? এটা তোমার জন্য, কারণ তুমি তো খেজুর গাছ দেখলে লাইফে উঠে যাও।
0: আমরা এইটা নিয়ে আমাদের মেহমানের কাছ, মেহমানের সাথে আমরা পরিচিত হই, এবং এইটা নিয়ে আমরা আগে কথা শুনি। পরিবেশ বান্ধব খেজুর গাছ আবাদে মাটি ও সারের ব্যবহার, এটা নিয়ে আলোচনা করবেন এ কে এম মঞ্জুরুল আলম চৌধুরী, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, আঞ্চলিক গবেষণাগার, বাংলাদেশ মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, ঢাকা। তাহলে জনাব মঞ্জুর ভাই, আপনি কেমন আছেন বলেন?
6: হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি।
0: হ্যাঁ, ভালো আছেন সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখা হলো। তা আপনি, আমি দেখতেছি একটা নতুন বিষয়ে, মানে পুরনো বিষয়টা আবার নতুন করে আপনি আলোচনা করতে চাইতেছেন, তো আমরাও চাইতেছি যে এই ব্যাপারটা আমরা একটু বিশদভাবে জানি। আমার মনে হইতেছে আমাদের রূপালী বেগমের হাতে জন্ম, মানে একটা কাগজ আছে, মনে হয় প্রশ্ন একটা করবা নাকি?
4: আমি আগে জানতে চাই, কারণ আমার তো পুকুর গাছ আছে, পুকুর পার আছে, তো পুকুর পার দিয়ে লাগানো যাইব কিনা এটা আমার একটা জিজ্ঞাসা আছে। আর খেজুর গাছ তো আমরা সবাই চিনি, তো তারপরও আপনার কাছে একটু জানতে চাই যে খেজুর গাছের পরিচিতি আর এই খেজুর গাছের গুরুত্বটা কি, এই বিষয়টা নিয়ে।
6: দেখেন, আমাদের আজকে যে বিষয়টা পরিবেশ বান্ধব, তাই না, খেজুর গাছ। এখন আমাদের এই যে খেজুর গাছ, আমরা ছোটবেলা থেকে দেখে আসছি, কিন্তু এই খেজুর গাছগুলো আমাদের দেশে প্রথমে এগুলো ছিল না, প্রায় 6-7 হাজার বছর আগে এগুলো আমাদের মরুভূমির যে দেশগুলো আছে, মিশর, সৌদি আরব, হ্যাঁ, এই সমস্ত দেশে এই সমস্ত গাছগুলো প্রথমে হতো। ধীরে ধীরে গাছগুলো আস্তে আস্তে বিভিন্ন মানুষের মাধ্যমে এটা এশিয়া মহাদেশ, আফ্রিকা, ইউরোপ সব জায়গায় এটা ছড়িয়ে পড়ছে। এই গাছগুলো ধীরে ধীরে আমাদের বাংলাদেশেও কিন্তু এই গাছগুলো দেখা যাচ্ছে। তো আমাদের দেশে যে খেজুর গাছগুলো আছে, আমরা এগুলোকে ওইভাবে কেউ ব্যবহার করে না, ওইভাবে ফলও খায় না, বা ফল হলে যে যেখানে পারে সেভাবে খায়, কোনো অত গুরুত্ব দেয় না। কিন্তু বর্তমান এই সময়ে আমাদের দেশের যে পরিবেশের যে অবস্থা সেটাকে যদি চিন্তা করি, তাহলে আমাদের এই খেজুর গাছ অনেকভাবে ব্যবহার করা হতে পারে। এটা আমাদের পয়সা, টাকা পয়সা, অর্থনৈতিক উন্নয়নের জন্য এই গাছটা দরকার, আবার পরিবেশ উন্নয়ন। আপনারা জানেন আমাদের দেশে দক্ষিণ অঞ্চলের মাটি লবণাক্ত হয়ে যাচ্ছে, ব্যাপক এলাকা এখন পড়ে আছে, অন্য কোনো ফসল চাষ করা যাচ্ছে না। সেখানে যদি আমরা এই খেজুর গাছগুলো লাগাই এবং ব্যবসায়িক উদ্দেশ্যে, ব্যবসায়িক উদ্দেশ্যে যদি আমরা গাছগুলো লাগাই, তাহলে আমাদের উৎপাদনও বাড়বে ওই এলাকায়, আমাদের ফসল প্লাস আমাদের যে মাটি জমি, আবাদি জমি, এরা পড়ে থাকবে না, লাগে না। তারপর এটাকে, এটা অত অল্প পরিচর্যা করলেও এটা গাছ ভালোভাবে বেড়ে ওঠে। একদিক দিয়ে আমাদের ফলন দিবে, আমাদের মাটি ভালো থাকবে, আমাদের পরিবেশ ভালো থাকবে,
0: জায়গাও কম লাগবে,
6: এবং ওই সমস্ত এলাকায় অনেক সময় ঝড় বৃষ্টি হয় আমাদের দক্ষিণ অঞ্চলে। এই গাছগুলো লাগানোর ফলে কিন্তু ওখানে ঝড় বৃষ্টির প্রকোপ থেকে জায়গাটা রক্ষা পাবে, সেই ক্ষেত্রে এটা কিন্তু অনেক পরিবেশ বান্ধব। হ্যাঁ, পাশাপাশি আমাদের উৎপাদনও বাড়ছে। এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে, যাতে কৃষক ভাইরা তাদের নিজস্ব এলাকার যে জমিগুলো যাতে ফেলে না রাখে, আমাদের জমির আল দিয়ে রাস্তার ধার দিয়ে যদি আমরা এই খেজুর গাছগুলো লাগাই নেই, সেক্ষেত্রে আমাদের, আমরা ওখান থেকেই অর্থনৈতিকভাবে লাভবান হবো, পরিবেশও ভালো থাকবে,
0: এবং আমরা নিজেরাও খাইতে,
6: নিজেরাও খেতে পারবো।
3: আচ্ছা ভাই, আমার একটু জানার আছে যে এই খেজুর গাছ আবহাওয়ার পরিবেশের উপকার কেমনে করে?
6: আবহাওয়া পরিবেশের উপকার দেখেন, যে ওই আমাদের যে কোনো গাছ, সবুজ গাছপালা হলে সেখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের গ্যাসের আদান প্রদান হয়, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড বলতে, তাই না? তাই এখন গাছপালা যদি নাই থাকে কোনো এলাকায়, তাহলে তো সেখানে আমাদের অক্সিজেনের ঘাটতি দেখা দিবে। তো এই গাছগুলো, এই গাছগুলো যদি আমরা ওখানে লাগাই, বিভিন্ন বিশেষ করে আমাদের যে সমস্ত চর অঞ্চল বা যে এলাকাগুলো পড়ে থাকে লবণাক্ত অঞ্চল, সেখানে যদি আমরা ব্যাপকভাবে এই গাছগুলো লাগাই, তা ওই জায়গাগুলো পুরো চির সবুজ হয়ে যাবে, কি বলেন? সেক্ষেত্রে আমাদের পরিবেশের জন্য অনেক ভালো। তাই এটা
0: সারিবদ্ধভাবে
6: যে জায়গাগুলো আমাদের পড়ে থাকে জমির রাস্তার পাশ দিয়ে, বড় বড় জমির আইল দিয়ে, আবার অনেক জায়গাতে যেখানে বললাম যে
0: অনাবাদি
6: পড়ে আছে, সেখানে আমি জমিগুলো আবার চাষের আওতায় আনতে পারলাম, আমাদের ওখানে সার্বক্ষণিক সব দিক দিয়ে লাভ হবে। এক ধরনের যে পাশাপাশি এই যে খেজুরের রস, এটা আমাদের বক্তব্যে এটা আসবে যে খেজুরের রস, আগে আমাদের গুড়, শুধু আখের গুড় আমরা খেতাম, এবং যদি ব্যাপকভাবে যদি আমরা এই খেজুরের গাছ বিভিন্ন জায়গায় লাগিয়ে থাকি, তা সেক্ষেত্রে অর্থনৈতিকভাবে যদি এই খেজুরের গুড় সারা বাংলাদেশের লোকে কিন্তু আমরা সরবরাহ করতে পারবো, পাশাপাশি দেশের বাইরেও কিন্তু এটা রপ্তানি করা যাবে। সেই ক্ষেত্রে দেখেন যে আমাদের পরিবেশ ভালো হলো, অর্থনৈতিক দিক দিয়ে আমরা ভালো ভালো হলো।
0: খেজুরের রসটা তো আপনার মানে স্বাস্থ্যগতভাবে,
6: স্বাস্থ্যগতভাবে খুবই ভালো, এর মধ্যে প্রচুর পরিমাণে এখানে ভিটামিন আছে, পাশাপাশি আয়রন বা লৌহ, যেটা আমরা আমাদের রক্তের হিমোগ্লোবিন বাড়ানোর জন্য যে দরকার, সেখানে কিন্তু এই খেজুরের গুড়ি কিন্তু অনেক বেশি থাকে। পাশাপাশি আখের গুড়ের চাইতে আপনি দেখেন আমাদের হাদিসও আছে, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই সময় তার যুগে মানুষকে খেজুরের গুড়, খেজুর দিয়ে
0: তাদের আপ্যায়ন করতো,
6: রমজান মাসে বলে যে একটা খেজুর হলো ওটা দিয়ে আপনি ইফতারি করেন, অনেক শরীরে অনেক শক্তি দেয়, অনেক এটা শক্তি আছে এটার মধ্যে, সেটিও অনেক লাভ।
5: একটু তো জানতে চাই যে বিভিন্ন জায়গায় দেখা যায় মোটা খেজুর গাছ, চিকন খেজুর গাছ, আবার কোনটার মধ্যে একটু বড় বড় হয়, কোনটা ছোট ছোট হয়, কত রকমের খেজুর গাছ?
6: আসলে হ্যাঁ, ভালো একটা প্রশ্ন বলছেন। আমরা তো যারা আমাদের হাজি সাহেবে যারা হজে যায়, ওখানে যে যখন হজ করতে যায় তখন দেখা যায় ওখানে বিভিন্ন ধরনের আমাদের খেজুরের নাম শুনি, যেমন আজোয়া খেজুর, মাজদুল খেজুর, সুকারি খেজুর, তারপর দেগলেট নূর, এই ধরনের বিভিন্ন ধরনের খেজুর আছে আমাদের দেশে, এক ধরনের। এখন কিন্তু দেখা যায় অনেক জায়গায় ভিন্ন ধরনের খেজুর পাওয়া যায়, ছোট বড় বিভিন্ন সাইজের, এই জাতগুলো ওই দেশ থেকে এসেছে। এখন আমাদের দেশে যারা অনেকে সৌদি আরবে যারা ছিল, তারা ধীরে ধীরে ওখান থেকে খেজুরের বিভিন্ন জাত নিয়ে এসে আমাদের দেশে আবাদ করা শুরু করছে, এক্ষেত্রে তারা ভালো ফলন পাচ্ছে, এবং ওই যে বিভিন্ন আকারে, বিভিন্ন সাইজের, বিভিন্ন রঙের এই খেজুর এখন পাওয়া যাচ্ছে আমাদের বাজারও এখন বাংলাদেশে পাওয়া যায়।
0: একটা জিনিস কি, এই যে এই যে আপনার খেজুরগুলা, আমরা যে সৌদি আরবে যে খেজুরের চাষ হয়, আসলে এখানে কিন্তু অনেক মানে উৎপাদন খুব ভালো হয়, তাই না? আর আমাদের দেশেও কিন্তু এখন ওই ধরনের সৌদি আরবের খেজুর কিন্তু আমাদের দেশে এখন লাগানো চাষ শুরু হয়ে
6: গেছে। এখন দেখেন খেজুরের গাছটা একটা মরুভূমির একটা উদ্ভিদ, কিন্তু যেখানে পানি কম, মরুভূমির পানি কম থাকে,
0: পানি কম থাকে,
6: তারা ওই জায়গাও কিন্তু আরো মানে বাঁচতে পারে। আর আমাদের বাংলাদেশ কিন্তু ওইরকম না, যে আমাদের দেশে মাটির মধ্যে অনেক পানি থাকে, যেহেতু এটা মরুভূমির ফসল, আমাদের দেশে আমরা, আমাদের দেশে যেখানে মাটি পানি থাকে, বৃষ্টি হয়, বর্ষাকাল আছে, তো সব সহ্য করে ওই গাছটাকে বড় হইতে হয়।
0: একটা কথা কি আপনার কাছে যে মনে হয়েছে যে আপনার যে খেজুর গাছের যে আপনার একটা ব্যাপার আছে সেটা হচ্ছে ওদের ধরেন ওরা তো খেজুর গাছটাকে আপনার যত্ন করে, তারপরে পানি দেয়, তারপরে অনেক কিছু
6: অনেক ধরনের পরিচর্যা করে। আমাদের দেশে যারা খেজুর আমরা আছে আমরা কোন পরিচর্যাই করি,
0: আমাদের দেশে কোনো পরিচর্যা নাই, আল্লাহর রহমত।
6: আল্লাহর রহমত। আমরা এখন যদি এটা বৈজ্ঞানিক উপায়ে চাষ করি, আমরা যদি এটা বিজ্ঞান ভিত্তিক উপায়ে চাষ করি, প্রয়োজন মতো সার দিব, সারের সবসময় সার দিলে চলবে না, সেটা একটা সময় আছে
0: এবং গাছের পরিমাণ আছে
6: গাছে কত দূর দূরে আমরা এই সারটা দিতে পারবো সেটাও একটা বিষয় খেয়াল রাখতে হবে। বছরে আমরা কতবার সার দিব, কত পরিমাণ দিব, কোন সার দিব সেটা আমাদের ঠিক করতে হবে এবং আমাদের যে মাটির গুণাগুণ সেটাও পরীক্ষা করে নিতে হবে আগে, সেই অনুযায়ী আমরা সার দিতে হবে। হ্যাঁ, বিশেষ করে খেজুর গাছে আপনার নাইট্রোজেন সার, পটাশ সার, এই আর আপনার এই টিএসপি সার, এইটা আর বেশি লাগে। পাশাপাশি অন্যান্য সারও আমরা দিতে পারি। আর গাছের গোড়া যদি আমরা জৈব সার দিই প্রতি বছরে 2-3 বার, সেক্ষেত্রে এটা ভালো ফলন পাওয়া যায়। আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে গাছ লাগানোর পরে আর যত্ন করবো না, এটা হবে না। আমাদের সবসময় পরিচর্যা করতে হবে এবং এটা
0: যত যত্ন করবো তত
6: ফলন ফলনের গুণাগুণ ভালো হবে, মিষ্টি বাড়বে এবং আমাদেরকে এইভাবেই চাষবাস করতে হবে।
2: আপনার আলোচনা শুনে আমার একটা প্রশ্ন মনে পড়ছে, প্রশ্ন হইল কিয়া এই আরব দেশের অর্থাৎ মরুভূমির খেজুর গাছে খেজুর হয় যে খাদ্যশস্য হিসেবে ব্যবহৃত হয়, আমাদের দেশে যে খেজুর আছে সেই খেজুর তো এরকম খাদ্যশস্য হিসেবে ব্যবহৃত হয় না। আমাদের দেশের খেজুর গাছে রস হয়, রস থেকে মিষ্টি হয়। এখন একটু বলেন খেজুর গাছের রস এবং তার ব্যবহার সম্পর্কে একটু খুলে বলেন, আমরা কেমনে ব্যবহার করবো, কেমনে গুড় বানাবো।
6: খেজুর গাছের ব্যবহার যারা আমাদের আগে আমাদের কৃষক ভাইরা বা মা বোনরা তারা খেজুরের রস দিয়ে গুড় তৈরি করত, তারা কোনো নিয়মনীতি অনুসরণ করতো না, তারা ইচ্ছা মতো তাদের গুড়টাকে গরম করতো, চুলার মধ্যে আগুন দিয়ে ওটাকে কি বলে জাল দিত, সেইভাবে হয়ে থাকে। এখন যেহেতু আমাদের দেশে কমার্শিয়ালি মানে ব্যবসায়িক উদ্দেশ্যে অনেকেই খেজুরের গুড় দিয়ে রস দিয়ে গুড় তৈরি করতেছে এবং সেটা বিভিন্ন বাজারে মার্কেটিং করতেছে বা তারা প্রচার চালাচ্ছে এটাতে, তারা সেই ক্ষেত্রে তারা এটাকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে এবং যে তারা যে খেজুরের রসটাও সংগ্রহ করে সেক্ষেত্রেও তারা অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করে গাছের মধ্যে, যাতে কোনো রোগ যে অণু ফাঙ্গাস যাতে এই এই খেজুরের রসে না যেতে পারে। পাশাপাশি অনেক সময় দেখা যায় যে আমাদের দেশে যে বাদুড় আছে তারাও কিন্তু অনেক সময় পায়খানা করে খেজুরের হাড়িতে যেখানে, তো সেইগুলো এখন যারা চাষাবাদ করে তারা অনেক ব্যবস্থা নেয় যাতে এই খেজুরের রসটা যাতে কোনো রোগ জীবাণু আক্রান্ত না হয়। অনেক ধরনের ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া জাতীয় রোগ হয়, সেগুলোকে তারা অনেক ক্ষেত্রে এই এইটার থেকে তারা ব্যবস্থা নিয়েছে আমাদের কৃষক এই কৃষক ভাইরা এবং এলাকায় তারা বাড়িতে পাশাপাশি তারা কমার্শিয়ালি তাদের বাড়িতে বিভিন্ন ধরনের মেকানিজ যন্ত্রপাতিতে তারা তাদের বাসায় তারা সেট করেছে সেই যন্ত্রের মাধ্যমে এবং তারা এই গুড়টাকে জাল দিয়ে ভালো সুন্দরভাবে এবং পরিষ্কার পরিচ্ছন্নর সাথে তারা এই খেজুরের গুড় তৈরি করছে এবং সেটা বাজারজাত করতেছে।
0: এবং এখন ওই যে রূপালী মহা একটা
4: প্রশ্ন করতে একটু জানতে চাই, আমি জানতে চাইতেছি যে গাছ তো লাগামু কিন্তু এই গাছগুলোর রক্ষণাবেক্ষণ কেমনে করবো আর এই গাছের যে চাষের কৌশল এইটাই বা কেমনে করবো এই বিষয়ে একটু বলেন।
6: চাষের কৌশল আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এই খেজুর গাছের যে মাটি সবসময় এটার জন্য দোয়াশ মাটি লাগে এবং শুষ্ক জলবায়ু লাগে এবং বৃষ্টি বর্ষাকাল এইটা এরা সহ্য করতে পারে না। কোনো জমি যদি নিচু হয় সেক্ষেত্রে ওই নিচু জমিতে খেজুর গাছ লাগানো যাবে না, এরা জলাবদ্ধ পানি এরা সহ্য করতে পারে না। আবার যেখানে শুষ্ক আছে সেই অঞ্চলে গাছের মধ্যে সেচের ব্যবস্থা করতে হবে, সেচ মাঝে মাঝে সেচ দিতে হবে এবং অতিরিক্ত সেচ দেওয়া যাবে না। সার এবং গাছের যে পুষ্টি এটা ঠিকমতো মাটি পরীক্ষা করে সেই অনুযায়ী সারগুলো দিতে হবে। নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম সারটা খুবই গুরুত্বপূর্ণ এই খেজুর গাছের জন্য, এটা সময় মতো দিতে হবে এবং গাছ প্রতি 200 গ্রাম ইউরিয়া, 300 গ্রাম টিএসপি এবং 300 গ্রাম এমওপি সার ব্যবহার করতে হবে। আর অন্যান্য যেমন জৈব সার যেটা প্রতিটা গাছের ক্ষেত্রে 15-20 কেজি জৈব সার আমরা প্রতিটি গাছে ব্যবহার করবো
0: এবং এটা প্রতি বছর ব্যবহার করতে হবে। আপনি অনেক সুন্দরভাবে আমাদের এই যে খেজুর গাছের পরিবেশ বান্ধব খেজুর গাছ আবাদে মাটি এবং সারের ব্যবহার নিয়ে আপনি আলোচনা করলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই আসরে আসার।
6: আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।
0: তাহলে আমরা একটা গান শুনি কি বলো? হ্যাঁ, আমার মেহমান আসছে, যখন একটা গান শোনাই দিই।
4: হ্যাঁ, শোনাও, গান শুনি।

0: কেমন শুনলা?
1: খুব সুন্দর।
0: বেলে দোয়াশ মাটিতে বেলে দোয়াশ মাটিটা হইতাছে আমাদের জন্য অনেক চাষের জন্য অনেক ভালো, তাই না? এখন এই যে সম্ভাবনাময় দানাদার শস্য সরগমের চাষ পদ্ধতি, এইটা নিয়ে একটু আলোচনা শুনি, কি বলো? ডক্টর কৃষ্ণা রানী দাস, উপপরিচালক পাট উৎপাদন এবং বাজারজাতকরণ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকা, উনি আলোচনা করবেন সম্ভাবনাময় দানাদার শস্য সরগমের চাষ পদ্ধতি নিয়ে। আমরা শুনি, তারপর আলোচনা করি।
2: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আজ আমরা সম্ভাবনাময় দানাদার শস্য সরগমের চাষ পদ্ধতি নিয়ে আলোচনা করব। আর এই বিষয়ে বলার জন্য আমাদের আসরে উপস্থিত রয়েছেন ডক্টর কৃষ্ণা রানী দাস, উপপরিচালক ক্রসউইং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকা। সাথে রয়েছে মুখলেসুর রহমান সরকার। আমরা সম্ভাবনাময় দানাদার শস্য সরগম, এ বিষয়ে যদি আপনি আমাদেরকে প্রথমে কিছু বলেন।
3: সরগম কিন্তু আমাদের দেশে অনেকদিন থেকেই স্বল্প পরিসরে চাষ হয়ে আসছে, কিন্তু গ্রামাঞ্চলে এই সরগমটা অন্য একটা নামে পরিচিত, সেটা হচ্ছে জোয়ার। এবং এটা আমাদের সাধারণত মানুষের খাদ্য হিসেবে এবং পশু পাখির খাদ্য হিসেবে পৃথিবীব্যাপী এটা সমাদৃত। এবং দানাদার ফসল হিসেবে এটা কিন্তু আমাদের ধান গম এগুলার খুব ভালো একটা বিকল্প উৎস হতে পারে। এবং এর আরেকটা উপকারিতা আছে, এটা কিন্তু খরাপ্রবণ এলাকার জন্য চাষ করা যায়, যার কারণে আমরা জানি আমাদের উত্তরবঙ্গের একটা বিশাল এরিয়া কিন্তু আস্তে আস্তে খরাপ্রবণ এরিয়ার দিকে চলে যাচ্ছে। কাজেই সেসব এলাকায় সরগম চাষের কিন্তু আমাদের ব্যাপক সম্ভাবনা রয়েছে।
2: সরগমের ব্যবহার কি এবং এতে কি কি পুষ্টি উপাদান পাওয়া যায়?
3: সরগম কিন্তু আমরা বিভিন্নভাবে ব্যবহার করতে পারি, যেমন এটা ভাতের বিকল্প হিসেবে, সরগম থেকে ভাত হিসেবেও কিন্তু রান্না করা যায়। প্লাস এটা থেকে যে আটা হয় সেখান থেকে আমরা বিস্কিট, কুকিজ, বেক বিনস এগুলো তৈরি করতে পারি। আবার পপকর্নের মতো সরগম থেকে আমরা কিন্তু পপ সরগম তৈরি করতে পারি। এছাড়া মোয়া, নাড়ু, পায়েস এবং এছাড়া বিভিন্ন ধরনের খাবার তৈরি হয়। এবং সরগমে কিন্তু প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট আছে, মানে স্বেচ্ছা সমৃদ্ধ খাবার। এবং এখন যেটা আমরা আঁশের কথা বলি, এটাও প্রচুর পরিমাণে আছে, 11% এতে প্রোটিন আছে। এবং এছাড়া

0: অন্য কোনো ফসল আমরা করতে পারি না, সেখানে চাইলেই কিন্তু আমরা সে ধরনের জমিতে সরগম করতে পারি। এর জন্য সাধারণত আমরা মাঝারি উঁচু কিংবা অন্য টাইপের মাঝারি জমি যেটা আছে সেটাও নির্বাচন করতে পারি। আবার হচ্ছে অগভীর কাদা মাটি যেখানে, সেই জমিতেও কিন্তু আমরা সরগম করতে পারি।
1: সরগম কখন এবং কিভাবে বীজ বপন করতে হবে,
0: এটার একটা সুবিধা আছে, এটা কিন্তু রবি খরিফ উভয় মৌসুমেই চাষ করা যায়। রবি মৌসুমে যদি আমরা চাষ করি তাহলে আমাদের 15 অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে চাষ করতে হবে, এবং খরিফ মৌসুমে করলে 15 এপ্রিল থেকে মে মাস হচ্ছে বীজ বপনের উপযুক্ত সময়। তবে বীজ বপনের আগে আমরা সব ফসলের ক্ষেত্রেই বলি, সেটা হচ্ছে আমাদের যে বিশোধনকারী রাসায়নিক পদার্থ আছে সেটা দিয়ে আমাদের প্রতি গ্রাম প্রতি কেজি বীজে 3 গ্রাম হারে মিশে বিশোধন করে নিতে হবে। এরপরে আমরা সারিতে কিংবা ছিটিয়ে যে কোনোভাবেই কিন্তু বীজ বপন করতে পারি। সাধারণত দেখা যায় যে হেক্টর প্রতি 30 থেকে 35 কেজি বীজ আমাদের দরকার হয়।
1: কি কি সার ব্যবহার করতে হবে এবং কি পরিমাণ সার ব্যবহার করব এবং এটা কিভাবে ব্যবহার করব?
0: আসলে সব ফসলেই সারের ব্যবহার করতে হয়। যদি আমরা ভালো ফলন পেতে চাই তাহলে সরগমের জন্য আমাদের সার ব্যবহার করতে হবে। সাধারণত আমরা বিঘাপতি 17 কেজি ইউরিয়া, 27 কেজি TSP এবং 10 কেজি MOP সার ব্যবহার করব। যদি দেখা আমরা শেষ সহ চাষ করি সেক্ষেত্রে আমরা যেটা করব, অর্ধেক ইউরিয়া এবং বাকি TSP এবং MOP একসাথে আমরা শেষ চাষের সময় প্রয়োগ করে দেব। আর যদি আমাদের সেচের সুবিধা না থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা সব সারই একসাথে দিয়ে দেব। আর যদি আমাদের মনে হয় যে জমিতে গন্ধক সারের অভাব আছে তাহলে বিঘাপতি আমরা 32 কেজি জিপসাম সার এবং 1 থেকে 1.5 টন গোবর সার আমরা প্রয়োগ করব।
1: এর পরিচর্যা আমরা কিভাবে করতে পারি?
0: আচ্ছা, সার এবং বীজ বপন আমরা বললাম, এছাড়াও আসলে আরও কিছু পরিচর্যার দরকার হয় যে কোনো ফসলের ক্ষেত্রেই। তবে সরগম চাষে কিন্তু খুব বেশি অন্য পরিচর্যার দরকার হয় না, যেমন এতে সেচ তেমন প্রয়োজন হয় না। তবে যদি আমরা বেশি ফলন পেতে চাই সেক্ষেত্রে তো অবশ্যই আমাদেরকে সেচ দিতে হবে। সেক্ষেত্রে 25 থেকে 30 দিন পর আমরা প্রথম সেচ এবং দ্বিতীয় সেচটা দিব বীজ বপনের 50 থেকে 60 দিন পর। এরপরে যেটা করতে হবে যে আমাদের আগাছা মুক্ত রাখতে হবে জমি, যেহেতু কোনো গাছই আগাছার সাথে প্রতিযোগিতা করে টিকে থাকতে পারে না। আরেকটা বিষয় সুবিধা যেটা, সরগমে কিন্তু রোগ পোকামাকড় অনেক কম হয় অন্য ফসলের তুলনায়। সেক্ষেত্রে যদি কোনো কারণে পোকামাকড় দ্বারা আক্রান্ত হয়েও যায় আমরা জৈব দমনের ব্যবস্থা নিব। যদি অ্যানথ্রাকনোজ জাতীয় রোগ হয় তাহলে আমরা কার্বনডাইজিম গ্রুপের ছত্রাকনাশক এটা অনুমোদিত মাত্রায় ব্যবহার করব।
1: আমরা এই ফসল আমরা কখন সংগ্রহ করতে পারি?
0: আচ্ছা, এটা হচ্ছে বপনের 95 থেকে 110 দিন পরে গাছের পাতা যখন কিছুটা হলুদ বর্ণ ধারণ করে তখন কিন্তু এই ফসলটা কাটার উপযুক্ত হয়। এবং অন্যান্য দানাদার ফসলের মতোও আমরা এটা করব কি, বীজটা দাঁতের নিচে দিয়ে আমরা একটু টেস্ট করে দেখব, যদি কট করে শব্দ হয় তখন আমরা বুঝব এটা কাটার উপযুক্ত সময় হয়ে গেছে। এবং ফসল যখন পেকে যাবে আমরা দিনের প্রথম ভাগেই ফসলটা সংগ্রহ করে নিব। এরপর 2-3 দিন শুকানোর পরে মাড়াই করে ভালো করে শুকিয়ে আমরা হচ্ছে করব, ওই ঠান্ডা করে 3 ড্রাম অথবা মোটা পলিথিন ব্যাগে এটা সংরক্ষণ করব। এবং ফলন দেখা যাচ্ছে যে আমাদের বিঘাপতি কিন্তু 80 থেকে 100 কেজি ফলন পাওয়া যায়।
1: কৃষিজীবী ভাই বোনেরা, এতক্ষণ আপনারা সম্ভাবনাময় দানাদার শস্য সরগম এর চাষ পদ্ধতি এবং বিস্তারিত বিষয় নিশ্চয় জেনেছেন, এবং আমরা আশা করি আজকের এই আলোচনা থেকে আপনারা অনেক উপকৃত হবেন।

0: আমার যে কি খুশি লাগতাছে, বিয়ার পরে এই প্রথম মামা আমাগো বাড়িতে আইবেন।
1: খুশি কি তোমার একলা? আমারও লাগতাছে। মামা এখনো আইতেছে না কেন?
0: ওই তো কইতে কইতে মামা আইয়া পড়ছেন।
2: এই যে, কেমন আছো তোমরা?
1: আমরা ভালো আছি।
0: হ্যাঁ মামা।
1: আপনি কেমন আছেন মামা?
2: ভালো আছি।
0: আপনার আইতে কোনো অসুবিধা হয় নাই তো মামা?
2: না না, আমি তো ভাবতেই পারিনি গ্রামে এত সুন্দর পাকা রাস্তা হয়ে গেছে।
1: এই কয়েক বছরে গ্রামের ব্যাপক পথ পাকা হয়ে গেছে।
0: মামা, আপনি এত কি নিয়ে আইছেন?
2: তেমন কিছু নয়।
1: এত কাঁচা পেঁপে শহর থেকে আনছেন?
2: না না, আসার পথে গঞ্জের হাটে দেখলাম টাটকা কাঁচা পেঁপে, পাকা পেঁপে, অন্যান্য ফলের সাথে পেঁপেও বেশি করে নিয়ে এলাম।
0: মামা, এত পেঁপে কেয়াডায় খাইবো?
2: তোমরা খাবে, তোমাদের আত্মীয় স্বজনকেও দিবে।
1: এত কিছু থাকতে পেঁপে?
2: হ্যাঁ, পেঁপে, কাঁচা পেঁপে অসাধারণ পুষ্টিগুণের কারণে বিশ্বব্যাপী বেশ জনপ্রিয়। কাঁচা পেঁপে হৃদরোগ প্রতিরোধ করে। সকালে কাঁচা পেঁপের সালাদ কিংবা ভর্তা করে খেলে শরীরে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণে থাকে, ফলে হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোকের ঝুঁকি অনেক কমে যায়।
1: কি কোন মামা,
2: কাঁচা পেঁপেতে রয়েছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফাইবার বা আঁশ,

0: পটাশিয়াম, ভিটামিন এ, সি, বি এবং প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট।
1: এই সব কথা তো আগে আমাকে কেউ কয় নাই মামা।
0: কাঁচা পেঁপে কৃমিনাশক হিসেবেও কাজ করে। পেটে অতিরিক্ত কৃমি সংক্রমণ দেখা দিলে কাঁচা পেঁপের রস এক চামচ মধু মিশিয়ে সকালে খালি পেটে খেলে আর কৃমি থাকবে না। শিশুদের জন্য এটা খুব উপকারী।
2: আমার পোলা পানের তো সারা বছরই কৃমি লাগিয়া থাকে।
0: শুধু তাই নয়, কাঁচা পেঁপে ত্বকের ভীষণ উপকারী। আমাদের সমাজে নিম্নবিত্ত পরিবার পুষ্টিকর খাবার কম খান, ফলে তাদের শরীরে রোগবালাইও দেখা দেয়, যেমন চোখে কম দেখা। প্রতিদিন কাঁচা পেঁপে খেলে চোখের জ্যোতি বাড়ে।
1: কন মামা কন, আমরা শুনতাছি।
2: হ্যাঁ হ্যাঁ,
0: কাঁচা পেঁপে ওজন নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এতে যথেষ্ট আঁশ ও ফাইবার রয়েছে, সে কারণে মেদ কমানোর বিশেষ উপাদানও রয়েছে। তোমরা প্রতিদিন খাদ্য তালিকায় কাঁচা পেঁপে অবশ্যই রাখবে।
2: নিশ্চয়ই রাখবো মামা।
0: শুধু কাঁচা পেঁপে নয়, বিশ্বের জনপ্রিয় ফলগুলোর মধ্যে পাকা পেঁপেও অন্যতম। এতে প্রাকৃতিক ফাইবার হিসেবে পুষ্টি, ভিটামিন, পটাশিয়াম রয়েছে। পাকা পেঁপে খেলে ডায়াবেটিক, হৃদরোগ প্রতিরোধ করে।
1: পাকা পেঁপেরও এত গুণ!
0: প্রতিদিন তিনবার পাকা পেঁপে খেলে চোখের বয়সজনিত ঝুঁকি অনেকাংশে কমে যায়।
2: তার মানে কাঁচা পেঁপের সাথে পাকা পেঁপেরও অনেক গুণ।
0: ঠিক বলেছ, পাকা পেঁপে হজমে সহায়তা করে, খাবারের রুচি বাড়ায়, বিভিন্ন রোগ প্রতিরোধ করে, কোলেস্টেরল সহ ক্যান্সারের ঝুঁকি কমায়। চুল ও ত্বকের জন্য পাকা পেঁপে দারুণ উপকারী।
1: মামা, এতদিন আমরা জানি না বইলা এই কাঁচা পেঁপে পাকা পেঁপে খাওয়ানোর অভ্যাস গইরা তুলি নাই।
0: এখন থেকে প্রতিবেলায় অন্যান্য সবজির সাথে কাঁচা পেঁপে অবশ্যই রাখবে। মনে রাখবে, পেঁপে বাড়ির আশেপাশে পতিত জমিতে সহজেই লাগানো যায়, ফলে জমি খালি থাকবে না। পেঁপে গাছ লাগিয়ে নিজেরা খেতে পারবে, প্রতিবেশীদেরও দিতে পারবে।
2: আজ থেকে রোজ পাকা পেঁপে খামো আর শরীর সুস্থ রাখো।
0: হ্যাঁ।

0: আচ্ছা, নাটিকাটা কেমন শুনলা কও তো একটু?
1: খুব ভালো শুনলাম।
0: তাহলে আলোচনা
2: স্বর্গের সাথে পেয়ারা কি
0: সেইটাই আর কি। তবে পেঁপে কিন্তু অনেক মানে
3: অনেক উপকার, কথায় আছে না, বেশি করে পেঁপে খাও বাড়ি থেকে বুদ্ধি থাকাও, তার মানে কি অসুখ বিসুখ হইব না, পেঁপে খুব ভালো খাওয়া।
0: পাকা পেঁপেও যেমন সুন্দর, আর
3: কাঁচাটাও
0: রান্না করে খাইতেও, কিন্তু
3: রান্না করে খাইবা কাঁচা খাইবা,
0: আর সবচেয়ে কি অল্প জায়গায় হ্যাঁ তোমার কম খরচে একটা সুন্দর পেঁপে গাছ যদি হয় তাহলে কিন্তু অনেক ফলন হয়,
4: একটা গাছ থেকে মেলা পেঁপের ফলন হয়।
0: অনেক সময় তোমাদের বাড়িতে যখন ধর অনেক সময় দেখে না কিছু নাই,
4: সবজি নাই,
0: সবজি নাই, তখন একটা পেঁপে নিয়ে রান্না করে কিন্তু এক বাগের তরকারি দিয়ে কিন্তু ভাত খাওয়া যায়, তাই না? ঠিক আছে, আমরা অনেক বিষয় তো আলোচনা করলাম, এখন কি করবা? ঠিক আছে, তাহলে চলো, তার আগে একটু জানাই দেই, এতক্ষণ আপনারা শুনলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান সোনালী ফসল, আর এই অনুষ্ঠানটা প্রযোজনা করেছেন রনিয়া সুলতানা। তাহলে চলো সবাই একসাথেই যাই,
3: চলো একসাথে
2: চলো যাই।

0: দিলরুবা নামের কণ্ঠে নজরুল সঙ্গীত শুনলেন।
1: বাংলাদেশ বেতার, ঢাকা। এখন আবু বকর সিদ্দিকের কথা ও সুরে সমবেত কণ্ঠে শুনবেন ফ্যামিলি গার্ডেন গান।

0: বাংলাদেশ বেতার রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা, ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুরে 35.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল নারায়ণগঞ্জে, নারায়ণগঞ্জ, সিলেট ও সন্দ্বীপে 24.5 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 83%, সন্ধে 6টায় 83%। আগামীকাল ঢাকায় সূর্য উদয় হবে 5:15, অস্ত যাবে 6:50। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: This is Bangladesh Weather giving you the weather report read by Shamima Nasreen. Dhaka Met Office Focus for daily rain reports valid till 1 AM says that there are chances of rain or thundershower accompanied by temporary south or southeasterly gusts squalls at the velocity of 35-60 km/h over the regions of Dhaka, Faridpur, Kushtia, Jashur, Khulna, Borishal, Patuakhali, Noakhali, Kumilla, Chattogram, Cox's Bazar and Sylhet. River ports of these areas have been advised to hoist caution signal number 1. I repeat, caution signal number 1. Now focus for the entire country valid till 6 PM tomorrow. Light to moderate rain or thundershower accompanied by temporary gusts or squalls including lightning flash may be expected over more places of Chattogram and Sylhet divisions and also over some places of Rangpur, Rajshahi, Mymensingh, Khulna and Borishal divisions. Besides this, moderate type of heavy to very heavy shower is expected over some places of the country. Day temperature may be increased slightly and night temperature is likely to remain nearly unchanged over the whole country. Today, the highest temperature of the country was 35.5 degrees Celsius in Sweatpur and the lowest was 24.5 degrees Celsius in Narayanganj, Sylhet and Sandeep. Today, the temperature of Dhaka was recorded maximum 33 degrees Celsius and minimum 27 degrees Celsius. Humidity recorded in air at 9 a.m. was 83% and at 6 p.m. was 83%. The sun rises over Dhaka tomorrow at 5:15 a.m. and the sun sets at 6:50 p.m. And that is enough for weather report for this time.
0: অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো। বাংলাদেশ বেতার ঢাকা।

বাংলাদেশ বেতার ঢাকা পরবর্তী সময়ে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি জানিয়ে দিচ্ছি। সন্ধে সাতটা বেজে পাঁচ মিনিটে কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে সাতটা বেজে তিরিশ মিনিটে। রাত আটটা বেজে দশ মিনিটে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত নটা বেজে পাঁচ মিনিটে শুনবেন বেতার ম্যাগাজিন উত্তরণ, নাটক দেনা পাওনা শুনবেন রাত দশটায়। কাহিনী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বেতার নাট্যরূপ আরিফুল হক, প্রযোজনা মোহাম্মদ মোজাক্কের। এবারে এফএম এর অনুষ্ঠান। এফএম বিরানব্বই মেগাহার্জে সন্ধে সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান, পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি শুনবেন।

স্বাভাবিক পানি পান করুন, ধীরে ধীরে পান করুন। ঠান্ডা পানি পান থেকে পরিহার করুন, বরফ পানি পুরোপুরি পরিহার করুন। যখন বাইরের তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে তখন ঘরে চলে আসুন বা ছায়ায় অবস্থান করুন। ঠান্ডা পানি পান করবেন না, স্বাভাবিক তাপের পানি পান করুন বা ঈষৎ গরম পানি এবং ধীরে ধীরে পান করুন। এই গরমে অল্প অল্প করে বারে বারে স্বাভাবিক পানি পান করুন, জুস বা এই জাতীয় পানীয় পরিহার করুন। স্বাভাবিক শরবত, ডাব বা লবণ পানির শরবত পান করতে পারেন। প্রচণ্ড গরমে বা যদি আপনি খুবই ক্লান্ত থাকেন তবে ভুলেও বরফ মিশ্রিত পানি বা ফ্রিজের পানি পান করবেন না। যদিও ওই সময় ঠান্ডা পানি খুব ভালো লাগে, এটা শরীরে প্রশান্তি ভাব এনে দেয়, কিন্তু এতে হঠাৎ দুর্ঘটনা ঘটতে পারে। প্রচণ্ড এই গরমে দিনের বেলায় যথাসম্ভব বাইরে বের হওয়া থেকে বিরত থাকুন, রোদ এড়িয়ে চলুন। বাইরে বের হলে ছাতা, টুপি, ক্যাপ বা কাপড় দিয়ে মাথা যথাসম্ভব ঢেকে রাখুন। হালকা রঙের ঢিলে ঢালা এবং সম্ভব হলে সুতি জামা পরিহার করুন।

অসাবধানতাই অগ্নিকাণ্ডের প্রধান কারণ, তাই আগুনের ব্যবহারে সতর্ক হন। অগ্নিকাণ্ডের ভয়াবহতা থেকে রক্ষা পেতে অগ্নি সচেতন হন এবং আগুন প্রতিরোধ ব্যবস্থা জোরদার করুন। রান্না শেষে চুলার আগুন নিভিয়ে ফেলুন। আগুন সাবধান থাকুন। হাতের কাছে দু বালতি পানি ও এক বালতি বালি রাখুন।

বাংলাদেশ বেতার ঢাকা, এখন থেকে কিছুক্ষণের মধ্যে শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধ্যে

পরীক্ষা। এবার দেশের সব শিক্ষার্থী প্রশ্নপত্রে পরীক্ষিত হবে। আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড জানিয়েছে, পুরুর 30 মিনিট আগে অবশ্যই পরীক্ষার কক্ষে পরীক্ষার্থীদের আসন গ্রহণ করতে হবে। 9টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এবার HSC ও সমমান পরীক্ষায় মোট 12,70,583 শিক্ষার্থী অংশ নিচ্ছেন। মোট কেন্দ্রের সংখ্যা 2,697। লিখিত পরীক্ষা চলবে 8ই আগস্ট পর্যন্ত এবং ব্যবহারিক পরীক্ষা শেষ হবে 15ই আগস্ট। পরীক্ষা কেন্দ্রগুলোতে প্রথমবারের মতো CCTV ক্যামেরা স্থাপন করা হয়েছে। নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ উদযাপিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 105তম প্রতিষ্ঠা বার্ষিকী। ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসের এবারের প্রতিপাদ্য হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধার ও উচ্চশিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দেন। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নিজস্ব মিডিয়া প্রান্তিক কণ্ঠস্বরের উদ্বোধনী অনুষ্ঠান আজ রাজধানীর খিলগাঁও আনসার সদর দফতরে আয়োজন করা হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন এতে প্রধান অতিথি ছিলেন। এ সময় মন্ত্রী বলেন, বর্তমান যুগে হাজার মাইলের সীমান্ত পাহারার চেয়েও সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, যুদ্ধ ও নিরাপত্তা প্রতিরক্ষা শুধুমাত্র সীমান্তের বিষয় নয়, আধুনিক ব্যবস্থাপনায় তথ্য ব্যবস্থাপনাও গুরুত্বপূর্ণ। এ সময় সড়ক পরিবহন ও

0: যে প্রতিনিধি দল বাড়ির বিভিন্ন গবেষণাগার ও গবেষণা মাঠ পরিদর্শন করে পরিচালিত গবেষণা কার্যক্রমের প্রশংসা ও সন্তোষ প্রকাশ করেন। গাজীপুরের শ্রীপুরে কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উফশি রোপা আমন, হাইব্রিড মরিচ, গ্রীষ্মকালীন শাকসবজির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আজ আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপজেলার 3,000 ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে এসব কৃষি উপকরণ প্রদান করেন। আত্মকর্মসংস্থান ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে রাজবাড়িতে পেশাজীবীদের 10 দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আজ শেষ হয়েছে। উপলক্ষে সদর উপজেলার সমাজসেবা কার্যালয়ে সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সদর উপজেলার 30 জন প্রশিক্ষণার্থীর মধ্যে নগদ অর্থ ও সনদপত্র প্রদান করা হয়। এ সময় জেলা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। নরসিংদীতে 3 দিনব্যাপী জাতীয় ফল মেলা আজ জেলা সদরে শুরু হয়েছে। জেলা প্রশাসক প্রধান অতিথি হিসেবে মেলায় উদ্বোধন করেন। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। কাঁঠাল, আম, জাম, লটকন সহ দেশীয় বিভিন্ন জাতের ফল মেলায় প্রদর্শন করা হচ্ছে। এছাড়া ফল চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং বছর জুড়ে ফল সংরক্ষণের বিভিন্ন কলাকৌশল সম্পর্কে ফল চাষীদের ধারণা দেওয়া হয়। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের আয়োজনে 5 দিনব্যাপী বৃক্ষমেলা আজ সদর ঈদগাহে শুরু হয়েছে। স্থানীয় সংসদ সদস্য জালাল উদ্দিন প্রধান অতিথি হিসেবে এই মেলার উদ্বোধন করেন। বৃক্ষ শুধু রোপণ নয়, যত্ন নিয়ে বাঁচাতে হয়, এই স্লোগানে মেলায় বিভিন্ন নার্সারি মালিকদের 22টি স্টল অংশ নিয়েছে। আগামী 24 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। সকাল 9টায় বাতাসের আর্দ্রতা ছিল 83% এবং সন্ধ্যে 6টায় 63%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় 5:15 এবং সূর্যাস্ত সন্ধ্যে 6:50। স্থানীয় সংবাদ শেষ হল। এরপর আমাদের খেলাধুলার খবর, প্রচারিত হবে রাত 8:05।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। প্রিয় শ্রোতা, আজ শুনবেন শহর ও গ্রামের নারীদের জন্য তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান প্রত্যয়ী নারী।
2: প্রিয় শ্রোতা, আষাঢ় শ্রাবণ এই দু মাস বর্ষা ঋতু। বর্ষা এক অন্য রকম ঋতু, আর আষাঢ় ও শ্রাবণ মাসে কখনো আকাশে কালো মেঘ, কখনো বৃষ্টির ঝমঝম শব্দ। এমন সময় চারপাশ স্নিগ্ধ সবুজ সাজে সেজে ওঠে, নদ নদী খাল বিল পানিতে ভরে টইটুম্বুর। এ সময় কৃষকেরা কৃষিকাজে ব্যস্ত সময় পার করে। বর্ষা আমাদের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে শেখায়। আমরা বর্ষা যেমন উপভোগ করব, তেমনি এ সময় সচেতন থাকব, এমনই প্রত্যাশা। হ্যাঁ প্রিয় শ্রোতা, সবাইকে বর্ষা ঋতুর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি শহর ও গ্রামের নারীদের জন্য তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান প্রত্যয়ী নারী। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলে যাই মূল পরিবেশ শোনায়। বায়োগ্যাস। বায়োগ্যাস হল গোবর, রান্নাঘরের বর্জ্য ও অন্যান্য জৈব পদার্থ থেকে তৈরি একটি পরিচ্ছন্ন জ্বালানি। গৃহস্থালীর বিভিন্ন কাজে এর ব্যবহার করা যায়। বায়োগ্যাস ব্যবহারে অর্থ সাশ্রয় হয়, পরিবেশ ভালো থাকে এবং গ্রামীণ পরিবারের জন্য এটি একটি উপকারী জ্বালানি। এখন শুনবেন গৃহস্থালীর কাজে বায়োগ্যাস।

0: অস্ত্রের ব্যবহার বিষয়ে বলছেন মুশফিকা সুলতানা, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট।
1: বিভিন্ন পচনশীল জৈব পদার্থ বা জীবজ বর্জ্য পদার্থ যেমন গোবর, হাঁস মুরগির বিষ্ঠা, মলমূত্র, গৃহস্থালের যে বর্জ্য, সেগুলি বাতাসের অনুপস্থিতিতে পচনের ফলে যে গ্যাসটা তৈরি হয় সেটাই বায়োগ্যাস। বায়োগ্যাসের শতকরা 60-70% মিথেন, অন্যান্য উপাদানগুলি খুবই কম পরিমাণে থাকে, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন আর অক্সিজেন। জ্বালানি গবেষকরা বলেছেন বায়ো প্ল্যান্টের মাধ্যমে এই মানব বিষ্ঠা, মোরগ মুরগির বিষ্ঠা, জৈব আবর্জনা এবং গোবর থেকে বায়োগ্যাস উৎপাদন সম্ভব। পৃথিবীর অনেক দেশেই এই জাতীয় পদার্থ থেকে সহজে বায়োগ্যাস উৎপাদন করে কলকারখানা এবং গৃহস্থালী কাজে খুবই সহজভাবে ব্যবহৃত হচ্ছে। প্রথমত আমাদের জানতে হবে এই বায়ো প্ল্যান্টটা কি। বাংলাদেশের বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ 3 ঘনমিটার বায়োগ্যাস উৎপাদনক্ষম প্ল্যান্ট তৈরি করেছেন। স্থির বায়োগ্যাস প্ল্যান্টের 3টি অংশ রয়েছে, প্রথমত ডাইজেস্টার, হাইড্রোলিক চেম্বার এবং ইনলেট ট্যাঙ্ক ডাইজেস্টার। এটি 250 সেন্টিমিটার ব্যাস এবং 220 সেন্টিমিটার গভীরতা বিশিষ্ট একটি কুয়া বিশেষ। এর তলদেশে অর্ধাকৃতি এবং পুরো ইট বেছে ঢালাই করা থাকে। এর উপরের দিকে পাইপ থাকে। এই অংশ মাটির তলে অবস্থিত ডাইজেস্টারের সাথে এক পাশে আয়তাকার হাইড্রোলিক চেম্বার থাকে, আর এই হাইড্রোলিক চেম্বারটা 2টি চেম্বারে বিভক্ত থাকে। এর উপরের এক অংশ আউটলেটে থাকে। ইনলেট ট্যাঙ্ক ভূমির উপর থাকে, আর ইনলেট ট্যাঙ্কের মধ্যেই আমাদের কাঁচামাল দেওয়া হয়। কাঁচামাল প্ল্যান্টে ভর্তি না হলে পানি দেওয়া হয়। এই ক্ষেত্রে যদি আমরা গোবর ব্যবহার করে থাকি তাহলে গোবর আর পানির পরিমাণ সমানুপাতিক হবে, আর হাঁস মুরগির বিষ্ঠা আর পানি যদি ব্যবহার করি তাহলে 3 গুণ পানি আমাদের বেশি দিতে হবে। ডাইজেস্টারে পচন প্রক্রিয়ায় গ্যাস উৎপাদিত হয় এবং তা হাইড্রোলিক চেম্বার দিয়ে সহজেই বের হয়ে আসে। প্রথমত 1.27 PVC অথবা 2.5 সেন্টিমিটার GI পাইপ লাইনে এই প্ল্যান্টে যুক্ত করে চুলা, হ্যাজাক লাইট, জেনারেটর সংযোগ করতে হয়। পাইপের এক মাথায় একটি প্লাস্টিক পাইপের সাহায্যে প্ল্যান্টে সরবরাহ লাইনে এবং অন্য মাথাটি ঠিক চুলা, হ্যাজাক লাইট অথবা জেনারেটরের সাথে টিয়ের সাহায্যে যুক্ত করে দিতে হয়। এই বায়োগ্যাস আমাদের প্রচুর পরিমাণে বিভিন্ন রকমের গুরুত্ব বহন করে আসছে। গৃহস্থালী রান্নাবান্না, ম্যান্ডেল বাতি জ্বালানো ছাড়াও বায়োগ্যাস দিয়ে জেনারেটরের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করে বালি, ফ্যান, ফ্রিজ, টিভি সহ অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জামাদি চালানো সম্ভব। গবেষকরা বলেছেন 7-8 সদস্য বিশিষ্ট পরিবারের জন্য 5-6 মাঝারি আকারের গরুর প্রতিদিন যে গোবরটা হয় সেটা 105 ঘনফুট গ্যাস উৎপাদন করতে সম্ভব, যা দিয়ে 3 বেলা রান্নাবান্না সহ একটি ম্যান্ডেল বাতি সহজেই জ্বালানো যাবে। এছাড়াও হাঁস মুরগি, ছাগল, ভেড়া ইত্যাদির মলমূত্র থেকে এবং আবর্জনা কচুরিপানা জলজ উদ্ভিদ থেকেও উল্লেখযোগ্য পরিমাণে বায়োগ্যাস পাওয়া সম্ভব। শুধু তাই নয়, গ্যাস হিসাবে ব্যবহারের পর এই যে অবশিষ্টাংশ তা জমির একটি উৎকৃষ্ট মানে জৈব সার হিসেবে ব্যবহার করা সম্ভব। তাই প্রতিটি পরিবারকে বায়োগ্যাস প্ল্যান্টের সাথে যুক্ত করতে পারলে জ্বালানি সংকট যেমনি দূর হবে, তেমনি লাকড়ি বা কাঠখোড়া পুড়িয়ে যে স্বাস্থ্যকর পরিবেশ আমাদের দূষিত করে সেটাও আমাদের ভালো করার সম্ভাবনা রয়েছে, এবং অবশ্যই তার সাথে উন্নত গ্রামীণ জীবনযাত্রা নিশ্চিত করা সম্ভব।
0: কাগজি লেবু একটি লাভজনক ও জনপ্রিয় ফলের ফসল। এর চাষ করলে কম খরচে ভালো আয় করা সম্ভব। কাগজি লেবুর চাহিদা সারা বছর থাকে, তাই বাজারে এর মূল্যও ভালো পাওয়া যায়। এখন শুনবেন স্বাস্থ্য সুরক্ষায় কাগজি লেবু এবং এর চাষাবাদ কৌশল এ বিষয়ে, বলছেন কৃষিবিদ শাকিল আরভিন ঝুমো, উপপরিচালক ফসল উইং, খামারবাড়ি, ঢাকা।
2: কাগজি লেবু একটি অত্যন্ত পুষ্টিকর ও ঔষধি গুণ সম্পন্ন ফল। এটি সারা বছরই কম বেশি পাওয়া যায়। কাগজি লেবুতে প্রচুর পরিমাণ ভিটামিন সি, ক্যালসিয়াম, পটাশিয়াম এবং বিভিন্ন খনিজ উপাদান রয়েছে, যা শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। নিয়মিত কাগজি লেবু খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এটি সর্দি, কাশি, জ্বর এবং বিভিন্ন সংক্রমণ থেকে শরীরকে রক্ষা করতে সহায়তা করে। গরমের সময় লেবুর শরবত শরীরের পানির ঘাটতি পূরণ করে এবং ক্লান্তি দূর করে। প্রতিদিন পরিমিত পরিমাণ কাগজি লেবু খাওয়ার অভ্যাস করলে পরিবারের সদস্যরা সুস্থ থাকতে পারেন। তাই প্রত্যেক পরিবারের বাড়ির আঙিনায় অন্তত একটি কাগজি লেবুর গাছ লাগানো উচিত। কাগজি লেবু বাংলাদেশের প্রায় সব এলাকায় চাষ করা যায়, তবে উঁচু বা মাঝারি উঁচু জমি যেখানে পানি জমে না সেখানে গাছ ভালো জন্মায়। দোআঁশ বা বেলে দোআঁশ মাটি কাগজি লেবু চাষের জন্য সবচেয়ে ভালো। লেবু গাছ এমন জায়গায় লাগাতে হবে যেখানে প্রতিদিন অন্তত 6 থেকে 8 ঘন্টা সূর্যের আলো পড়ে। বর্ষাকালে সাধারণত চারা রোপণের জন্য উপযুক্ত সময়, তবে সেচের ব্যবস্থা থাকলে বছরের অন্য সময়েও চারা লাগানো যায়। চারা লাগানোর আগে গর্ত করতে হবে। গর্তে পচা গোবর, জৈব সার এবং প্রয়োজনীয় রাসায়নিক সার মিশিয়ে কিছুদিন রেখে তারপর চারা লাগাতে হবে। ভালো মানের এবং রোগমুক্ত কলমের চারা ব্যবহার করলে দ্রুত ফল পাওয়া যায়। ভালো ফলন পেতে কাগজি লেবুর গাছে নিয়মিত পরিচর্যা করতে হবে। গাছের গুড়ায় সবসময় আগাছামুক্ত রাখতে হবে, প্রয়োজন অনুযায়ী সেচ দিতে হবে, তবে গাছের গুড়ায় যেন পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। বছরে কয়েকবার জৈব সার, গোবর এবং প্রয়োজন অনুযায়ী ইউরিয়া, টিএসপি এবং এমওপি সার ব্যবহার করতে হবে। গাছের শুকনো, রোগাক্রান্ত এবং অপ্রয়োজনীয় ডালপালা কেটে ফেলতে হবে, এতে নতুন ডাল বের হবে এবং ফলন বাড়বে। গাছের ফুল ও ফল আসার সময় বিশেষ যত্ন নিতে হবে। অতিরিক্ত ফল হলে কিছু ফল ছাঁটাই করলে বাকি ফল বড় ও ভালো মানের হয়। নিয়মিত গাছ পর্যবেক্ষণ করলে যে কোনো সমস্যা দ্রুত শনাক্ত করা যায়। কাগজি লেবুর গাছে অনেক সময় লিফ মাইনার, ফল ছিদ্রকারী পোকা, স্কেল পোকা বা বিভিন্ন ছত্রাকজনিত রোগ দেখা দিতে পারে, তাই নিয়মিত গাছ পর্যবেক্ষণ করা খুবই জরুরি। আক্রান্ত পাতা, ডাল বা ফল দ্রুত সংগ্রহ করে নষ্ট করে ফেলতে হবে। বাগান সবসময় পরিষ্কার রাখতে হবে এবং আগাছা পরিষ্কার করতে হবে। জৈব বালাইনাশক, ফেরোমন ফাঁদ বা আঠালো ফাঁদ ব্যবহার করলে অনেক পোকা সহজে নিয়ন্ত্রণ করা যায়। যদি রোগ বা পোকার আক্রমণ বেশি হয় তাহলে উপজেলা কৃষি কর্মকর্তার পরামর্শ অনুযায়ী অনুমোদিত কীটনাশক বা ছত্রাকনাশক সঠিক মাত্রায় ব্যবহার করতে হবে। বাড়ির আঙিনা, ছাদ বা ছোট জমিতে কাগজি লেবু চাষ সহজেই করা যায়। একটি সুস্থ লেবু গাছ কয়েক বছর ধরে নিয়মিত ফল দেয়। পরিবারের প্রয়োজন মিটিয়ে অতিরিক্ত লেবু বাজারে বিক্রি করা যায়। লেবুর পাশাপাশি লেবুর আচার, জুস, স্কোয়াশ বা অন্যান্য প্রক্রিয়াজাত পণ্য তৈরি করেও অতিরিক্ত আয় করা সম্ভব। তাই উন্নত জাতের কাগজি লেবুর চারা রোপণ করা, নিয়মিত পরিচর্যা করা উচিত। এতে অল্প খরচে দীর্ঘদিন ফলন পাওয়া যাবে, পরিবারের পুষ্টি নিশ্চিত হবে এবং অর্থনৈতিকভাবে আরও স্বাবলম্বী হতে পারবেন আমাদের দেশের কৃষকরা।
0: প্রিয় শ্রোতা, কথা তো অনেক হলো, এবার একটি গান হলে কেমন হয়? নিশ্চয়ই মন্দ হয় না? তো চলুন শোনা যাক গান, ছায়াছবির গান। হাত ধরে নিয়ে চলো পথ চিনি না, শিল্পী ইন্দ্র কিশোর ও সাবিনা ইয়াসমিন, ছায়াছবি অভিযান।

0: আপনারা শুনছেন শহর ও গ্রামের নারীদের জন্য তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান প্রত্যয়ী নারী। প্রচারিত হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকা থেকে। জাম অত্যন্ত পুষ্টিগুণ সমৃদ্ধ একটি মৌসুমি ফল। এটি সুস্বাদু হওয়ার পাশাপাশি পুষ্টিগুণেও ভরপুর। প্রিয় শ্রোতা, জামের ভেষজ ও পুষ্টিগুণ সম্পর্কে এখন বলবেন পুষ্টিবিদ রিজিয়া পারভিন।
1: জাম আমাদের দেশের অন্যতম পরিচিত একটা মৌসুমি ফল। দেখতে কালচে বেগুনি, স্বাদে মিষ্টি টক, এবং এটি শুধু স্বাদের জন্য নয়, স্বাস্থ্য উপকারিতার দিক থেকেও খুবই গুরুত্বপূর্ণ। এটি দক্ষিণ এশিয়ায় কিন্তু ভেষজ চিকিৎসা বহু বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে। জাম আমাদের দেহের ইমিউন সিস্টেমকে আরো বেশি শক্তিশালী করে তোলে। এতে থাকা ভিটামিন সি ও অ্যান্টি অক্সিডেন্ট সাধারণ যে সিজনাল ফ্লু গুলো হয়, অর্থাৎ এখন কিন্তু অনেক ঘরেই জ্বর দেখা যাচ্ছে বা ঠান্ডা দেখা যাচ্ছে, এই ফ্লু গুলোর বিরুদ্ধে শরীরের ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করে জাম, আর একই সাথে কিন্তু মেটাবলিজমকেও বৃদ্ধি করে। আর এই জাম কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী, অর্থাৎ জাম খেলে আমাদের ত্বক বা স্কিন ভালো হবে। জামে থাকা আয়রন রক্ত স্বল্পতা অথবা রক্ত শূন্যতা দূর করে। জামের ভেতরে যে অ্যান্টি অক্সিডেন্ট পাওয়া যায় সেটা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। আর জাম থেকে আমরা ডায়েটারি ফাইবার পাই, যেটা আমাদের ডাইজেশন বা হজমকে সহায়তা করে। ফেনোলিক কম্পাউন্ড আছে জামের মধ্যে কিছু, যেগুলো কিন্তু কোষের ক্ষয় রোধ করে। আর জাম থেকে আমরা পটাশিয়াম ও ম্যাগনেসিয়ামের মতো কিছু খনিজ পদার্থ পাই, যেগুলো আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হার্টকে ভালো রাখে। জামের ভেতরে লো গ্লাইসেমিক ইন্ডেক্স থাকে, যেটা ডায়াবেটিস নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখতে পারে। জাম শুধু পুষ্টিকর যে একটা ফল তা নয়, এতে এক ধরনের প্রাকৃতিক ভেষজ উপাদানও থাকে। জামে আছে মিনিমাল গ্লাইসেমিক ইন্ডেক্স, যা ডায়াবেটিসের জন্য ভালো। ডায়াবেটিস কন্ট্রোল করতে অথবা ডায়াবেটিস প্রতিরোধের জন্য এটা বেশ উপকারী। ডায়াবেটিস রোগীদের জন্য জামের বীজ রক্তে গ্লুকোজের মাত্রা কমাতে সাহায্য করে। এছাড়াও জাম গাছের পাতা ও ছাল ডায়াবেটিস রোগীদের জন্য বেশ উপকারী। জাম গাছের ছালের যে গুঁড়া, সেটা মুখের ঘা ও দাঁতের সমস্যা কমাতে ব্যবহৃত হয়। জামে অ্যান্থোসায়ানিন ও পলিফেনল নামের কিছু উপাদান পাওয়া যায়, যেগুলো কোষকে অক্সিডেটিভ ক্ষতি থেকে রক্ষা করে। জাম ফলের যে নির্যাস বা রস, সেটা কিন্তু ক্যান্সারকে প্রিভেন্ট করতে পারে। এছাড়া যে ফ্রি রেডিকেলগুলো আছে, সেই ফ্রি রেডিকেলগুলোকেও নিউট্রালাইজ করতেও ভূমিকা রাখে। আর জামের যে কুচি পাতা থাকে, সেই কুচি পাতাটা কিন্তু পেটের পীড়া বা ব্যথা নিরাময়ে সাহায্য করে। এছাড়াও যদি কারো কোষ্ঠকাঠিন্য থাকে অথবা যদি কারো ক্ষুধা মন্দা ভাব থাকে, তাহলেও কিন্তু জাম খেলে উপকার পাওয়া যাবে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে শুধু জাম নয়, জামের গাছের প্রত্যেকটা অংশই কিন্তু আমাদের শরীরের জন্য উপকারী এবং ভেষজ গুণ সম্পন্ন। প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের শরীরের জন্য উপকারী, কিন্তু যখন এটা প্রয়োজনের অতিরিক্ত হয়ে যায় তখনই ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তার জন্য আমরা সবসময় বলি পরিমিত পরিমাণে খাওয়ার কথা। এই ক্ষেত্রে জামের ক্ষেত্রে বলবো যে প্রতিদিন এক কাপ পরিমাণ, অর্থাৎ 100 গ্রাম ওজনের যে কাপ, সেই কাপের এক কাপ পরিমাণ জাম নিরাপদ ও উপকারী, প্রতিদিনই খাওয়া যায়। তবে অতিরিক্ত যদি কেউ খান, তাহলে তার গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে, একই সাথে কোষ্ঠকাঠিন্য হতে পারে। নিয়মিত পরিমিত ও সচেতন ভাবে জাম ও তার বীজ গ্রহণ করলে শরীর যেমন সতেজ থাকবে, তেমনি দীর্ঘমেয়াদী বিভিন্ন রোগ থেকেও কিন্তু সুরক্ষা পাওয়া সম্ভব হবে।
0: একটি পরিবারে থাকে ছোটখাটো অনেক সমস্যা, আর থাকে তার সমাধানও। আপনার যদি একটু বুদ্ধি জানা থাকে, তাহলে এই যে গৃহস্থালির ছোটখাটো সাধারণ সমস্যাগুলো আপনি নিজেই কিন্তু সমাধান করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, এখন গৃহস্থালির টুকিটাকি জানাচ্ছেন নওশিন ফারহান নূর।
2: প্রিয় মা ও বোনেরা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের গৃহস্থালী টুকিটাকি। গৃহস্থালী কাজের এসব টুকিটাকি টিপস জানা থাকলে সময় যেমন বাঁচবে, তেমনি কাজও আপনার অনেকটা সহজ হবে। তাই চলুন জেনে নেই এমনই গুরুত্বপূর্ণ কিছু টিপস। বেসিনের জেলি দাগ তুলতে কি করবেন? কোল্ড ড্রিঙ্কস এর সাথে ডিটারজেন্ট মিশিয়ে ঘষে নিন, তারপর 15 মিনিট রেখে ধুয়ে ফেলুন। দেখবেন একদম ঝকঝকে চকচকে হয়ে যাবে আপনার বেসিনটি। রান্নাঘরে হাত মোছার তৈলাক্ত কাপড় ভাতের মাড়ে ডুবিয়ে ঘষে নিন, দেখবেন একদম পরিষ্কার হয়ে গিয়েছে। আমাদের রান্নাঘরে সবচেয়ে বেশি দরকারি সামগ্রী হচ্ছে চুলা। রান্নার তেল মশলায় চুলার উপরিভাগ চিটচিটে হয়ে যায়। লোহা বা পেতলের বেরিয়াটি ভিনেগার মেশানো গরম পানিতে ভিজিয়ে রাখুন, একদম পরিষ্কার হয়ে যাবে। এবারে বলি কাপড় পরিষ্কার করার কথা। সাদা কাপড় ধপধপে রাখতে ওয়াশিং পাউডারে বেকিং সোডা ব্যবহার করতে পারেন। কাপড় ধোয়ার পরে লেবুযুক্ত গরম পানিতে 10 মিনিট ভিজিয়ে রাখলে কিন্তু কাপড় দেখবেন একদম আপনার মন মতো সাদা হয়ে গিয়েছে। সাদা মোজা ধোয়ার জন্য গুঁড়ো সাবানের সাথে 1 চামচ সাদা সিরকা মিশিয়ে নিন। এতে মোজা যেমন সাদা হবে তেমনি মোলায়েম থাকবে। পোশাকে কাদা লাগলে শুকোতে দিন আগে, তারপর কাদা ঝেড়ে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখুন। কাপড়ে চুইংগাম লাগলে কাপড়টি 1 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিন। মোম লেগে গেলে দাগযুক্ত স্থানে একটি পরিষ্কার কাপড় রেখে হালকা গরম করে ইস্ত্রি ঘষে নিন, দেখবেন দাগটা উঠে গিয়েছে। পরিষ্কার পরিচ্ছন্নতার কথা তো অনেক হলো, এবারে আসি মশলা সংরক্ষণের কথায়। ব্যস্ত জীবনে কাজ গুছিয়ে রাখতে এবং অপচয় রোধ করতে মশলা সংরক্ষণে জুড়ি নেই। পেঁয়াজ কুচি করে হলুদ আর সর্ষের তেল মেখে নর্মাল ফ্রিজে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এভাবে ডিপও সংরক্ষণ করতে পারেন, স্বাদ একেবারেই নষ্ট হবে।

0: মধ্যে মাছ ডুবিয়ে রাখলে অনেকদিন পর্যন্ত সতেজ থাকবে।
1: আপেল কাটার পর কিছুক্ষণ রেখে দিলে কিন্তু তা কালো হয়ে যায়। সেটা এড়ানোর জন্য কাঁটা আপেলের উপর লেবু রস ছড়িয়ে দিন, দেখবেন কালচে হবে না। হাত পুড়ে গেলে দ্রুত টুথপেস্ট অথবা পাকা কলা মেখে পোড়া স্থানে লাগান, দেখবেন জ্বালা কমে গিয়েছে। মাছ ভাজার সময় অল্প একটু ময়দা বা চালের গুঁড়ো মাখিয়ে রাখুন, মাছ থাকবে একেবারেই মচমচে। ভেজা কাপড়ে কলা মুড়ে ফ্রিজে রাখলে খোসা কালো হবে না। ফ্রিজের দুর্গন্ধ দূর করতে লেবু কেটে রেখে দিতে পারেন, চলে যাবে গন্ধ।
0: তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরিচ্ছন্ন, দাগহীন আর সমৃদ্ধ হোক আপনার নিত্যদিনের গৃহস্থালী। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনায় বিদায় নিচ্ছি গৃহস্থালীর টুকিটাকি থেকে।
2: শুনলেন গৃহস্থালীর টুকিটাকি। শ্রোতা বন্ধুরা, কৃষি ও জীবন একেবারেই ওতপ্রোতভাবে জড়িত। কৃষি উৎপাদিত পণ্য আমাদের জীবন ধারণে সহায়তা করে। আমরা কৃষিকে বেঁচে থাকার মূল উপাদানও কিন্তু বলতে পারি। কৃষি মানে মাটির সঙ্গে সম্পর্ক। কৃষক ভালো থাকলে আমরা সবাই ভালো থাকব, ভালো থাকবে আমাদের সকলের দেশ। আর তাই আমরা কৃষিকে সম্মান করে কৃষিকে এগিয়ে নেব এমনই আহ্বানে বিদায় নেব শহর ও গ্রামের নারীদের জন্য তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান প্রত্যয়ী নারীর আজকের আয়োজন থেকে। তবে যাবার আগে বলব শেষের কথাগুলো। প্রত্যয়ী নারী অনুষ্ঠানটি গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি ইরশাদ জাহান নীলা, সম্পাদনায় জেসমিন আক্তার, তত্ত্বাবধানে খালেদা পারভিন এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন হরবিলাস রায়।
3: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। আজ পরিবেশিত হল শহর ও গ্রামের নারীদের জন্য তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান

0: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচার করা হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, কুমিল্লা, বান্দরবান, রাঙামাটি, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শ্রোতাবন্ধু সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আষাঢ়ের এই চমৎকার সন্ধ্যায় যারা আছেন শুনছেন আমাদেরকে, সবাই নিশ্চয়ই যুক্ত থাকুন পুরো আয়োজন জুড়ে। আর এ পালায় অর্থাৎ চতুর্থ পালা থেকে যারা রয়েছে আপনাদের সাথে সাথে বিভিন্নভাবে অনুষ্ঠান সংশ্লিষ্ট হয়ে উপস্থাপনে রয়েছে আমরা কজন, শাহনাজ পারভীন ঋষি, শাহনাজ পারভীন, বর্ষা আহমেদ, আফরোজা আক্তার পপি এবং ইমতিয়াজ মাশরাফি। আমাদের সাথে প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ খসরু সিদ্দিক, মোহাম্মদ রুহুল আমিন, রাহাত তরফদার, মোহাম্মদ রাসেল খান ও মোহাম্মদ রফিকুল ইসলাম। এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন চমচমি দাওয়ান।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূর।

সেনা নৌ ও বিমান বাহিনীর বিশ্বসেনানী ভাই ও বোনেরা দুর্বার অনুষ্ঠানের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। দুর্বারে আজ আপনাদের জন্য রয়েছে রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া। জীবনের প্রত্যেকটি অধ্যায়কে সার্থক এবং সুন্দর করতে ইতিবাচক মনোভাবের বিকল্প কিছু নাই, আর এই কারণেই প্রিয় দেশের প্রতি ভালোবাসা, নিজের প্রতি ভালোবাসা এবং অবশ্যই সমগ্র অস্তিত্ব, যেখানে আপনার পরিবার, রাষ্ট্র সবকিছুই নির্ভর করে, সেই জায়গাগুলো থেকে ভালোবাসার বন্ধন যেন অকৃত্রিম থাকে। এমন কিছু পেশা সেই ভালোবাসাকে আরও বেশি স্বাগত জানায়, সাহস যোগায়। আর আপনারা যারা আমাদের সেনা সদস্য, তারা কিন্তু আমাদের সেই শক্তি। সেই শক্তির বলেই বলিয়ান হয়ে নতুন বাংলাদেশকে গড়তে চাই নতুনভাবে। বন্ধুরা, দুর্বারে প্রথমেই শোনাতে চাই একটি দেশের গান, শুনবেন শাহনাজ রহমতুল্লার কণ্ঠে। গীতিকার গাজী মাঝারুল আনোয়ার এবং সুর করেছেন আনোয়ার পারভেজ।

দরবারে শুনছেন রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া। এবারে শুনবেন আধুনিক গান শিল্পী এন্দ্রকিশোর। গানটি গীতিকার মনিরুজ্জামান মনির, সুর করেছেন শেখ সাদী খান।

দুর্বারে শুনছেন রকমারি গানের অনুষ্ঠান চাওয়া। এবারে শুনবেন একটি ছায়াছবির গান। ঝুমুর ছায়াছবি থেকে শিল্পী রুনা লালা ও বশির আহমেদ।

0: এই গানটির সাথে শেষ করছি রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া। বিশ্বনারী ভাই ও বোনেরা, দুর্বারে নিশ্চয় ভালো একটি সময় কেটেছে আমাদের, আগামী সময়গুলো নিরাপদ হোক এই প্রত্যাশা। দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করেছেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: বাংলাদেশ বেতার, একটু পরেই শুনবেন খেলাধুলার খবর।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি মীর আশফাক হোসাইন। বিশ্বকাপ মানে রোমাঞ্চ আর নকআউট পর্ব মানে বাঁচা মারার লড়াই, যেখানে একটি ভুলি ডেকে আনতে পারে বিদায় ঘণ্টা। আজ রাউন্ড আপ 32 হাই ভোল্টেজ ম্যাচে মাঠে নেমেছিল বিশ্ব ফুটবলের পরাশক্তিরা। মেক্সিকো সিটি থেকে নিউ জার্সি ফুটবল জোড়ে কাঁপল উত্তর আমেরিকা। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: দিনের প্রথম ম্যাচে নিউজার্সির মাঠে মুখোমুখি হয়েছেন টুর্নামেন্টের অন্যতম হট ফেভারিট ফ্রান্স ও ইউরোপের লড়াকু দল সুইডেন। তবে মাঠের লড়াইয়ে আজ কেবল ছিল ফরাসিদের দাপট। ম্যাচের শুরু থেকেই সুইডিশ রক্ষণভাগকে ব্যস্ত রাখে কিলিয়ান এমবাপের দল। নিখুঁত পাসিং আর দুর্দান্ত ফিনিশিং এর সুইডেনকে 3-0 গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়ে শেষ 16 টিকিট নিশ্চিত করল ফরাসিরা। অন্যদিকে মেক্সিকো সিটিতে ঘরের মাঠে ইতিহাস পুনর্লিখনের লক্ষ্য নিয়ে মাঠে ছিল সহ আয়োজক মেক্সিকো। প্রতিপক্ষ ছিল ল্যাটিন আমেরিকার শক্তিশালী দল ইকুয়েডর। ম্যাচের 22 মিনিটেই স্টেডিয়ামকে উল্লাসে মাতান জুলিয়ান ইকুইনিয়েস। তার দর্শনীয় গোলে 1-0 এগিয়ে যায় এল টিওরা। ঠিক 9 মিনিট পর 31 মিনিটে অভিজ্ঞ স্ট্রাইকার রবুল জিমেন্স জাল খুঁজে নিলে ব্যবধান দ্বিগুণ হয়। পুরো ম্যাচ ইকুয়েডরের ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও মেক্সিকোর জমাট রক্ষণের সামনে তারা ছিল বেশ অসহায়। ম্যাচের শেষ মুহূর্তে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ইকুয়েডরের পিয়েরো হিনকাপিয়ে। শেষ পর্যন্ত 2-0 গোলের জয়ের উল্লাসে মাতে স্বাগতিক মেক্সিকো। অপরদিকে যুক্তরাষ্ট্রের ডালাসে 2-1 গোলে আইভরি কোস্টকে হারিয়েছে নরওয়ে। এই জয়ের ফলে টুর্নামেন্টের সার্বিক সমীকরণ আরো রোমাঞ্চকর হয়ে উঠেছে। গ্রুপ পর্বে গোল না খাওয়া মেক্সিকো নকআউটে নিজেদের ক্লিনশিট বজায় রেখেছে। তবে আজ রাউন্ড অফ 32 বাকি ম্যাচগুলোতেও অপেক্ষা করছে বড় চমক, যেখানে রাত 10:00 ডিআর কঙ্গোর মুখোমুখি হবে ইংল্যান্ড আর রাত 2:00 বেলজিয়াম সেনেগাল। আগামীকাল সকাল 6:00 মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র বসনিয়া হার্জেগোভিনিয়া। নেক্সট রিপোর্ট বাংলাদেশ বেতার।
0: গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে মানিকগঞ্জ একরাম স্মৃতি ফুটবল একাডেমি সেমিফাইনালে উঠেছে। আজ শহীদ বরকত স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের তৃতীয় কোয়ার্টার ফাইনালে একরাম স্মৃতি ফুটবল একাডেমি 3-1 গোলে বগুড়া জেলাকে পরাজিত করেছে। আগামীকাল বিকেল 3:00 একই ভেন্যুতে ঠাকুরগাঁও SRFC ও টঙ্গী ফুটবল একাডেমির মধ্যে টুর্নামেন্টের শেষ কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আগামী শুক্রবার দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ শুরু হবে। রাজধানীর কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মুস্তাফা কামাল স্টেডিয়ামে বেলা 3:00 উদ্বোধনী ম্যাচে যাত্রাবাড়ি ঝটকা সংসদ খিলগাঁও ফুটবল একাডেমির মুখোমুখি হবে। 4 জুলাই প্রথম রাউন্ডে পূর্বাচল পরিষদের বিপক্ষে বিজি প্রেস। কল্লোলঙ্গার মুখোমুখি হবে ইলিয়াস আহমেদ চৌধুরী স্মৃতি সংসদের। বিক্রমপুর কিংস চকবাজার কিংসের বিপক্ষে খেলতে নামবে। এছাড়া 5 জুলাই কিংস্টার স্পোর্টস ক্লাব BKSP-র, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব গৌরীপুর স্পোর্টিং ক্লাবের এবং জাবিদ আহসান সোহেল ক্রীড়াচক্র টঙ্গী ক্রীড়াচক্রের বিপক্ষে খেলতে নামবে। দেশের তৃণমূল পর্যায়ে ক্রীড়াঙ্গনে আজ থেকে শুরু হয়েছে নতুন কুড়ি স্পোর্টস এর দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন কার্যক্রম। উল্লেখ্য, আগামী সেপ্টেম্বর থেকে ইউনিয়ন পর্যায় থেকে এই প্রতিযোগিতার মূল আসর শুরু হবে। দ্বিতীয় মৌসুমে দেশের 4,500-এরও বেশি ইউনিয়নে খেলা শুরু হবে। 12-14 বছর বয়সী কিশোর কিশোরীদের নিয়ে ইউনিয়ন পর্যায়ে ফুটবল, ক্রিকেট, সাঁতার, ব্যাডমিন্টন, দাবা ও মার্শাল আর্ট ইভেন্টে খেলাগুলো অনুষ্ঠিত হবে। জিম্বাবুয়ের বিরুদ্ধে 3-ম্যাচ টি-20 ক্রিকেট সিরিজের জন্য তৌহিদ হৃদয়কে অধিনায়ক করে আজ 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড BCB। আগামী সোমবার বাংলাদেশের স্বাগতিক জিম্বাবুয়ের মধ্যে 3-ম্যাচ একদিনের আন্তর্জাতিক সিরিজ অনুষ্ঠিত হবে। হারারেতে বাংলাদেশ সময় বেলা 1:30 খেলা শুরু হবে। এদিকে জিম্বাবুয়ের মাটিতে 3-ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য মেহেদী হাসান মিরাজকে অধিনায়ক করে ইতিমধ্যে 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড BCB। আগামীকাল ইংল্যান্ডের নারী টি-20 বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে। ওভালে বাংলাদেশ সময় রাত 11:30 খেলা শুরু হবে। এদিকে গতকাল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটের বড় ব্যবধানে পরাজিত করে ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 125 রান করে। জবাবে অস্ট্রেলিয়া 13 ওভারে মাত্র 2 উইকেট হারে জয় নিশ্চিত করে। আগামী রোববার লর্ডসে ফাইনাল খেলার মধ্য দিয়ে নারী বিশ্বকাপ ক্রিকেটের পর্দা নামবে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস। নটিংহ্যাম নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান তৃতীয় টেস্ট শেষ হওয়ার পরই 15 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ইতি টানছেন বেন স্টোকস। খেলাধুলার খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।

0: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের প্রীতিও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সুখী সংসার অনুষ্ঠানের শ্রোতাদের ফেসবুকে পাঠানো প্রশ্নের উত্তর নিয়ে পর্ব। আপনি কেমন আছেন? চোখের লেন্স ঘোলাটে হয়ে যাওয়ার নাম হল ছানি পড়া। এই ছানি সম্পর্কে আমাদের কম বেশি ভুল ধারণা রয়েছে। ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগীদের অপেক্ষাকৃত কম বয়সে ছানি হতে দেখা যায়, এমনকি ছানি হতে পারে ছোটদেরও। গর্ভবতী মায়ের কিছু জীবাণু সংক্রমণ হলে সন্তানের চোখে ছানি থাকতে পারে জন্ম থেকেই, তাই এ বিষয়ে আমাদের সকলের জানা থাকা উচিত এবং থাকা উচিত। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের বিষয় চোখের ছানি পড়ার কারণ ও চিকিৎসা। বিশেষজ্ঞ মতামত দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন প্রফেসর ডাক্তার মোহাম্মদ ফরহাদ হোসেন, অবসরপ্রাপ্ত অধ্যাপক ও বিভাগীয় প্রধান, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট, ঢাকা। আর সাথে আছি আমি নাসিমা রাস্তার জ্যোতি। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে।
2: ধন্যবাদ আপনাকে।
1: প্রথমেই আপনার কাছে জানতে চাই, চোখের ছানি পড়া এটি আসলে কি?
2: চোখের ছানি আমরা সাধারণত লেন্সের সাহায্যে যে কোনো কিছু দেখে থাকি, যেমন আমরা ক্যামেরা লেন্সের সাহায্যে ছবি তুলে থাকি, চোখেরও লেন্সটা যেটা আছে সেটার মাধ্যমেই আমরা সাধারণত দেখে থাকি। কিন্তু কোনো কারণে যদি এই লেন্স ঘোলা হয়ে যায় বা লেন্সের যে আবরণ যদি ঘোলা হয়ে যায়, তখন সেই কন্ডিশনকে বলা হয় ছানি রোগ বা ক্যাটারাক্ট।
1: চোখের ছানি পড়ার কারণগুলো কি কি?
2: ছানি পড়ার বিভিন্ন কারণ রয়েছে। যদি আমি শিশু বয়স থেকে বলি, তাহলে প্রথমে বলতে হবে যে জন্মগত ছানি। এছাড়া বয়স যত বাড়তে থাকবে, বাচ্চাদের বিশেষ করে আঘাতজনিত ছানিটা খুব বেশি দেখা যায়। তাছাড়া বয়স বাড়ার পরবর্তীতে মাঝামাঝি বয়সেও বিভিন্ন রোগ ব্যাধি, যেমন ডায়াবেটিক হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি, এছাড়াও বিভিন্ন ধরনের রোগ, রেটিনাইটিস পিগমেন্টোসা, নানাবিধ রোগের কারণে, গ্লুকোমা, এ সমস্ত রোগের কারণে ছানি পড়তে পারে। আর বয়স্ক মানুষের যে ছানি পড়ে সেটাকে আমরা বলি সিনাইল ক্যাটারাক্ট বা এজ রিলেটেড ক্যাটারাক্ট। সুতরাং ছানির এই যে বিভিন্ন বয়স ভেদে যে ছানিটা পড়ে, লেন্সটা যে ঘোলা হয়ে যায়, তারও আবার বিভিন্ন কারণ রয়েছে। তো এগুলো প্রতিটাই আমি পরবর্তী প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে এটাকে আমি বিস্তারিত ভাবে বলবো।
1: চোখে ছানি পড়ার লক্ষণগুলো কি?
2: চোখে ছানি পড়ার লক্ষণ, আসলে এখানে কোনো ব্যথা থাকে না, কোনো লাল হবে না, পানি পড়বে না, কিছু না, শুধু একটাই ছানি, চোখের ভিতরে সাদা দেখা যাবে। বিশেষ করে যে সমস্ত বাচ্চা জন্মগ্রহণের পরেই মা অথবা অপারেশনের সহায়তাকারী যিনি জন্মের পরেই চোখ মুছতে গিয়ে দেখলেন চোখের ভিতরে সাদা স্পট দেখা যায়, অর্থাৎ এই সাদা স্পট যখনই দেখা যাবে তখনই আমাকে ধারণা করতে হবে প্রথম পর্যায়ে যে এটা ছানি হতে পারে। তবে এই সাদা স্পট চোখে রেটিনার ডিজিজ, রেটিনোব্লাস্টোমা, বিদেশে যেটা খুব বেশি কমন পাওয়া যায় টক্সোক্যারিয়াসিস, আমাদের দেশে যেমন এন্ডোফথালমাইটিস, রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি, অর্থাৎ যদি স্বল্প মানে পূর্ণ বয়স্ক না হয়ে যদি বাচ্চা জন্মগ্রহণ করে, যদি জন্মকালীন তার বাচ্চার ওয়েট কম থাকে, অথবা জন্মের পরেই ইনকিউবেটরে রেখে হাই কনসেন্ট্রেশন অক্সিজেন দেওয়া হয়, তাহলে এই প্রিম্যাচুরিটির কারণে প্রিম্যাচুরিটি অফ রেটিনোপ্যাথি হয়ে থাকে, আর যার কারণে চোখের ভিতরে সাদা হতে পারে। তবে প্রথম এবং প্রধান কারণ হল কনজেনিটাল ক্যাটারাক্ট, অর্থাৎ বাচ্চাদের জন্মগত ছানি, এটা একটা। এর আবার বিভিন্ন কারণ আছে, সেটা হলো যে মায়ের যখন গর্ভে থাকে তখন মা হয়তো নিউট্রিশন যদি ডেফিসিয়েন্সিতে ভোগে সেটার কারণে হতে পারে, যদি বিভিন্ন ধরনের ভাইরাসে আক্রান্ত হয়ে থাকেন তাহলে হতে পারে, এরকম নানাবিধ কারণ রয়েছে, এটা একটা। আবার বাচ্চারও কিছু কারণে হয়ে থাকে, যে বাচ্চা জন্মের পর ঠিক মতো তার পুষ্টি ঠিক মতো হলো না, অথবা আঘাতের কারণেও তার চোখে ছানি পড়তে পারে। এইটা হল বাচ্চাদের ক্ষেত্রেই সাধারণত হয়ে থাকে। আর গ্লুকোমা, অর্থাৎ চোখের প্রেসার বৃদ্ধি জনিত কারণে যদি ছানি পড়ে, তো সেক্ষেত্রেও কিন্তু আমরা সাদা স্পট দেখব। অর্থাৎ এই ছানি রোগের একটিমাত্র কারণ সেটা হলো চোখের ভিতরে সাদা দেখা যাবে, অর্থাৎ হোয়াইট পিউপুলারি রিফ্লেক্স তাকে বলা হয়।
1: শিশুদের যে চোখে ছানি পড়ে, আমরা অনেকেই মনে করি যে বয়স হয়ে গিয়েছে, বৃদ্ধ ব্যক্তির চোখে ছানি পড়বে, কিন্তু বাচ্চাদের তো চোখে ছানি পড়ার কথা নয়, এরকম একটি ধারণা আমাদের অনেকেরই রয়েছে। তো বাচ্চাদের যে চোখে ছানি পড়ে, এটি কোন বয়সে পড়তে পারে বা এর লক্ষণগুলো কি কি?
2: প্রশ্নটা অত্যন্ত সুন্দর এবং আমি মনে করি প্রশ্নটা খুবই দরকারি সবার জানা। চোখের ছানি বাচ্চাদের সাধারণত গর্ভকালীন যদি মায়ের কোনো ত্রুটি হয়ে থাকে, দেখা যায় স্টেরয়েড জাতীয় ওষুধ খেয়েছেন, নিউট্রিশন ডেফিসিয়েন্সি হয়েছে অথবা কোনো ভাইরাল রোগে আক্রান্ত হয়েছে, তাহলে তার জন্মগত ছানি হতে পারে। জন্মগত ছানি হলে জন্মের পরপরই আমরা যে চোখের ভিতরে সাদা দেখতে পারবো এবং চিকিৎসকের পরামর্শ মোতাবেক এটা আমরা ডায়াগনোসিস করে তার সঠিক ব্যবস্থা গ্রহণ করব। সুতরাং এটা বয়স বলতে গেলে এটাই বলবো যে জন্ম থেকে এটা হতে পারে, আর জন্মের পরেও ধীরে ধীরে ডেভেলপ করে, এজন্য এটাকে আমরা বলে থাকি ডেভেলপমেন্টাল ক্যাটারাক্ট। আর আঘাতজনিত কারণে বাচ্চাদের হয়ে থাকে, সেটাও একটা কারণ। পারিবারিক একটা রোগ আছে যেটা কনস্যানগুইনিয়াস ম্যারেজ, অর্থাৎ মামাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন, চাচাতো বোন, এই সমস্ত ক্লোজ রিলেশনের মধ্যে যদি বাবা মার বিবাহ হয় তাহলে সেই বাচ্চা রেটিনাইটিস পিগমেন্টোসা একটা রোগ হয়, আর এই রেটিনাইটিস পিগমেন্টোসার কারণেও কিন্তু চোখে বাচ্চাদের ছানি পড়ে। আর রেটিনোপ্যাথি অফ প্রি ম্যাচুরিটি, যেটা ইতিপূর্বে আমি বললাম যে জন্মের আগে যদি পূর্ণ বয়স্ক বাচ্চা জন্মগ্রহণ না করে, অর্থাৎ জন্মের সময় তার ওয়েট কম থাকে অথবা হাই কনসেন্ট্রেশন অক্সিজেন সে ইনকিউবেটরে থেকে দেয়, তাহলে বাচ্চাদের এই ছানিটা পড়তে পারে। আর এই ছানি যদি যথাসময়ে অপারেশন না করা হয়, এর চিকিৎসা একমাত্র অপারেশন। আমাদের দেশের অভিভাবকদের একটাই ধারণা যে এই ছানি বাচ্চা বড় হোক আমরা পরবর্তীতে করব, এই বিপত্তিটা কিন্তু আসলে এখানেই। আসলে এই অপারেশনটা যত দ্রুত সম্ভব এটা করা উচিত। আমরা জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট, ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট সহ দেশের বিভিন্ন জেলা বা বিভাগীয় শহরে চক্ষু বিশেষজ্ঞ, বিশেষ করে শিশু চক্ষু বিশেষজ্ঞগণ আমরা এই অপারেশন করে থাকি। এটা তিন মাস বয়স থেকে শুরু করে যত তাড়াতাড়ি করা যায় তার ফল ভালো। যদি অপারেশন যথাসময়ে না করা যায় তাহলে তার যে দৃষ্টিশক্তির ডেভেলপমেন্ট এটা হয় না এবং ভবিষ্যতে এটার কারণে স্থায়ী ভাবে দৃষ্টিহানি ঘটে থাকে।
1: চোখে ছানি পড়লে আমরা জানি যে অপারেশনই করতে হয়, এর বিকল্প কোনো পথ নেই। এখন কি এমন কোনো মেডিসিন আমরা পাই যে মেডিসিনটি যদি আমরা সেবন করি বা চোখে যদি ড্রপ দেই তাহলে সেই ড্রপের মাধ্যমে আস্তে আস্তে করে প্রাথমিক পর্যায়ে যদি ছানিটা থাকে তাহলে সেটি পরিষ্কার হয়ে যাবে?
2: এই প্রশ্নটা অত্যন্ত সুন্দর এবং যুগোপযোগী। আসলে আগে এই ধরনের কোনো চিকিৎসা ছিল না, ছানি অপারেশন করে সাত দিন একটানা বিছানায় শুয়ে থাকতে হতো। আর সুখের বিষয় যে এখন ছানি কোনো রোগ বলে আমরা চিকিৎসকরা মনেই করি না, পাঁচ দশ মিনিটেই অপারেশন করে এটা আমরা শেষ করে দেই এবং অপারেশনের পরে লেন্স দেই, অপারেশনের পরে রোগী হেঁটে বাড়ি চলে যেতে পারে এবং সেখানে ইঞ্জেকশনও দিতে হয় না, এত সহজ পদ্ধতি হয়েছে। তারপরেও মানুষের একটা আশা যে ওষুধ অপারেশন না করে যদি ওষুধের মাধ্যমে ভালো হতো। এই বহুত গবেষণা করার পর দুইটা ওষুধ আমরা এখন ডিটেক্ট করতে পেরেছি বা আমরা এখন প্রেসক্রিপশনও করি, সেটা হলো অ্যান্টি, দেখা গেছে যে অ্যান্টি অক্সিডেন্টের অভাবে এই ছানি রোগটা বেশি হয়ে থাকে, তাই অ্যান্টি অক্সিডেন্ট সাপ্লিমেন্ট হিসাবে আমরা ক্যাপসুল, বিভিন্ন ধরনের অ্যান্টি অক্সিডেন্ট ক্যাপসুল ব্যবহার করে থাকি, যেমন রেক্স, আই গোল্ড, অপটাগোল্ড, এরকম কিছু কিছু মেডিসিন আমরা ব্যবহার করে থাকি। আর এক ধরনের ড্রপ বের হয়েছে যেটা আমরা ফ্যাকোভিট অথবা ভিটাফল এই জাতীয় ওষুধ ব্যবহার করে থাকি। তাতে দেখা যায় যে ছানি কিছু কিছু ক্ষেত্রে ঠিক হয়ে যায়, হয়তো ছানিটা আর পাতলা হয়ে যায়, তবে বেশিরভাগ ক্ষেত্রে ছানি যাতে না বাড়ে যেটুকু হয়েছে ওখানেই স্টপ হয়ে যায়, হল্ট হয়ে যায়। সুতরাং এটা একটা অত্যন্ত সুখবর এবং আপনার এই প্রশ্নের মাধ্যমে আমার দেশবাসী জানতে পারলেন, এটা আশা করি খুব একটা ভালো প্রশ্ন।
1: একটু যদি বলেন যে চোখের ছানি অপারেশনের পরে কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হয়?
2: চোখের ছানি অপারেশনের পর আমরা খুব বেশি যেটাকে জোর দিয়ে থাকি সেটা হলো চোখে পানি লাগাতে নিষেধ করি, যে এক মাস চোখে পানি দিবেন না, অর্থাৎ পানিবাহিত কোনো জীবাণু যাতে আমরা যে অপারেশন করে লেন্স ঢুকাই বা মেশিন দিয়ে যে অপারেশন করি অথবা মেশিন ছাড়াও যে অপারেশন করি সেই একটা সাইড দিয়ে ঢুকতে হয়। তো যখন আমরা ঢুকবো ওই জায়গাটা তো হিল হইতে একটু সময় লাগে, আর সেই সময় যদি চোখে পানি যায় আর পানিবাহিত কোনো জীবাণু চোখের ভিতরে যায় তাহলে এন্ডোফথালমাইটিস একটা রোগ হয়, সেই রোগে চোখের দৃষ্টিহানি ঘটে যেতে পারে, তাই চোখে পানি দিয়ে আমরা নিষেধ করি। আর এছাড়া আমরা একটা কালো চশমা পড়তে বলি, তাতে দুইটা জিনিস হয়, একটা হলো যে হঠাৎ মনের অজান্তে যেন হাত দিয়ে ডলাডলি করে ওই যে যে ক্ষতস্থানটা যেন আবার রিওপেন না হয়, এক নম্বর। দ্বিতীয়ত হলো এই সূর্যের আলোটা যাতে চোখে বেশি সমস্যা না করে, যেহেতু দীর্ঘদিন আলো পড়ে নাই চোখে রেটিনাতে, তাই ধীরে ধীরে সহনীয় করার জন্য আমরা একটা কালো চশমা ব্যবহার করতে বলি মূলত।
3: বাংলাদেশ বেতার ওয়ালামাকুম বিদুয়াইকা রাব্বি শাকিয়া, হে আমার রব তোমার কাছে প্রার্থনা করে আমি কখনোই ব্যর্থ হইনি, সূরা আল মারিয়াম আয়াত ৪। এখন প্রচার করা হচ্ছে পবিত্র এশার নামাজের আজান।
4: আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
3: মূলত এগুলোই ইয়ে করা, আর অ্যালার্জি জাতীয় খাবারগুলোকেও আমরা একটু অ্যাভয়েড করতে বলি, কারণ অ্যালার্জি হলে তখন তো মনের অজান্তি হাত চলে যাবে চোখে, এগুলোই মূলত কারণ।
4: সতর্কতা হয় চোখের ছানি প্রতিরোধে আপনার পরামর্শগুলো যদি একটু বলতেন।
3: চোখের ছানি প্রতিরোধে আসলে খুব বেশি একটা কিছু করণীয়, বিশেষ করে এজ রিলেটেড যেটা সেটা কিছু করণীয় নেই, তবে যেগুলো জন্মগত ছানি সেক্ষেত্রে মাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে যে গর্ভকালীন যথেচ্ছ ওষুধ ব্যবহার করা উচিত না,
4: অবশ্যই
3: চিকিৎসকের পরামর্শ ছাড়া। আর একটা জিনিস হলো যে ডায়াবেটিস যদি থাকে কোনো রোগীর, তাহলে অবশ্যই ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ করতে হবে। নিয়ন্ত্রণ যদি না করা হয় এই ডায়াবেটিসের প্রতিক্রিয়ায় কিন্তু চোখে ছানি পড়ে। যদি কোনো রোগীর চোখে গ্লুকোমা অর্থাৎ চোখে প্রেসার বৃদ্ধি থাকে, তাহলে সেটা যথাসময়ে প্রেসারটাকে কন্ট্রোল করা উচিত, অন্যথায় এই গ্লুকোমার সাইড ইফেক্ট হিসেবে কিন্তু ছানি পড়তে পারে।
4: প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা চলে যাচ্ছি আমাদের শ্রোতা বন্ধুদের ফেসবুকে পাঠানো প্রশ্নের উত্তর পর্বে। প্রথমেই মোহাম্মদ মেহেদি হাসান আমাদেরকে লিখেছেন দিনাজপুর থেকে, আর বলেছেন চোখে ছানি পড়লে মেডিসিন খেলে কি ভালো হয়ে যায় নাকি অপারেশন করতে হবে, আর চোখে ছানি পড়লে কি কি ধরনের সমস্যা দেখা দিতে পারে।
3: চোখে ছানি পড়লে এর প্রধান এবং প্রথম চিকিৎসা হলো যদি আর্লি স্টেজে হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কোন কারণে হলো, যদি ডায়াবেটিসের কারণে হয় তাহলে ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ করব, যদি আঘাতজনিত সমস্যা হয় তাহলে যথাসময়ে ব্যবস্থা গ্রহণ করব, যদি গ্লুকোমা রোগের কারণে বা চোখের প্রেসার বৃদ্ধিজনিত রোগের কারণে হয় তাহলে সেটাকে কন্ট্রোল করব, তাহলে ছানি রোগের হাত থেকে পরিত্রাণ পাওয়া যাবে। আর যদি ছানি হয়ে যায় তাহলে ঘন হয়ে গেলে সেই ক্ষেত্রে অপারেশন করে নেওয়াটাই উত্তম। এখন অপারেশনের পরপরেই আমরা অপারেশনের সাথেই কিন্তু ওই লেন্স ইমপ্লান্ট করি, যে কোনো ধরনের লেন্স, সেটা বাংলাদেশি হোক ইন্ডিয়া হোক, লেন্স আমরা ইমপ্লান্ট করি,

0: দেখেছেন চোখে ছানি পড়ার প্রধান কারণগুলো কি?
1: চোখে ছানি পড়ার প্রধান কারণ যে মাতৃ গর্ভ থেকে যে ছানিটা হয় অর্থাৎ জন্মগত ছানি, তার প্রধান কারণ হলো মায়ের গর্ভকালীন নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি। অর্থাৎ যদি গর্ভকালীন সময়ে মা যথেচ্ছ ওষুধ ব্যবহার করেন, বিশেষ করে আমাদের স্টেরয়েড জাতীয় ওষুধটা খুব বেশি ব্যবহার হয়ে থাকে, এই স্টেরয়েডটা কিন্তু চোখের জন্য ছানির জন্য অত্যন্ত একটা মারাত্মক। এছাড়াও অন্যান্য ওষুধ থেকেও কিন্তু হতে পারে, তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ ব্যবহার করা উচিত নয় গর্ভকালীন সময়ে।
0: আমাদেরকে লিখেছেন মোহাম্মদ আতিক, তিনি বলেছেন রংপুর থেকে, চোখে ছানি পড়া এটি কোন বয়সে বেশি হয়ে থাকে এবং কোন ধরনের খাবার খেলে চোখে ছানি পড়বে না বা চোখের ছানি চোখটা ভালো থাকবে?
1: ধন্যবাদ প্রশ্নটা, আসলে এটাও দরকারি একটা প্রশ্ন। খাবারটাই মেইনলি বিষয় একটা, যে এখানে যদি অ্যান্টি অক্সিডেন্ট জাতীয় খাবার অর্থাৎ সবুজ শাকসবজি, হলুদ ফলমূল, প্রচুর পরিমাণে পানি, দুধ, ছোট মাছ, পাকা পেঁপে, গাজর, আমড়া, এই জাতীয় খাবার যদি খাওয়া যায়, যদি যে রেডিয়েশনের হাত থেকে রক্ষা পাওয়া যায়, অর্থাৎ যারা ওয়েল্ডিং করেন তারা যদি প্রোটেক্টিভ শিল্ড ব্যবহার করেন, তাহলে ওই রে থেকে যে ছানি পড়ার একটা সম্ভাবনা থাকে, তাহলে সেই ছানিটা পড়বে না। তো এই সমস্ত সতর্কতা অবলম্বন করাটা আমার মনে হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।
0: ডাক্তার মোহাম্মদ ফরহাদ হোসেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আমাদের শ্রোতা বন্ধুদেরকে এত সুন্দর তথ্যগুলো জানানোর জন্য এবং শ্রোতা বন্ধুদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য।
1: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
0: প্রিয় শ্রোতা, আজ এ পর্যন্তই, আগামী পর্বে আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের অনুষ্ঠান সম্পাদনায় ছিলেন মোহাম্মদ আকবর হোসেন এবং সুখী সংসার অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
2: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
3: বাংলাদেশ বেতার, একটু পরেই শুনবেন সংবাদ ও সংবাদ পর্যালোচনা।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি নাজনীন নাহার। শুরুতেই শিরোনাম। অভিন্ন প্রশ্নপত্রে প্রথমবারের মতো আগামীকাল শুরু হচ্ছে HSC ও সমমান পরীক্ষা। তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিল প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি। প্রান্তিক কণ্ঠস্বর নামে আনসার ও ভিটিবির মিডিয়া প্ল্যাটফর্ম চালু, সরকারের তথ্য ব্যবস্থাপনার মহাপরিকল্পনার অংশ এটি, বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। জেলা পর্যায়ে সদর হাসপাতালে ICU স্থাপনের আহ্বান জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহসভাপতি ডাক্তার জুবাইদা রহমানের। যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখল সেদেশের সুপ্রিম কোর্ট। এবং ফিফা বিশ্বকাপে আজ রাত 10:00 DR কঙ্গোর মোকাবেলা করবে ইংল্যান্ড এবং 2:00 সেনেগালের বিরুদ্ধে খেলবে বেলজিয়াম। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। আগামীকাল সারাদেশে একযোগে শুরু হচ্ছে চলতি বছরের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট HSC ও সমমানের পরীক্ষা। দেশের 11টি শিক্ষা বোর্ডের অধীনে এবার পরীক্ষায় মোট 12,70,583 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে 6,21,969 জন ছাত্র এবং 6,48,614 জন ছাত্রী রয়েছে।

0: এবার দেশের 9টি সাধারণ শিক্ষা বোর্ডে একক ও অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক আজ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। 9,439টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মোট 2,697টি কেন্দ্রে এই পরীক্ষায় অংশ নিচ্ছেন। পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে দেশের সব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ে একটি কেন্দ্রীয় সিসিটিভি ক্যামেরা মনিটরিং সেল খোলা হয়েছে। এই সেল থেকে দেশের যে কোনো প্রান্তের যে কোনো কেন্দ্রের পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করা যাবে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আ ন ম এহসানুল হক মিলন বলেন, এবছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্বচ্ছ ও নির্ভুল করতে 1980 সালের পাবলিক পরীক্ষা আইন সংশোধন করে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। শিক্ষামন্ত্রী বলেন, নতুন নিয়মে পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে কোন ধরনের অবহেলা বা অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট পরীক্ষকদের কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবার পুলিশ প্রশাসনকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে। কেন্দ্রীয় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের কাছে বডি ওন ক্যামেরা থাকবে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে পরীক্ষা নিয়ে কোনো ধরনের বিভ্রান্তিকর বা ভুয়া খবর ছড়ালে সাইবার আইনের আওতায় তাদের আইনের মুখোমুখি করা হবে বলে শিক্ষামন্ত্রী জানান। প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন সহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকার 3টি নতুন উপজেলা ও 1টি নতুন থানা অনুমোদন দিয়েছেন। উপজেলা 3টি হল চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর, কুমিল্লার বাঙ্গোড়া এবং ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও, এবং নতুন থানাটি হল চট্টগ্রামের হালদা। আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নিকারের এক সভায় এই অনুমোদন দেওয়া হয়। নিকারের প্রস্তাব অনুযায়ী চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার 6টি ইউনিয়ন নিয়ে ফটিকছড়ি উত্তর উপজেলা গঠন করা হয়েছে। কুমিল্লার মুরাদনগর উপজেলাকে ভাগ করে গঠন করা হয়েছে বাঙ্গোড়া উপজেলা, আর ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা 8টি ইউনিয়ন নিয়ে গঠন করা হয়েছে দক্ষিণ গফরগাঁও উপজেলা, এবং চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে গঠন করা হয়েছে হালদা থানা। এছাড়া সভায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন পূর্বাচল নতুন শহর প্রকল্পের নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার অংশগুলো ঢাকা জেলার অন্তর্ভুক্ত করারও সিদ্ধান্ত হয়। বৈঠকে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, সড়ক যোগাযোগ মন্ত্রী শেখ রবিউল আলম, গৃহায়ন মন্ত্রী জাকারিয়া তাহের, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সড়ক ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এই সভা অনুষ্ঠিত হয়। এতে রাজধানীর যানজট নিরসনে বৃত্তাকার সড়ক ও নৌপথের কার্যকর ব্যবহারে অবকাঠামো নির্মাণ প্রকল্প নিয়ে আলোচনা হয়। বৈঠকে জানানো হয়, ঢাকার ইনার সার্কুলার রিং রোড গাবতলী থেকে বাবুবাজার এবং পোস্তগোলা থেকে ডেমরা পর্যন্ত বিস্তৃত হচ্ছে। 12 কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পের রায়ের বাজার, হাজারীবাগ ও কামরাঙ্গিচর অংশের নির্মাণ কাজ চলছে। এই পথে 45% কাজ সম্পন্ন হয়েছে বলে বৈঠকে জানানো হয়। বৃত্তাকার এই রিং রোড নির্মাণ হলে ঢাকা সিলেট, ঢাকা মাওয়া ও ঢাকা চট্টগ্রামে যেতে রাজধানীর ভেতরের সড়কপথ ব্যবহার করতে হবে না। এতে শহরের যানবাহনে চাপ কমবে, একই সঙ্গে যানজটও কমে আসবে। এছাড়া একইভাবে ঢাকা শহরকে ঘিরে যে 110 কিলোমিটারের নদীপথ রয়েছে, সেটি চালু করা গেলে রাজধানীর সড়কে যানবাহনের চাপ কমবে বলে বৈঠকে তুলে ধরা হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেছেন, আধুনিক যুগে নিরাপত্তার সনাতন ধারণা গুণগতভাবে পরিবর্তিত হয়ে গেছে। বর্তমান যুগে হাজার মাইলের সীমান্ত পাহারার চেয়েও সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ। তিনি আজ রাজধানীর খিলগাঁওয়ে আনসার ও ভিডিপি সদর দপ্তরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মিডিয়া সেল প্রান্তিক কণ্ঠস্বরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, যুদ্ধ নিরাপত্তা ও প্রতিরক্ষা শুধুমাত্র সীমান্তের বিষয় নয়, আধুনিক ব্যবস্থাপনায় তথ্য ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ। দেশের মানুষকে সঠিক তথ্য পৌঁছে দিতে তথ্য ব্যবস্থাপনায় সরকারের মহাপরিকল্পনার কথাও জানান তিনি।
1: বাংলাদেশ সরকারের তথ্য ব্যবস্থাপনার যতগুলি উদ্যোগ, সেই উদ্যোগের সঙ্গে আপনাদের এই প্রান্তিক কণ্ঠস্বরের মতো প্ল্যাটফর্মের আবির্ভাব একটি নতুনভাবে গুরুত্বপূর্ণ উন্নতি বলে আমরা গ্রহণ করি, এবং তথ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে আমাদের যে মহাপরিকল্পনা, সেই পরিকল্পনার একটি বড় অংশ হবে আপনাদের তৈরি করা এই প্রান্তিক কণ্ঠস্বরের ডিজিটাল প্ল্যাটফর্ম।
0: এদিকে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, দেশের মানুষকে গুজব ও তথ্য বিভ্রান্তির হাত থেকে রক্ষা করা জরুরি। এ বিষয়ে আনসার ভিডিপির অনলাইন মিডিয়া প্রান্তিক কণ্ঠস্বর ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রীর স্ত্রী ও জিয়াউর রহমান ফাউন্ডেশন জেডআরএফ এর সহসভাপতি ডাক্তার জুবাইদা রহমান নগর ও গ্রামীণ স্বাস্থ্যসেবার ব্যবধান ঘোচাতে দেশজুড়ে প্রতিটি জেলা ও সদর হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউ স্থাপনের আহ্বান জানিয়েছেন। আজ রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সোসাইটি অব ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের জাতীয় সম্মেলন 2026 উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই আহ্বান জানান। ডাক্তার জুবাইদা রহমান বলেন, জনসংখ্যার 68-70% গ্রামে বাস করেন, সুতরাং আইসিইউ সহ জরুরি পরিষেবা সম্প্রসারণ করতে হবে। নিবিড় পরিচর্যা কেন্দ্রের অপ্রতুলতার কথা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের হাসপাতালগুলোতে কেবল শয্যার সংকট নয়, বরং বিশেষজ্ঞ চিকিৎসক, দক্ষ নার্স ও প্রয়োজনীয় সরঞ্জামেরও ব্যাপক ঘাটতি রয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার অবদানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে ডাক্তার জুবাইদা দেশের প্রতিটি প্রান্তে জীবন রক্ষায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। অন্যান্যের মধ্যে সমাজকল্যাণমন্ত্রী ডাক্তার এজেডএম জাহিদ হোসেন এবং স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ শাকভাত হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ডিজিটাল যুগের অনলাইন জুয়া, স্পোর্টস বেটিং ও ক্রিপ্টোকারেন্সি ভিত্তিক জুয়া রুখতে 30 জুন জাতীয় সংসদে সর্বসম্মতিতে জুয়া প্রতিরোধ বিল 2026 পাশ হয়েছে। এই বিলে জুয়ার জন্য সর্বোচ্চ 7 বছর কারাদণ্ড ও 5 কোটি টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। যুগের সাথে তাল মিলিয়ে পাশ করা এই আইনকে ইতিবাচকভাবেই দেখছেন বিশেষজ্ঞরা। তবে আইনের বাস্তব প্রয়োগ করতে পারলে কেবল আইন থেকে সুফল পাওয়া যাবে বলে মনে করেন তারা। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: জাতীয় সংসদে জুয়া প্রতিরোধ আইন 2026 পাশের মাধ্যমে বাতিল হল 1867 সালের প্রায় 150 বছরের পুরনো দ্য পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট 1867 আইন। নতুন আইনে অনলাইন জুয়া, বেটিং, ম্যাচ ফিক্সিং, ক্রিপ্টোকারেন্সি ব্যবহার, ভিপিএন, মিরর সাইট, ডিজিটাল ও ওয়ালেট সহ প্রযুক্তি নির্ভর জুয়ার বিভিন্ন দিককে আইনের আওতা আনা হয়েছে। একই সঙ্গে অপরাধের ধরন অনুযায়ী 14 ধরনের কারাদণ্ড, অর্থদণ্ড অথবা উভয়দণ্ডের বিধান রাখা হয়েছে। নতুন আইনে 24টি বিষয়কে সংজ্ঞায়িত করা হয়েছে। নতুন এই আইনকে স্বাগত জানিয়েছেন অপরাধ বিশেষজ্ঞরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক এবং সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তৌহিদুল হক বলেন, জুয়ার করাল গ্রাসে তলিয়ে যাচ্ছে পরিবার থেকে পুরো গ্রামও। এই আইন বাস্তবায়ন করা গেলে এই প্রবণতা কমবে।
3: অনলাইন জুয়ার যে মাধ্যমগুলো আমাদের দেশে চর্চা আমরা হতে দেখেছি সেগুলো বন্ধ করার প্রশ্নে সংসদে যে আইনটি পাশ করেছে এটি একটি ভালো উদ্যোগ। কারণ অফলাইনের যে এখন অনলাইনে জুয়ার যে বিভিন্ন ধরন এবং এর যে চর্চা শুরু হয়েছে এটি বিভিন্ন মানুষকে যেরকম সর্বশান্ত করছে, পরিবারগুলোতে আর্থিক অনিশ্চয়তা বা সংকট তৈরি করছে, সেখান থেকে সম্পর্কগত ভাঙন তৈরি হচ্ছে।
2: তবে এই আইনের বাস্তব সুফল এর বাস্তবায়ন ও সংশ্লিষ্টদের প্রশিক্ষণ নিশ্চিতের উপর নির্ভর করছে বলে মন্তব্য করেন তিনি।
3: যখন এই আইনের বাস্তবায়নের প্রশ্ন আসে তখন আমাদের সেই বাস্তবায়নের সূচকে আমাদের বা দেশের অবস্থান খুব একটা বেশি সন্তোষজনক নয়। যে আইন যথাযথভাবে বাস্তবায়ন করে এই অনলাইন জুয়া কেন্দ্রিক যে অপরাধমূলক তৎপরতাকে নিয়ন্ত্রণ করার জন্য যা প্রয়োজন সরকার সেটি করবে।
2: নতুন আইনে অনলাইন বেটিং পরিচালনা এবং বাজিকরদের সর্বোচ্চ 7 বছর কারাদণ্ড ও 5 কোটি টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
4: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
5: খবরের বাকি অংশ পড়ছি মোহাম্মদ জোবায়েদ হোসেন পলাশ। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আইন সাংবাদিকতায় সর্বোচ্চ পেশাদারিত্ব ও নৈতিক মান বজায় রেখে কাজ করার জন্য ল রিপোর্টার্স ফোরামের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ বঙ্গভবনে ল রিপোর্টার্স ফোরামের সভাপতি হাসান জাবেদ ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশনের নেতৃত্বে 12 সদস্যের একটি প্রতিনিধি দল তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, আইন সাংবাদিকতা বিচার ব্যবস্থা ও জনগণের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধ হিসেবে কাজ করে। ডেঙ্গু সহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জাফখরুল ইসলাম আলমগীর। তিনি আজ রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ইম্প্রুভমেন্ট অব আরবান পাবলিক হেলথ প্রিভেন্টিভ সার্ভিস প্রজেক্ট আয়োজিত এক সেমিনারে কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার ইতিমধ্যে মশাবাহিত রোগ প্রতিরোধে জাতীয় কমিটি গঠন করেছে এবং কমিটি এ বিষয়ে সক্রিয়ভাবে কাজ করছে। একই সঙ্গে তিনি অনলাইন ভিত্তিক সচেতনতা জনসচেতনতামূলক প্রচারণার আরও জোরদারের উপর গুরুত্ব আরোপ করেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম সন্ত্রাসবাদ ও সহিংস উগ্রবাদের বিরুদ্ধে বাংলাদেশের জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত করেছেন। রাজধানীর হলি আর্টিজান বেকারিতে মর্মান্তিক হামলার দশম বার্ষিকীতে নিহতদের স্মরণে আজ নিজ বাসভবনে স্মরণানুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশে ইতালির রাষ্ট্রদূত অ্যান্তনিও আলেসান্দ্রো। ওই অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, রাজনৈতিক, ধর্মীয়, আদর্শিক বা অন্য কোন কারণেই সন্ত্রাসবাদকে কখনো ন্যায্যতা দেওয়া যায় না। তিনি আরও বলেন, এ ধরনের শক্তির বাংলাদেশে কোনো স্থান নেই এবং দেশের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করতে তাদের কখনোই সুযোগ দেওয়া হবে না। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে 2024 সালের জুলাইয়ে দেশব্যাপী শুরু হওয়া ছাত্র আন্দোলনের ঘটনা স্মরণ করছে জাতি। ওই বছর কোটা আন্দোলন কয়েক সপ্তাহের মধ্যেই গণ অভ্যুত্থানে রূপ নেয়, যার ফলশ্রুতিতে 5ই আগস্ট শেখ হাসিনার প্রায় 16 বছরের স্বৈরাচারী শাসনের পতন ঘটে। গোটা আন্দোলন কালকে জুলাই অভ্যুত্থান, জুলাই বিপ্লব বা বর্ষা আন্দোলন হিসেবে অভিহিত করা হয় এবং 5ই আগস্টকে ডাকা হয় 36 জুলাই নামে। মেধাভিত্তিক নিয়োগ ব্যবস্থা পুনর্বহালের দাবিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে যে বিক্ষোভ শুরু হয়েছিল তা দ্রুতই আওয়ামী লীগ শাসনের বিরুদ্ধে একটি বৃহত্তর আন্দোলনে পরিণত হয়। এই প্রতিবাদ দেশজুড়ে ছড়িয়ে পড়ে এবং ছাত্র, শিক্ষক, শ্রমিক, পেশাজীবী ও রাজনৈতিক কর্মী সহ সর্বস্তরের মানুষ এতে অংশ নেন। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল করে সরকারের জারি করা 2018 সালের সার্কুলারকে হাইকোর্ট অবৈধ ঘোষণা করায় পূর্ববর্তী কোটা ব্যবস্থা পুনর্বহাল হয়, যার ফলশ্রুতিতে জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকেই আন্দোলনে গতি সঞ্চার হয়। জুলাই গণ অভ্যুত্থানের সূচনা মাস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্র সংগঠন ছাত্রদল রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানের আয়োজন করে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন। গৌরব, ঐতিহ্য আর গণতান্ত্রিক আন্দোলনের আলোকবর্তিকা ঢাকা বিশ্ববিদ্যালয় উদযাপন করছে 105তম প্রতিষ্ঠাবার্ষিকী। সেই সঙ্গে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠটি পদার্পণ করল 106 বছরে। সকালে টিএসসি প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে কেক কেটে এবং বন্যাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী আয়োজন। অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড এ বি এম ওবায়দুল ইসলাম বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে সবার সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: একটি বিশ্ববিদ্যালয় যার ইতিহাস জড়িয়ে আছে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, গণতান্ত্রিক সংগ্রাম এবং রাষ্ট্র গঠনের প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সঙ্গে, শতবর্ষের গৌরবময় পথচলা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় পা রাখল 106 বছরে। 105তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল থেকেই প্রাণচঞ্চল হয়ে ওঠে ক্যাম্পাস। জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয়ের পতাকা ও বর্ণিল ব্যানার প্লেকার্ড হাতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও অ্যালামনাইদের অংশগ্রহণে বের হয় আনন্দ শোভাযাত্রা। পরে টিএসসি প্রাঙ্গণে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এবং কেক কেটে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, জ্ঞান চর্চার পাশাপাশি দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন ও সংকটে পথ প্রদর্শকের ভূমিকা পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
6: গণতন্ত্রের লড়াইয়ে বাংলাদেশের এই প্রধান বিশ্ববিদ্যালয় অবদান রেখেছে, তাদের রোল, অবদান অনস্বীকার্য। পৃথিবীর মানচিত্রে আর কোন দেশ নাই যা কিনা একটা বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে।
2: শিক্ষার্থীরা জানান, আধুনিক গবেষণাগার, আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণায় বিনিয়োগ বাড়ানো গেলে ঢাকা বিশ্ববিদ্যালয় বৈশ্বিক র্যাঙ্কিং এও আরো এগিয়ে যাবে।
7: ক্যান্টিন বা ক্যাফেটেরিয়া, এটা একটু উন্নয়ন করা গেলে ভালো হয়।
8: শিক্ষার্থীদের হচ্ছে পড়াশোনার মান উন্নয়নটা আরেকটু দরকার। আবার স্টুডেন্টের বাসস্থানের একটা সমস্যা থেকেই যায়, বেশিরভাগ হচ্ছে মেয়েদের ক্ষেত্রে সেই সমস্যাটা ওরা বেশি ফেস করতেছে।
2: দিনব্যাপী কেন্দ্রীয় প্রশাসনের পাশাপাশি বিভিন্ন অনুষদ বিভাগ ও ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, স্মৃতিচারণ, প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুনর্মিলনী। উৎসবমুখর পরিবেশে প্রিয় ক্যাম্পাসের প্রতি ভালোবাসা আর গর্বের অনুভূতি ভাগাভাগি করেন বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
9: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
10: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
9: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
5: এবারে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সেদেশে জন্ম নেওয়া শিশুদের নাগরিকত্ব প্রাপ্তির সাংবিধানিক অধিকার রয়েছে এবং এর মাধ্যমে 150 বছরের পুরনো নীতিটি বাতিলের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টা নাকচ করা হয়েছে। 6-3 সংখ্যাগরিষ্ঠতার সিদ্ধান্তে প্রধান বিচারপতি জন রবার্টস রায় দেন, যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বা সাময়িকভাবে অবস্থানকারী পিতামাতার ঘরে জন্ম নেওয়া শিশুরা 4-10 সংশোধনী অনুযায়ী জন্মসূত্রে মার্কিন নাগরিক হবে। এই রায় ট্রাম্পের অভিবাসন কর্মসূচির জন্য একটি বড় ধাক্কা, তবে মানবাধিকার গোষ্ঠীগুলো একে স্বাগত জানিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সতর্ক করে বলেছেন, তেহরান তার জনগণের বিরুদ্ধে যে কোনো হুমকির তাৎক্ষণিক ও শক্তিশালী জবাব দেবে। তিনি আজ এক এক্স পোস্টে এই সতর্কতা দেন। আব্বাস আরাকচি বলেন, ওয়াশিংটন ইসরায়েলকে সংযত রাখবে মর্মে মার্কিন প্রেসিডেন্ট প্রতিশ্রুতি দিয়েছেন। যদি ইসরায়েলি নেতারা যুক্তরাষ্ট্রকে উপেক্ষা করে তবে ইরান তাদের শিক্ষা দেবে। এদিকে সূত্র জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের বিষয়ে একমত হতে এবং একটি স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র ও ইরান আজ দোহায় কারিগরি আলোচনা করেছে। মার্কিন ইরানি সিনিয়র আলোচকরা মুখোমুখি বৈঠক করবেন না। ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর।

0: বিশ্বকাপ মানে রোমাঞ্চ, আর নকআউট পর্ব মানে বাঁচামরার লড়াই, যেখানে একটি ভুলই ডেকে আনতে পারে বিদায় ঘণ্টা। আজ রাউন্ড অফ 32 এর হাই ভোল্টেজ ম্যাচে মাঠে নেমেছিল বিশ্ব ফুটবলের পরাশক্তিরা, মেক্সিকো সিটি থেকে নিউ জার্সি। ফুটবল জোয়ারে কাঁপল উত্তর আমেরিকা। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: দিনের প্রথম ম্যাচে নিউজার্সির মাঠে মুখোমুখি হচ্ছেন টুর্নামেন্টের অন্যতম হট ফেভারিট ফ্রান্স ও ইউরোপের লড়াকু দল সুইডেন। তবে মাঠের লড়াইয়ে আজ কেবল ছিল ফরাসিদের দাপট। ম্যাচের শুরু থেকে সুইডিশ রক্ষণভাগকে ব্যস্ত রাখে কিলিয়ান এমবাপের দল। নিখুঁত পাসিং আর দুর্দান্ত ফিনিশিং এর সুইডেনকে 3-0 গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করল ফরাসিরা। অন্যদিকে মেক্সিকো সিটিতে ঘরের মাঠে ইতিহাস পুনর্লিখনের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে সহ আয়োজক মেক্সিকো। প্রতিপক্ষ ছিল ল্যাটিন আমেরিকার শক্তিশালী দল ইকুয়েডর। ম্যাচের 22 মিনিটেই স্টেডিয়ামকে উল্লাসে মাতান জুলিয়ান ইকুইনিয়াস। তার দর্শনীয় গোলে 1-0 এগিয়ে যায় এল টিওরা। ঠিক 9 মিনিট পর 31 মিনিটে অভিজ্ঞ স্ট্রাইকার রবুল জিমেনস জাল খুঁজে নিলে ব্যবধান দ্বিগুণ হয়। পুরো ম্যাচ ইকুয়েডরের ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও মেক্সিকোর জমাট রক্ষণের সামনে তারা ছিল বেশ অসহায়। ম্যাচের শেষ মুহূর্তে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ইকুয়েডর। শেষ পর্যন্ত 2-0 গোলের জয়ের উল্লাসে মাতে স্বাগতিক মেক্সিকো। অপরদিকে যুক্তরাষ্ট্রের ডালাসে 2-1 গোলে আইভরি কোস্টকে হারিয়েছে নরওয়ে। এই জয়ের ফলে টুর্নামেন্টের সার্বিক সমীকরণ আরো রোমাঞ্চকর হয়ে উঠেছে। গ্রুপ পর্বে গোল না খাওয়া মেক্সিকো নকআউটে নিজেদের ক্লিনশিট বজায় রেখেছে। তবে আজ রাউন্ড অফ 32 এর বাকি ম্যাচগুলোতেও অপেক্ষা করছে বড় চমক, যেখানে রাত 10টায় ডিআর কঙ্গোর মুখোমুখি হবে ইংল্যান্ড, আর রাত 2টায় বেলজিয়াম সেনেগাল। আগামীকাল সকাল 6টায় মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র বসনিয়া হার্জেগোভিনিয়া। নেক্সট রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্ধ সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। অভিন্ন প্রশ্নপত্রে প্রথমবারের মতো আগামীকাল শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা। 3টি নতুন উপজেলা ও 1টি থানা অনুমোদন দিল প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি। প্রান্তিক কণ্ঠস্বর নামে আনসার ও ভিডিপির মিডিয়া প্ল্যাটফর্ম চালু, সরকারের তথ্য ব্যবস্থাপনার মহাপরিকল্পনার অংশ এটি, বললেন তথ্য সম্প্রচার মন্ত্রী। জেলা পর্যায়ে সদর হাসপাতালে আইসিইউ স্থাপনের আহ্বান জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহসভাপতি ডাক্তার জুবাইদা রহমানের। যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখল সেদেশের সুপ্রিম কোর্ট। এবং ফিফা বিশ্বকাপে আজ রাত 10টায় ডিআর কঙ্গোর মোকাবেলা করবে ইংল্যান্ড এবং 2টায় সেনেগালের বিরুদ্ধে খেলবে বেলজিয়াম। খবর শেষ হলো।
2: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আল হামরা ইসলাম, পড়ছি সুমাইয়া খান। আজ থেকে শুরু হল অর্থবছর 2026-27। গতকাল জাতীয় সংসদে নতুন অর্থবছরের জন্য 9,38,000 কোটি টাকার জাতীয় বাজেট পাশ করা হয়েছে। মূলত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক সুরক্ষা কর্মসূচির পরিধি বাড়ানো এবং অর্থনীতিকে আরও উৎপাদনমুখী ও বিকেন্দ্রীভূত করার গুরুত্ব দিয়ে এই বাজেট প্রণয়ন করা হয়েছে। 12ই ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ী হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত সরকারের এটাই প্রথম বাজেট। গত 11ই জুন জাতীয় সংসদে চলতি অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় এ বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বস্তুত একটি বিনিয়োগ বান্ধব অর্থনীতি গড়ে তোলার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা এ বাজেটের অন্যতম লক্ষ্য, যেখানে অর্থনৈতিক প্রবৃদ্ধি 6.5% উন্নীত করা এবং মূল্যস্ফীতি কমিয়ে 7.5% নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। 25 লক্ষাধিক নতুন কর্মসংস্থান সৃষ্টিতে 60,000 কোটি টাকার প্রণোদনা তহবিল ঘোষণা করা হয়েছে। সরকার বিনিয়োগ পরিবেশের উন্নয়ন এবং বেসরকারি খাতের আস্থা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে 3R রিকভারি অ্যান্ড স্টাবিলাইজেশন, রিস্টোরেশন ও রিকনস্ট্রাকশন ফর অ্যাক্সেলারেশন কৌশল বাস্তবায়ন করছে বলে উল্লেখ করেছেন অর্থমন্ত্রী। 1-5 বছরের মধ্যে ধাপে ধাপে এ কৌশল বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা এবং দেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতি উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বাজেট আলোচনার সময় প্রধানমন্ত্রী দেওয়া নির্দেশনার পরিপ্রেক্ষিতে যেসব সংশোধনী আনা হয় তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আগামী পাঁচ অর্থবছরের জন্য ব্যক্তিশ্রেণীর করদাতাদের করমুক্ত আয়ের সীমা বর্তমানে 3,50,000 টাকা থেকে বাড়িয়ে 4,00,000 টাকা করা, জনমনে বিভ্রান্তি ও উদ্বেগ এড়াতে বিনিয়োগের তথ্য প্রকাশের বাধ্যবাধকতা সংক্রান্ত প্রস্তাব প্রত্যাহার করা, বেশিরভাগ ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে এবং বন্টন দলিল ও নামজারি নিবন্ধনের জন্য টিআইএন সনদ বাধ্যতামূলক করার প্রস্তাব প্রত্যাহার করা, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়কর হার বিদ্যমান 10% থেকে কমিয়ে 5% করা ইত্যাদি। এছাড়া স্বাস্থ্য, খাদ্যসহ বিভিন্ন খাতের বেশ কিছু আমদানি করা পণ্য ও যন্ত্রাংশের ওপর শুল্ক, নিয়ন্ত্রণমূলক শুল্ক, সম্পূরক শুল্ক ও ভ্যাট প্রত্যাহার বা হ্রাস করা হয়েছে। সার্বিকভাবে বলা যায়, বাজেটে ক্ষুদ্র ও খুচরা ব্যবসায়ীদের জন্য সহজ কর ব্যবস্থা চালু করা হয়েছে। এর পাশাপাশি আবগারি শুল্ক আরোপের ক্ষেত্রে ব্যাংকে গ্রাহকের আমানতে সীমা 3,00,000 থেকে বাড়িয়ে 4,00,000 করা, সঞ্চয়পত্রের মুনাফার ক্ষেত্রে অগ্রিম আয়করের টাকা ফেরত দেওয়া এবং সারা বছর আয়কর রিটার্ন জমা দেওয়ার সুযোগ রাখা হয়েছে পাশ করা বাজেটে। আগামী এক বছরের এই বাজেট কিভাবে বাস্তবায়িত হবে তার সুস্পষ্ট একটি পথ নির্দেশনা রাখা হয়েছে বাজেটে। টানা পাঁচ বছরের বেশি সময় ধরে নানা ধরনের অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে দেশের মানুষ। তাদেরকে স্বস্তি দিতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী 2026-27 অর্থ বাজেটের বাজেটের নাম দিয়েছেন গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা। সকলের প্রত্যাশা, বিএনপি তার মেয়াদকালে এই বাজেটের সফল বাস্তবায়নের মাধ্যমে সেই অভিযাত্রা সফলতার সঙ্গে সম্পন্ন করবে। সংবাদ পর্যালোচনা শেষ হল, এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
3: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, কুমিল্লা, বান্দরবান, রাঙামাটি, গোপালগঞ্জ এবং ময়মনসিংহ কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
4: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন দেশের গান। প্রথম গানে শিল্পী সাবিনা ইয়াসমিন, গানের কথা সাজিয়েছেন নঈম গহর, সুর করেছেন আসাদ রহমান।

0: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
1: উত্তরণ বেতার ম্যাগাজিন।

0: শুরু হল জুলাই মাস। এ মাস এলেই মনে পড়ে যায় ২০২৪ এর সেই উত্তাল দিনগুলোর কথা।
1: কোটা সংস্কারের দাবি থেকে শুরু হওয়া আন্দোলন কিভাবে রূপ নিয়েছিল ছাত্র জনতার ঐতিহাসিক গণজাগরণে, তা আমরা সবাই প্রত্যক্ষ করেছি।
0: রাজপথে নেমে এসেছিল লাখো তরুণ তরুণী, আর এই আন্দোলনে প্রাণ দিয়েছেন অসংখ্য মানুষ। জুলাই আমাদের শিখিয়েছে, সম্মিলিত ইচ্ছার সামনে কোনো শক্তি টিকে থাকতে পারে না।
1: আজকের উত্তরণ আয়োজন থেকে আমরা স্মরণ করছি সেই দিনগুলো, শ্রদ্ধা জানাই তাঁদের যাঁরা বিসর্জন দিয়ে গেছেন নিজেদের

0: একটা প্রতিষ্ঠান কখনো কখনো একটা জাতির স্বপ্নের নাম হয়ে যায়। পুরনো একটা ভবন, একটা গাছের ছায়া, একটা ক্লাসরুম, সব মিলিয়ে গড়ে ওঠে এক ইতিহাস।
1: শ্রোতা বন্ধুরা, আজ 1 জুলাই, ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস। 1921 খ্রিস্টাব্দের এই দিনে যাত্রা শুরু হয়েছিল উপমহাদেশের অন্যতম প্রাচীন ও গৌরবময় এই বিদ্যাপীঠের।
0: শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলার রাজনীতি, সাহিত্য, সংস্কৃতি আর মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে এক সূত্রে বাঁধা। ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা সংগ্রাম, প্রতিটি বড় আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল এই প্রাঙ্গণ।
1: প্রাচ্যের অক্সফোর্ড নামে পরিচিত এই প্রতিষ্ঠান শতাধিক বছর ধরে তৈরি করে চলেছে জ্ঞানের, মুক্ত চিন্তার আর নেতৃত্বের এক ধারাবাহিক ইতিহাস। এই দিনে শ্রদ্ধা জানাই সেই সব শিক্ষক ও শিক্ষার্থীদের যারা এই প্রতিষ্ঠানকে আজকের জায়গায় নিয়ে এসেছেন।
0: আজকের উত্তরণ সেই বিশেষ দিনকে ঘিরে। প্রিয় শ্রোতা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি আর সমসাময়িক প্রসঙ্গের আজকের বৈচিত্র্যময় আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, পৃথিবীটা প্রতিদিন নতুন কিছু না কিছু চমক রেখে যায় আমাদের জন্য। কোথাও বিজ্ঞানের আশ্চর্য আবিষ্কার, কোথাও প্রকৃতির অদ্ভুত খেলা, কোথাও মানুষের অবিশ্বাস্য সাহসিকতার গল্প।
1: সেই বিচিত্র দুনিয়ার খবরগুলো প্রতি সপ্তাহে সংগ্রহ করে আমাদের সামনে তুলে ধরে বিশ্ববিচিত্রা। আজকের আয়োজনে সংগ্রহ সংকলন করেছেন আবরার জাহিন পাটোয়ারি, আর সেই খবরগুলো আপনাদের কাছে পৌঁছে দেবেন কোনুস শিকদার। শুনুন তাহলে বিচিত্র ও বিস্ময়কর সব খবর।

প্রতিযোগিতা মানেই কি দৌড়, ফুটবল বা ক্রিকেট? মোটেও না। পৃথিবীর বিভিন্ন দেশে এমন কিছু প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় যেগুলো শুনলে প্রথমে মনে হতে পারে এগুলো কি সত্যি বাস্তব। কিন্তু অবাক করার বিষয় হল এসব প্রতিযোগিতায় প্রতি বছর হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে। আজকের বিশ্ববিচিত্রায় আমরা জানব বিশ্বের সবচেয়ে অদ্ভুত কিছু প্রতিযোগিতা সম্পর্কে। ফিনল্যান্ডে অনুষ্ঠিত হয় এক মজার প্রতিযোগিতা যা স্ত্রী বহন প্রতিযোগিতা নামে পরিচিত। এখানে প্রতিযোগিতার কাঁধে বা পিঠে একজন নারীকে বহন করে বিভিন্ন বাধা অতিক্রম করতে হয়। পথে থাকে কাদা, পানির গর্ত এবং নানা ধরনের প্রতিবন্ধকতা। সবচেয়ে দ্রুত সময়ে গন্তব্যে পৌঁছতে পারলেই জয়। আর মজার বিষয় হল বিজয়ী অনেক সময় পুরস্কার হিসেবে স্ত্রীর ওজনের সমপরিমাণ পানিও পেয়ে থাকেন। ইংল্যান্ডের একটি পাহাড়ের চূড়া থেকে একটি বড় পনির গড়িয়ে দেওয়া হয়। এরপর শত শত প্রতিযোগী সেই পনিরের পেছনে দৌড়তে শুরু করেন। পাহাড়টি এতটাই খাড়া যে অনেকেই গড়িয়ে নিচে নেমে যান। মজার বিষয় হল প্রায় কেউই পনিরটিকে ধরতে পারেন না, তবুও এই প্রতিযোগিতা শত বছরেরও বেশি সময় ধরে জনপ্রিয়।

ওয়েলসে অনুষ্ঠিত হয় কাদা স্নোরকেলিং প্রতিযোগিতা। প্রতিযোগীদের কাদায় ভরা একটি খালের মধ্যে স্নোরকেল ও ফিন পরে সাঁতার কাটতে হয়। তারা সাধারণ সাঁতারের মতো হাত ব্যবহার করতে পারেন না। দেখতে এটি যেমন অদ্ভুত, অংশগ্রহণকারীদের জন্য তেমনই কঠিন একটি চ্যালেঞ্জ।

ইংল্যান্ডে অনুষ্ঠিত হয় বিশ্ব মুখভঙ্গি প্রতিযোগিতা। এখানে অংশগ্রহণকারীদের সবচেয়ে হাস্যকর ও অদ্ভুত মুখভঙ্গি করতে হয়। যার মুখভঙ্গি সবচেয়ে বিচিত্র এবং মজার হয় সেই বিজয়ী হয়। এই প্রতিযোগিতার ইতিহাস 100 বছরেরও বেশি পুরনো। ছোটবেলায় বালিশ দিয়ে যুদ্ধ করেননি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন, কিন্তু যুক্তরাষ্ট্রে এই খেলাকে পেশাদার প্রতিযোগিতায় পরিণত করা হয়েছে। বিশেষ নিয়ম মেনে প্রতিযোগীরা বালিশ দিয়ে একে অপরকে আঘাত করেন। দর্শকদের কাছে এটি অত্যন্ত বিনোদনমূলক একটি খেলা। আমাদের বাংলাদেশের কিছু অঞ্চলেও বালিশ খেলার প্রচলন দেখা যায়, তবে কালের বিবর্তনে এই খেলা আজ বিলুপ্ত প্রায়।

0: বিশ্ববিচিত্রার এই খবরগুলো শুনলে বারবার মনে হয় এই পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই, শুধু এখনো না জানা কিছু আছে।
1: সত্যিই তাই, এই বিশ্বের জানালাটা খুলে দেওয়ার জন্যই আমাদের বিশ্ববিচিত্রার আয়োজন। শ্রোতা বন্ধুরা, এবার বিহঙ্গর পালা। আপনাদের লেখা কথাগুলো এখানে ডানা মেলে আমাদের কাছে আসে।
0: প্রতিটি চিঠি, প্রতিটি মেইল আমাদের জন্য একটা উপহার। আপনারা লেখেন বলেই এই অনুষ্ঠানটা প্রাণ পায়। সেই কৃতজ্ঞতা নিয়ে আজকের বিহঙ্গীর আয়োজনে আপনাদের সাদর আমন্ত্রণ।
1: প্রথমেই চিঠি, খুব চমৎকার খামে, চমৎকার কাগজে, নানা রঙে রঙিন করে লিখা, এবং কাগজেরও নানান রং, মানে একটা রঙিন সন্ধে পেরিয়ে আমরা মানে রাতে উপনীত হলাম আমাদের বন্ধুদের চিঠিতে। আর একজন যখন অনেকগুলো চিঠি লিখেন তখন আমাদের ভালো লাগার মাত্রাটা আরও বেড়ে যায়। লিখেছেন সম্রাট এমডি ফারুক মোঘল বন্ধু, আমাদের ছনখোলা টাঙ্গাইল ঘাটাইল টাঙ্গাইলের বন্ধু। বন্ধু একটি চিঠিতে বলছেন যে বাংলাদেশ বেতারের জনপ্রিয় অনুষ্ঠান উত্তরণ ম্যাগাজিন আমার অত্যন্ত প্রিয়। অনুষ্ঠানটি সমাজ, সংস্কৃতি, শিক্ষা এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সুন্দর ও তথ্য সমৃদ্ধ আলোচনা উপস্থাপন করে, যা শ্রোতাদের জ্ঞান বৃদ্ধি ও সচেতনতা গঠনে সহায়ক ভূমিকা পালন করে। অনুষ্ঠানের বিষয়বস্তু, বৈচিত্র্য এবং প্রাণবন্ত উপস্থাপনা আমাকে নিয়মিত শুনতে আকৃষ্ট করে, বিশেষ করে সমাজের ইতিবাচক পরিবর্তন ও সম্ভাবনাময় উদ্যোগগুলোর কথা তুলে ধরার প্রচেষ্টা প্রশংসার দাবিদার। উত্তরণ ম্যাগাজিনের উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং ভবিষ্যতেও এমন মানসম্পন্ন অনুষ্ঠান প্রচার অব্যাহত থাকবে বলে আশা করি। অনেক ধন্যবাদ বন্ধুকে যে উত্তরণ সম্পর্কে বন্ধু চমৎকার করে লিখেছেন। এবং আরেকটি চিঠিতে কিন্তু বন্ধু বিভিন্ন পর্বের কথা বলেছেন, বিশ্ববিচিত্রের কথা বলেছেন, বলেছেন যে জীবন ও প্রকৃতি পর্বের অপরূপ সৌন্দর্যে ঘেরা মৌলভীবাজারের হামহাম জলপ্রপাত সম্পর্কে জানতে পেরেছেন, সে কথা বলেছেন। স্মরণীয় বরণীয় পর্বে প্রখ্যাত সঙ্গীতশিল্পী আজম খানকে নিয়ে তথ্য সমৃদ্ধ আলোচনা ভালো লেগেছে, উপভোগ্য ছিল, সেটাও বন্ধু জানিয়েছেন। বন্ধুকেও অনেক ধন্যবাদ। এমনি করে চাই বন্ধু চিঠি লিখুক আমাদের অনেক বেশি করে।
0: এবারে আমার হাতে যে চিঠি আছে, চিঠি বলতে একজনেরই লেখা, তিনটি চিঠি আছে, নিশ্চয়ই আপনারা শব্দ পাচ্ছেন কারণ আমরা গুছিয়ে নিচ্ছিলাম চিঠিগুলি। চিঠির যে শব্দ সেই শব্দটি নিশ্চয়ই মানে শোনা যাচ্ছে আমার, যেটি মনে হচ্ছিল। এবং আমি যেটি লক্ষ্য করলাম সেটি দেখছি যে আমার হাতে যে চিঠি আছে সেটি তিনটি চিঠি, তো একটি লেখা তিন তারিখ, তিন ছয়, আর একটি চার ছয় এবং দশ ছয়। তার মানে যেটি দাঁড়াচ্ছে যে একদম পরপর দুটি লেখা এবং তার কয়েকদিন গ্যাপে আরেকটি লেখা। এতে করে হয় কি যে একসঙ্গে পরপর এভাবে লিখলে একসঙ্গে কিন্তু হাতে আসে, আর যদি প্রতি সপ্তাহে আমরা লিখি তাহলে কিন্তু আমরা প্রতি সপ্তাহেই হাতে পাবো একটি চিঠি। এই কারণে কিন্তু অনেক সময় মিস হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকে, তাই না? যাই হোক, আমরা পেতে চাই প্রতি সপ্তাহে একটি করে চিঠি। আর এই চিঠিটি লিখেছেন শিকদার ইসাক আলী, আড়াইসিধারসুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া থেকে। আপনি একটিতে বলেছেন তিন তারিখের, যেটি বলেছেন তিন ছয় চার তারিখের চিঠিতে তিন তারিখের কথা উল্লেখ করেছেন, যে তিন ছয় দু হাজার ২৬ তারিখে প্রচারিত উত্তরণ ম্যাগাজিনের প্রতিটি আয়োজন মন দিয়ে শুনলাম। বিশ্ববিচিত্রার বিহঙ্গ খুব ভালো হয়েছে, ভালো অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য কর্তৃপক্ষকে শুভেচ্ছা জানাচ্ছি। নন্দিত জন পর্বে কণ্ঠশিল্পী কনক চাপার সাক্ষাৎকার শুনতে চাই। আচ্ছা, এরপরে আরেকটি চিঠি আপনি যেটি চার তারিখে, তিন তারিখে লিখেছেন, যে সম্প্রতি বিহঙ্গ আসরটি তার পূর্বের জৌলুস হারিয়ে ফেলেছে, শ্রোতারা আনন্দের সাথে গ্রহণ করতে পারছে না কারণ বিহঙ্গ থেকে চিঠি বা ইমেল কোনটি, আচ্ছা কোনটি দিয়ে আসর শুরু হয়েছে সেটি ঠিক বোঝা যায় না, ব্যাখ্যা দেওয়া হয় না। আচ্ছা, আজকে কিন্তু আমরা নিশ্চয়ই বলেছি যে আমরা চিঠি দিয়ে শুরু করেছি, তার মানে যেদিন চিঠি থাকে না সেদিন কিন্তু চিঠির কথা উল্লেখ করা হয় না, আর ইমেইল থাকলে তো আমরা বলেই থাকি। সুতরাং চিঠি পেলে কিন্তু আমরা বলবো চিঠি, আর এই যে ইমেইলই সবসময় আসে কিন্তু। আরও একটি চিঠি, দশ তারিখে আপনি লিখেছেন বিশ্ববিচিত্রা দেশ বিদেশের খাবার, আপনার লেখা ভালো লেগেছে চার ছয় দু হাজার ২৬ তারিখের উত্তরণে। এবং আপনার লেখা পর্বটি সম্প্রতি লেখক ও শ্রোতাকে হতাশ করে চলেছে কারণ ঘন ঘন লেখার বিষয় পরিবর্তন করা হচ্ছে, অল্প কিছু লেখা প্রচার করা হচ্ছে, এর পরিবর্তন হওয়া আবশ্যক। যেদিন আপনার লেখা প্রচার করা হবে সেদিন পরবর্তী সপ্তাহের বিষয় বলে দিবেন। নন্দিত জন পর্বে কণ্ঠশিল্পী আকাশ এর সাক্ষাৎকার শুনতে চেয়েছেন।
1: বন্ধুর পরামর্শ আমরা কর্তৃপক্ষকে জানিয়ে দিলাম,
0: অনেক ধন্যবাদ।
1: চিঠি পেয়েছি, ভালো লাগলো। এবার ইমেইলে যাই। প্রথম ইমেইল ফয়সাল আহমেদ শিপন, মধুমতি বেতার শ্রোতা সংঘ, ঘোড়াদায় সুলতান শাহী গোপালগঞ্জ থেকে লিখেছেন, একুশে জুন প্রচারিত শিল্পকথা পর্বে হলিউডের জীবন্ত কিংবদন্তী রবার্ট ডি নিরোর জীবন ও কর্মের অনেক অজানা বিষয় জানানোর জন্য ধন্যবাদ। বিশ্বজুড়ে তরুণ স্বপ্নদ্রষ্টাদের অনুপ্রেরণা অস্কারজয়ী রবার্ট ডি নিরোর প্রতি রইল আমাদের আন্তরিক শুভকামনা। গ্রন্থ পরিচিতি পর্বে নারী শিক্ষা ও সামাজিক সচেতনতা বিষয়ে একটি প্রাসঙ্গিক ও অনুপ্রেরণামূলক গ্রন্থ মতিচুর সম্পর্কে প্রাসঙ্গিক অনেক তথ্য জানানোর জন্য ধন্যবাদ জানিয়েছেন আপনি। কথা ও গানে চলচ্চিত্র পর্বে 1966 সালে মুক্তিপ্রাপ্ত বিশুদ্ধ হাস্য রসাত্মক চলচ্চিত্র 13 নম্বর ফেকু ওস্তাগার লেন নিয়ে পরিবেশনাটি অসাধারণ ছিল। আরও বলেছেন যে 29 জুন নন্দিতজন পর্বে চলচ্চিত্র পরিচালক প্রযোজক বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার জাহান ঝন্টুর ব্যক্তিগত চলচ্চিত্র জগতের গল্প জেনে ভীষণ ভালো লাগল। বাংলা চলচ্চিত্রের জ্বলন্ত আগ্নেয়গিরি দেলোয়ার জাহান ঝন্টুর প্রতি রইল আমাদের আন্তরিক শুভকামনা। বন্ধু বলছেন যে আমাদের এই বন্ধু আরও লিখেছেন, ফয়সাল আহমেদ শিপন বিশ্ব ঐতিহ্য পর্বে উজবেকিস্তানের ঐতিহাসিক এবং স্থাপত্যের অনন্য নিদর্শন রেগিস্তান স্কোয়ার সম্পর্কে তথ্যমূলক পর্বটির জন্য ধন্যবাদ। এছাড়াও মহাকবি মাইকেল মধুসূদন দত্তের 153তম প্রয়াণ দিবসে স্মরণে বরণে শিরোনামে বিশেষ পর্বটি অনেক ভালো লেগেছে। আধুনিক বাংলা কবিতার জনক এবং যুগস্রষ্টা কবি মাইকেল মধুসূদন দত্তের প্রতি রইল আন্তরিক শ্রদ্ধাঞ্জলি। আমাদেরও শ্রদ্ধা থাকলো, বন্ধুকেও অসংখ্য ধন্যবাদ ইমেইলে বিস্তারিত লিখবার জন্য।
0: আচ্ছা, তার মানে আমরা কিন্তু এখন ইমেইল পড়ছি। সেলিম হোসেনের ইমেইল হাতে নিলাম, বিএসসি মেরিন ওয়ার্কশপ সলকোলা রোড পন্দর চট্টগ্রাম থেকে। বলেছেন, 23 জুন সাংস্কৃতিক ঐতিহ্য দেশে দেশে পর্বে ঐতিহাসিক ও সাংস্কৃতিক দেশ গ্রিসের সাংস্কৃতিক অসাধারণ বর্ণনা ভালো লেগেছে। গ্রিসের সাংস্কৃতিক ঐতিহ্য আজও বিশ্বব্যাপী শিল্প সাহিত্য দর্শন ও স্থাপত্যের ক্ষেত্রে অনুপ্রেরণার উৎস হিসেবে বিবেচিত। ক্লাসিক সিনেমা পর্বটি ভালো লেগেছে বলেছেন এবং সব মিলিয়ে অনুষ্ঠানটি অসাধারণ ছিল তেমনটি বলেছেন। অনেক ধন্যবাদ।
1: আশরাফুজ্জামান মিয়া দক্ষিণ টুটপাড়া তালতলা হাসপাতাল রোড খুলনা থেকে লিখেছেন, 19 জুন প্রচারিত জীবন ও প্রকৃতি পর্বে বাংলাদেশের প্রাচীন জনপদ নাটোর জেলার অন্যতম ঐতিহ্যবাহী স্থাপনা রানী ভবানী রাজবাড়ি নিয়ে অনেক চমকপ্রদ তথ্য জানা হল। সপ্তদশ শতাব্দীতে নির্মিত রানী ভবানী রাজবাড়ি নিয়ে প্রতিবেদনটির জন্য ধন্যবাদ জানিয়েছেন। আর এই সময় সিনেমা পর্বে 2002 সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় ব্রিটিশ স্পোর্টস কমেডি ড্রামা বেইন্ডিট লাইক বেকহ্যাম এর সংক্ষিপ্ত পর্যালোচনাটি ছিল ভীষণ উপভোগ্য, ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।
0: আমিনুল ইসলাম, মোহাম্মদ আমিনুল ইসলাম দক্ষিণ গোবিন্দপুর চাঁপাপুর থেকে লিখেছেন, বলেছেন, গত 25 জুনের উত্তরণ অনুষ্ঠানটি অত্যন্ত উপভোগ করেছে। প্রথমে পরিবেশিত বিশ্ববিচিত্রা, তারপর বিষয়কর খবর, বিশ্ব সাহিত্য এবং দেশ বিদেশের ঐতিহ্যবাহী খাবার, প্রতিটি পর্বই ছিল তথ্যবহুল, শিক্ষণীয় এবং মনোমুগ্ধকর। সুন্দর উপস্থাপনা, বৈচিত্র্যময় বিষয়বস্তু এবং প্রাণবন্ত পরিবেশনা অনুষ্ঠানটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। বিশেষ করে দেশ বিদেশের ঐতিহ্যবাহী খাবার পর্বে আফগানিস্তানের ঐতিহ্যবাহী খাবার নিয়ে যে তথ্য সমৃদ্ধ চমৎকার উপস্থাপনা করা হয়েছে তা সত্যি দারুণ লেগেছে। আচ্ছা, এরপরে লিখেছেন, দেশটির ইতিহাস, সংস্কৃতি ও খাবারের বৈচিত্র্য সহজ সরল ও সাবলীল ভাষায় তুলে ধরা হয়েছে, যা শ্রোতাদের জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ করেছে। আর শ্রোতাদের লেখা যখন সুমধুর কণ্ঠে প্রাণ পায় তখন অনুষ্ঠানটি হয়ে ওঠে আরও হৃদয়স্পর্শী, প্রাণবন্ত ও উপভোগ্য। এমন মানসম্মত অনুষ্ঠান নিয়মিত প্রচারের জন্য অনুষ্ঠান সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন।
1: আফিয়া খানম জুলি, মধুমতি বেতার শ্রোতা সঙ্গে, ঘোড়াদাইর সুলতান শাহী গোপালগঞ্জ থেকে, 29 জুনের অনুষ্ঠান নিয়ে বিস্তারিত বন্ধু বলেছেন, ভালো লেগেছে নন্দিতজন পর্ব এবং শিল্পকথা পর্ব নিয়ে তিনি বলেছেন এই ভালো লাগার কথা। গ্রন্থ পরিচিতি পর্বে আইরিশ লেখক স্যালি রুনির উপন্যাস ইন্টারমেজর নিয়ে প্রতিবেদনটি অসাধারণ ছিল বলেছেন। বন্ধুকেও অসংখ্য ধন্যবাদ, এমনি করেই আমাদের সাথে থাকবেন, আমাদের বন্ধু আমাদের এই অনুষ্ঠানে লিখবেন এমনটাই প্রত্যাশা। শোনা হলো, জানা হলো আমাদের প্রাণপ্রিয় শ্রোতা বন্ধুদের মনের কথা। যারা এখনো লিখেননি আজই লিখে ফেলুন, বিহঙ্গ সবসময় আপনাদের জন্য অপেক্ষায়।
0: একটি চিঠি, একটি সংযোগ, আপনার আর আমাদের মাঝের একটা সেতু, লিখতে থাকুন, আমরা পড়ব। চিঠি লিখুন এই ঠিকানায় বেতার ম্যাগাজিন উত্তরণ, প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার সৈয়দ মাহবুব মোর্শেদ সরণী, শেরেবাংলানগর, ঢাকা 1207। ইমেইলেও আমাদের কাছে মতামত ও পরামর্শ জানাতে পারেন। ইমেইল আইডি utta@gmail.com।
1: প্রিয় শ্রোতা, চলছে বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বের খেলা। অনেকের প্রিয় দল হয়তো ইতিমধ্যে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে, তবে একথা আমরা বলতেই পারি এখনও আমাদের হট ফেভারিট আর্জেন্টিনা এবং ব্রাজিলের খেলা বিশ্বকাপের শেষ পর্যন্ত দেখার অপেক্ষায় মুখিয়ে আছি আমরা সবাই।
0: প্রিয় শ্রোতা, মেসির পায়ের জাদু কিংবা ম্যারাডোনার সেই অমর স্মৃতি আর্জেন্টিনার নীল সাদায় মিশে আছে এক জাদুকরী ঐতিহ্য। অন্যদিকে নেইমার পরবর্তী ব্রাজিলের তারুণ্য নির্ভর আক্রমণও কম যায় না।
1: ফুটবল প্রেমী বাঙালির ঘরে তাই এখনও সেই চিরচেনা দ্বন্দ্ব, নীল সাদা নাকি হলুদ সবুজ। বন্ধুরা, ফুটবল ইতিহাসে কিছু নাম আছে যা শুধু খেলায় নয়, মানুষের আবেগের সঙ্গে জড়িয়ে থাকে। আজকের আয়োজনে আমরা ফিরে যাব ফুটবল ইতিহাসের এক কিংবদন্তির কাছে।
0: আজকের ক্রীড়াঙ্গনের মুখে আজ আমরা জানব নেদারল্যান্ডের কিংবদন্তি ফুটবলার রুড গুলিতকে নিয়ে।
2: পঞ্চাশ ও ষাটের দশকে গোটা লাতিন আমেরিকা উত্তাল, এক হাতে মাওয়ের লাল বই, অন্য হাতে চের গেরিলা ওয়ারফেয়ার নিয়ে লড়ছে তরুণরা। সুরিনামের আবহ তখন ফুটবলের জন্য অনুকূল ছিল না। ১৯৫৪ ডাচ উপনিবেশ থেকে স্বায়ত্তশাসন পায় সুরিনাম, কিন্তু মুক্তি আসেনি। বিপ্লবীদের সন্ধানে সুরিনামে এসে ওঠে আমেরিকান সেনাবাহিনী। এই সময়ে কৃষ্ণাঙ্গ যুবকদের পক্ষে সুরিনামে টিকে থাকা কঠিন হয়ে উঠেছিল। এক গভীর রাতে একটি ভাঙা নৌকায় বন্ধু হারম্যানকে নিয়ে দেশ ছেড়ে পালালেন জর্জ। সাগর পাড়ি দিয়ে উঠলেন ইউরোপের দেশ হল্যান্ডে। সেখানে পৌঁছে মনোযোগ দিলেন পড়াশোনায়, হলেন সোশ্যাল ওয়ার্কার, আর জর্জ অর্থনীতি পড়িয়ে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু ফুটবলকে কখনো তারা ছেড়ে যাননি। হারম্যান ছেলে ফ্রাঙ্ককে ফুটবল খেলা শেখাতে ভুল করেননি। অন্যদিকে জর্জও ফুটবলে তালিম দিয়ে চলেছেন ছেলে রুডকে। দুই দেশান্তরী বন্ধু হারম্যান রাইকার্ড ও জর্জ গুলিতের একই বছরের একই মাসে জন্ম নেয়া এই দুই ছেলে ফ্রাঙ্ক রাইকার্ড ও রুড গুলিত গত শতাব্দীর সেরা দুই খেলোয়াড়। ফ্রাঙ্ক রাইকার্ড ও রুড গুলিতের বেড়ে ওঠার গল্পটা সহজ ছিল না। হল্যান্ডের মতো দেশে দুই কৃষ্ণাঙ্গ কিশোরকে লড়াই করতে হয়েছে পুরো সমাজের বিরুদ্ধে। একই দিনে পেশাদার ফুটবলে অভিষেক হয় দুই বন্ধুর। রাইকার্ড যেমন স্বভাবে শান্ত, ডিফেন্সিভ, গুলিত তার উল্টো। নেদারল্যান্ডসের বর্ণবাদী দর্শক ও সংবাদ মাধ্যমের অপেশাদার আচরণের প্রতিবাদে অনন্য এক ভাষা বেছে নেন রুড গুলিত। নিজের মাথায় গেঁথে নেন সুরিনামের ঐতিহ্যবাহী ড্রেডলক, অর্থাৎ বিনুনি করা ঝাঁকড়া চুল, যা তাকে ফুটবল বিশ্বের এক অবিস্মরণীয় ব্যক্তিত্বে পরিণত করেছে। ফুটবল ইতিহাসে খুব কম খেলোয়াড়ই রুড গুলিতের মতো বহুমুখী প্রতিভা নিয়ে জন্মেছেন। শুধু চুল নয়, ফুটবল খেলাটাই তার কাছে ছিল বর্ণবাদের বিরুদ্ধে, ইউরোপের আধিপত্যবাদের বিরুদ্ধে এক প্রতিরোধের সংস্কৃতি। ডাচ ফুটবলের এক চিরচেনা বৈশিষ্ট্য হল টোটাল ফুটবল। এর মূল কথা হচ্ছে একজন ডাচ খেলোয়াড় যে কোনো জায়গায় যে কোনো পজিশনে খেলতে পারেন। রুড গুলিত তিনি ছিলেন অন্য মেরুর মানুষ, শারীরিক গড়নে দীর্ঘকায়, প্রায় 6'3" লম্বা ও পেশিবহুল। মাঠের প্রায় সব জায়গায় খেলতে পারতেন, সেন্টার ব্যাক থেকে অ্যাটাক, এমনকি সুইপার থেকে স্ট্রাইকার। লম্বা পায়ের জন্যে মাঠের অনেকটা জুড়ে তার উপস্থিতি নজরে পড়ত। একা ম্যাচ ঘুরিয়ে দিয়েছেন বহুবার। সময়ের অনেক খেলোয়াড়ের মতো কখনো ইঞ্জুরিতে পড়েননি। ডিফেন্ডারদের বারবার আক্রমণের লক্ষ্য হওয়া সত্ত্বেও গুলিত সহজে মাঠ ছেড়ে যাননি। গুলিত কেবল একজন ফুটবলার ছিলেন না, তিনি ছিলেন মাঠের একজন নেতা। তার গেম রিডিং সেন্স, শারীরিক শক্তি এবং অসাধারণ টেকনিক্যাল স্কিল তাকে আধুনিক ফুটবলের টোটাল ফুটবল দর্শনের এক জীবন্ত প্রতীক করে তুলেছিল। তিনি শুধু একজন চ্যাম্পিয়নই নন, বরং স্টাইল এবং পারফরমেন্সের এক নিখুঁত সংমিশ্রণ। রুড গুলিতের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল তিনি মাঠের নির্দিষ্ট কোনো পজিশনে সীমাবদ্ধ ছিলেন না। ক্যারিয়ারের শুরুতে তিনি খেলেছেন একজন ডিফেন্ডার হিসেবে, পরে মাঝ মাঠে এসে হন বিশ্বসেরা মিডফিল্ডার এবং প্রয়োজনে ফরওয়ার্ড বা স্ট্রাইকার হিসেবেও খেলতেন। এই অলরাউন্ড ক্ষমতার কারণে তাকে ডাচ টোটাল ফুটবল দর্শনের নিখুঁত প্রতিনিধি বলা হয়। ১৯৮৭ সালে তৎকালীন বিশ্ব রেকর্ড ফ্রিতে ডাচ ক্লাব PSV আইনহোভেন থেকে ইতালির AC মিলানে যোগ দেন গুলিত। সেখানে তিনি মার্কো ফন ভাস্তেন এবং ফ্রাঙ্ক রাইকার্ডের সাথে জুটি বেঁধে ডাচ ত্রয়ী গড়ে তোলেন। এই ত্রয়ীর হাত ধরে এসি মিলান 1989 সালে টানা দুবার ইউরোপিয়ান কাপ, যেটা বর্তমানে চ্যাম্পিয়ন্স লীগ, জয়সহ বিশ্ব ফুটবলে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেন। ১৯৮৮ সালে হল্যান্ডের অধিনায়ক হিসেবে ইউরো কাপ জয় করেন। ফাইনালে তার জোড়া গোল আজও ফুটবল ভক্তদের চোখে ভাসে। এর মধ্যে ১৯৮৭ সালে মাত্র 25 বছর বয়সে রুড গুলিত বিশ্বের সেরা ফুটবলার হিসেবে ব্যালন্ডিওর পুরস্কার জেতেন। সেদিন তিনি পুরস্কার হাতে তুলে হঠাৎ এক শোরগোল ফেলে দেন। নেলসন ম্যান্ডেলাকে উৎসর্গ করেন ব্যালন্ডিওর। থমকে দাঁড়ায় ইউরোপ। গুলিট হয়ে ওঠেন নিপীড়ন বিরোধী মানুষের কণ্ঠস্বর। রাজপথের আন্দোলন থেকে বর্ণবাদ বিরোধী কনসার্ট, সবখানে গুলিতের উপস্থিতি। বর্ণবাদ বন্ধ করো লেখা জার্সি গায়ে কনসার্টে গানও গিয়েছেন তিনি। শুধু ফুটবলার না, রুদগুলি ছিলেন এক বিদ্রোহী চেতনার নাম। মাঠে তিনি যতটা বিধ্বংসী, মাঠের বাইরে তিনি ততটাই বিশৃঙ্খল। ১৯৯৪ সালে আমেরিকা বিশ্বকাপের আগে কোচ ডিক অ্যাডভোকেটের সঙ্গে দ্বন্দ্বের জেরে তিনি হঠাৎ ক্যাম্প ছেড়ে চলে যান এবং আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান। এরপর ১৯৯৫ সালে দায়িত্ব নেন ইংলিশ ক্লাব চেলসির, অখ্যাত এক ক্লাবকে লীগ শিরোপা জেতান। ২৮ বছর পর বড় কোনো শিরোপা জেতে চেলসি। আজকের চেলসির যত দাপট তার শুরুটা সেখান থেকেই। চেলসিতে গুলিট ছিলেন খেলোয়াড়, অধিনায়ক, কোচ ও ম্যানেজার। ফুটবল ইতিহাসে এটি একটি বিরল ঘটনা। গুলিট আজীবন ফুটবলকে এঁকেছেন সাম্যের ভাষায়, কারণ ফুটবলে তিনি একমাত্র তারকা যিনি পুরস্কার প্রত্যাখ্যান করেছেন। গুলিতের দেখা স্বপ্ন ছিল সহজ ও স্বচ্ছ, যেখানে মানুষের মুক্তিটাই আসল। নিজের মাথায় বিনুনি করা ঝাঁকড়া চুল নিয়ে গুলিট বলেছেন সুরিনামের কৃষ্ণ

0: কাছে ফুটবল হলো প্রতিবাদের মঞ্চ। সমাজের দুর্নীতি, বর্ণবাদ আর যুদ্ধের বিরুদ্ধে লড়েছেন হাতে গিটার আর পায়ে ফুটবল নিয়ে। তাঁর পথ ছিল কঠিন, কিন্তু সেই পথে এখনও একাই হেঁটে চলেছেন রুট গুলিট। ফুটবল যদি প্রতিবাদের নাম হয়, তাহলে রুট গুলিট সেই প্রতিবাদের মুকুটহীন সম্রাট।
1: রুট গুলিট শুধু একজন ফুটবলার ছিলেন না, তিনি ছিলেন এক প্রতীক, বৈচিত্র্য, মর্যাদা আর মানবতার প্রতীক।
2: ১৯৮৭ সালে যখন তিনি তাঁর ব্যালেন্ডিয়ার উৎসর্গ করেছিলেন কারাবন্দী নেলসন ম্যান্ডেলাকে, তখন তিনি প্রমাণ করেছিলেন খেলার মাঠের সাফল্য কখনো কখনো সমাজ বদলের বার্তাও বহন করতে পারে।
1: মাঠে তাঁর সেই স্বাধীন সাবলীল খেলার ধরন আজও অনুপ্রেরণা যোগায় নতুন প্রজন্মের ফুটবলারদের।
2: রুটগুলিতের এই যাত্রা আমাদের শেখায় প্রতিভা আর দৃঢ় প্রতিজ্ঞতার মিলিত হলে সাধারণ পথ থেকেও অসাধারণ ইতিহাস রচনা করা সম্ভব।
1: প্রিয় শ্রোতা, রুটগুলিতের কথা শুনে মনটা যেন গভীর প্রশান্তিতে ভরে গেল। এই প্রশান্তিতে আজকের বেতার ম্যাগাজিন উত্তরণ শেষ করছি। মোহাম্মদ জোবায়দ হোসেন পলাশের গ্রন্থনায় আজকের উত্তরণ উপস্থাপনে ছিলাম আমি সুরাইয়া সুলতানা মনিরা,
2: এবং আমি মোহাম্মদ জোবায়দ হোসেন পলাশ। সম্পাদনায় মোহাম্মদ নিজামুদ্দিন, প্রযোজনা সহযোগিতায় মাহমুদ রেজা,
1: প্রকৌশল দায়িত্বে ছিলেন মোহাম্মদ রফিকুল ইসলাম,
2: তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম,
1: এবং উত্তরণ প্রযোজনা করলেন মোহাম্মদ হাসনাতুল আজম।
2: সবার জন্য শুভকামনা।
1: আগামী সপ্তাহের উত্তরণ শোনার আমন্ত্রণ,
2: আগামীকালের উত্তরণ শোনার আমন্ত্রণ জানিয়ে সবাইকে জানাই শুভরাত্রি।
1: ঠিক তাই, শুভরাত্রি।
3: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন সংবাদ ও সংবাদ পর্যালোচনা ইংরেজিতে।

0: 1980 to ensure transparency and accuracy in this year's HSC and equivalent examinations. He said under the new provisions, examinations will also face strict punishment if any negligence or irregularity is detected in evaluating answer papers. Prime Minister's Education Advisor Dr. Mahathir Amin was also present at the press conference. The National Implementation Committee for Administrative Reorganization, NICAR, has approved the creation of 3 new upazilas and 1 new thana. The 3 new upazilas are Puducherry North in Chattogram, Bhangra in Kumila, and South Gafurgaon in Momenshing. The new thana is Halda in Chattogram. The approvals were given at a meeting of NICAR at the Cabinet Division in the Secretariat with Prime Minister Tariq Rahman in the chair today. Puducherry North Upazila will be formed with 6 unions from Puducherry Upazila in Chattogram district. Bhangra Upazila will be created by dividing Muradnagar Upazila in Kumila district. And South Gafurgaon Upazila will be formed with 8 unions under Pagla Police Station from Gafurgaon Upazila in Moymansingh district. Halda Thana has been established by dividing Hathajadi Thana in Chattogram. The meeting also decided to incorporate the portions of the Purbachal New Town project located in the Narayanganj and Ghazipur districts under the jurisdiction of Rajuk into Dhaka district. Information Broadcasting Minister Johiruddin Shapun has said, "Cyber security is now more important than guarding a 1,000-mile frontier." He made the remarks while speaking as a chief guest in the inauguration ceremony of Bangladesh Answer and VDP media cell Prantik Kontoshar at its headquarters in the capital today. The Information and Broadcasting Minister said the traditional concept of security has changed qualitatively in modern era. Now, keeping a big business firm's computer free from hackers is more important than guarding its shindu. He said this marginal voice digital platform created by the Bangladesh Answer and VDP will be a big part of the Bangladesh government's information management plan. State Minister for Road Transport and Highways Division and Railways Ministry Habibur Rashid was present as a special guest at the ceremony. Prime Minister's wife and Vice President of the Zia Rahman's Foundation, ZRF, Dr. Zubaida Rahman, has called for establishing intensive care units in every district and Sadar Upazilas across the country to bridge the gap between urban and rural health care. She made the call while speaking as the chief guest at the inaugural ceremony of the National Conference 2026 of the Bangladesh Society of Critical Care Medicine at a hotel in the capital today. Dr. Zubaida Rahman said, as 68-70% of the population lives in rural areas, so emergency healthcare services, including ICUs, should be expanded of rural areas. Highlighting the critical care crisis, she said that the country not only faces a shortage of beds, but also an acute shortage of specialist doctors, skilled nurses, and specialized equipment. Remembering the contributions of Shahid President Zia Rahman and Begum Khaleda Zia with deep respect, Dr. Zubaida called upon all concerned to ensure life-saving healthcare services reach every corner of the country. Among others, Social Welfare Minister Dr. AZM Zahid Hussain, Health Minister Shardar Muhammad Sakhat Hussain took part in the event. This is Bangladesh Betar giving you the news. The Supreme Court has ruled that babies born in the U.S. have a constitutional right to citizenship, rejecting Donald Trump's bid to end the 150-year-old policy. In a 6-3 decision, Chief Justice John Roberts ruled that children born in the U.S. to parents unlawfully or temporarily present are citizens at birth under the 14th Amendment. President Trump had sought to limit the right through an executive order, arguing that the children of undocumented immigration and some temporary visitors were not subject to the jurisdiction, therefore, and thus not eligible for birthright citizenship. The ruling is a major setback for Trump's immigration agenda and has been welcomed by civil rights groups. Iranian Foreign Minister Abbas Araghchi has warned that Tehran will deliver an immediate and powerful response to any threat against its people or leadership. He made the warning in an X post today. Abbas Araghchi said the U.S. president has committed to restrain Israel. If Israeli leaders ignore the United States, Iran would teach them a lesson. Araghchi's post on X came in response to comments by Israeli Defense Minister Israel Katz, who said Iran's Supreme Leader Murtaza Khamenei was marked for death. Meanwhile, sources said the U.S. and Iran held technical talks in Doha today as they speak to agree on the flow of shipping through the Strait of Hormuz and secure a lasting ceasefire. Senior U.S.-Iranian negotiators will not meet face-to-face. Iran's top negotiator said Hormuz is Tehran's greatest instrument of power and insists talks on a final deal will not begin until initial provisions are implemented by the U.S. World Cup football, and England will take on DR Congo at Atlanta Stadium at 10 p.m. tonight, while Belgium will face Senegal in Washington at 2 a.m. Besides, USA will encounter Bosnia-Herzegovina at San Francisco at 6 a.m. tomorrow morning. Earlier, France, Mexico and Norway have moved into the round of 16 in FIFA World Cup 2026. Finally, weather and forecast vary till 1 tonight says there are chances of rain or thunder showers with temporary south-southeasterly gusts calling wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Dhaka, Faridpur, Jashur, Kushtia, Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram, Cox's Bazar and Sylhet. River ports in these areas are to hoist cautionary signal number 1. To end the news, the main points again. HSN equivalent exams begin tomorrow with common question paper for first time. National Implementation Committee for the Administrative Reorganization improves 3 new upazilas and 1 police station. ANSA and VDP's media platform Prantik Kontoshar launched. It is part of government's information management plan, says Information Broadcasting Minister. Ziaur Rahman Foundation Vice President Dr. Zubaida Rahman urges for setting up ICUs in Shadur Hospital at district level. Supreme Court of United States upholds birthright citizenship. And in FIFA World Cup, England will face DR Congo at 10 p.m. and Belgium will play against Senegal at 2 a.m. tonight. That's the end of the news. Our next bulletin will be at 11 p.m. in Bangla.
1: Now, here is the news commentary, written by Alhamra Islam and read by Oshurjo Khairu Oishi. The new fiscal year began from today as the Jatiyo Shangshod yesterday approved Bangladesh's record 9,38,000 crore taka budget for fiscal year 2026-27, 19% larger than the original 7.90 lakh crore taka budget for the previous fiscal year. This was the maiden budget for the Finance Minister Amir Khosrow Mahmood Chaudhary after BNP formed the government, this time following a landslide victory on February 12 general election. A BNP-led government had last presented its national budget for the fiscal year 2006-07 under then-Finance Minister M. Saifur Rahman. On 11th of last month, the finance minister unveiled the national budget for the fiscal year 2026-27 in the Jatiyo Shangshod with focus on economic stability, investment production, employment generation and establishment of an equitable society, expanding social protection and steering Bangladesh towards becoming a $1 trillion economy by 2034. The fiscal year 2026-27 budget targets 6.5% economic growth, inflation of 7.5%, and lays out the government's three-phase, 3R strategy: recovery and stabilization, restoration and reconstruction. For acceleration aimed at reviving the economy that suffered due to massive corruption during the previous government. The finance minister is optimistic that the strategy as part of the government's economic roadmap be implemented in three phases over a period of 1 to 5 years. To finance the ambitious expenditure program, the government has set a revenue collection target of 6.95 lakh crore taka. Of this amount, the NBR has been assigned target of 6.04 lakh crore taka. Additional revenues are expected from non-NBR taxes and non-tax sources. The budget deficit is set at 2.43 lakh crore taka, equivalent to 3.6% of the country's gross domestic product or GDP, which the government plans to finance through a combination of foreign borrowing, domestic borrowing and external grants. Every year prior to passage of the new fiscal budget, debates are held to pass finance bill and the appropriation bill, where some proposals are revised, some are withdrawn. This time, a total of 291 MPs took part in the discussion of the budget for fiscal year 2026-27 for 45 hours and 51 minutes. Following recommendations from businesses, economists and lawmakers, the parliament cleared the finance bill 2026, incorporating several significant revisions to the proposed budget, including raising the tax-free income threshold, withdrawing the controversial property disclosure provision, reducing the capital gains tax on gold sales, removing the mandatory taxpayer identification number, TIN requirement for opening bank accounts, and providing additional tax relief for several sectors. Similarly, the Appropriation Bill 2026 sought seeking authorization for government expenditures amounting to 15,15,439 crore taka. Both the bills, which were passed by voice votes, facilitated implementation of the budget. The new fiscal year budget is an inclusive one prepared by a newly elected government at a difficult economic moment when the country was grappling with multiple economic challenges, including persistent inflationary pressures, a widening revenue shortfall, rising debt servicing costs and weaknesses in the banking sector, as well as global uncertainties centering Middle East tensions, which added pressure on the economy. However, the budget provides a broad development roadmap to meet requirement of significant improvements in revenue mobilization, public expenditure management, investment facilitation, and inflation control. The budget for the 2026-27 fiscal year, the largest so far in Bangladesh's history as a whole, is business, investment, production, growth, and people-friendly. Finance Minister Amir Khosrow Mahmood Chowdhury, in his concluding speech on the budget in the parliament on Monday, termed the budget as the beginning of shifting from a debt-dependent economy to an investment-dependent economy. Through this process, GDP growth will accelerate, revenue collection will increase, and the demand for financing the government's budget deficit will decrease. Thus, the government is expected to gradually reduce the debt-to-GDP ratio in the upcoming fiscal years. That is the end of the news commentary.
2: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে।
3: সংবাদ প্রবাহ, আজকের পরিবেশনা। বাংলাদেশ সোসাইটি অব ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের জাতীয় সম্মেলন 2026, আনসার ও ভিডিবির মিডিয়া সেলের ফেসবুক পেজ, প্রান্তিক কণ্ঠস্বরের উদ্বোধন, আসন্ন HSC ও সমমান পরীক্ষা 2026 উপলক্ষে প্রেস ব্রিফিং, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের 52তম ব্যাচের নবীনবরণ, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠা বার্ষিকী। আজ সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ সোসাইটি অব ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের জাতীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তৃতায় বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডাক্তার জুবাইদা রহমান বলেন,
4: ঢাকা শহরে বাংলাদেশের মোট জনসংখ্যার ন্যূনতম অংশ বাস করে, কিন্তু রাজধানী ঢাকায় ক্রিটিক্যাল কেয়ার ফেসিলিটি দেশের ৮০-৯০%। বিভিন্ন গ্রামে ক্রিটিক্যাল কেয়ার চিকিৎসা ব্যবস্থা একেবারেই অপ্রতুল। বাংলাদেশ সোসাইটি অফ ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন এই ক্ষেত্রে বিরাট অবদান রাখতে পারে। বিগত বছরের অবহেলায় বাংলাদেশে ক্রিটিক্যাল কেয়ার ফেসিলিটির এক ভয়াবহ চিত্র। প্রতি ১,০০০ দেশবাসীর জন্য ক্রিটিক্যাল কেয়ার বেডের সংখ্যা ১.৭, সাধারণ হাসপাতাল বেডের সংখ্যা ১,০০০ দেশবাসীর জন্য মাত্র ৯টি। ৬৪ জেলার মধ্যে ৩৮টি জেলায় স্থানীয় হাসপাতালে কোনো ক্রিটিক্যাল কেয়ার বা নিবিড় পরিচর্যা কেন্দ্র নেই। দেশের ৮০-৯০% ইন্টেনসিভ কেয়ার ইউনিট রাজধানী ঢাকায় অবস্থিত, কিন্তু ক্রিটিক্যাল কেয়ার ইউনিটগুলি মূলত বড় শহরের হাসপাতালগুলিতে। আমাদের ৬৮-৭০% দেশবাসী বাস করে গ্রামাঞ্চলে, তাহলে তারা কিভাবে ক্রিটিক্যাল কেয়ারের মতো সেবা পাবে? কেউ অসুস্থ হলে তার জন্য কিভাবে সর্বোচ্চ চিকিৎসা সেবা প্রদান করা যাবে? নবজাতক শিশু, অন্তঃসত্ত্বা মা, নিউমোনিয়া বা স্ট্রোকে আক্রান্ত বয়োবৃদ্ধ অথবা সড়ক দুর্ঘটনায় আহত তরুণ, সকলেই ক্রিটিক্যাল কেয়ারের অভাবে শীঘ্রই মৃত্যুর কোলে ঢলে পড়ছে। কিন্তু নিঃসন্দেহে পরিস্থিতির পরিবর্তন সম্ভব। আমরা সংকল্প গ্রহণ করলে আর কোনো দেশবাসী তার গুরুতর শারীরিক অবস্থার সময় বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করবে না। সকলে একসাথে কাজ করার মাধ্যমে, সুষ্ঠু পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের সংখ্যা বাড়ানো সম্ভব। ক্রিটিক্যাল কেয়ার ইউনিট কম থাকায় কিছু ক্ষেত্রে চিকিৎসক বৃন্দ নিরুপায় হয়ে পড়েন। উপরন্তু দেশে স্পেশালিস্ট ইন্টেনসিভিস্টের সংখ্যা কম। অ্যানেস্থেটিস্ট, কার্ডিওলজিস্ট, নিউরোলজিস্ট অনেক ক্ষেত্রে ক্রিটিক্যাল কেয়ারের দায়িত্বে থাকেন। এক্ষেত্রে আরো বিশেষজ্ঞ প্রয়োজন, আরো ট্রেনিং প্রাপ্ত নার্স প্রয়োজন, আরো বিশেষায়িত ইকুইপমেন্ট প্রয়োজন, আরো ক্রিটিক্যাল কেয়ারের ইউনিট প্রয়োজন, আরো ওয়েল ইকুইপড অ্যাম্বুলেন্স প্রয়োজন, যেন গুরুতর অসুস্থ আহত রোগীকে প্রত্যন্ত অঞ্চল থেকে ক্রিটিক্যাল কেয়ার সম্বলিত হাসপাতালে দ্রুত আনা যায়। শুধুমাত্র তাহলে আমরা আরো বেশি সংখ্যক রোগীকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসা প্রদান করতে পারব।
3: অনুষ্ঠানে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাকওয়াত হোসেন এমপি বলেন,
5: আমাদের সীমিত সম্পদের ভিতরে ট্রাইং টু ডু দা বেস্ট ফর ইউ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেটা করতেছে। আমরা প্রত্যেকটা জেলা লেভেলে ৫০,০০০ কিডনি ডায়ালিসিস সেন্টার করতে যাচ্ছি এবং খুব তাড়াতাড়ি। মনে করবেন, এটা আমাদের শুধু অর্থ না, উই মিন ইট, আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার মিনস ইট, উনি যা বলেন তা করেন, আমাদেরকে করতে বাধ্য করেন, আমরা সেটা করতে যাচ্ছি ইনশাল্লাহ। আমাদের বাংলাদেশের সর্বপ্রথম স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি মুমূর্ষু রোগীদেরকে তাড়াতাড়ি বেটার হসপিটালে ব্রড ডাউন করার জন্য আমরা অ্যাম্বুলেন্সের প্ল্যান করতেছি। সকল কিছু আপনাদেরকে দিচ্ছি, আইসিউর কথা বলেছেন, আমরা আপনাদেরকে দিব। খুব তাড়াতাড়ি আমরা এক্সটেন্ড করতেছি প্রোগ্রাম আরো ইনশাল্লাহ। মেনে শর্টেজ আছে, এটা আপনাদের করতে হবে। কিভাবে সাজেশন দিবেন, আমরা প্রস্তুত ইনশাল্লাহ করার জন্য, বাট ম্যানেজমেন্ট ইজ ইয়োর্স। ওই আইসিইউর ভিতরে রোগী, সেটা আপনাদের তো ম্যানেজ করতে হবে। একজন ডাক্তারের সুন্দর ব্যবহার এবং সুন্দর দায়িত্ব পালন একজন রোগীকে অনেকাংশ ভালো করে তোলে, কারণ এর চেয়ে বড় সার্ভিস আর কিছু নেই। ইটস এ সার্ভিস টু হিউম্যানিটি।
3: আজ সকালে রাজধানীর খিলগাঁয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে আনসার ও ভিডিপির মিডিয়া সেলের নতুন ফেসবুক পেজ প্রান্তিক কণ্ঠস্বরের উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন এমপি বলেন,
6: প্রতিরক্ষা অথবা নিরাপত্তা এটা কেবলই সীমান্তের বিষয় নয়, যুদ্ধ কেবলই সমরাস্ত্রের বিষয় নয় এবং যোগাযোগ কেবলই মানুষের কণ্ঠস্বর বিনিময় করা নয়। আধুনিক ব্যবস্থাপনার কারণেই এর প্রতিটি ক্ষেত্রের বাতায়নে এক বিরাট গুণগত পরিবর্তন তৈরি হয়েছে। আমরা অত্যন্ত আনন্দিত গুণগত পরিবর্তনকে বুঝতে পেরে সেই অনুযায়ী নিজের দক্ষতা এবং আগ্রহকে সময় উপযোগীভাবে পুনর্গঠিত করার যে কাজ, সেই কাজ আপনারা করেছেন। সীমান্তরক্ষীরা সীমান্ত পাহারা দেন, এটা আমাদের প্রচলিত ধারণা, অথবা বাড়িতেও আমরা পাহারা দেওয়ার জন্য আলাদাভাবে জনবল নিয়োগ করি, কিন্তু এখনকার যুগে যে কোনো বড় ব্যবসা প্রতিষ্ঠান তার সিন্দুককে পাহারা দেওয়ার চাইতে তার কম্পিউটারকে হ্যাকার মুক্ত করাটা অনেক বেশি জরুরি। এখনকার যুগে অসংখ্য নিরাপত্তা বাহিনী পালার চাইতে ক্লোজ সার্কিট ক্যামেরার সঠিক ব্যবহারটা অনেক গুরুত্বপূর্ণ। এখনকার যুগে সাইবার সিকিউরিটি হাজার হাজার মাইলের সীমান্তের পাহারাদারের চাইতেও অনেক বেশি গুরুত্বপূর্ণ। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে পুরনো মনোজগতের মানুষ আমরা যারা, তারা পরিবর্তিত এই পরিস্থিতিটাকে ভালো করে বুঝতে পারি না। না বোঝার কারণে অ্যানালগ সিস্টেম এবং ডিজিটাল সিস্টেমের যে ডিফারেন্স, এই ডিফারেন্সটা আমরা পার্থক্য নির্ণয় করতে পারি না, এবং না পারার কারণে ডিজিটাল প্ল্যাটফর্মকে সর্বোচ্চ মাত্রায় ব্যবহার করা এবং সেই অনুযায়ী জনবলকে আবার নতুন করে সাজানো, সেই অনুযায়ী নিজের পুরনো জ্ঞানকে ছেড়ে ফেলে দিয়ে নতুন করে জ্ঞান লব্ধ করা এবং নতুন জ্ঞানের প্রেক্ষিতে নতুন করে কর্ম পরিকল্পনা তৈরি করা, নতুন করে লক্ষ্য নির্ধারণ করা এবং সেই লক্ষ্য বাস্তবায়ন করার জন্য নতুন করে কর্মকৌশল নির্ধারণ করা এবং এই পুরো ব্যাপারটাকে নেতৃত্ব দেওয়ার জন্য একটা ডিজিটাল লিডারশিপকে গ্রহণ করা, এই পুরো ব্যাপারটাই একটা সম্পূর্ণ আধুনিক এবং প্রযুক্তি নির্ভর। প্রান্তিক কণ্ঠস্বর আমাদের অনেকের জন্যই একটি শিক্ষণীয় উদ্যোগ হতে পারে।
3: অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেন,
7: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ডিজিটাল প্ল্যাটফর্ম প্রান্তিক কণ্ঠস্বরের এটি শুধু একটি মিডিয়া সেলের উদ্বোধন নয়, বরং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তথ্য ও জনসংযোগ কার্যক্রমকে আরো আধুনিক, গতিশীল ও কার্যকর করার নতুন সূচনা। বাহিনীর নিজস্ব মিডিয়া প্ল্যাটফর্ম প্রান্তিক কণ্ঠস্বর এর যাত্রা উপলক্ষে সংশ্লিষ্ট সকলের আন্তরিক অভিনন্দন জানাই। বর্তমান বিশ্বের তথ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি, রাষ্ট্র পরিচালনা, উন্নয়ন ও জনস্বাস্থ্য অর্জনে নির্ভর, সময় উপযোগী ও বস্তুনিষ্ঠ তথ্যের বিকল্প নেই। প্রযুক্তির এই যুগে ভুল বা বিভ্রান্তিকর তথ্য ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের জন্য ক্ষতিকর হতে পারে, তাই দায়িত্বশীল তথ্য পরিবেশনে আজ সময়ের অপরিহার্য দাবি। আমি বিশ্বাস করি প্রান্তিক কণ্ঠস্বর সত্য, নির্ভুল ও যাচাইকৃত তথ্য প্রচারে একটি নির্ভরযোগ্য মাধ্যম হবে, একই সঙ্গে বাহিনীর সাফল্য, উদ্ভাবন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড জনগণের সামনে যথাযথভাবে তুলে ধরবে।
3: আজ সকালে বাংলাদেশ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আসন্ন HSC ও সমমান পরীক্ষা 2026 উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন এমপি বলেন,
8: আসছে কাল 2 জুলাই আমাদের HSC পরীক্ষা শুরু হতে যাচ্ছে সমমানে। সেখানে 12,70,583 জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। এবার আমাদের পরীক্ষায় যে নতুনত্ব এসছে সেটি হলো 9টি বোর্ডের একক প্রশ্ন, যেটা অতীতে ছিল না। বাকি 2টি বোর্ড রয়েছে, মাদ্রাসা এবং টেকনিক্যাল বোর্ড। আমরা নেক্সট পরীক্ষা থেকে কমন সাবজেক্টগুলো সব একক প্রশ্ন হবে, এমনকি এক্সামিনাররা সঠিকভাবে খাতা দেখছেন কিনা সেটাও আমরা এবার স্যাম্পলিং করে বোর্ডগুলোতে খাতা নিয়ে আমরা দেখব এক্সামিনাররা কি ওভার মার্কিং করছে না আন্ডার মার্কিং করছে, সেটাও আমরা পরীক্ষা নিরীক্ষা করব। একই সাথে এক্সামিনার আমরা বাড়িয়ে দিচ্ছি যেন খাতা দেখার মধ্যে সুন্দর হয়। এই বিষয়গুলো আমরা অতীতের এক্সপেরিয়েন্স থেকে এবার আমরা নতুন ইমপ্রুভ করছি। আমরা আশা করব যে এবার পরীক্ষা আমরা সুন্দরভাবে নেব এবং আমরা আশা করব সকলের সহযোগিতা আমরা পাবো ইনশাল্লাহ।
3: এদিকে আজ দুপুরে রাজধানীর তেজগাঁয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলের 52তম ব্যাচের নবীন বরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন এমপি আরো বলেন,
9: আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এক নতুন জেনারেশনকে নিয়ে উনি এগিয়ে যাচ্ছেন, স্টার্টিং ফ্রম দা জিরো, অর্থাৎ প্রাইমারি লেভেল থেকে উনি প্রাথমিক স্কুলের জন্য বিশেষ করে দৃষ্টি দিয়েছেন। এবং আমাদের প্রজেক্ট নম্বর 5 পিডিপি 5 এ এমন কিছু নেই যে আমরা স্মার্টলি আমাদের ভবিষ্যতের এই বাচ্চাদেরকে আমরা তৈরি করব। উনি মিড ডে মিল এর ব্যবস্থা করেছেন প্রাইমারি স্কুলে, উনি তাদের জন্য ড্রেসের ব্যবস্থা করছেন, আমরা ক্লাস 4 থেকে তাদের জন্য খেলাধুলা আনন্দময় শিক্ষা এগুলি আমরা ইনক্লুড করছি, আমরা ক্লাস 6 থেকে টিবেটের উপরে টিবেটের গুরুত্ব নিয়ে আমরা করছি, আমরা কারিকুলামকে চেঞ্জ করছি, 2028 আমরা নতুন কারিকুলাম নিয়ে আসবো, 2027 আমরা পরিমার্জন করে আসছি যেহেতু সময় কম ছিল, আমরা সিনক্রোনাইজ করছি, গ্যাপ গুলিকে ফিল করছি। যেমন এসএসসি 10 বছরের লেখাপড়া শেষ হবে, তার মানে 10 বছরটা 10 বছর হতে হবে, 11 বছর নয়, ইন্টারমিডিয়েট 2 বছরের, এটা 3 বছর হতে পারবে না, ইউনিভার্সিটি গুলো 4 বছরের, সেখানে কোনো সেশন জব থাকতে পারবে না, কারণ উই ডোন্ট ওয়ান্ট টু ওয়েস্ট আওয়ার টাইম। একটি ছেলে যদি ইন্টারমিডিয়েট পাস করতে তার 18 বছরের জায়গায় যদি 20 বছর লেগে যায়, তাহলে আমরা জাতির থেকে এই প্রতিটা স্টুডেন্টের জন্য ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পে করতে আমরা পিছিয়ে যাব, সেই জায়গাগুলো আমরা সিরিয়াসলি অ্যাড্রেস করছি। আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য স্পেশালাইজড ডেডিকেটেড দুটি কলেজ যেতে চাই, দোজ আর ইন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, তাদের হায়ার এডুকেশনের জন্য। আজকে যারা নবীন ভর্তি হয়েছেন, তোমরা তোমাদের আগামী দিনের ভবিষ্যতের জন্য এসছো, ইটস এ চ্যালেঞ্জ টু ইউর লাইফ, থিঙ্ক অ্যাবাউট ইট, আগামী দিনের চ্যালেঞ্জ হাউ ইউ উইল ফেস ইট। আজকে যে অবস্থা রয়েছে পৃথিবী অবস্থায় থাকছে না, ন্যানো টেকনোলজি আসছে, অতএব এই টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে কিভাবে আরো মডার্নাইজ করে কম্পিটিশনে আমরা নাম্বার 1 হতে পারবো সেদিকে আমাদেরকে কাজ করতে হবে। সেই জন্য এই ইউনিভার্সিটিতে আমি মনে করি রিসার্চ এবং ডেভেলপমেন্টের জন্য অধিকতর বাজেট আমাদের দিতে হবে। আমি মনে করি এই ইন্ডাস্ট্রি আমাদের দেশের জন্য আগামী দিনে সবচেয়ে বেশি অর্থকরী একটি ইন্ডাস্ট্রি এটা টেক্সটাইল। আগামী দিনের ভবিষ্যৎ নিজেকে গড়তে হবে।
3: আজ সকালে নানা আয়োজনে দেশের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবময় 105তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এ বি এম ওবায়দুল ইসলাম বলেন,
10: শুধু গণতন্ত্র না, একই সাথে উচ্চশিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় অবদান রেখেছে। পৃথিবীর মানচিত্রে আর কোন দেশ নাই যা কিনা একটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটি বিশ্ববিদ্যালয় যা একটা দেশকে তৈরি করেছে, চারটি গোষ্ঠীকে তৈরি করেছে, আমরা সেটা অত্যন্ত সানন্দের চিত্তে গ্রহণ করি এবং সেখানে শ্রদ্ধা জানাই।
3: সংবাদ প্রবাহ শেষ হল। বর্ণনা শামীম আহমেদ, সম্পাদনা মোহাম্মদ আবুল খায়ের, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, প্রযোজনা মোহাম্মদ দুলাল হোসাইন।
2: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
11: বাংলাদেশ বেতার ঢাকা, শ্রোতাবন্ধুরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাপ্তাহিক নাট্যানুষ্ঠানে।
2: আমাদের আজকের নাটক দেনা পাওনা, কাহিনী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বেতার নাট্যরূপ আরিফুল হক, প্রযোজনা মোহাম্মদ মুজাক্কির, নাট্যানুষ্ঠান দেনা পাওনা।
12: আমি এখানে দিন আসতে গেছি, এর মধ্যে আমার 10,000 টাকা চাই। তুমি সমস্ত প্রজাদের খবর দাও, তারা যেন কাল কাছারি বাড়িতে জমিদারের নজরানা নিয়ে উপস্থিত থাকে।
13: আগে হুজুর।
12: হ্যাঁ, তোমাদের এখানে বোধ করি বিলতি মতের দোকান নেই না? যাকে আমার সঙ্গে যা আছে তা দিয়ে কদিন চলে যাবে, তবে মাংস আমার রোজ চাই।
13: এ আর বেশি কথা কি হুজুর, মা চণ্ডী সরেশ মহাপ্রসাদ আমি রোজ হুজুরকে দিয়ে যাবো।
12: আর একটা কথা এক করি
13: বলুন,
12: আমি বিয়ে করিনি, বোধ হয় কখনো করবো না, তাই বলে আমি বিশ্বদেব নই। মহাভারত পড়েছে তো? হ্যাঁ, আমি ওই বিশ্বদেব সেজেও বসিনি আর সুখদেব হয়ে উঠিনি, কথাটা বুঝলে তো? আচ্ছা যাও। হ্যাঁ শোনো,
13: বলুন,
12: তোমার এই গায়ে দুষ্টু বজ্জাত প্রজা কেউ আছে নাকি?
13: আগে তেমন কেউ নেই, তবে তারাদাস চক্রবর্তীদের একটু ঘাড় তেড়া এই যা, তা সে আবার হুজুরের প্রজা নয়।
12: তারাদাসটাকে?
13: এই গড়চণ্ডীর সেবায়েত।
12: তুমি তো তারাদাসের নামটাই করলে, তার সঙ্গে আবার এরা এলো কারা?
13: ওই চক্রবর্তীর মেয়ে ভৈরবী হুজুর। চক্রবর্তীর লোক তো মন্দ নয়, কিন্তু ওই মেয়েটাই হচ্ছে আসলে সর্বনাশী। দেশের ছোট লোক বোম্বেটে বদমাশগুলো একেবারে তার কেনা গোনা।
12: বটে বটে বটে। তো তোমার ভৈরবীটির বয়স কত? হ্যাঁ, দেখতে কেমন?
13: আগে বয়স 23-24 হতে পারে। দেশের ছোট লোকগুলো মনে করে গড়ের উনি হচ্ছে সাক্ষাৎ চণ্ডী।
12: বলো কি এক করি, ব্যাপারটা তো মজার, খুলে বলো তো শুনি।
13: আগে হুজুর, ভৈরবী কারো নাম না হুজুর, গড়চণ্ডীর প্রধান সেবায়েতের ওটা হলো উপাধি। মার আদেশে তার সেবায়েত কখনো পুরুষ হতে পারে না, চিরদিন মেয়েরাই হয়ে আসছে। আগের ভৈরবীর নাম ছিল মাতঙ্গিনী, বর্তমান ভৈরবীর নাম হলো ষোড়শী। মায়ের ভৈরবী আবার কুমারী কিংবা বিধবা হলে চলবে না।
12: কেন কেন বিধবা হলে বুঝি ভৈরবীগিরি খারিজ হয়ে যায়?
13: আগে মায়ের ভৈরবীকে আবার ওই স্বামীও স্পর্শ করতে পারে না, সেই জন্যই তো দূর দেশ থেকে দুঃখী গরিবদের ছেলে ধরে এনে বিয়ে দিয়ে পরের দিন টাকা করে দিয়ে সেই যে তাকে বিদেয় করা হয়, আর কখনো কেউ তার ছায়াও দেখতে পারে না। এই নিয়মই চিরকাল চলে আসছে।
12: বলো কি এক করি, যে একেবারে দেশান্তর।
13: তবে স্বামী না থাকলে কি হবে হুজুর? গায়ে কি আর পুরুষ নেই? সাদিকে আর ওই ছোট লোকগুলো ওই ভৈরবীর পিছনে ঘুর ঘুর করে, ওই ছোট লোকগুলোর জোরেই তো ওরা কথায় কথায় হুজুরের সঙ্গে মামলা মোকদ্দমা লাগিয়ে দেয়।
12: এরা কতখানি জমি ভোগ করে?
13: তা 50-60 বিঘে হবে।
12: ওকে তুমি আজই কাছারিতে ধরে এনে জানিয়ে দাও যে বিঘে প্রতি আমার 10 টাকা নজর চাই।
13: সে যে নিষ্কর দেবত্তর হুজুর।
12: দেবত্তর এ গায়ে এক ফোঁটাও নেই, সেলামি না পেলে সমস্ত বাজেয়াপ্ত হয়ে যাবে। যাও।
13: হ্যাঁ, আজই তাকে হুকুম জানাচ্ছি হুজুর।
12: শুধু হুকুম জানানো নয়, টাকা নিয়ে কাল যেন কাছারিতে হাজির থাকে।
13: আজ্ঞা আজ্ঞা আজ্ঞা।
14: তারাদাস ঠাকুর ভাগিয়া হুজুর, উসকা বেটি কো পকর লায়া।
12: ভেতরে পাঠিয়ে দে। তোমার নাম ষোড়শী ভৈরবী? তোমাদের আজ টাকা দেবার কথা ছিল। আনুনি জানে, কিন্তু কেন?
15: আমাদের নেই।
12: না থাকলে সমস্ত রাত ওই পাইকদের ঘরে আটক থাকতে হবে, তার মানে জানো? চুপ করে থাকলে বিশেষ লাভ হবে না, জবাব দাও।
15: আপনাকে তো বলেছি আমার টাকা নেই।
12: টাকা না থাকলে 10 জনে যা করছে তোমরাও তা করো। যাদের টাকা আছে তাদের কাছে জমি বাঁধা দিয়ে হোক, বিক্রি করে হোক, টাকা এনে দাও।
15: তারা পারে, জমি তাদের, কিন্তু দেবতা সম্পত্তি বাঁধা দেবার বা বিক্রি করবার তো আমার অধিকার নেই।
12: অধিকার কি ছাই আমারই আছে, তবু নিচ্ছি, কারণ এই টাকাটা আমার চাই, আর এই চাইটাই হচ্ছে সংসারে খাঁটি অধিকার, বুঝেছ? হ্যাঁ, টাকা নয় না দিলে, মেয়েদের টাকা ছাড়াও তো আরো অনেক কিছু দেবার সুবিধে থাকে।
15: আমাকে যেতে দিন।
12: তুমি মদ খাও?
15: না।
12: তোমার কজন পুরুষ বন্ধু আছে শুনেছি, সত্যি?
15: মিছে কথা।
12: তোমার আগের ভৈরবীদের তো চরিত্র ভালো ছিল না, তা তুমি হঠাৎ এমন দল ছাড়া গোত্র ছাড়া হতে গেলে কেন? শোনো, তুমি ভালো কি মন্দ তার চুলচেরার বিচার করার আমার সময় নেই। আজ রাত তুমি এ বাড়িতেই থাকবে, মহাবীর।
15: না না না, আমাকে আপনি মেরে ফেলতে পারেন, কিন্তু
12: বাহাদুরি করো গিয়ে ওদের ঘরে গিয়ে। ভাবির,
15: কারো সাধ্য নেই আমার প্রাণ থাকতে এখান থেকে নিয়ে যেতে পারে। আমার যা কিছু দুর্দশা, যত অত্যাচার আপনার সামনেই হোক, আপনি আজও ব্রাহ্মণ, আপনি আজও ভদ্রলোক।
12: তোমার কথাগুলো শুনতে মন্দ নয়, কিন্তু মেয়েদের কান্নায় আমার মন গলে না। মেয়ে মানুষের উপর আমার কোনো লোভ নেই, ভালো না লাগলে চাকরদের দিয়ে দিই। তোমাকেও দিয়ে দিতুম, কিন্তু আজ বোধ হয় প্রথম একটু মোহ জন্মেছে, বুঝতে পারছি না সেটা নেশার ঘর কিনা। মহাবীর, এই একে আজ রাতটা ওই সামনের ছোট ঘরটায় বন্ধ করে রেখে দিন, কাল দেখা যাবে।
15: আমার সর্বনাশটা একবার ভেবে দেখুন হুজুর, কাল সকালে আমি আর মুখ দেখাতে পারবো না।
12: দু একদিন পারবে না, তারপর সব ঠিক হয়ে যাবে। ব্যথাটা পড়লো, আমি কথা বলতে পারছি না। যাও, আমাকে বিরক্ত কর না। ভাবির নিজা,
16: উঠ না, হায়রে চল,
12: ভালো করে কথা বল। ফের যদি আমার হুকুম ছাড়া কোনো মেয়ে মানুষ ধরে আনি তো তোকে গুলি করে মারো।
16: হুকুম হাজুর।
12: যাও, আজকে রাতটার মতো ঘরে বন্দি থাকো, কালকে দেখা যাবে। নিয়ে যা, নিয়ে যা, সামনে থেকে আমি কথা বলতে পারছি না।
16: চলিয়ে চলিয়ে।
12: সরসী সরসী, তুমি পড়তে জানো, আমি উঠতে পারছি না, পেটে অসহ্য যন্ত্রণা। ওই যে কোনায় যে বাক্সটা আছে, ওর মধ্যে কিছু ওষুধের শিশি পাবে। ওর একটা শিশিতে মরফিয়া লেখা আছে, তার থেকে একটু ঘুমের ওষুধ ঢেলে দিয়ে যাও তো। উফ, খুব সাবধান, ও ভয়ানক বিষ। বেশি হলে কিন্তু তোমার চণ্ডীর বাবা এসেও আমার ঘুম ভাঙাতে পারবে না। মাগো, আর পারি নে, মাগো, আর পারি নে, মাগো, আর পারি নে।
15: লোকটা জীবনের কাছে কত অসহায়, তবু কি নির্মম, কি পাষাণ। ধর্ম অধর্ম, ভালো মন্দ, আপন পর, কোনো কিছুর উপরই ওর আস্থা নেই। নারীর চোখের জল, সতী ধর্ম, এমনকি তার রূপ যৌবন ওর কাছে কত মূল্যহীন। জীবনের প্রতি কি অনাশক্তি, কি অশ্রদ্ধা চেয়ে আছে লোকটার মনে। কত সহজে, কি নিশ্চিন্ত বিশ্বাসে সে বিষের পেয়ালা তুলে নিল আমার হাত থেকে। একবার ভাবলো না, আমি তো তাকে মেরে ফেলতেও পারতাম।
17: বেরিয়ে আসুন, শুনছেন, বেরিয়ে আসুন। এই যে দরজাটা খুলুন, হুজুর একবার আপনাকে ডাকছেন, আসুন। এই যে হুজুর, ওই যে উনি এসেছেন।
12: এসো সরসী, এসো, তোমার আর ভয় নেই, পুলিশের লোক বাড়ি ঘিরে রেখেছে, ম্যাজিস্ট্রেট সাহেব এলেন বলে।
17: এবার আর আমাদের রক্ষে নেই হুজুর।
15: কেন?
12: ম্যাজিস্ট্রেট সাহেব ট্যুরে বেরিয়ে ক্রোশখানেক দূরে তাঁবু ফেলেছিলেন, তোমার বাপ কাল রাতেই তার কাছে গিয়ে সমস্ত জানিয়েছেন। ম্যাজিস্ট্রেট কে সাহেবের নিজেরই আমার উপর ভারী রাগ, গত বছর দুবার ফাঁদে ফেলবার চেষ্টা করেছে, পারেনি, আজ একেবারে হাতে নাতে ধরে ফেলেছে। শোধ নিতে চাও তো এই সময়, ষোড়শী, আমাকে জেলেও দিতে পারো।
15: এতে জেল হবে কেন?
12: আইন। তাছাড়া কে সাহেবের হাতে যখন আবার পড়েছি, তখন বাদুর বাগান মেসে থাকতে একবার এরই কাছে দিন কুড়ি হাজতবাস হয়ে গেছে।
15: আচ্ছা, আপনি কি কখনো বাদুর বাগান মেসে ছিলেন?
12: হ্যাঁ, ওই সময় একটা প্রণয় কাণ্ডের বৃন্দে হয়েছিল, বেটা আয়ন ঘোষ কিছুতেই ছাড়লে না, পুলিশে দিলে। সে অনেক কথা জাগে, আর কে সাহেব আমাকে ভুলতে পারেনি।
17: আমাদের সকলের বাঁচা মরা এখন আপনার হাতে।
15: আমাকে কি করতে হবে?
12: তোমাকে শুধু বলতে হবে তুমি নিজের ইচ্ছে এসেছো, নিজের ইচ্ছে এখানে আছো, বদলে তোমার সমস্ত দেবত্ব ছেড়ে দেব, হাজার টাকা নগদ দেব, নজরের তো কথাই নেই।
15: এ কথা স্বীকার করার অর্থ বোঝেন? তারপরেও কি আমার জমিতে টাকা করিতে প্রয়োজন থাকতে পারে বলে আপনি মনে করেন?
12: হ্যাঁ, তাই বটে সরসী, তাই বটে। জীবনে আজও তো তুমি পাপ করনি, ও তুমি পারবে না। টাকা করির বদলে যে সম্ভ্রম বেচা যায় না, ও কথা আমি ভুলেই গেছি। যাই হোক, যা সত্যি তাই বলো, জমিদারের তরফ থেকে আর কোনো উপদ্রব তোমার উপর হবে না।
16: আপনার দয়া না হলে আজ ওকে টাকার জন্য খুন করে ফেলতো ধর্মাবতার।
18: তোমার নাম ষোড়শী, তোমাকে বাড়ি থেকে ধরে এনে উনি বন্ধ করিয়ে রেখেছে, নির্ভয় বলো, তোমার কোনো ভয় নেই?
16: বল মা বল, তোর কোনো ভয় নেই? ধর্মাবতারকে সব খুলে বল।
18: তোমার কোনো ভয় নেই? বলো, ওকে আমি শায়েস্তা করিব।
15: না, আমি নিজের ইচ্ছে এসেছি, কেউ জোর করেনি, কেউ আমার গায়ে হাতও দেয়নি।
16: না হুজুর, ও ভয়ে মিছে কথা বলছে, গ্রাম শুদ্ধ সাক্ষী আছে। মা আমার ভাত রাঁধছিল, আরজন পাই গিয়ে ওকে বাড়ি থেকে মারতে মারতে টেনে এনেছে হুজুর।
18: তোমার কোনো ভয় নেই ষোড়শী? সত্যি বলো, তোমাকে বাড়ি থেকে ধরে এনেছে?
15: না, আমি আপনি এসেছি।
18: কেন এসেছ?
15: আমার কাজ ছিল।
18: সমস্ত রাত্রি কাজ ছিল?
15: হ্যাঁ, সমস্ত রাত্রি কাজ ছিল। ওর অসুখ করেছিল বলে বাড়ি ফিরে যেতে পারিনি।
16: বিশ্বাস করবেন না হুজুর, বিশ্বাস করবেন না, সব মিছে কথা, বানানো কথা, আগা করা শেখানো কথা।
18: চুপ রাও, তোমরা নেটিভ, তোমরা সবাই শেখানো কথা বলে। মিস্টার জীবানন্দ চৌধুরী, এই বন্দুক পিস্তলগুলো রাখার জন্য আই হোপ ইউ হ্যাভ পারমিশনস ফর দিস। চলি। দারোগা বাবু, তুমি এদের উপর নজর রাখো।
16: সাহেবের সামনে, সবার সামনে আমাকে এমন অপমানটা করলি? হারামজাদি কুলোটা, তোকে যদি গা ঝাড়া না করেছে তো আমার নাম তারা চক্রবর্তী নয়।
12: তুমি ওদের সঙ্গে গেলে না কেন?
15: ওদের সঙ্গে তো আমি আসিনি।
12: ষোড়শী, তোমার বিষয়ের ছাড় লিখে দিতে দু চার দিন দেরি হবে, টাকাটা কি আজই নিয়ে যাবে?
15: তাই দিন।
12: ষোড়শী, আমার কিছুতেই লজ্জা নেই, কিন্তু আমার ওই টাকাগুলো তোমার হাতে তুলে দিতে বাধ্যবাধ্য ঠেকছে।
15: কিন্তু তাই তো দেবার কথা ছিল।
12: কথা যাই থাক ষোড়শী, আমাকে বাঁচাতে তুমি যা খোয়ালে তার দাম টাকায় ধার্য করছি এ মনে করার চেয়ে বরঞ্চ আমার না বাঁচাই ভালো ছিল।
15: মেয়ে মানুষের দাম তো আপনি টাকা দিয়ে চিরদিন ধার্য করে এসেছেন। বেশ, আজ যদি সে মত আপনার বদলে থাকে টাকা রেখে দিন। একটু ভালো করে আমার দিকে তাকিয়ে দেখুন দেখি কারো কথা মনে পড়ে কি না।
12: হ্যাঁ, তুমি তুমি অলোক আনা?
15: না, আমি ষোড়শী, ভৈরবীর দশমহাবিদ্যার নাম ছাড়া আর কোনো নাম থাকে না। কিন্তু কিন্তু অলোকাকে আপনার মনে আছে?
12: কিছু কিছু মনে আছে বই কি। তোমার মায়ের হোটেলে মাঝে মাঝে খেতে যেতুম, তখন তুমি ছ সাত বছরের মেয়ে, কিন্তু আমাকে তো তুমি অনায়াসে চিনে ফেলেছ।
15: অলোকার বয়স তখন ছয় সাত নয়, ন দশ বছর ছিল। অলোকার মাকে মনে আছে? তিনি তো আপনাকে খুব ভালোবাসতেন না?
12: হ্যাঁ, একবার বিপদে পড়ে তার কাছ থেকে ১০০ টাকা ধার নিয়েছিলাম, সেটা বোধহয় আর শোধ দেয়াই হয়নি।
15: সেজন্য মনে খুব করবেন না চৌধুরী মশাই, কারণ অলোকার মা সে টাকাটা আপনাকে ধার বলে দেননি, জামাইকে যৌতুক বলে দিয়েছিলেন।
12: ষোড়শী, তুমি ছোট ছিলে, অনেক কথাই ঠিক জানো না। তোমার মা জানতেন, তোমাকে তোমার পলাতক বাবার হাত থেকে আলাদা রাখার জন্যই তিনি যা হোক একটা
15: বিয়ের গণ্ডি টেনে রেখেছিল। হবেও বা, সাক্ষী দেবার জন্য অলোকার মা তো আজ বেঁচে নেই। যাগে সে কথা, আমি কেন যে ওদের সঙ্গে গেলুম না, আর কেন যে নিজের সর্বনাশের কোথাও কিছু বাকি রাখলুম না, সেই কথাটাই আজ আপনাকে বলে যাব। কাল আমার হাত থেকে বিষ খেতে আপনি কুণ্ঠিত হননি, আমার হাতে আপনার মৃত্যু হতে পারে এ কথা ভেবে দেখবারও অবকাশ পাননি। শুধু জানতে চেয়েছিলেন আমি পড়তে জানি কি না। পড়তে তো এক করিও জানে, তাকেও ডাকা যেত, সে নয়। তবে আমার যিনি গুরু তিনি হাতে রেখে কিছু দান করেন না, তাই আজ তারই পায়ে নিজেকে বলি দিতে আমার একটুও পাতল না।
12: ষোড়শী, ষোড়শী, ধরো যদি আসল কথাটা প্রকাশ করো তাহলে তো তোমার
15: আসল কথাটা কি? বিয়ের কথা? কিন্তু সে তো মিথ্যে, বিয়ে তো হয়নি। তাছাড়া সে সমস্যা অলোকার, আমার নয়। আমি আপনার ঘরে সারা রাত কাটিয়ে গিয়ে ও গল্প করলেও ষোড়শীকে কেউ বিশ্বাস করবে না, আমি সে কথা ভাবছি না। আমার দুঃখ হচ্ছে আপনার জন্যে। ভেবেছিলাম জমিদার জীবানন্দের বুঝি খুব সাহস, কিন্তু আজ দেখলাম সে ভুল। জেনারি কলঙ্কের বিনিময়ে আপনার জীবন বাঁচালো, তাকে চেনার সাহসও আপনার হয়নি। আমি চললুম, দয়া করে আমাকে কোনো কিছু দেবার চেষ্টা করে আর অপমান করবেন না।
12: অলোকা,
15: আমাকে সরসী বলেই ডাকবেন।
19: অলোকা, অলোকা, ওই এক কুড়িকে একটু ডেকে দিয়ে যাও অলোকা। আবার আবার সেই যন্ত্রণা, আর সইতে পাচ্ছি না। উফ মা গো, এক কুড়ি।
17: হুজুর,
19: এক কুড়ি, তোমাদের এখানে কোনো ডাক্তার আছেন? তাড়াতাড়ি একটু খবর দিতে পারো, তিনি যা চান আমি তাই দেবো।
17: আছে আছে হুজুর, আমাদের বল্লভ ডাক্তার।
19: ও আর পাচ্ছি না, তাকে আনতে পাঠাও এক কুড়ি, এক্ষুনি, এক মিনিটও দেরি করো না। ওই যে খালি বোতলগুলো পড়ে আছে না, কাউকে বলো তো ওতে করে একটু গরম জল আনতে, পেটে গরম সেঁক ধরলে হয়তো যন্ত্রণা কমবে।
17: কাকে বলবো হুজুর, পুলিশের ভয়ে সবাই পালিয়েছে।
15: এক কুড়ি, তুমি শিগগির ডাক্তার আনো, এখানে যা করার আমি করছি।
19: অলোকা, অলোকা যদি বাঁচি তোমার কি কোনো উপকার করতে পারি না?
15: ভালো হয়ে যদি এ কথা কখনো জিজ্ঞেস করেন তখনই জানাবো। ওই যে ডাক্তারবাবু এলেন, আমি চাই।
17: আসুন আসুন ডাক্তারবাবু, আসুন।
19: উফ,
17: এই যে আমাদের হুজুর, যদি ভালো করতে পারেন বকশিসের কথা ছেড়েই দিন, আমরা সবাই আপনার কেনা হয়ে থাকবো।
20: নমস্কার জীবানন্দ বাবু, দেখি একটু পাশ ফিরে শোন, পেটটা দেখি। অত্যাচার করে শরীরটা একেবারে শেষ করে ফেলেছে।
19: এই অবস্থায় কি কলকাতা যাওয়া সম্ভব?
20: যেতে পারলে সম্ভব, না পারলে সম্ভব নয়। হ্যাঁ, কাউকে শিশি দিয়ে পাঠিয়ে দিন, ওষুধ দিয়ে দিচ্ছি। আমার ভিজিট 3 টাকা, আর মিক্সচারের দাম 12 আনা, 4.25 টাকা দিয়ে দিন, আমি চলি।
19: আচ্ছা আচ্ছা, এক কুড়ি তুমি যাও ডাক্তারের সঙ্গে, যাওয়ার আগে ওকে একটু ডেকে দিয়ে যাও।
17: ভৈরবী ঠাকুরনের কথা বলছেন হুজুর, উনি তো চলে গেলেন।
19: চলে গেলেন? না না, চলে গেলেন।

0: শোনো ভৈরবী, আমরা গ্রামস্থ দশজন আজ এখানে সমবেত হয়ে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি যে আজ রায়মশের কন্যা হৈমবতী তার পুত্রের কল্যাণে যে পুজো দিচ্ছেন তাতে তোমার কোনো অধিকার থাকবে না, কারণ রায়মশের আশঙ্কা তোমাকে দিয়ে তার কাজ সুসিদ্ধ হবে।
1: বেশ তো, যা সুসিদ্ধ হয় তাই তিনি করুন।
0: আমরা গ্রামস্থ ভদ্রমণ্ডলী আরও স্থির করেছি যে দেবীর কাজ আর তোমাকে দিয়ে হবে না, মায়ের ভৈরবী আর তোমাকে রাখা চলবে না।
1: কেন চলবে না?
0: সে তোমার বাবার মুখ থেকেই শুনতে পাবে।
2: শোনো, আমরা আরও স্থির করেছি আগামী চৈত্র সংক্রান্তির দিন নতুন ভৈরবীর অভিষেক হবে।
1: কারণ?
0: কারণ ম্যাজিস্ট্রেট সাহেব ওই রাতের ঘটনার পর এমন রেগে আছেন যে তোমায় সেবায়ের থেকে বিদেয় না করে আর উপায় নেই। নাকি বলা হে তোমরা?
3: তুমি নিজে না গেলে
4: বাবা।
2: কিরে মা হৈম, তুই কিছু বলবি?
4: ম্যাজিস্ট্রেট সাহেব যে রাগ করেছেন এ কথা জানা গেল কি করে?
2: জানা গেছে বই কি মা, ওই ভৈরবীর বাবা তারাদাস নিজে শুনে এসেছে। নাকি হে তারাদাস, বলো না।
4: পরশু থেকে যা সমস্ত শুনছি তাতে কি ওর কথা সত্যি বলে মেনে নেওয়া যায় বাবা?
2: যায় নাই বা কেন শুনি?
4: উনি যখন ভৈরবী করার জন্য ওই ছোট মেয়েটা পর্যন্ত জোগাড় করে এনেছেন তখন ওর পক্ষে মিথ্যে বলা কি এতই অসম্ভব? সত্যি মিথ্যে তো যাচাই করতে হয় বাবা, একতরফা রায় তো দেয়া চলে না।
0: বেটি কৌশলীর গিন্নি কিনা তাই জেরা ধরেছে। আচ্ছা আচ্ছা, আমি দিচ্ছি থামিয়ে। এটা দেবীর মন্দির, পীঠস্থান বলি, এটা তো মানিস মা?
4: মানি মানি বই কি জ্যাঠামশাই?
0: তাই যদি হয় তাহলে তারাদাস বামুনের ছেলে হয়ে কি দেব মন্দিরে দাঁড়িয়ে নিচে কথা কইছে? পাগলি!
4: আপনি নিজেও তো বামুন শিরোমণি জ্যাঠামশাই, অথচ এই দেব মন্দিরে দাঁড়িয়েই তো মিছে কথার বৃষ্টি করে গেলেন। আমি কি একবারও বলেছি ওকে দিয়ে পুজো করালে আমার কাজ সিদ্ধ হবে না? বলেছি একবারও?
2: তুমি বড় বাড়াবাড়ি করছো হৈম, বলনি কিরকম?
4: বলিনি বাবা, বলা দূরে থাক, ও কথা আমি মনেও করিনি। বরং ওকে দিয়েই আমি পুজো করাবো, এতে আমার ছেলের কল্যাণই হোক আর অকল্যাণই হোক। ভৈরবী ঠাকুরন, আপনি চলুন মন্দিরে, পুজোর সময় বয়ে যাচ্ছে।
2: কখনো না হৈম, আমি বেঁচে থাকতে ওকে কিছুতেই আর মন্দিরে ঢুকতে দেবো না। তারাদাস, বলো তোর মায়ের কথাটা একবার বলো, সবাই শুনু।
0: না না না রায় মশাই, তারাদাস থাক, ওর কথা আবার আপনার মেয়ে হয়তো বিশ্বাসই করতে চাইবে না। তার চাইতে ওই বলুক, চণ্ডীর দিকে মুখ করে ওই নিজেই মায়ের কথা নিজে মুখে বলে যাক।
4: না, উনি কোনো কথাই বলবেন না। আপনারা ওর বিচার করতে চান নিজেরা করুন, কিন্তু ওর মায়ের কথা ওর মুখ থেকে কবুল করিয়ে নেবেন এ অন্যায় আমি হতে দেব না। ওরা যা পারেন করুন, চলুন আপনি মন্দিরে।
0: মা হৈম, এ সোজা প্রশ্ন নয়, এ পীঠস্থান, জাগ্রত দেবতা, দেবীর ভৈরবী ছাড়া এ দেবঙ্গ স্পর্শ করা যে সে স্ত্রীলোকের কর্ম নয়।
4: ওরা যত পারেন বকুন, আসুন আপনি আমার সঙ্গে।
5: না বোন, আমি পুজো করিনি। এই ছোট ঠাকুর মশাই যিনি নিত্য পুজো করেন তিনিই করুন। আমি কেবল এখানে দাঁড়িয়ে তোমার ছেলেকে আশীর্বাদ করি, সে যেন দীর্ঘজীবী হয়, নিরোগ হয়, মানুষ হয়। ছোট ঠাকুর মশাই, ছোট ঠাকুর মশাই, তুমি ইতস্তত করছো কেন? আমার আদেশ রইল, দেবীর পুজো যথারীতি সেরে তুমি নিজের প্রাপ্য নিয়ে বাকি মন্দিরের ভাড়ারে বন্ধ করে চাবি আমাকে পাঠিয়ে দিও। হৈম, তোমার ছেলে সর্বাঙ্গীন কল্যাণ হোক বোন, চলি।
2: আসুন হুজুর, আসুন। ওরে পটলা, একটা আসো।
0: কি আছিস, একটা আসন নিয়ে আয়,
2: আসন নিয়ে আয়।
6: ব্যস্ত হবেন না, ব্যস্ত হবেন না, আমি অতিশয় বিনয়ী লোক, সময় বিশেষে ওই রাস্তায় শুয়ে পড়তে অভিমান বোধ করিনি। সে যাকগে, যাচ্ছিলাম এদিক দিয়ে দেখলাম বহু লোকের ভিড়, ভাবলাম ঘুরেই যাই। তা ভালোই হলো, দেবতা ব্রাহ্মণ এবং সাধু সঙ্গ তিনটি বরাতে জুটে গেল।
2: একটা গুরুতর কার্য উপলক্ষে আমরা সবাই আপনার কাছে যাবো স্থির করেছিলাম, শুধু হুজুর পীড়িত মনে করে ভরসা পাইনি।
6: গুরুতর কার্য উপলক্ষে?
0: হ্যাঁ হুজুর, গুরুতর বই কি, এই ষোড়শী ভৈরবীকে আমরা কেউ চাইনি।
6: চান না?
2: না
0: হুজুর, না।
6: এরকম একটা কথা আমার কানেও পৌঁছেছে বটে। তা ভৈরবীর বিরুদ্ধে আপনাদের নালিশটা কি?
7: হুজুর সর্বজ্ঞ, কি যে বলি, ব্রাহ্মণ কন্যা বলতেও বাধে। হুজুর যখন শুনতেই চাচ্ছেন তখন না বলেও পথ নেই। ষোড়শীর স্বভাব চরিত্র ভারী মন্দ হয়ে গেছে এই মুহূর্তে, আপনাকে আমি জানিয়ে দিচ্ছি হুজুর।
6: রায়মশাই, ষোড়শীর চরিত্র মন্দ হয়ে গেছে, আর তাই সুবিচারের আশায় একেবারে ভীষ্মদেবের শরণাপন্ন হয়েছে না? ভালো ভালো,
3: আমরা যথাধর্ম বলছি হুজুর।
6: হ্যাঁ শিরোমণি মশাই, আপনি শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ, একজন স্ত্রীলোকের নষ্ট চরিত্রের কাহিনী তার অসাক্ষাতে বলার মধ্যে আপনার যথাটা যদি বা থাকে, ধর্মটা থাকবে কি? তা ভৈরবে কি আপনারা তাড়াতে চান? এই তো, ঠিক আছে ঠিক আছে, তাড়াবার ক্ষমতা আমার আছে কিনা আমি জানি না, তবে আপত্তি বিশেষ নেই। আপনাদের সুবিধার জন্য যদি ভৈরবেকে তাড়াতে চান, তাহলে অন্য কোনো ফন্দি বার করুন না যা সবাই বিশ্বাস করবে। আমার এই যে সঙ্গে 1 কোটিটা, একেও সঙ্গে নিতে পারেন, ওরাবার এসব বিষয়ে বুদ্ধিটা খেলে ভালো। যাক, বেলা হলো, আসি। হ্যাঁ আসি।
8: হ্যাঁ মা, তোমার বাবা তারাদাস ঠাকুর নাকি মন্দিরের ঘর থেকে তোমাকে বের করে তালা মেরে দিয়েছে। গ্রামের মোড়লরা মতলব করছে তোমাকে চণ্ডী মন্দির থেকে বিদায় করে আবার নতুন ভৈরবী আনবে। সে হবে না, সাগর সর্দার বেঁচে থাকতে তা হবে না বলে দিচ্ছি।
5: এই খবর তুই কোথায় পেলি সাগর?
8: শুনেছি মা, এইমাত্র শুনতে পেয়ে তোমার কাছে জানতে ছুটে এসেছি। তোমাকে একলা পেয়ে যদি জমিদারের লোক ধরে নিয়ে গিয়ে থাকে, সে কি তোমার অপরাধ? অপরাধ সমস্ত গ্রামের, অপরাধ এই সাগরের, যে কুটুম বাড়ি গিয়ে আমোদে ছিল, মায়ের খবর রাখতে পারেনি। অপরাধ তার খুড়ো হরিহর সর্দারের, যে গায়ে উপস্থিত থেকেও আমার মায়ের অপমানের শোধ নিতে পারেনি।
5: কিন্তু এই যদি সত্যি হয়ে থাকে সাগর, তোরা দুজন খুড়ো ভাই পথে উপস্থিত থাকলেই বা কি করতিস বলতো? জমিদারের কত লোকজন একবার ভেবে দেখ দেখিনি।
8: দেখেছি মা, তার ঢের লোক, ঢের পাইক পেয়াদা। তবে তোমার হুকুম পেলে মা ভৈরবীর গায়ে হাত দেবার শোধ নিতে পারি, গলায় দড়ি বেঁধে টেনে এনে ওই হুজুরকে মায়ের স্থানে বলি দিতে পারি।
5: বলিস কি সাগর, তোরা কি এত নিষ্ঠুর, এমন ভয়ঙ্কর হতে পারিস? এইটুকুর জন্য একটা মানুষ খুন করার ইচ্ছে হয় তোদের?
8: এইটুকু? তোমার গায়ে হাত দেয়াকে এইটুকু বলছো মা? আমরা কঘর ভূমিজ প্রজা, তোমাকেই মা বলে জেনেছি। আজ স্পষ্ট জেনে রেখো মা, যদি তোমাকে চণ্ডীগড় ছাড়তে হয় তাহলে আমরাও তোমার সঙ্গেই যাব। তবে যাবার আগে একবার জানিয়ে দিয়ে যাব যে কারা গেল। চলি মা, আমরা আশেপাশে আছি, দরকার হলে ডাক দিও।
6: এক কড়ি কে দিয়ে ডেকে পাঠালাম এলে না, বলে পাঠালে বিচার করার বুদ্ধি থাকে তো নিজের প্রজাদের যেন করি, আমার বিচারের জন্য রাজ আদালত আছে। তোমার বিরুদ্ধে রাজ আদালতে দাঁড়াবার বুদ্ধি আমার নেই। তবে জমিদার জীবানন্দ চৌধুরী প্রজাদের শাসনে রাখার বিদ্যেটা জানে। সমস্ত গ্রামের প্রার্থনা মতো তোমার সম্বন্ধে কি আদেশ করেছি শুনেছ?
5: না।
6: তোমাকে বিদায় করা হয়েছে।

0: দিয়ে আমার গোমস্তার হাতে সিন্ধুকের চাবি দিয়ে দেবে। এ বিষয়ে তোমার কিছু বলার আছে?
1: আমার বলায় কি আপনাদের প্রয়োজন আছে?
0: তা নেই, তবে আজ সন্ধ্যায় মন্দিরে একটা সভা হবে, ইচ্ছে করো তো 10 জনের সামনে তোমার দুঃখের কথাটা জানাতে পারো।
1: 10 জনের সামনে জানাবার প্রয়োজন নেই। 10 জনের কথা যখন আপনি কষ্ট করে জানাতে এসেছেন, তখন আপনিই শুনুন। আজ দেবীর অস্থাবর সম্পত্তি বুঝিয়ে দেবার সময় আমার নেই, কারণ এখন চড়ক উৎসব, মন্দিরে যাত্রীর ভিড়, সন্ন্যাসীরা মন্দিরে আসতে শুরু করেছে। এ অবস্থায় আজ সন্ধ্যায় মন্দিরের কোথাও সভা সমিতি হতে পারবে না। দয়া করে আপনার অনুচরদের আমার এই কথাকটি বুঝিয়ে বলে দেবেন।
0: কিন্তু আমি হুকুম দিয়েছি আজই এসব হতে হবে এবং হওয়াই চাই।
1: জোর করে?
0: হ্যাঁ, জোর করে।
1: সুবিধা অসুবিধা যাই থাক।
0: হ্যাঁ হ্যাঁ, সুবিধে অসুবিধে যাই থাক।
1: বেশ, আমি আমার লোকদের জানিয়ে দেব জমিদারের লোকজন হাঙ্গামা বাঁধাতে চাই। এটা গাজনের সময়, এ সময় রক্তপাত হোক আমার ইচ্ছে নয়, কিন্তু দরকার হলে করতে হবে।
0: অনর্থক ওরা মরবে যে।
1: মানুষ অমর নয় চৌধুরী মশাই, ওরা তা জানে। আরে এসো এসো হৈম, বসুন নির্মলবাবু। কি কাণ্ড, আজ না দুপুরের গাড়িতে আপনাদের চলে যাবার কথা?
2: যাবার কথা ছিল বোন, যাইনি, ওকেও যেতে দিইনি। কাল অত ঝড়জলে রাতে তোমার বাবা তারাদাস তোমার ঘরে তালা দিলে, আর তুমি কোনো প্রতিবাদ না করে এই ভাঙাচালাটায় আশ্রয় নিয়েছো। ভাবলাম দিদির এত বড় বিপদে দেখা না করে গেলে দুঃখ পেতে হবে।
3: এই অবস্থা দেখে গিয়েও কম দুঃখ পাবে না হৈম।
2: তা ঠিক, হয়তো না দেখাই ভালো ছিল। এ পাগলামি কেন করতে গেলে দিদি? কেন ঘর ছেড়ে দিলে? এ ঘরে তো তুমি থাকতে পারবে না।
1: এর চেয়েও খারাপ ঘরে তো কত মানুষকে থাকতে হয় ভাই।
2: সত্যি কি তুমি সব ছেড়ে দেবে?
1: উপায় কি, সমস্ত গ্রামের লোকের সঙ্গে তো একজন অসহায় স্ত্রীলোক দিবানিশি বিবাদ করে টিকতে পারে না।
2: তুমি সন্ন্যাসিনী, তোমার হয়তো সব সইবে, কিন্তু এই হার মেনে নেয়ার মধ্যে যে মিথ্যে দুর্নাম লেগে রইল সেও কি সইবে দিদি?
1: দুর্নাম যদি মিথ্যেই হয় সইবে না কেন বোন?
2: দিদি, কাল ওই ভয়ঙ্কর দুর্যোগের রাত্রে আমার এই পুরু চশমা পরা অন্ধ লোকটাকে কে হাত ধরে নদী মাঠ প্রান্তর পার করে নির্বিঘ্নে বাড়িতে পৌঁছে দিয়ে গেছেন তাকেও না জানলেও আমি জানি, তাই একটু তার পায়ের ধুলো না নিয়ে যাই কি করে।
1: কথা দিলাম তোমাদের ভুলবো না।
3: হৈম, কালকের মতো আজকেও ঝড়জল হতে পারে, এবার তো উঠতে হয়।
2: আজ তাহলে উঠি দিদি, তোমার কাছ থেকে উঠতে ইচ্ছে করছে না, তবু কাল সকালে যেতে তো হবে। তবু এই আশীর্বাদ করো দিদি, যেন এই কষ্ট মাথায় নিয়ে একদিন যেতে পারি। জন্ম জন্মান্তরে বিধাতা যেন এমনি কষ্টই আমার অদৃষ্টে লিখে দেন।
1: তোমার কথা বুঝেছি হৈম, এ যেন তোমার আনন্দের মধুচক্র, ভার যতই বাড়ছে ততই রন্ধ মধুতে ভরে ভরে উঠছে। তাই হোক বোন, তোমার এই মধুচক্র যেন চিরকাল এমনি রসে ভরে থাকে।
2: তাই করো দিদি, মেয়ে মানুষের জীবনে এর চাইতে বড় আশীর্বাদ আর কি আছে?
0: মা।
1: কে রে সাগর, তুই একা এলি, ওরা এলো না?
0: ওরা আজ দল বেঁধে জমিদারের কাচারিতে গেছে মা, সেখানেই সভা হচ্ছে, ওরা বোধ হয় তোমারই বিরুদ্ধে।
1: আমারই বিরুদ্ধে?
0: হ্যাঁ মা, বেইমানগুলো।
1: থাক সাগর, এছাড়া জমিদারের অত্যাচার থেকে, সমাজের অত্যাচার থেকে ওই দুর্বল মানুষগুলোর বাঁচার আর পথ কোথায় বল? ওদের কোনো দোষ নেই সাগর, তা সবাই কি স্থির হলো?
0: স্থির হলো এই মঙ্গলেই নতুন ভৈরবীর অভিষেক হবে, আর তুমি জমিদারের কাছে প্রার্থনা জানালে কাশীবাসের জন্য সখানেক টাকা পেতে পারো।
1: আর জমি জমা যাদের সমস্ত গেল তাদের উপায় কি স্থির হলো? আসুন, আমি তো সমস্ত মন দিয়ে শুধু আপনাকেই খুঁজছিলাম।
0: বা বা বা বা, একেবারে ভূমিষ্ঠ হয়ে প্রণাম। এত বড় প্রতিভক্তি কলিকালে যে দুর্লভ, তা কই আমার পাদঅর্ঘ্য আসো না দি কই।
1: ও, আপনি আপনি এত রাতে এসেছেন কেন?
0: ভয় পেয়েছে মনে হচ্ছে, পাওয়ারই কথা। তবে চেঁচিও না, কিন্তু সঙ্গে পিস্তল আছে, তোমার ওই ডাকাতের দল শুধুই মারা পড়বে। না জাগিয়ে দোরটা বন্ধ করে একটু নিশ্চিন্ত।

0: তো হওয়া যাক, কি বলো? না অলোকা, আজ কোনো অভিযোগ নয়, মনটা ভালো লাগছিল না তাই তোমার কাছে ছুটে এসেছি। কিন্তু পেটে কিছু না দিলে তো আর দাঁড়াতে পারছি না অলোকা, কিছু থাকলে দাও।
1: কিছু মানে কি? মদ?
0: ওর জন্যে অন্য লোক আছে, তুমি নাও। তোমার কাছে যদি কিছু চাইতেই হয়, চাইবো এমন কিছু যা মানুষকে বাঁচিয়ে রাখে, মরণের পথে ঠেলে দেয় না। কিন্তু সত্যি আর তো খিদের জ্বালা দাঁড়াতে পারছি না, ডাল ভাত চিঁড়ে মুড়ি কিছুই কি নেই অলোকা?
1: বাড়ি গিয়েই তো অনায়াসে খেতে পারেন।
0: বাড়িতে কেউ থালা সাজিয়ে বসে থাকবে এ ব্যবস্থা তো করে রাখিনি অলোকা।
1: দেবীর সামান্য একটু প্রসাদ আছে, কিন্তু সে কি আপনি খেতে পারবেন?
0: খুব পারবো, কিন্তু সামান্য প্রসাদ সে তো নিশ্চয়ই তোমার জন্য আনা।
1: নইলে কি আপনার জন্য আনিয়ে রেখেছি মনে করেন?
0: না তা করিনি, ভাবছি তোমাকে তো বঞ্চিত করা হবে।
1: আমাকে বঞ্চিত করাই আপনার নতুন কোনো অপরাধ হবে না?
0: না অপরাধ আমার হয় না, কারণ আমি অপরাধের নাগালের বাইরে চলে গেছি অলোকা। হঠাৎ একটা অদ্ভুত খেয়াল হচ্ছে, না হাসো তো বলি।
1: বলুন।
0: কি জানো, মনে হচ্ছে হয়তো আজও বাঁচতে পারি, হয়তো মানুষের মতো করেই বাঁচতে পারি, কিন্তু আমার যে কেউ নেই অলোকা, কার জন্যে বাঁচবো বলো? তুমি শুধু পারো এই পাপিষ্ঠের ভার নিতে। নেবে অলোকা?
1: কি বলছেন আপনি?
0: বলছি আমার সমস্ত ভার তুমি নাও অলোকা।
1: অর্থাৎ আমার যে কলঙ্কের বিচার আপনি করছেন, আমাকে দিয়েই তা প্রতিষ্ঠিত করিয়ে নিতে চান, এই তো?
0: তোমার বিচার করছি ঠিকই, কিন্তু বিশ্বাস করিনি। যাক আমি চলি।
1: না না, কিছু না খেয়ে তো যেতে পারবেন না, একটু বসুন, আমি খাবার দিই।
0: অলোকা, মনে হচ্ছে দেবমন্দিরে তোমার মতো মানুষের ঠাঁই হবে না, এর যথার্থ অভিভাবক হবার যোগ্য তুমি নও। এ মন্দিরের ভৈরবীকে ভৈরবীর মতোই থাকতে হবে।
1: তাই তো ঠিক করেছি, আমি চলে যাব।
0: চলে যাবে কোথায়?
1: জানি না, তবে এখানে যে থাকবো না এটা নিশ্চিত। যাবার আগে আপনার উপর একটা ভার দিয়ে যেতে চাই।
0: তোমার দেয়া ভার বইবার যোগ্যতা কি আমার হবে অলোকা?
1: আপনি দেশের জমিদার, চণ্ডীগড়ের ভালো মন্দির ভার আপনার উপরই রেখে যেতে চাই। আমার গরিব দুঃখী চণ্ডীগড়ের প্রজা, আমি তাদের ভালো করতে পারিনি, আপনি নিশ্চয়ই পারবেন। আরও একটা ভার আপনাকে দিতে চাই, এই রইল মন্দিরের সিন্ধুকের চাবি, মায়ের অলংকার, দলিলপত্রের ভার, আমি আর কাউকে দিয়ে শান্তি পাব না, তাই আপনার হাতে দিয়ে যাচ্ছি। ওই সিন্ধুকে একটা খাতা আছে, তাতে সমস্ত হিসেব পুঙ্খানুপুঙ্খভাবে লেখা আছে, অবসর মতো মিলিয়ে নেবেন।
2: এস এসো জনার্দন ভায়া, আশীর্বাদ করি, দীর্ঘজীবী হও। সংসারে এসে বুদ্ধি ধরেছিল বটে।
3: সবই মায়ের ইচ্ছে শিরোমণি ঠাকুর, নইলে ওই ডাকাত বেটি কি বিনা হাঙ্গামায় চলে যেতে চায়?
2: মন্দিরের চাবিটা তো শুনলুম পুজোরির কাছ থেকে আদায় করেছ, তা আসল চাবি শুনছি নাকি গিয়ে পড়েছে জমিদারের হাতে? বাটা পাড় মাতাল, মায়ের সিন্ধুকে শোনার উপর আবার না সুরির সিন্ধুকে ঢুকে যায়। দশ দিন পর হয়তো বলেই বসবে, কই সিন্ধুকে কিছুই তো ছিল না।
3: যা বলেছ, কথাটা তো খেয়াল করা হয়নি।
2: তবে আর বলছি কি, এ কথা তো সবাই জানি যে ষোড়শী আর যাই করুক, মার সম্পত্তি অপহরণ করবে না।
3: তাহলে চলো না, দল পেতে যাই জমিদারের কাছে, গিয়ে বলি চাবিটা দিন, কি আছে না আছে মিলিয়ে দেখি তা।
2: ঠিক বলেছ, কিন্তু ওই তো হুজুর স্বয়ং আসছে।
3: আসুন আসুন হুজুর।
2: যা দৃশ্য ভাবনা দর্শ সিদ্ধি ভবতী তা দৃশ্য,
3: একেবারে মেঘ না চাইতে জল।
2: আমরাই হুজুরের কাছে যাচ্ছিলাম, কিন্তু হুজুরের দিবানিদ্রার ব্যাঘাত হবে ভেবে।
0: হুজুর তো নিদ্রাই যান না, তা কি অভিপ্রায় বলুন তো?
3: মন্দির সংক্রান্ত গোলযোগ যে এত সহজে মিটে যাবে আমরা তা আশা করিনি হুজুর।
0: ও আপনারা খুশি হয়েছেন?
3: খুশি বলতে হুজুর, সবই আপনার কৃপায়। তা পাপ তো দূর হলো হুজুর, কিন্তু তুমি বলো
2: শিরোমণি। হ্যাঁ, ইয়ে মানে বলছিলাম কি, মন্দিরের চাবি তো আমরা দাঁড়িয়ে থেকে তারাদাস ঠাকুরকে বুঝিয়ে দিয়েছি, তা সিন্ধুকের চাবিটা আবার আদায় করতে পারিনি। পরে শুনলুম সিন্ধুকের চাবি ষোড়শী হুজুরের হাতে সমর্পণ করেছে।
0: ঠিকই শুনেছেন, চাবির সঙ্গে একটা জমা খরচের খাতাও সমর্পণ করেছেন।
2: তা বেটি তো এখনো আছে, কখন আবার কোথায় চলে টলে যায়?
0: তা যাক না, তা যাওয়া নিয়ে আপনার উদ্বেগ কিসের? তাকে তাড়াতেই তো চান নাকি?
2: তা চাই, তবে মানে ওই দলিলপত্র, মূল্যবান তৈজসাদি, দেবীর অলঙ্কার, যা কিছু আছে গ্রামের প্রাচীন ব্যক্তিরা সবাই জানেন। তাই বলছিলাম কি, ওই ষোড়শী থাকতে থাকতে সেগুলি মিলিয়ে দেখলে ভালো হয়, হয়তো সব কিছু।
0: নেই নেই, এই তো, তা না থাকলে বা আদায় করবেন কি করে? ভিখিরির কাছ থেকে তো আর সোনা রূপও আদায় হবে না, নাকি? আপনি কি বলেন রায়মশাই? যা গিয়ে, আমার এখন সময় নেই, পরে দেখলেও চলবে, আমি এখন আসছি।
3: আমাদের সময় ছিল হুজুর, শুধু চাবিটা আমার হাতে, মানে আমাদের হাতে দিলেই আমরাই সব মিলিয়ে দেখতে পারতাম।
2: হুজুর কষ্টটাও লাগব, দায়িত্ব তো চলে যেত।
0: দায়িত্ব একটা না হয় থাকলোই শিরোমণি ঠাকুর, চলি আসি।
2: দেখলি ভাইয়া, মাতালির কথা শুনলে? যা ভয় করা গেল তাই হলো দেখছি। এবার সব বুঝি গেল ওই সুরির দোকানে, বেটি যাবার সময় আচ্ছা জব্দ করে গেল দেখছি।
3: জব্দ আমিও করতে জানি ঠাকুর, আমার নামও জনার্দন রায়।
4: এই যে দাদা, কেমন আছো এখন?
0: আরে প্রফুল্ল, কখন এলে? এ শহরের খবর কি? ওই চিনির কোম্পানির কাছে জমি বিক্রির কাগজপত্র ঠিক হয়েছে তো?
4: তা তো ঠিক হয়েছে দাদা, কিন্তু এদিকে আবার এই হাঙ্গামায় জড়াতে গেলে কেন? মন্দিরের চাবি নিয়ে তারাদাসের সঙ্গে হাঙ্গামা না করে চাবিটা ওদের দিয়ে দিলেই তো হতো।
0: হতো না প্রফুল্ল, হলে দিতুম।
4: সিন্ধুকে আছে কি?
0: আছে, মোহর, টাকা, হিরে, পান্না, মুক্তোর মালা, মুকুট, নানা রকমের জড়োয়া গয়না, কত কি দলিল পত্র, আর তাছাড়া সোনার উপর বাসন কোষণও কম নয়। ছোট্ট চণ্ডীগড়ের ঠাকুরের যে এত সম্পত্তি আছে, আগে আমি স্বপ্নেও ভাবিনি।
4: বলো কি, তার চাবি তোমার কাছে, মানে একমাত্র পুত্রকে ডাইনির হাতে সমর্পণ?
0: বোধহয় ভেবেছিল দুর্নামের উপর চুরির কলঙ্ক চাপালে তার সইবে না, তাই ওদের বিশ্বাস করে চাবিটা দিতে পারেনি। ওদের সে চিনেছিল প্রফুল্ল,
4: কিন্তু তোমাকে চিনতে পারেনি।
0: সে দোষ তার, আমার নয়। যাকে, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি, তুমি ওই সলোমন কোম্পানির দেনার তাগাদার একটা জবাব পাঠিয়ে দাও, কি বলো?
4: এই সন্ধ্যায় আবার কোথায় চললে?
0: ওই মন্দিরের দিকে।
4: আর এই পিস্তলটা ফেলে যাচ্ছ কেন? সঙ্গে নাও, এক্ষুনি অন্ধকার হয়ে যাবে, এখানে পথে ঘাটে তোমার অনেক শত্রু।
0: পিস্তলের আর দরকার নেই প্রফুল্ল, ওটা তুমি নিয়ে যাও। হ্যাঁ আচ্ছা চলি। অলোকা!
1: কে আপনি এই অন্ধকারে একা?
0: হ্যাঁ, ভাবলুম যাবার আগে হয়তো একবার মন্দিরে ঠাকুর প্রণাম করতে আসবে, তাই চলে এলুম।
1: কাজটা ভালো করেননি, এই অন্ধকারে একা চলার বিপদ আছে, সে তো আপনি জানেন।
0: জানি অলোকা, তবু এ কাজ আমি প্রত্যহ করব, যত দিন বাঁচব করব। এই দেখো না, দেখো আজ আমি সম্পূর্ণ নিরস্ত্র, এক গাছা লাঠিও নেই।
1: দোহাই আপনার, চণ্ডীগড়ে এ কাজ আপনি ভবিষ্যতে করবেন না, এ আমার একান্ত অনুরোধ।
0: আমাকে যে কত রকমের দয়া করে গেলে, সে কথা শেষ দিন পর্যন্ত আমার মনে থাকবে অলোকা। দুঃখ রইল লোকে জানবে আমি তোমাকে শাস্তি দিয়েছি, আর সেই শাস্তি মাথায় করে নিয়ে তুমি নিঃশব্দে চলে গেছো।
1: আমি কোথায় যাচ্ছি সে কৌতূহল বোধ করি আপনার নেই?
0: কৌতূহল, কৌতূহলের সীমা নেই অলোকা। তবে কৌতূহলের সে জ্বালা দমন করে শুধু এই কামনাই করব, যেখানেই থাকো তোমাকে আর যেন কেউ কষ্ট না দেয়।
1: যাবার বেলা আমার একটা অনুরোধ রাখবেন।
0: কি অনুরোধ অলোকা?
1: চণ্ডীগড়ে যতদিন থাকবেন সাবধানে থাকবেন।
0: ও, সে বোধ হয় আর পারব না। কিছুক্ষণ আগে আড়ালে দাঁড়িয়ে শুনলুম কারা যেন মন্দিরের অন্ধকারে দাঁড়িয়ে দেবতার চৌকাঠ ছুঁয়ে শপথ করে গেল, তাদের মায়ের যে সর্বনাশ করেছে তার সর্বনাশ না করে তারা বিশ্রাম করবে না। কি হলো অলোকা, ভয় পেলে? আমার জীবনের দাম তো তুমি জানোই। আর হয়তো তোমার সঙ্গে দেখা হবে না অলোকা। তোমার ঠাকুরের সামনে দাঁড়িয়ে আজ শুধু একটা কথা বলে যাও, তুমি আমায় ক্ষমা করেছ।
1: চলুন, আমার ঘরে গিয়ে বসবেন। আমাকে গাড়িতে তুলে না দিয়ে বাড়ি যেতে আপনাকে আমি দেব না। আসুন, কি ভাবছেন?
0: আমার ভাবনার কি অন্ত আছে?
1: অন্ত না থাকে, আদি তো আছে, তাই বলুন।
0: ভাবছি, তোমার মা একদিন তোমাকে আমার হাতে দিয়েছিলেন, তবু তোমাকে পেলুম না। কিন্তু সেদিন আমাকে যদি কেউ তোমার হাতে সঁপে দিতেন, আজ বোধ হয় তুমি অন্ধকারে আমাকে এমন করে ফেলে যেতে পারত।

0: এ কাজ ওই সাগর সর্দারের হুজুর, ভৈরবীকে তার আবার শোধ নিলে। ওই তো তারাদাস ঠাকুর বলছে তার দুজন সঙ্গীকে সন্ধ্যের একটু আগে ওই শান্তিকুঞ্জের পাশ দিয়ে ঘুর ঘুর করতে দেখেছে। আমিও থানায় সংবাদ পাঠিয়ে দিয়েছি হুজুর, পুলিশ এলো বলে। ওদের গোষ্ঠীশুদ্ধ যদি আন্দামান না পাঠায় তো আমার নাম এক করি নন্দী নয়।
1: তাহলে ওদের সঙ্গে তোমাকেও তো হাজতে যেতে হবে এক করি। জমিদারের গোমস্তাগিরি করে তুমি যাদের ঘর জ্বালিয়েছো সে তো আমি জানি। কেবল সন্দেহের উপর যদি ওদের শাস্তি পেতে হয়, জানা অপরাধের জন্য তোমাকেও তো তার ভাগ নিতে হবে। তাই ওসব মতলব বাদ দাও, আমি দেখি মন্দিরের কোনো ঘরে আপাতত ঠাঁই করে নেওয়া যায় কিনা।
2: বাবু গেলেন কোথায় এক করি?
0: কে জানে, বললেন তো মন্দিরে থাকার ঠাঁই দেখতে।
2: বলো কি হে, মন্দিরের কুঠুরিতে? বলি পুলিশে খবর দেবার কথাটা বলেছিলে তাকে?
0: বাবুর মেজাজে ঠিক নেই, তারা ঠাকুরকে তেড়ে মারতে গেলেন, আমাকে পাঠাতে চাইলেন জেলে।
3: অত্যাধিক মদ্যপানের ফল।
2: আরে স্বয়ং হুজুরের ঘরে আগুন দিয়ে যদি ওই ছোট লোক বেটারা পার পেয়ে যায় তাহলে আমাদের তো গোষ্ঠী শুদ্ধ পুড়িয়ে কয়লা করবে একেবারে।
4: না না এক করি, শোনো তোমার বাবুকে বোঝাও, ওই ছোট লোকরা যদি একবার প্রশ্রয় পায় আমাদের সবাইকে ঘরে শেকল দিয়ে মান কচুর মতো সেদ্ধ করে মারবে। আমরা না হয় আর একবার আসবোক্ষণ, চলি চল ঠাকুর।
2: হুজুর আসতে পারি?
1: হ্যাঁ ও আসুন আসুন রায়মশাই। এই যে কি সংবাদ
2: হুজুর? কি স্বয়ং হুকুম দিয়ে আমার?
1: কি হুকুম রায়মশাই?
2: আমার পুকুরের ধারের জায়গার বেড়া ভেঙে মন্দিরের সঙ্গে এক করে দিয়েছেন।
1: কোন জায়গাটা বলুন তো, ওই যেখানে বছর কুড়ি আগে মন্দিরের গোশালা ছিল।
2: আমি তো তা জানি নে কবে আবার গোশালা।
1: হ্যাঁ অনেক দিন হয়ে গেল কিনা, তাই বোধহয় নানান ঝঞ্ঝাটে কথাটা ভুলে গেছেন রায়মশাই।
2: কিন্তু এসব করার আগে হুজুর তো আমাকে একটা খবর দিতেও পারতেন।
1: খবর পৌঁছবেই জানি, তবে দুদণ্ড আগে আর পরে, ও কিছু মনে করবেন না।
2: নিজে জমি বেহাত হয়ে যাবে আর আমি চুপ করে থাকবো, আপনি তাই ভেবেছেন?
1: ভৈরবীদের হাতে দেবীর বহু সম্পত্তি বেহাত হয়ে গেছে, এখন সেগুলো হাত বদল হওয়া দরকার।
3: আরে জামাই বাবু সেরাম, আসুন আসুন। কোত্থেকে আসছে?
5: আসছে চণ্ডীগড় থেকে। ফকির সাহেব, শ্বশুরকে আমার বড় প্রয়োজন, তিনি যেখানে থাকুন আমাকে দেখা করতেই হবে। বলুন সরসী কোথায় আছেন?
3: সরসী যদিও তার ঠিকানা জানাতে বারণ করেছে, তবু আপনাকে জানাতে বাধা নেই, কারণ একদিন আপনিই তাকে রক্ষা করতে দাঁড়িয়েছিলেন। ঠিকানা দিচ্ছি, তার আগে এই চিঠিটা পড়ুন।
5: কার চিঠি?
3: জীবানন্দ চৌধুরীর, কালই ডাকে পেলুম।
5: ফকির সাহেব, সরসীর আসল নাম অলোকা,
1: সে আমার স্ত্রী, তাহাকে দিয়া কোনো ছোট কাজ করাইবেন না। আশ্রম যেখানে প্রতিষ্ঠিত করিয়াছেন সে জায়গা আমার নয়, কিন্তু তাহার সংলগ্ন শৈবালদিঘি আমার। শৈবালদিঘি গ্রামের মুনাফা প্রায় 5-6 হাজার টাকা, আপনাকে জানি, কিন্তু আপনার অবর্তমানে পাছে কেহ ষোড়শীকে নিরুপায় মনে করিয়া অমর্যাদা করে, এই ভয়ে গ্রামখানি তাহাকে দিলাম। আপনি নিজে একজন পাকা আইন ব্যবসায়ী ছিলেন, এই দান পাকা করিয়া লইতে যাহা কিছু প্রয়োজন করিবেন খরচ আমিই দিব। শীঘ্র কাগজপত্র প্রস্তুত করিয়া পাঠাইলে আমি সহি করিয়া রেজিস্টারি করিয়া দিব। শ্রী জীবানন্দ চৌধুরী।
3: সংসারে কত বিষয় না আছে তাই না নির্মল বাবু?
5: আমার যে এক্ষুনি একবার তার সঙ্গে দেখা করা চাই ফকির সাহেব।
3: শৈবাল দেহের কুষ্ঠাশ্রমে তার দেখা পাবেন।
5: কুষ্ঠাশ্রমে? সেখানে কি সুখে আছেন?
3: মেয়ে মানুষের সুখের খবর দেবতারাও জানে না নির্মল বাবু।
5: এখন কেমন মনে হচ্ছে দাদা?
1: ভালো না, আমি কি অজ্ঞান হয়ে সাঁকো থেকে পড়ে গিয়েছিলাম প্রফুল্ল?
5: না দাদা, দাদা নির্মল বাবু এসেছিলেন, তোমাকে অজ্ঞান দেখে ওই ঔষধ আনিয়ে রেখে তাড়াতাড়ি চলে গেলেন। বললেন প্রফুল্ল জ্ঞান ফিরলে তোমার বাবুকে বলো আমি ফকির সাহেবের কাছে যাচ্ছি, খুব তাড়াতাড়ি ফিরে আসব।
1: এখন কত রাত প্রফুল্ল?
5: রাত তো এখনো হয়নি দাদা,
1: তবে তবে আমার চোখে এত অন্ধকার কেন?
5: অন্ধকার কোথায়? এখনো সূর্য অস্ত যায়নি দাদা।
1: যায়নি? ওই দরজা জানলাগুলো সব একটু খুলে দাও, চোখ ভরে সূর্যাস্তটাকে দেখি। আর কি সময় হবে প্রফুল্ল? সূর্য, ভেবেছিলাম আমার সমস্ত গ্লানি দীর্ঘ কালো ছায়া হয়ে আমার যাবার পথটা অন্ধকারে ঢেকে দেবে, কিন্তু তা তো হতে দাওনি প্রভু। আহ, প্রচন্ড ব্যথা, আর পাচ্ছি নে মাগো।
6: কোথায়, কোথায় তুমি? একি কথায় রে বলছে প্রফুল্ল, একি কথা শুনছি। ওগো ওগো, একি করলে? তোমার পা ছুঁয়ে বলছি, তোমাকে নিয়ে যাবার জন্য যে আজ সমস্ত ছেড়ে চলে এসেছি। আর নিষ্ঠুর হয়ো না গো, আর নিষ্ঠুর হয়ো না।
5: দাদা দেখো, অলোকা এসেছে।
1: অলোকা, অলোকা এলে তুমি, কিন্তু এমন শেষ সময়ে কেন অলোকা?
6: তুমি তো বলেছিলে তুমি সংসারে বাঁচতে চাও, তুমি বাড়ি চাও, ঘর চাও, স্ত্রী চাও, সংসার চাও।
1: না অলোকা, আর ফাঁকি দিয়ে আমি কিছুই চাই না অলোকা। চিরদিন ফাঁকি দিয়ে পেয়ে পেয়ে আসপর্ধাটা বেড়ে গিয়েছিল। এমনিতে আমার অনেক ঋণ, সে ঋণ আর বাড়াতে চাইনি অলোকা।
6: ওগো ওগো, আমার উপর অভিমান করে কি করলে তুমি, কি করলে?
1: অভিমান? আজ অভিমান নেই অলোকা, তোমাকে কাছে পেলাম, এই মিলনে আর বিচ্ছেদ রইল না, আর হারানোর ভয় রইল না।
6: তোমার কি খুব কষ্ট হচ্ছে?
1: না
6: প্রফুল্ল, প্রফুল্ল আর একবার ডাক্তারকে ডাকো না ভাই।
1: না না অলোকা, ডাক্তার বুদ্ধি নয়, শুধু তুমি, শুধু তুমি কপালে এইখানটাতে তোমার এই হাতখানি চেপে রাখো। আহ, কি প্রশান্তি, কি তৃপ্তি! আহ, স্ত্রীর সেবা সে যেন ইহকালে সর্ববাস। আহ,

0: এতক্ষণ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে দেনা পাওনা নাটকের অভিনয় শুনলেন। বিভিন্ন চরিত্রে ছিলেন বিশ্বম্ভর গোলাম হাবিবুর রহমান মধু, এক কড়ি সাইফুদ্দিন আহমেদ, মহাবীর মাহবুবুর রহমান, দারোগা সাজ্জাদ হোসেন, সাগর জিয়াউল হুদা উজ্জ্বল, শিরোমণি মাসুদ আলী খান, জনার্দন আবুল বজল তুলিপ, হৈম খুরশিদ জাহান, নির্মল মাহবুব সোভান, পূজারি রকিবুল হোসেন, প্রফুল্ল সৈয়দ মুশতাক হোসেন, ফকির সিরাজুল হক মন্টু, তারাদাস আফসারউদ্দিন আহমেদ এবং ডাক্তার মতিউর রহমান। ষোড়শী এবং জীবনানন্দের ভূমিকায় অভিনয় করেছেন শর্মিলে আহমেদ ও আরিফুল হক। শব্দগ্রহণ ও সম্পাদনায় মাহবুবুর রহমান। নাটকটি প্রযোজনা করেছেন মুহাম্মদ মুজাক্কির।
1: নাটকটি পুনঃপ্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতাবন্ধু এখন শুনবেন নজরুল সঙ্গীত শিল্পী শবনম মোস্তারি।

0: রাতের বাজে ১২টা। আবাসিক এলাকার ভেতর একই অনাচার। এরা কারা? এদের কি বাসা বাড়ি আপনজন বলতে কেউ নেই? রোজ রোজ কত আর সহ্য করা যায়?
1: আর সহ্য, আমাদেরই সহ্য হচ্ছে না। ওদিকে ঘরে অসুস্থ মা, বয়স্ক মানুষ, তার যে কি অবস্থা!
0: আমার এমনিতেই ঘুম আসে না, ঘুমের ওষুধ খেতে হয়, তারপরে এই নির্যাতন।
1: ওই যে মা ডাকছে, নীলুফা দেখো তো একটু।
2: আসি আম্মা।
3: সবই বুঝলাম নজরুল ভাই, কিন্তু বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? ওদের গানের শব্দে আমরাও রাতে ঘুমোতে পারি না, কিন্তু ওদের বাধা দিতে গেলে, মানা করতে গেলে যদি বেজ্জতি হতে হয়।
1: এই যদির ভয়ে আর কত নির্যাতিত হব খায়ের ভাই, এরা তো আমাদেরই কারো না কারো সন্তান। চল আমরা ওদের বাবা মায়ের কাছে যাই, সবার আগে বাবা মাকেই তো তাদের সন্তানদের শাসন করতে হয়। চলেন।
2: এই যে ছেলেরা, এই যে ছেলেরা, আমি তোমাদের মায়ের মতো তোমাদের কাছে হাত জোড় করে বলছি, এই উচ্চ শব্দে গান বাজনা বন্ধ করো, বন্ধ করো।
0: শোনো, তোমাদের ঘরে মা বাবা আছেন, ভাই বোন আছেন, কারো কারো ঘরে বয়স্ক আত্মীয় স্বজন আছেন, এদের মধ্যে রোগী আছে, পরীক্ষার্থী আছে, সকালে উঠে কারো কারো অফিসে ছুটতে হয়, কাজে ছুটতে হয়। তোমাদের এই গানের শব্দে রাতে এরা না পারে ঘুমাতে, না পারে পড়াশোনা করতে, সারাটা দিন এদের কিভাবে কাটে একবার ভেবে দেখেছো? তোমাদের মা বাবারা তোমাদের শাসন করতে ভয় পায়। কেন বাবারা? তারা তোমাদের জন্ম দিয়েছেন, পৃথিবীর আলোর মুখ দেখিয়েছেন, লালন পালন করে বড় করেছেন। তাদের সম্মানের কথা, তাদের আদরের কথা একবারও তোমাদের মনে হয় না? কেন তোমরা মানুষের অপ্রিয় হয়ে যাচ্ছ? কেন তোমরা আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছ? এই আবাসিক এলাকায় যারা বসবাস করেন, তাদের সুবিধা অসুবিধা, তাদের শান্তি অশান্তি দেখা তো তোমাদেরই কাজ। তোমরা তরুণ, তোমরা দেশের ভবিষ্যৎ, তোমরা আমাদের সন্তান। যা বাবারা, যার যার ঘরে ফিরে যা, এত রাতে বাইরে থাকিস না, মা বাবা ভাই বোনদের সাথে ঘরের ছেলে ঘরেই সময় দে। আমি তোমাদের মা, যাও বাবারা, ঘরে যাও, যাও।
4: বাংলাদেশ বেতার, ঢাকা। একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। রাত 11টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি জাবেদ কারদার। আগামীকাল সারাদেশে একযোগে শুরু হচ্ছে চলতি বছরের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট HSC ও সমমানের পরীক্ষা। দেশের 11টি শিক্ষা বোর্ডের অধীনে এবারে পরীক্ষায় মোট 12,70,000-এরও বেশি পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে প্রায় 6,22,000 জন ছাত্র এবং 6,48,000-এর বেশি ছাত্রী রয়েছে। এবার দেশের 9টি সাধারণ শিক্ষা বোর্ডে একক ও অভিন্ন প্রশ্নপত্রে HSC পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সচিব আব্দুল খালেক আজ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। 9,439টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মোট 2,697টি কেন্দ্রে এ পরীক্ষায় অংশ নিচ্ছেন। পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে দেশের সব কেন্দ্রে CCTV ক্যামেরা স্থাপন করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের একটি কেন্দ্রীয় CCTV ক্যামেরা মনিটরিং সেল খোলা হয়েছে। এই সেল থেকে দেশের যে কোনো প্রান্তের যে কোনো কেন্দ্রের পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করা যাবে। সংবাদ সম্মেলনে শিক্ষা ও মাধ্যমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আনম ইসানুল হক মিলন বলেন, এ বছরে HSC ও সমমানের পরীক্ষা স্বচ্ছ ও নির্ভুল করতে 1980 সালের পাবলিক পরীক্ষা আইন সংশোধন করে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। শিক্ষামন্ত্রী বলেন, নতুন নিয়মে পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কোন ধরনের অবহেলা বা অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট পরীক্ষকদের কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। পরীক্ষা কেন্দ্রে নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবার পুলিশ প্রশাসনকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে। কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের কাছে বডি ওন ক্যামেরা থাকবে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে পরীক্ষা নিয়ে কোনো ধরনের বিভ্রান্তিকর ভুয়া খবর ছড়ালে সাইবার আইনের আওতায় তাদের আইনের মুখোমুখি করা হবে বলে জানানো হয় শিক্ষামন্ত্রী। শিক্ষা প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ডক্টর মাহদী আমিন সহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকার 3টি নতুন উপজেলা ও 1টি নতুন থানা অনুমোদন দিয়েছে। উপজেলা 3টি হল চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর, কুমিল্লার বাঙ্গরা এবং ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁয়ে, এবং নতুন থানাটি হল চট্টগ্রামের হালদা। আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নিকার এক সভায় এই অনুমোদন দেওয়া হয়। এছাড়া সভায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন পূর্বাঞ্চলে নতুন শহর প্রকল্পে নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার অংশগুলো ঢাকা জেলার অন্তর্ভুক্ত করারও সিদ্ধান্ত হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, আধুনিক যুগে নিরাপত্তার সনাতন ধারণা গুণগতভাবেই পরিবর্তিত হয়ে গেছে। বর্তমান যুগে হাজার মাইলের সীমান্ত পাহারার চেয়েও সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ। তিনি আজ রাজধানীর খিলগাঁওয়ে আনসার ও ভিডিবি সদর দফতরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মিডিয়া সেল প্রান্তিক কণ্ঠস্বরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, যুদ্ধ নিরাপত্তা ও প্রতিরক্ষা শুধুমাত্র সীমান্তের বিষয় নয়, আধুনিক ব্যবস্থাপনায় তথ্য ব্যবস্থাপনাও গুরুত্বপূর্ণ। দেশের মানুষকে সঠিক তথ্য পৌঁছে দিতে তথ্য ব্যবস্থাপনায় সরকারের মহাপরিকল্পনার কথাও জানান তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্যে সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, দেশের মানুষকে গুজব ও তথ্য বিভ্রান্তি হাত থেকে রক্ষা করা জরুরি। এ বিষয়ে আনসার ভিটিভির অনলাইন মিডিয়া প্রান্তিক কণ্ঠস্বর ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রীর স্ত্রী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ZRF এর সহসভাপতি ডাক্তার জুবাইদা রহমান নগর ও গ্রামীণ স্বাস্থ্যসেবার ব্যবধান ঘোচাতে দেশজুড়ে প্রতিটি জেলা ও সদর হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র ICU স্থাপনের আহ্বান জানিয়েছেন। আজ রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সোসাইটি অফ ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের জাতীয় সম্মেলন 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তৃতায় তিনি এই আহ্বান জানান। ডাক্তার জুবাইদা রহমান বলেন, জনসংখ্যার 68% থেকে 70% গ্রামে বাস করে, সুতরাং ICU সহ জরুরি পরিষেবা সম্প্রসারণ করতে হবে। নিবিড় পরিচর্যা কেন্দ্রের অপ্রতুলতার কথা তুলে ধরে তিনি বলেন, দেশের হাসপাতালগুলোতে কেবল শয্যা সংকট নয় বরং বিশেষজ্ঞ চিকিৎসক, দক্ষ নার্স এবং প্রয়োজনীয় সরঞ্জামেরও ব্যাপক ঘাটতি রয়েছে। অন্যান্যের মধ্যে সমাজকল্যাণমন্ত্রী ডাক্তার ZM জাহিদ হোসেন এবং স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাকত হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। খেলা খবর ফুটবল। আটলান্টা স্টেডিয়ামে এখন ইংল্যান্ড ও ডিআর কঙ্গোর মধ্যকার খেলা চলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ডিআর কঙ্গো 1-0 গোলে এগিয়ে রয়েছে। এছাড়া রাত 2টায় ওয়াশিংটন সেনেগালের বিরুদ্ধে খেলবে বেলজিয়াম। আগামীকাল সকাল 6টায় সান ফ্রান্সিসকোতে বসনিয়া হার্জেগোভিনার মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র। সবশেষে আবহাওয়া। আগামীকাল সকাল 9টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর রাত 12টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতাবন্ধুরা, এবার জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি।

0: শুরুতেই জানিয়ে দিচ্ছি ঢাকা কয়ের অনুষ্ঠান সকাল ৬টায় অধিবেশন শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি মোহাম্মদ জহিরুল ইসলাম। পথ ও পাথে অনুষ্ঠানে আত্মশুদ্ধি সম্পর্কে বলবেন মাওলানা মোহাম্মদ ওসমান গনি। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল ৬টা বেজে ৫০ মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল ৭টা বেজে ২০ মিনিটে।
1: ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর শুনবেন সকাল ৮টা বেজে ৩০ মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্য সুখের মূল বেলা ১১টা ৩০ মিনিটে। নাটক রং তামাশা শুনবেন বেলা ৩টা বেজে ৫ মিনিটে। তারুণ্য শক্তি ও সম্ভাবনা নিয়ে অনুষ্ঠান তারুণ্য দীপ্ত বাংলাদেশ বিকেল ৩টা বেজে ৩৫ মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো গরিব ছোট পরিবার বিকেল ৪টা বেজে ৫ মিনিটে। ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা শুনবেন বিকেল ৫টা বেজে ১০ মিনিটে।
0: কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে ৬টা বেজে ৫ মিনিটে। সন্ধ্যে ৭টা বেজে ৫ মিনিটে শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার শুনবেন সন্ধ্যে ৭টা বেজে ৩০ মিনিটে। রাত ৮টা বেজে ১০ মিনিটে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সখী সংসার বেতার ম্যাগাজিন উত্তরণ রাত ৯টা বেজে ৫ মিনিটে। খেলাধুলা বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন রাত ১০টায়।
1: এছাড়া এফএম ৯০ মেগাহার্জে রাত ১২টা ১৫ মিনিটে নিশুতি অনুষ্ঠানে শুনবেন নাটক জ্যোৎস্না রাতের কুয়াশা রচনা মহলুব আলী প্রযোজনা মাহবুবুর রহমান। প্রেসরতা এবারে জানিয়ে দিচ্ছে এফএমের অনুষ্ঠান। এফএম ৯২ মেগাহার্জে সন্ধ্যে ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম ১০৬ মেগাহার্জে বেলা ১২টা ১০ মিনিট এবং বেলা ২টা ১৫ মিনিট থেকে রাত ১১টা ১৫ মিনিট পর্যন্ত শুনবেন ঢাকা কয়েল অনুষ্ঠান। এফএম ৯০ মেগাহার্জে সকাল ৭টা থেকে সকাল ৯টা পর্যন্ত ঢাকা কয়েল অনুষ্ঠান শুনতে পাবেন। শ্রোতাবন্ধু জানিয়ে দিলাম আগামীকালের অনুষ্ঠান পরিচিতি।
0: বাংলাদেশ বেতার আগামীকাল সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আগামীকাল সন্ধ্যে ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুরে ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল নারায়ণগঞ্জ সিলেট ও সন্দ্বীপে ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল ৯টায় ৮৩%, সন্ধ্যে ৬টায় ৮৩%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫টা বেজে ১৫ মিনিটে, অস্ত যাবে সন্ধ্যে ৬টা বেজে ৫০ মিনিটে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: অনুষ্ঠানে একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে বাংলাদেশ বেতার ঢাকা। এখন থেকে অনুষ্ঠান শুনতে পাবেন মধ্যম তরঙ্গ ঢাকা ক ৬৯৩ কিলোহার্জ ও এফএম ১০৬ মেগাহার্জ, এফএম ১০২ মেগাহার্জ ও এফএম ৯০ মেগাহার্জ। বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও তরজমা।

0: Sadakallahu al-azim.
1: Bismillahirrahmanirrahim. Nahmaduhu wa nusalli ala rasulihil karim. Amma ba'd. Tilawat kithu suru al-fatihai. Allah rabbul alamin ishad kurin. Shakul prashongsha Allah ta'alar. Jini shomogro srishti jagatir pratipalu. Jini porom korunamoy osim dayalu. যিনি বিচার দিবসের মালিক, আমরা কেবল তোমারই ইবাদত করি এবং কেবল তোমারই সাহায্য প্রার্থনা করি। আমাদেরকে সরল সঠিক পথে চালিত করো, তাদের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছ, তাদের পথে নয় যাদের উপর তোমার গজব নাজিল হয়েছে, এবং তাদের পথ নয় যারা পথভ্রষ্ট হয়েছে। আমিন।
2: শুনলেন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও তরজমা।
3: শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: আপনাদের এখানে তো কলেজ নেই।
1: কলেজ আছে, কিন্তু বিজ্ঞানের ছাত্রদের ল্যাবরেটরি ওয়ার্কের সুযোগ সুবিধা একেবারেই কম এখানে, তাই।
0: আচ্ছা নানা ভাই, আপনার স্কুল সম্পর্কে কি জানে বলছিলেন?
1: বলছি, বুঝতেই তো পারছো এখানকার কলেজের অবস্থা। আমি চাই আমার স্কুলটাকে স্বয়ং সম্পূর্ণ করে গড়ে তুলতে। এই যে চা এনেছো, দাও, এদিকে দাও, ও তো এখনো নাস্তাই শেষ করতে পারেনি।
2: তোমার কথা শুনবে না খাবে? তা কাউসারের কাছে নিশ্চয়ই বড় কিছুর প্রতিশ্রুতি নিচ্ছ।
1: তোমার আপনজন, প্রতিশ্রুতি নেব না? এখন ভাইটি, তুমিই বলো, তুমি আমাকে কোন কোন ক্ষেত্রে কিভাবে সহযোগিতা করতে পারবে?
0: আপনার পাঠাগারের ব্যাপারে।
1: ভেরি গুড, তোমার কাছে আমি তাই আশা করেছিলাম। তবে তবে আমি টাকা চাই না, বই চাই।
0: তা আমি পারবো না। নানা ভাই, বলছিলাম কি, শোভন তো বৃত্তি পাচ্ছে, 2 বছর পরই ওর SSC। এ সময়টা ওর এই পাড়াগায় পড়ে না থেকে শহরে কোনো ভালো স্কুলে ভর্তি হয়ে লেখাপড়াটা করাই উচিত।
1: সে ভাবনা তো আমার বহুদিনেরই ভাই, কিন্তু তোমার নানিকে রাজি করানো মুশকিল হবে।
2: না ভাই, সেটা ঠিক হবে না।
0: নানি জান, ও তো ছাত্র ভালোই, খামাখা গায়ের ভিতরে আটকে রেখে ওকে ভোঁতা বানাচ্ছেন কেন? আপনি আপত্তি করেন না, যাই করেন, ক্লাস 9 উঠলে ওকে আমি নিয়ে যাবই।
2: না রে ভাই।
0: আপনি রাজি তো নানা ভাই?
1: তোমার নানি রাজি থাকলে আমার কোনো দ্বিমত নেই, আর গেলে বছরের প্রথম দিকেই যাওয়া উচিত। তবে ভাই একটা কথা
0: বলুন,
1: তোমার বাসায় না রেখে সব ব্যবস্থা করতে হবে হোস্টেলে, তাহলে ওর আত্মনির্ভরশীলতাটাও আসবে, আর তুমি তো লোকাল গার্জিয়ান থাকবেই। তা তোমার নানি আম্মাকে রাজি করাও, আমি চললাম।
0: তবু যা হোক, নানা ভাই তো রাজি হলেন, কোথায় থাকবে না থাকবে সে সিদ্ধান্ত পরে নিলেও চলবে। এখন নানি, আপনি বলেন, শোভন যাবে কি না?
2: ভাই কাউসার, আমি কিন্তু রাজি না। বাচ্চা ছেলেকে কোলছাড়া করতে কোন মা চায় বলো? তাছাড়া শহরে থেকে হোস্টেলে।
0: আচ্ছা নানি জান, বারবার হোস্টেলে থাকার বিষয়টা উঠছে কেন? ও থাকবে আমার ওখানে, দূরের হলেও আমাদের মধ্যে একটা সম্পর্কের বন্ধন তো আছেই নাকি?
2: ঠিক আছে, তবে এখন নয়, আর কিছুদিন যাক।

0: বাপরে বাপ, কি একরোকা ছেলে! ঘর দিলাম আলাদা করে, ভালো মতো পড়াশোনা করতে পারে, যাতে সুন্দর করে সাজিয়েও দিলাম। আপন না হলো হাজার হোক, পরে ছেলে তো, অযত্ন তো আর করা যায় না। ও মা, সে এসে অবধি ওই একই সুর, আমি হোস্টেলে যাব, হোস্টেলে যাব। ঠিক আছে, যাও হোস্টেলে। হোস্টেলে ডাল খেতে খেতে যখন নাড়ি বুড়ি পচে যাবে, হ্যাঁ তখন বুঝবে।
1: কোথায় গেলে?
0: কি হলো, ডাকাত পড়লো নাকি?
2: না না, ডাকাত পড়েনি রুবি, ডাকাত পড়েনি। খবর আছে।
0: কি?
2: অবশ্য তোমার জন্য সুখবর নয়।
0: কি খবর?
2: খবর হলো হোস্টেলে শোভনের সিট হয়ে গেছে, কাল সকালে ওকে যেতে হবে। রুবি, তুমি কিন্তু মিছিমিছি মন খারাপ করো না, জাগে, এক কাপ চা খাও তো।
0: দিচ্ছি, নাস্তা খাবে?
2: না।
3: মা দেখো কে এসেছে।
0: কে? সুমি,
3: দেখে যাও না, এতদিন পর আজ বুঝি সময় হলো না।
4: বন্ধের দিন তো, সারাদিন থাকবো। কেমন আছেন মামি?
0: ভালো, তুমি কেমন আছো? বসো। প্রথম খুব ঘন ঘন আসতে, আজকাল একটা লম্বা গ্যাপ পড়ছে কেন? আমাদের দিক থেকে কোনো ত্রুটি হয়নি তো?
4: সাথী দিতিরা কোথায়?
0: ওরা একটা অনুষ্ঠানে গেছে, 12টার দিকে আসবে। যাক, তুমি তো আর এবেলা যাচ্ছ না।
3: এসে ভালোই করেছো শোভন ভাই, মা আজ ইলিশ পোলাও রাঁধবে।
4: দারুণ যোগাযোগ তো।
3: শোনো, ইলিশ পোলাওয়ের খবর তো পেলে, এখন আর একটা খবর দিচ্ছি।
4: কি?
3: আজ আমার দুই বান্ধবী আসছে, চিত্ত

0: আর শেফালি, তৃপ্তিকে তো চেনো তুমি, আমরা দুজনে একই ওস্তাদের কাছে গান শিখি। আর শেফালি যা নজরুলগীতি গায় না, তুমি পাগল হয়ে যাবে শুনলে। চেহারাটা মিষ্টি, গলাটা তার চেয়েও মিষ্টি।
1: কিন্তু তুমি তো জানোই সুমনা, আমি যে নোনতার ঝাল পছন্দ করি। তারপর বলো, তোমার সাধনা কেমন চলছে? এর মধ্যে নতুন কোনো কিছু শিখলে?
0: কত কিছু শিখলাম, ওস্তাদজি বলেছেন এখন আমি বড় অনুষ্ঠানেও অংশগ্রহণ করতে পারবো। শোভন ভাই, তুমি যে সেদিন ভুল করে ওস্তাদজির হাঁটুর উপর চায়ের কাপ রেখেছিলে, ভুলে যাওনি তো? আজ আমি আনুষ্ঠানিকভাবে আমার বান্ধবীদের কাছে ঘটনাটা বলবো।
1: তাহলে এই আমি চললাম।
0: যাও, আমি এখন গান করব।
2: শোভন, রান্নাঘরের বারান্দায় এসে বসো, আমি তোমার জন্য লুচি ভাজছি।

0: গরম গরম লুচি কি এখানেই খাবে না ঘরে দেবো?
1: ঘরেই যাই, সুমিও খাবে তো?
0: হ্যাঁ, ওর তো আজ জন্মদিন।
1: ও তাই এত নাচের মুডে আছে? চলেন তাহলে ঘরে গিয়ে সবাই মিলে খাই।
0: তুমি যাও, আমি সব কিছু নিয়ে আসছি।

0: বসেছ তো পাকা ওস্তাদের মতো, তবলা বাজাতে পারো নাকি? তোমার তো পারার কথা, তোমার আব্বা নাকি একসময় খুব ভালো বাজাতেন।
1: হ্যাঁ, আব্বা পাখোয়াজ বাজাতেন শুনেছি, দেখিনি আমি।
0: তোমরা খাও, আমি যাই, তাড়াতাড়ি রান্না চাপাতে হবে।
2: দারুণ ছন্দ জ্ঞান তো তোমার শোভন ভাই, আমার তো মনে হয় তুমি অভ্যাস করলে ভালো বায়ন হতে পারবে ওস্তাদজির মতো।
1: ওরে বাবা, এত বড় সম্মান, তা মতলবটা কি শুনি?
2: মতলব আবার কি হবে, নাও শুরু করো খেতে, লুচি ঠান্ডা হলে ভালো লাগে না।
1: খাচ্ছি।
2: জানলা দিয়ে হা করে তাকে কি দেখছো শুভ ভাই?
1: শেফালি আসছে, হাতে ফুলের তোড়া।
2: ওকে তো তুমি আগে কখনো দেখোনি, চিনলে কি করে? ও বরং তোমার কথা শুনেছে আমার কাছে, আর ওর কথা তো আজই আমি বললাম তোমাকে।
1: দেখে মিষ্টি লাগছে, আকাশ রঙের কামিজ, সাদা লম্বা ঝুলের ওড়না, আর বেনি দুলি দুলি এদিকেই আসছে, তো তাই চিনলাম।
2: কিরে শেফালি, একা যে তৃপ্তি কই, তোদের না একসঙ্গে আসার কথা ছিল।
3: ও পরে আসবে। শুভ শুভ শুভ জন্মদিন। নে ধর,
2: সুন্দর বানিয়েছিস তো তোরাটা, লাল গোলাপটাও বুঝি তোদের বাগানের?
3: হ্যাঁ, আমার গাছের প্রথম ফুল ফুটেছে, তোকে দিলাম।
1: খাও শেফালি, বসে পড়ো।
2: বাহ, আলাপ নেই, পরিচয় নেই, খাও শেফালি। বুঝলি শেফালি, তোকে কোনোদিন দেখেইনি, আজ শুধু একবার নামটা শুনিয়েছিলাম, আর জানলা দিয়ে তাকিয়ে বলে কি, ওই যে শেফালি আসছে, অবাক কাণ্ড।
3: আমি অবশ্য প্রথম দেখেই চিনেছি, উনি তো শোভন ভাই না?
2: কেমন করে বুঝলি?
3: বুঝলাম মানে বুঝতে হলো, তোর যেমন আমারও তো তেমন শোভন ভাই, তাই না?
1: ঠিক আছে, ও নিয়ে আপাতত আমাদের কোনো মাথা ব্যথা নেই, এখন লক্ষ্মী মেয়ের মতন বসে খাবারটা শেষ করো।

0: শোভন, আমি ওস্তাদদের সঙ্গে আলাপ করেছি, উনি রাজি হয়েছেন তোমাকে তবলা বাজানো শেখাতে। হ্যাঁ, খুব খুশি মনেই রাজি হয়েছেন। ওনার ধারণা যে তুমি খুব তাড়াতাড়ি ভালো শিখতে পারবে।
1: তা আমি তো শিখতেই চাই মামি, রেজাল্টের আগে বাড়ি থেকে ঘুরে আসি, তারপর হবে।
0: কিন্তু একটা অনুষ্ঠানের আয়োজন যে আমি করে ফেলেছি।
1: কি?
0: ওস্তাদজি তোমার হাতে নাড়া বেঁধে তোমাকে শিষ্য করে নেবেন। এখন তো তোমার ম্যাট্রিক পরীক্ষা শেষ, এইটাই তোমার সুযোগ। দুদিন পরে না হয় তুমি বাড়িতে যাও।
1: কিন্তু আমি কি অতটা পারবো?
0: কেন পারবে না, ওস্তাদজি নিজে তোমার সম্পর্কে ভালো মন্তব্য করেছেন। তাছাড়া তুমি তো তবলা বাজাও এমনিতেই, তিনি তাও শুনেছেন। দুবছর ধরে উনি তোমাকে দেখছেন না?
2: শোভন, আজ তো সকাল সকাল কলেজ ছুটি হয়ে গেল, এখন কি হলে ফিরবি না অন্য কোথাও যাবি?
1: না রে, তোর সাথে কোথাও যাওয়া যাবে না, আজ বাসায় যেতে হবে। ওস্তাদজি আসবেন, তবলায় নতুন পাঠ নেব।
2: আমি তাহলে হলে গেলাম।
1: ঠিক আছে, আমার ফিরতে দেরি হবে,

0: তেরো খুব ভালো, খুব ভালো কম্বিনেশন হয়েছে। এতদিনে একটা কাজের মতো কাজ আমি পেয়েছি।
1: ভালো হয়েছে ঠিকই, তবে ওরা যদি ঠিক মতো সাধনা চালিয়ে যায়।
2: শোভন ভাই, তোমার কাছে কে এসেছে?
3: কে রে? আরে রোকেয়া, তুই কি খবর?
2: বাপরে বাপ, তোকে খুঁজতে খুঁজতে আমার অবস্থা একেবারে কাহিল। আমার খোঁজ খবর তো তুই নিবি না, আমি তোর কে?
3: মামি, ও হচ্ছে রোকেয়া।
1: রোকেয়া? ও, তোমাদের গ্রামের মেয়ে তো? গত বছর যখন তোমাদের বাড়িতে গেলাম না, দুদিন তো ছিলাম তোমাদের বাড়িতে, ওই তো ঘটা করে আমাকে কুল মেখে খাওয়ালো। বসো রোকেয়া।
2: মামি দেখি আমাকে এখনো মনে রেখেছে।
3: তুই ভর্তি হয়েছিস এখানে মহিলা কলেজে?
2: ভর্তি হলাম, ক্লাসও করলাম। তুই তো জানতিস আমি আসব, অথচ আমার খোঁজ তো একবারও নিলি না।
1: না, এটা তুমি ভালো করনি শোভন। এক জায়গায় এত কাছাকাছি বাড়ি তোমাদের। রোকেয়া, এই আমার বড় মেয়ে সুমনা, আর ছোট দুটোকে তো তুমি দেখেছ, আর উনি হচ্ছেন সুমনা আর শোভনের ওস্তাদ জি।
0: আমি এখন তাহলে চলি মা, তোমরা প্র্যাকটিস করো কিন্তু ঠিক মতো। হ্যাঁ
3: আচ্ছা।
2: এই তৃপ্তি, আমার মালাটা লাগিয়ে দে তো, ঠিক করে, বারবার খুলে যাচ্ছে।
3: তৃপ্তি লাগাবে কি, এদিকে এসো আমি ঠিক করে দিই।
2: না শুভ ভাই, মেয়েদের কাজ ছেলেদের দিয়ে হয় না।
3: ওরে বাবা, মুখে যেন একেবারে খই ফুটছে।
4: কেন, তুমি যদি হাতে খই ফোটাতে পারো, মেয়েরা কেন মুখে ফোটাতে পারবে না? শেফালি, তুই একবার গানটা ঠিক করে নিয়েছিস তো তবলার সাথে? মানে তোর গানের কথা বলছি না, আমার রাগ প্রধানের সঙ্গে তুই যে সহযোগিতা করবি।
5: আরে বাবা, ওটা ঠিক আছে, অসুবিধে হবে না।
4: শোভন ভাইয়ের বাজনায় এই প্রথম গাইবো তো, আমার কিন্তু ভারী ভয় করছে রে শেফালি।
3: কেন, ভয়ের কি হলো? আমি কি ভুল করবো বাজাতে?
4: না, ভুল আমি যদি করে ফেলি?
3: ও, সেই কথা।
6: এই যে আপনারা সব রেডি তো? এখন কিন্তু সভাপতির ভাষণ চলছে, নাচ গানের সব শিল্পীরা।
3: হ্যাঁ, আমরা সবাই তৈরি।
6: আর সভাপতির ভাষণের পর আলোচনা পর্ব শেষ হবে, সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য বেশি সময় দেওয়া যাবে না কিন্তু।
3: ঠিক আছে, আমাদের দিক থেকে কোনো অসুবিধা নেই।
6: আচ্ছা আচ্ছা, ভালো কথা, আপনারা চা পেয়েছেন তো?
3: হ্যাঁ, ও বিষয়ে ভাববেন না, যখন যা দরকার হবে আর্টিস্টরা চেয়ে নেবে।
6: বেশ বেশ, যাই তাহলে, ওদিকটা দেখি।

0: সুমনা এত সুন্দর গায়।
1: শোভন যে বাজালো তার কথা বললে না? তাছাড়া শেফালির গানটাও তো অবহেলা করার মতো নয়।
0: চলেন মামি, আমরা গ্রিন রুমে গিয়ে ওদের অভিনন্দন জানিয়ে আসি।
1: এটা অবশ্য ভালো প্রস্তাব। তাছাড়া শোভন হাত পাকা হবার পরে এই প্রথম এ ধরনের অনুষ্ঠানে সুমনার সাথে তবলা বাজালাম, বুঝলে? পুরো অনুষ্ঠানটাই কিন্তু নিয়ন্ত্রণ করেছে শোভন। শুভেচ্ছা প্রশংসা সবকিছু ওরই প্রাপ্য। চলো যাই আমরা।
0: চলেন।
1: সে কি? না না শোভন, সালাম করতে হবে না। থাক থাক থাক বাবা।
2: বাবা, দলে দলে লোকজন এসে আমাদের প্রশংসা করে যাচ্ছে, সেসব কৃতিত্ব তো আপনারই।
0: আমি তোকে মানে তোদের সবাইকে অভিনন্দন জানাতে এসেছি।
3: আমাকে কি দেবে মা?
1: তোরা দুজনে পাবে এক

0: তাঁতের শাড়ি, আর শোভন পাবে গরদের পাঞ্জাবি।
1: মামি পক্ষপাতিত হয়ে যাচ্ছে না?
0: সে তো একটু করতেই হবে।
2: ও শেফালি, আমরা তো তাহলে কাঁদবো।
3: আমি তাহলে হাসবো।

0: মামি, যাত্রা দেখতে যাবেন নাকি? আজ হবে সম্রাট শাহজাহান।
1: বাচ্চাদের নিয়ে?
0: ছোটরা যাবে না?
1: ওরা ছাড়বে নাকি?
2: আমি আবার ছোটদের মধ্যে নেই তো।
0: তুমি তো কনফার্ম বড়।
3: কি, তোমরা আমার স্কুলের দিকে বেড়াতে গেলে না?
1: যাব না না ভাই।
3: কাল ভোরে উঠে সকাল সকাল যেও, বিকেলের চেয়ে ওই সময়টাই ভালো।
0: সুমনা চলো, তোমাকে একটা মজার জিনিস দেখাই।
2: কোথায়?
1: কি, গাছ দেখাতে নিয়ে যাচ্ছিস?
0: হ্যাঁ, মামি যাবেন?
1: না, আমি তো গতবার দেখে গেছি, এবার আমি ওদিকে যাব না, নানি আমার সাথে কথা বলি।
4: তা বাচ্চারা কই?
1: খেলছে বৈঠকখানায়।
2: কি, কত দূর?
0: ওই তো দেখা যাচ্ছে, এটা কোনো দূরই নয়।
2: ও মা, কি সুন্দর গোলাকার সুপারি গাছের সারি। আরে, মাঝখানে তো বসাও যাবে। কি সুন্দর নরম ঘাসের গালিচা। মানুষের বসতবাটির পিছনে এত সুন্দর জায়গা থাকে বললে বিশ্বাসই করা যাবে না। এরকম জায়গা সামনের দিকে থাকে তো?
0: সামনে রাস্তা না? আমরা ভাই বোনেরা, মানে আপনজনেরা যখন সবাই একত্র হই, তখন এখানে প্রতিদিন আসর বসে।
2: আমাদের দুদিন হয়ে গেল আসার। কই শোভন ভাই, আসুনই তো এখানে। ও, আমরা তো আবার আপনজন নই। ফসলের ক্ষেতের মধ্যখানে গোলাকার এই সবুজ চত্বর, সুপারি গাছের সারি, আবার নিচে পাতাবাহারের ঝোপ দিয়ে ঘেরা দেওয়া। অপূর্ব, অপূর্ব! কে দেখাশোনা করে এই জায়গাটা?
0: আব্বাই করেন।
2: নাচি এখানে? আমার খুব নাচতে ইচ্ছে করছে, ছোটবেলায় নাচতাম তো।
0: এই এই, নেচো না এখানে। থামো থামো থামো, বেলা পড়ে এসেছে, কেউ দেখলে কি বলবে?
2: মনে করো আমি একটা ঝড়ের দোলা।
0: হ্যাঁ, তা তোমার নাচের মুদ্রা এখন তাই আসছে। তবে প্লিজ সুমনা, প্লিজ তুমি এবার থামো।
2: এমন খোলা আকাশের নিচে সবুজ মঞ্চে নাচ, ঠিক আছে নাচ থামিয়ে গলা ছেড়ে গান ধরি। আমি পাগল হয়ে যাব শুভ ভাই, আমি পাগল হয়ে যাব।
0: পাগল তো হবে না তুমি, হবে পাগলিনি। শোনো শোনো, আসল জিনিসটাই তো তোমার এখনো দেখা হলো না, আর না থামলে দেখাচ্ছি না।
2: ঠিক আছে, থামলাম, দেখাও।
0: প্রত্যেকটা সুপারি গাছের গায়ে দেখো আমাদের আব্বা আম্মা ভাই বোনদের নাম খোদাই করে লেখা আছে।
2: মানে দেখি তো
0: নামগুলো কেন বলো তো?
2: কেন?
0: ওগুলো হচ্ছে যে যে গাছটা লাগিয়েছে তার স্মারক চিহ্ন।
2: ও বুঝেছি, ওই রাষ্ট্রীয় অতিথিরা যেমন করে গাছ লাগায় না?
0: হ্যাঁ, আব্বা অবশ্যই তেমনটি বলেন, আমরা প্রত্যেকেই তো এক একজন অতিথি মেহমান।
2: ঘুরে ঘুরে নামগুলো পড়ি তো। সাজেদা খাতুন,
0: মায়ের নাম।
2: এটা মনে হচ্ছে বেবি।
0: বড়বু,
2: ছবি।
0: মেজবু,
2: রোবো।
0: আমার বড় ভাই
2: রহমান,
0: আব্বার নাম।
2: এটা রেবা,
0: সেজবু।
2: শোভন,
0: আমার নাম। আরে আরে, গাছটাকে জড়ি ধরছো কেন? আরে,
2: এই গাছটা খুব সুন্দর, ছোট্ট সবুজ গাছ। শোভন ভাই, শোভন তোমার নাম না? শোভন,
5: শোভন।
0: সেরেছে, চলো যাই, রোকেয়া ডাকছে।
2: তুমি যাও, আমি এখানে থাকবো, আমি একা একা নাচবো, হাসবো, ঝড় তুলবো।
5: শোভন, শোভনা, চাচি তোমাদের ডাকছে।
2: যাচ্ছি, চলো, চলো।

0: রোবো শোভন,
1: এত সকালে আব্বা ডাকছেন কেন? ওই তো আজ তো সবাই মিলে স্কুল দেখতে যাওয়ার কথা।
0: শোভন মিয়া।
1: জি আব্বা।
0: সবাইকে ডাকো, রোদ উঠলে অসুবিধা হবে, তাছাড়া তৈরি হতেও তো সময় লাগবে।
1: এখন তো প্রায় অন্ধকার আব্বা।
2: শোভন, ভোরের আলো তোমার চোখে পড়ছে না?
0: শোভন দেখো তো কে আসে ওদিক থেকে, বেশ দ্রুত আসছে বলে মনে হয়।
1: কই? হো, এদিকেই আসছে তো।
0: কে আসে?
1: ও মনে হচ্ছে রোকেয়াদের বাসার গেদু। এগিয়ে দেখি তো কি ব্যাপার।
0: গেদু যেভাবে আসছে মনে হচ্ছে তো সমস্যা কিছু হয়েছে।
2: রোকেয়ার বড় ভাইয়ের বউটা তো পোয়াতি।
0: তাহলে তো তোমাকে ডাকতে এসেছে নিশ্চয়ই।
1: আচ্ছা তুই যা গেদু, আমি মাকে পাঠিয়ে দিচ্ছি।
0: কিন্তু কার অসুখ?
1: মা, তোমার যাওয়া দরকার একবার ওদের বাসায়।
2: যা ভেবেছি, তুই আমাকে একটু এগিয়ে দিয়ে এসে তোর মামিদের স্কুলের দিকে নিয়ে যা।
3: শোভন ভাই, আজ সকালে যে ঘটনাটা ঘটল সে ব্যাপারে কিছু কথা বলতে চাই তোমার সাথে।
1: মানে রোকেয়া যে ঘুমের ওষুধ খেয়েছিল অনেকগুলো সেই বিষয়ে? ওরে বাবা, আমার সাথে আবার তা নিয়ে কথা কেন?
3: ধীর স্থির হয়ে বসো, অধৈর্যের কিছু নেই। শোভন ভাই, একটা কথার জবাব আজ তোমাকে দিতেই হবে।
1: বলো কি কথা।
3: আমার মনে হয় না বিনা কারণে রোকেয়া পা আত্মঘাতী হবার পথ বেছে নিয়েছেন। তোমার ভূমিকা এতে নিশ্চয়ই আছে। তোমার প্রতি গভীর টান ও ভালোবাসার কারণেই রোকেয়া পা এমন একটা পদক্ষেপ নিয়েছেন বলে আমি বিশ্বাস করি। তোমার কাছে নিশ্চয়ই তার কোনো জোর দাবি আছে।
1: দাবি আর কি, খুব ছোটবেলা থেকে একসাথে খেলেছি, প্রাইমারি লেভেলে পড়েছি, একসঙ্গে বড় হয়েছি, সেটাই দাবি।
3: এড়িয়ে যেও না শুভ ভাই, তোমার ওই উত্তরে খুশি হতে পারলাম না, কারণ এটা রীতিমতো জীবন মরণের প্রশ্ন।
1: থাক না এসব সুমনা, তাছাড়া আমার এ ব্যাপারে কোনো ভূমিকাই নেই, তুমি তো সেটা অনেকভাবেই জেনেছ, শেফালিও জানে।
3: কিন্তু একটা মেয়ে মরতে মরতে
1: বেঁচে গেল তো, কেউ যদি এমন জীবন নিয়ে ছিনিমিনি খেলেই তার জন্য আমি কি করতে পারি বলো?
3: তুমি নিশ্চয়ই তাকে কথা দিয়েছিলে, কথাটা যেভাবেই হোক সে তোমার কাছে পেয়েছিল।
1: অসম্ভব, কথা দিতে বা নিতে হবে এমন দৃষ্টিতেই আমি কখনো দেখিনি ওকে।
3: শুভ ভাই, বয়সে বড় হলেও তুমি তো আমার চেয়ে অনেক বেশি সিনিয়র নও। তাহলে তোমার এ ধরনের উত্তর কি ঠিক হচ্ছে আমার সঙ্গে? আমি তো না বুঝে কিছু বলছি না।
1: তবে শোনো, একটা ছেলের সঙ্গে একটা মেয়ে যদি কার্যকারণের যোগে ঘনিষ্ঠতা হয়, বা যদি তাদের উভয়ের জীবন গড়ে ওঠে একই রকম পরিবেশ, পারিপার্শ্বিকতা একই আলো হওয়ায়, তার মানে এই নয় যে তাদের একটা বিশেষ সম্পর্ক গড়তেই হবে। সবাই যদি সবাইকে একই চোখে দেখত তাহলে তো।
3: তাহলে তুমি বলতে চাইছ রোকেয়া আপা তোমাকে ছোটবেলা থেকে যে দৃষ্টিতে দেখে যেমনটি করে নিজেকে গড়ে তুলেছে তুমি তা করনি, সে ভাবনা কখনো তোমার মনে আসেনি?
1: বলছি তো, না না না।
3: তাহলে এবার সত্যি করে বলো, তোমার সেই বিশেষ দৃষ্টিটি তুমি পুঁজি করে রেখেছো কার জন্য?
1: সে কথা বলা আজ এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব নয়।
3: কেন সম্ভব নয়?
1: ভেবে দেখিনি।
3: অন্যায়, অন্যায় শুভ ভাই, এ তোমার ভারী অন্যায়। রোকেয়া পা তোমার এই অন্যায়ের শিকার হলো, তৃপ্তি ছন্দা সবাই হবে, আর বারবারই তুমি বলবে না আমি তো ওই দৃষ্টিতে দেখিনি।
1: কিন্তু সেজন্য তুমি আমাকে দায়ী করছো কেন সুমনা?
3: জগতের সব মানুষকে কাদাবার দায়ভার নিয়ে যে জন্মেছে তাকে আবার দায়ী করার প্রয়োজন পড়ে নাকি কারো?
1: হে কি, কাঁদতে তো তোমাকে বড় একটা দেখিনি। তবে কি সুমনা?
3: আহ শোভন ভাই, তুমি এখন যাও।
1: বেশ, যাচ্ছি।

0: শোভন ভাই, ভাগ্যিস সময় মতো বাড়িতে ফিরে এসেছি। এই দেখো চিঠি।
1: কিসের চিঠি? দেখি তো, দারুণ ব্যাপার তো, জাতীয় প্রতিযোগিতা এখানেই হচ্ছে এবার।
0: ভেবেছিলাম এই সুযোগে একবার ঢাকা যাওয়া হবে, তার হলো না।
1: তাহলে তো তোমার উঠে পড়ে লাগতে হয়। ক্লাসিক্যাল গানে মনে হয় না তোমার সাথে কেউ পারবে।
0: শুভ ভাই, আত্মবিশ্বাস ভালো জিনিস, কিন্তু কোনো কিছুরই অতিরিক্ত ভালো নয়। যাই হোক, তুমি তোমার নিজস্ব কাজ বন্ধ রাখবে কিছুদিন। জেলা এবং বিভাগীয় কোনো কম্পিটিশনে তুমি কিন্তু আমাকে ঠিক মতো সময় দাওনি, এবার যেন তেমন না হয়, কারণ ওস্তাদজি এখন অসুস্থ হয়ে পড়ে আছেন।
1: ঠিক আছে, কথা দিলাম, সময় দেব।
2: জাতীয় সাংস্কৃতিক উৎসবের সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের এখন শেষ পর্যায়ে চলছে। এখন পরিবেশিত হবে এবারের জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় উচ্চাঙ্গ সঙ্গীতের শ্রেষ্ঠ পুরস্কার বিজয়ী শিল্পী সুমনা ইসলামের খেয়াল। সঙ্গে তবলায় সহযোগিতা করছেন সাজেদুর রহমান শোভন।

0: দারুণ গাইলে সুমনা, আজ তোমার প্রশংসা না করে পারছি না।
1: আর তুমি যা বাজালে সেটা বোধ হয় কিছু নয় না শোভন ভাই?
0: আমি আবার কি বাজাবো, অনুষ্ঠান তো তোমার।
1: শোনো, পৃথিবীতে সমাজে সর্বক্ষেত্রে বড় বড় যা কিছু ঘটে তাদের প্রত্যেকেরই নেপথ্যে কিছু মূল ভূমিকাধারী ব্যক্তি থাকেন। আমার গানের ক্ষেত্রে তুমি তাই, আর এ কথা তো স্বীকার করতেই হবে যে তুমি শিল্পী হিসাবে অনেক বড় আমার চেয়ে। ওস্তাদজি বলেছিলেন না তোমার মধ্যে প্রতিভা আছে, তুমি একজন গুণী শিল্পী।
2: সুমনা, তোর বাবা ট্যুর থেকে না ফিরলে তো আমি একা সিদ্ধান্ত নিতে পারছি না।
1: কি সিদ্ধান্ত মা?
2: তোর লন্ডন যাওয়ার ব্যাপারে?
1: কেন মা, আমি তো যাবই, তুমি রাজি মানেই তো আব্বাও রাজি, আর তাছাড়া এখনো সময় আছে, আব্বা তো এই মাসেই আসবেন।
2: ওরা সিদ্ধান্ত তাড়াতাড়ি জানাতে বলেছে না? তাছাড়া এমন সাংস্কৃতিক দল মফস্বল শহর থেকে এই প্রথম একজন সঙ্গীত শিল্পী মনোনীত হলো।
1: মা শোনো, তুমি নিশ্চিন্তে থাকতে পারো, আমি এই সাংস্কৃতিক দলের সঙ্গে লন্ডন যাচ্ছি, বিশেষ করে এটা আমার জীবনের প্রথম সুযোগ।
2: সে তো আমিও চাই, তুই চা।
1: শোভন ভাই সঙ্গে গেলে আমার পারফরমেন্স অনেক ভালো হতে পারতো মা।
2: সে তো আর কর্মকর্তারা বুঝবেন না, তাছাড়া তোর ওস্তাদজি নিজেই তো সঙ্গে যাচ্ছেন, গান ভালো হবে না কেন?
1: সেটা আবার তুমি বুঝবে না মা, ওস্তাদজি হচ্ছেন ওল্ড স্টাইল। আর
2: খুব বেয়াদব হয়েছিস তো তুই সুমনা, মুরব্বীদের নিয়ে কখনো এমন রসিকতা করতে নেই।
1: বিশ্বাস করো মা, ওস্তাদজিকে অসম্মান করবার জন্য আমি কথাটা বলিনি।
2: মুরব্বীদের বিষয়ে উচ্চারণ করাই পাপ।
1: পাপ?
2: হ্যাঁ পাপ।
1: এইটুকুতেই পাপ হয়ে গেল মা?
2: কোথায় যাচ্ছিস, উঠলি যে?
1: থাক মা, এসব আলাপ এখন আমার আর ভাল লাগছে না।
3: Your attention please. British Airways announces the departure of its flight number BE723.
1: তোমাকে ছেড়ে যেতে একদম ইচ্ছে করছে না আব্বা, তার চেয়ে বরং ফিরে যাই।
4: সে কি মা, সে কি কথা, যাত্রার সময় এমন কথা বলতে হয় না মা। তাছাড়া সঙ্গে তো ওস্তাদজি রয়েছেনই। আর মা, তুই পৌঁছে কিন্তু চিঠি দিস, আমরা চিন্তায় থাকব।
0: ভাগ্যিস তোমাদের সি অফ করতে শুধুমাত্র আমরা দুজনই এসেছিলাম, নইলে কি কাণ্ড যে করে বসতো সুমনা, কে জানে।
1: সত্যি আমার একদম যেতে ইচ্ছে করছে না।
5: চলো সুমনা, ওরা ডাকছে। মন খারাপ করছো কেন, আমি তো থাকছি সঙ্গে, একা তো আর যাচ্ছ না।
1: চলুন ওস্তাদজি ভিতরে যাই।
5: হ্যাঁ চল।
4: আসলে আমাদের ছেড়ে বাড়ির বাইরে এই প্রথম গেল তো, আর প্লেনে ওঠা এই প্রথম, ভালো লাগবে কি করে? কি জানি ভুলই করলাম কিনা যেতে দিয়ে।
0: ভুল কিসের কাউসার মামা, সুমনা তো সাংস্কৃতিক অঙ্গনে জড়িয়ে থাকবেই, এ ধরনের সফরে যাওয়া ওর ক্যারিয়ারের জন্য একান্ত প্রয়োজন। তাছাড়া আরও অনেক মেয়েই তো সঙ্গে গেল, সবার সাথে আলাপ পরিচয় হতে হতেই সব ঠিক হয়ে যাবে। চলেন আমরা তো ওই কোস্টারে উঠবো না?
4: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো উঠি।

0: এই যে শোভন, সেই কখন থেকে তোর জন্য অপেক্ষা করতে করতে এই বেরোচ্ছি। দেশের বাড়ি থেকে লোক এসছে, তাদের কাছে মেডিকেল কলেজে যেতে হচ্ছে।
1: তা আমার জন্য অপেক্ষা করছিলি কেন?
0: অপেক্ষা না করে কি করব? তোর ভুলের খেসারত দিতে হবে না?
1: মানে
0: ঢাকা থেকে ফিরে এসে তুই যেরকম খেয়ালিপনা শুরু করেছিস কি আর বলবো, টেবিলে চাবি ফেলে রেখে চলে গেছিস, আমি বেরিয়ে গেলে তুই ঘরে ঢুকতিস কি করে? তাছাড়া তোর একটা চিঠি এসেছে বিদেশ থেকে, অপেক্ষা করছিলাম কতক্ষণে ফিরে এসে চিঠিটা খুলবি, দেখতাম। নীল খামের চিঠি তো। যাক, চিঠিটা ওখানে রেখেছি, আমি ঘুরে আসি, রাতে দেখাস।
1: নীল খামের চিঠি লন্ডন থেকে? তবে কি সুমনা লিখেছে?
2: শোভন ভাই, মন ভালো নেই কারণ তুমি নেই। প্রোগ্রাম ভালো করতে পারছি না কারণ তুমি নেই। তাড়াতাড়ি ফিরে যেতে ইচ্ছে করছে কারণ এখানে তুমি নেই।
1: এ চিঠি কেন লিখলো সুমনা? ছোট্ট চিঠি, অথচ তার ধাক্কা এত বড় করে কেন লাগছে আমার পক্ষে? অসম্ভব, অসম্ভব আমার পক্ষে এর ভার বহন করা। সুমনা, সুমনা, তুমি কি করলে?
3: কি ব্যাপার শোভন ভাই, এমন অসময়ে আমাদের এখানে, আর অমন করে হাঁপাচ্ছই বা কেন? বসো বসো বসো, একটু জিরিয়ে নাও। বাবা, দেখো কি অবস্থা। তারপর বলো তো, কি হয়েছে?
1: আমার কিচ্ছু হয়নি শেফালি, হয়েছে সুমনার। পড়ে দেখো।
3: কই দেখি, অসুখ বিসুখ করেনি তো? না, ভালোই তো শোভন ভাই, এমন খারাপ কিছু তো নেই চিঠিতে।
1: ভালো কথা আছে বলেই তো আমার কষ্ট শেফালি, এ ভালো যে অমঙ্গলের।
3: সুমনা তোমার উপর যথেষ্ট নির্ভরশীল, তাই বিদেশ বুভিয়ে গিয়ে তোমাকে ছাড়া ওর অসুবিধা হচ্ছে, খুবই স্বাভাবিক।
1: এমনটি তো আমি চাইনি শেফালি, ওকে আমি সহযোগিতা করেছি, নির্ভরশীল করতে তো চাইনি।
3: শোভন ভাই, শুধু চাওয়ার উপর নির্ভর করে যদি মানুষ সবসময় পেত তাহলে তো জগতের ইতিহাস পাল্টে যেত। যাকে, ওদের লন্ডন থেকে ফিরে আসার সময় তো বোধ হয় হয়ে এসেছে না? তুমি কবে যাচ্ছ ঢাকায়?
1: আমি এবার যাচ্ছি না, ওর আব্বা আছেন ঢাকায় এখন, উনি একাই যাবেন এয়ারপোর্টে, তাছাড়া ওস্তাদজি তো সঙ্গে আছেনই।

0: শুভ ভাই, ধরো ধরো সুমনাকে ধরো, ও পড়ে গেছে।
1: সুমনা সুমনা, ওঠো ওঠো, উঠে দাঁড়াও।
2: কেন যে মরতে এসেছিলাম গ্রামে?
0: আগেই বলেছিলাম বাবু, ঝড় বাদলের দিন গ্রামে ফাংশন করতে আসাটা ঠিক হবে না, তা তো তোমরা শুনলে না, এখন বোঝো।
2: কিন্তু আমাকে ভালো করে তোলো শোভন ভাই, আমি যে উঠতে পারছি না।
1: আরে উঠতে পারছি না মানে? না, এবার ওঠো। শেফালি তুমি ধরো তো মাদিকটাতে।
2: অন্য সবাই শেল্টার নিতে পেরেছে তো, এত মানুষ।
1: তোমার সেসব চিন্তা করতে হবে না, তুমি আস্তে আস্তে চলো, আসলে সব দোষ তো আমার। শেফালি শেফালি তুমি ছাড়ো তো দেখি।
0: পারবে তো সামলাতে? দেখো আবার ওকে পাজাকুলা করে ধরতে গিয়ে তুমি আবার পড়ো না যেন।
2: আমার জুতোটা ঠিক করে দে তো শেফালি, পা থেকে পড়ে যাচ্ছে।
1: ঝড়ের বেগ একটু কমেছে এখন। শেফালি তুমি তাড়াতাড়ি ভেতরে গিয়ে একটা জায়গা করো তোর জন্য।
2: ঘাড়ে প্রচন্ড ব্যথা পেয়েছি শোভন ভাই, আমি যদি আর গান গাইতে না পারি।
3: কি হয়েছে শোভন, কোনো আঘাত পেয়েছে নাকি?
1: হ্যাঁ, ওপর থেকে কি একটা পড়েছিল ওর পিঠের উপর।
3: কি সর্বনাশ,
2: বড্ড লাগছে, প্রচন্ড ব্যথা।
1: শান্ত হ সুমনা, ঝড়টা থামলেই আমরা এখান থেকে চলে যাব। আপাতত একজন ডাক্তার পেলে।
2: স্বপ্না কোথায়?
1: কেন,
2: ওর ব্যাগে ব্যথার ট্যাবলেট আছে।
3: ধুর, গ্রামে আবার কেউ ফাংশন করতে আসে নাকি, তা আবার এই ঝড়ের মধ্যে।
2: তোমরা দেখেছ মা আমার এক্সরে রিপোর্ট?
0: না, ও দেখে আর কি হবে মা।
2: কম্পাউন্ড ফ্র্যাকচার, ডাক্তারকে বলতে শুনেছি আমি।
4: সুমনা সুমনা, একটু ঘুমোতে চেষ্টা কর তো মা, ব্যথাটা আজ কমেছে না?
2: এখন তো ব্যথা করছে না আব্বা। তুমি কাঁদছ কেন মা?
4: তুমি তুমি চিন্তা করো না, সুমনা ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে।
0: আল্লাহকে ভালো করুন।
2: আমি কি পাপ করেছিলাম শোভন ভাই, যে এমন একটা বড় শাস্তি আমি পেলাম।
1: পাপ বলে কিছুই নেই সুমনা।
2: তবে আমার এমন হলো কেন?
1: একটা দুর্ঘটনা ঘটেছে, দুর্ঘটনার উপর কারো হাত নেই।
2: সেদিনে সেই ঝড়ে আমরা সবাই তো পড়েছিলাম, দুর্ঘটনা শুধু আমার উপর ঘটলো কেন?
1: শুধু তোমার উপর হয়নি তো, এই দুর্ঘটনা আমাদের সবাইকে পঙ্গু করেছে। তোমার গলায় অপারেশন হবে শুনে ওস্তাদজি তো স্ট্রোকই হয়ে গেল, আর সেই থেকে উনি শয্যাশায়ী।
2: ওস্তাদজি শয্যাশায়ী?
1: হ্যাঁ, খবরটা তোমাকে হসপিটালে থাকতে দেয়া হয়নি, এখন তুমি অনেকটা সুস্থ হয়েছো আর ওস্তাদজিও ভালো আছেন, তাই বললাম।
2: ওস্তাদজির আমাদের নিয়ে স্বপ্ন ছিল, আমি আমি যাবো ওস্তাদজিকে দেখতে।
1: এখনও তোমার ফ্রিলি চলাফেরা করার অবস্থা হয়নি সুমনা, আগে তুমি পুরোপুরি সেরে ওঠো।
2: আমার মাফ চেয়ে নেওয়া দরকার ওস্তাদজির কাছে।
1: কেন, কিসের মাফ?
2: একটা বিরাট অন্যায় করে বসে আছে যে।
1: কি?
2: মার কাছে শুনে নিও তুমি, মা সব জানে। তুমি তবলা নিয়ে বসো না এখন।
1: তুমি সম্পূর্ণ সুস্থ না হয়ে ওঠা পর্যন্ত তাহার হচ্ছে না।
2: কেন, শেফালিদের ওখানে যাও, হাতটা নষ্ট করো না শোভন ভাই। এক কাজ করো, একদিন একটা প্রোগ্রাম করো আমাদের বাসায়, গান বাজনা হবে, সারা রাত জাগবো আমরা সবাই, তুমি বাজাবে, শেফালি গান করবে, আর স্বপ্না তৃপ্তি রফিক শাহেদ উৎপল ওরা নাচবে। মাকে বলো মাই সব অ্যারেঞ্জ করে দেবেন।
1: তোমার কষ্ট হবে মনে, থামো।
2: প্রমাণিত হবে তোমরা সবাই আমার গলার সঙ্গে, আমার সঙ্গে মরে গেছো।
1: থামো থামো সুমনা, থামো প্লিজ থামো, কথা দিচ্ছি আয়োজন হবে, আয়োজনটা আমি করব।
0: শোভন, ওর গায়ে আবার একটু টেম্পারেচার দেখা দিয়েছে, তুমি ডাক্তারকে বলে এসো তো বাবা।
1: হ্যাঁ, খুব বেশি নাকি, কই দেখি। না, কপালটা তো ঠান্ডা মনে হচ্ছে।
0: এখন বোধহয় নেই, কাল রাতে বেশ ছিল, ঠান্ডা লেগেছে।
1: আজ তো আবার ওরা সবাই আসবে, অনুষ্ঠানটা বাদ দিই তাহলে।
2: না, অনুষ্ঠান হবে।
1: এ কি, তুমি না ঘুমাচ্ছিলে সুমনা?
2: ঘুমাচ্ছিলাম না ছাই, আমার আবার ঘুম হয় নাকি এখন? অনুষ্ঠান বন্ধ করার দরকার নেই, তবে বেশি রাত করা ঠিক হবে না। ওদেরকে সকাল সকাল আসতে বলো।
1: হ্যাঁ, সন্ধ্যা নাগাদ সবাই চলে আসবে।
2: ঠিক আছে, তাই হবে। কি ব্যাপার, তুমি যে অফিসে না গিয়ে ফিরে এলে?
4: ওস্তাদজিকে আসতে দেখলাম পথে, তাই অফিস আর গেলাম না, ফিরে এলাম।
2: ওস্তাদজি এসেছেন?
4: নে মা, আয়, আমার গায়ে ভর দিয়ে হাঁটতো।
2: কি যে হবে আল্লাহই জানে।
5: ধৈর্য ধরো মা, স্থির হও। আমি দোয়া করছি আল্লাহ তোমাকে তাড়াতাড়ি সুস্থ করে দেবে।
2: আমি আর সুস্থ হব না ওস্তাদজি, আমি আর কোনোদিন গান গাইতে।
5: অমন কথা মুখে এলো না মা, মনের বল ঠিক থাকলে সবই ঠিক। ভালো তুমি হবে, নিশ্চয়ই আবার তুমি গান গাইতে পারবে।
2: ওস্তাদজি আমাকে ক্ষমা করেছেন তো?
5: ক্ষমা? কিসের ক্ষমা?
2: ওস্তাদজি আপনি আমাকে আগের মতোই ভালোবাসেন তো?
4: হয়েছে, এখন থাম, এখানে চুপচাপ শুয়ে থাকতো। ওস্তাদজি নিজেও তো অসুস্থ, বেশি কথা বললে তাঁরও অসুবিধে হবে। আর উনি যে তোকে আগের চেয়ে অনেক বেশি ভালোবাসেন তা তো তুই জানিস মা।
5: সুমনা, তুমি যাকে অন্যায় ভাবছ আসলে তা অন্যায় নয়। তুমি আমার কাছে দীক্ষা নিয়েছ, খুব কম বয়সে অনেক বড় শিল্পী হিসেবে নাম করেছ, আমার তো গর্ব, এ তো আমার অহংকার।
2: কিন্তু
5: কিন্তু পরে তুমি শোভনকে বেশি গুরুত্ব দিয়েছ, তাতে আমার ভাববার তো কিছু নেই। ও তোমার গুরু ভাই, সবচেয়ে বড় কথা ও গুণেই প্রতিভাবান শিল্পী, তুমি গুণের ঠিকই মর্যাদা দিয়েছ। ওসব কথা আর কখনো মুখে এলো না মা, আমি তোমাকে দোয়া করছি ইনশাল্লাহ ইনশাল্লাহ তুমি তাড়াতাড়ি সুস্থ।

0: শেফালি, তুমি এখন গান ধরো তো, তারপর অনুষ্ঠান শেষ করতে হবে, বেশি রাত করা যাবে না। সুমির শরীরটা আজ আবার বেশি খারাপ।
1: আমি তো ঠিক আছি মা।
0: তোর জ্বর বাড়ছে, বর্ষার দিন বেশ ঠান্ডা পড়েছে।

0: গুরু ভাই, গুরু ভাই কোথায়?
1: এই আমি সুমনা।
0: মা, আব্বা, ওস্তাদজি
1: সবাই আছে সুমনা।
0: শেফালি, এই তো, এই তো আমি তোর মাথার কাছে। শোভন ভাই, তুমি খালাম্মাকে নিয়ে এসো। থাক, মাকে আনতে হবে না এখন। গুরু ভাই, আব্বা গেছে ওস্তাদজিকে খবর দিতে। তুই একটু শান্ত হ তো। শেফালি রে, সেবার লন্ডন থেকে শোভন ভাইকে চিঠি দিয়েছিলি, সে কথা বলবি তো? তুই তুই কি করে জানলি চিঠিটা যে আমার কাছেই গচ্ছিত আছে? সুমি, তোর কাছে? আমি তো এতদিন ভেবেছিলাম ও চিঠি আসেই নি, মনে একটা স্বস্তি ছিল।
1: আমার তো আর কিছুই নেই সুমনা, তোমার ওই চিঠিটাকে পবিত্র জেনে আমার একমাত্র পুঁজি হিসাবে ওটা জমিয়ে রেখেছি শেফালির কাছে।
0: আর এতদিন তা নিয়ে শেফালি কোনো কথা যে বলেনি, সেটা বোধ হয় তোমার অনুরোধেই না? ওর কাছে কেন? আর ও চিঠি যে মঙ্গলের নয় শোভন। গুরু ভাই, শেফালি, চিঠিটা আমাকে একবার দেখাবি?
2: দেখাবো, দেখাবো রে। তুই আগে সেরে উঠ।
0: সেরে উঠলেই দেখাবি? দেখাবি তো?
2: দেখাবো।
0: দেখাস কিন্তু?
2: দেখাবো রে, নিশ্চয়ই দেখাবো।
0: তার আগে তোর সেই গান যদি সত্যি হয়ে যায়।
2: তুমি আজও কাউকে ভালোবাসতে পারলে না শুভ ভাই, তুমি বড় নিষ্ঠুর। তুমি শিল্পী, কিন্তু কিন্তু তোমার মধ্যে শিল্পবোধ নেই। সুমনা সেই যে কবে আমাদের সবাইকে ছেড়ে চলে গেল, সেই শোক তোমার এখনো গেল না। শিল্পীর মন তোমার।
1: কিন্তু কিন্তু আমার এমন একটা মনও আছে শেফালি, যা সকল শিল্পের ঊর্ধ্বে।
2: তোমার মনের খবর আমরা কি করে জানব শুভ ভাই? তোমার মনের খবর তুমিও বোধ হয় জানো না।
1: তা হয়তো হবে, কিন্তু তোমার নিজের জীবনে যে মানুষটি আসছেন তার মন নিশ্চয়ই তোমার কাছে পানির মতন স্বচ্ছ হবে।
2: ভাবছ, ভাবছ এ কথায় পরিবেশ হালকা হবে না শোভন ভাই? তাহলে তুমি বলতে চাও তোমার মন কেউ বুঝতে পারেনি, তাই না? বুঝতে না দিলে কি করে বুঝবে বলো তো?
1: নিজের থেকে যদি সব বোঝাতে হয় তার চেয়ে বড় পরাজয় আর কি হতে পারে? হয়তো সেরকম একটা পরাজয়ের গ্লানিতেই অভিমান করে সুমনা চলে গেল।
2: আমি কিন্তু তোমাকে বেশ চিনেছিলাম, তাই কোনোদিন তোমার প্রতি উৎসাহ প্রকাশ করিনি। অথচ দেখো, তোমার জন্যে মিছিমিছি রোকেয়াটা দুবার কি কাণ্ডটাই না করল। শুনেছি ও এখন প্রায় অপ্রকৃতস্থ।
1: শুনেছি আমিও।
2: সুমনা মারা যাবার পর রোকেয়ার সাথে তোমার দেখা হয়নি?
1: হ্যাঁ, সান্ত্বনা দিতে এসেছিল।
2: ভালোবাসার পাত্রকে তার দুঃখের দিনে সবাই সান্ত্বনা দিতে আসে।
1: আচ্ছা শেফালি, তোমার কি ধারণা রোকে আমাকে ভালোবেসেছে?
2: ধারণা? ধারণা কেন হবে? তোমাকে ভালোবাসতে গিয়ে তোর শরীর মন সব শেষ করে ফেলল, জীবনটা শেষ করলো।
1: মিছে কথা শেফালি, মিছে কথা। ও আমাকে চিরদিনের জন্য কাছে পেতেই চেয়েছে, ভালোবাসেনি। যাকে, ওসব কথা এখন থাক, এবার তোমার গান শুনি। না, আর এক কাপ চা দিতে বলো।
2: শিমুল, তানপুরা রাখ ভাই, এখন আর গান হবে না, তার চেয়ে বরং চা বানিয়ে আন। চা তো পাবে, কিন্তু প্রসঙ্গ এড়িয়ে ভালো করলে না তুমি। কথা বলে হালকা হওয়াটা এখন তোমার, আমার, আমাদের সবার জন্য প্রয়োজন।
1: সেই প্রয়োজন মেটাতেই তো এত দূর তোমাদের গ্রামের বাড়িতে ছুটে এলাম শেফালি। তাছাড়া প্রসঙ্গ এড়ানো কি এতই সহজ?
2: ও এখন আমাদের স্মৃতির মণিকোঠায়, তাই ওর চিঠিটা পর্যন্ত একটিবারের জন্যেও তুমি আমাকে বের করতে বললে না, অথচ আমি জানি সেই জন্যে, একমাত্র সেই জন্যে তুমি এসেছিলে, বলো সেই জন্যে এসেছিলে না?
1: সুমনা আমাকে তবলা বাজাতে দেয় না শেফালি, তবলা বাজাতে দেয় না, টোকা দিলেই ছুটে আসে। আমাকে সেই অবস্থায় যারা দেখে বন্ধু বান্ধবরা, তারা বলে আমি নাকি ধ্যানে বসেছি। থাক না শেফালি ওসব কথা, এখন আমার যাবার সময়, বরং তোমার ভবিষ্যৎ নূতন জীবন নিয়ে।
2: আমার আবার ভবিষ্যৎ? চাই দেখি শিমুল চায়ের কি করল। ও, তোমার তো এখন গাড়ি ধরতে হবে, তাই না?
1: হে কি শেফালি, তুমি দেখি কান্নাই শুরু করে দিলে।
2: আমার বিয়েতে আসছো তো?
1: হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আসবো, তোমার আপন মানুষটাকে দেখবো না?
2: কিন্তু যাই হোক, হাতটা ভালো করে ঝালাই করে এসো, তুমি তুমি যেন কেমন মরশে পড়ছো। শোভন ভাই, তুমি শেষ হয়ে যাচ্ছ, শোভন ভাই তুমি শেষ হয়ে যাচ্ছ।
1: তা হয়তো।
2: কি ভাবছো?
1: খই না তো
2: শোভন ভাই, চিঠিটা ফেরত নেবে?
1: হ্যাঁ, না না না

এতক্ষণ জ্যোৎস্না রাতের কুয়াশা নাটকের অভিনয় শুনলেন। বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন নানা জান দিন মোহাম্মদ, কাউসার গুলাম হাবিবুর রহমান, নানি জান মাসুদা শরফুদ্দিন, সুমনার মা অমিতা বসু, উস্তাদজি জহির চৌধুরী, শেফালি, শাহিন আক্তার কাজল, রোকিয়া ইশরাত জাকিয়া, সুমনা রোকসানা ফেরদৌসি এবং শোভন আলফাজ আহমেদ। অন্যান্য চরিত্রে উবায়দুল্লাহ আল জাকির, উৎপল কুমার বড়ুয়া, দিলওয়ার হোসেন দুলাল, মাস্টার শিশির ও ফাহিমা রহমান। নাটকটি প্রযোজনা করেছেন মাহবুবুর রহমান।

বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। নজরুল বর্ষ 2026-27 পালিত হবে দোসরা থেকে চৌঠা জুলাই পর্যন্ত। আজ দোসরা জুলাই বৃহস্পতিবার সকাল 10টায় বাংলাদেশ সচিবালয়স্থ মাননীয় মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশ থেকে 64 জেলা ও নির্বাচিত 74 উপজেলায় একযোগে নজরুল বর্ষ 2026-2027 পালনের শুভ উদ্বোধন ঘোষণা করবেন। উদ্বোধন অনুষ্ঠানের কার্যক্রম একযোগে সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা ক 693 কিলোহার্টজ, এফএম 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্বশ কেন্দ্রের এফএম ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান এফএম 102 মেগাহার্টজ ও এফএম 106 মেগাহার্টজে প্রচার করা হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, শুনছেন আমাদের নিশ্চিত অধিবেশন। অনুষ্ঠান প্রচার হচ্ছে এফএম 90 মেগাহার্টজে। আমন্ত্রণ জানাচ্ছি আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালীতে। প্রথমে শুনবেন সুবীর নন্দীর কণ্ঠে গানের গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান সুর করেছেন সত্য সাহা।

সুপ্রিয় শ্রোতা, শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী। এবারের শিল্পী রুনা লায়লা। গানের গীত রচনা করেছেন মোহাম্মদ মুজাক্কের, সুর করেছেন অজিত রায়। এরপরে গান শুনবেন মাহমুদুল হক দুলালের কথা ইউনুস আলীর সুরে, মোহাম্মদ খুরশিদ আলমের কণ্ঠে।

দু চোখে ঘুম আসে না তোমাকে দেখার পরে। গানটি শুনবেন বেবি নাজনীনের কণ্ঠে। গানের গীতিকার দেলুয়ার আরজুদা শরীফ, সুর করেছেন মান্নান মোহাম্মদ। এরপরেই গান শুনবেন মোহাম্মদ মতিউর রহমানের কণ্ঠে। গানের গীতিকার প্রসেনজিৎ ওঝা, সুর করেছেন পান্না দাস।

0: গানটি শিল্পী ছিলেন শাহনাজ রহমতুল্লাহ, জীবননেশা জামাল ছিলেন এই গানের গীতিকার, সুরকার ছিলেন করিম শাহাবুদ্দিন। আর এই গানের সাথে শেষ হল আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ভ্রমণ ও পর্যটক বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান মন ছুটে যায়। উপস্থাপনা করছেন সজীব দত্ত।

0: দূরে কাছে সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সজীব দত্ত স্বাগত জানাচ্ছি বাংলাদেশ বেতার ঢাকার ভ্রমণ ও পর্যটন বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান মন ছুটে যাই এর আজকের পর্ব থেকে। আমরা আজকের পর্বে এসেছি কুমিল্লায়, কুমিল্লার ময়নামতি প্রত্নতাত্ত্বিক জাদুঘর এবং শালবন বিহারে। মন ছুটে যায় ইট পাথরের নীরব শহরে, যেখানে সময় থেমে আছে হাজার বছর ধরে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভ্রমণ আমাদের মনের খোরাক, পাশাপাশি ভ্রমণের মাধ্যমে আমরা অজানা অচেনাকে চিনতে পারি, জানতে পারি। তেমনি কালের সাক্ষী হয়ে রয়েছে শালবন বিহার এবং ময়নামতি প্রত্নতাত্ত্বিক জাদুঘর। এটি ঢাকা থেকে প্রায় 2.5 ঘন্টার রাস্তা, কুমিল্লা সদর থেকে 8 কিলোমিটার দূরত্বে এটির অবস্থান, শালবন বিহার এবং ময়নামতি প্রত্নতাত্ত্বিক জাদুঘর। আজকে আমরা এই শালবন বিহার এবং ময়নামতি প্রত্নতাত্ত্বিক জাদুঘর সম্পর্কে আপনাদেরকে জানাবো। এখানে ঘুরতে আসা বিভিন্ন শ্রেণী পেশার দর্শনার্থী, পর্যটক, স্থানীয় মানুষ যারা রয়েছেন তাদের অনুভূতি আপনাদেরকে জানাবার চেষ্টা করব। আশা করছি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন এবং আপনারা উপভোগ করবেন মন ছুটে যায়। আসলে মন ছুটে যায় দূর দূরান্তে, সীমানা পেরিয়ে দিগন্ত ছাড়িয়ে আমাদের মন চলে যায়। আর যখন এই দেশের অপরূপ সৌন্দর্যের যে লীলাভূমি রয়েছে সে সকল দর্শনীয় জায়গায় গেলে আমাদের মন সত্যিই ছুটে যায়। মন যেন হারিয়ে যায় কোনখানে, কেউ জানে না, কেউ জানে না, মন জানে। এমনভাবেই আমাদের অনুভূতিগুলো প্রগাঢ় হয়ে ওঠে। আমরা আজকে আপনাদেরকে জানাতে চাই খ্রিস্টীয় 7ম শতক থেকে 12ম শতক, দেব আর চন্দ্র রাজবংশের সময়ে এখানে ছিল একটা বৌদ্ধ বিশ্ববিদ্যালয়। চারপাশে শালগাছের বন বলে নাম হয়ে যায় শালবন বিহার। এই শালবন বিহারের ঠিক পাশেই জাদুঘর রয়েছে, ময়নামতি প্রত্নতাত্ত্বিক জাদুঘর। ময়নামতি অঞ্চলের 8,000-এর বেশি প্রত্ন নিদর্শন, পোড়ামাটির ফলক, ব্রোঞ্জের মূর্তি, তাম্রশাসন, প্রতিটা জিনিস যেন এক একটা করে গল্প আপনাদেরকে নিয়ে যাবে সেই ভাবনায়, যে ভাবনা এখান থেকে আরও অনেক বছর আগের, সময় পেরিয়ে গেছে, আবার যেন নতুন করে সময় আমাদের কাছে নতুন করে পুরনোকে জানার। আজকে এই শালবন বিহার এবং ময়নামতি প্রত্নতাত্ত্বিক জাদুঘরে আমরা অনেক পর্যটককে দেখতে পাচ্ছি। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা এসেছেন দেশের দূর দূরান্ত থেকে এবং এই শালবন বিহার এবং ময়নামতি প্রত্নতাত্ত্বিক জাদুঘরে তারা ঘুরছেন। তারা সপরিবারে কেউ এসেছেন, কেউ বন্ধুদের সাথে এসেছেন, তাদের সবার সাথেই এই চমৎকার মুহূর্ত আমরা ভাগাভাগি করতে চাই, তাদের আনন্দ উচ্ছ্বাস আপনাদেরকে জানাতে চাই। তো আর কথা নয়, চলুন আমরা এক এক করে আমাদের যারা দর্শনার্থীরা এসেছেন তাদের অনুভূতিগুলো আমরা জানি। আপনার নাম বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন?
1: আমি সুমন, এসেছি কুমিল্লা শহর থেকে।
0: কুমিল্লা শহর থেকে কেমন লাগছে এখানে এসে?
1: জায়গাটা বেশ সুন্দর, অনেক মনোরম পরিবেশ এবং প্রাচীন একটা ভাব আছে, তো সবকিছু মিলে অনেক সুন্দর লাগছে।
0: কি কি দেখলেন এই প্রত্নতাত্ত্বিক জাদুঘরে এবং শালবন বৌদ্ধ বিহারে?
1: এখানে ময়নামতি জাদুঘর, যেটা জাদুঘরে তৎকালীন ব্যবহৃত বিভিন্ন ধরনের পটারি এবং বিভিন্ন মূর্তি, বিশেষ করে কালো পাথরের ব্ল্যাক ব্যাসল্টের যে মূর্তিগুলা, বুদ্ধ মূর্তি, এগুলো এখানে স্থান পেয়েছে। পাশাপাশি বিভিন্ন ছাপাঙ্কিত মুদ্রা, এগুলোও এখানে স্থান পেয়েছে এবং মাটির নিচে অনেক ধ্বংসাবশেষ এখনো উৎখনন বিহীন অবস্থাতে পতিত আছে।
0: আমরা আরো একজন দর্শনার্থীকে পেয়েছি, চলুন কথা বলি। আপনার নাম আর বাড়ি কোথায়?
2: আমার নাম হালিমা আক্তার, আমি এসেছি চট্টগ্রামের আনোয়ার উপজেলা থেকে।
0: হালিমা, এত দূর থেকে এসেছেন, কেমন লাগছে এখানে ঘুরে?
2: খুবই ভালো লাগছে এখানে ঘুরে। আসলে আমরা যেগুলো বইয়ে দেখি, যে আমাদের যে ঐতিহ্যগুলা বইয়ে পড়েছি, সেগুলো যখন সামনাসামনি সরাসরি আমরা দেখি তখন অনুভূতিটাই অন্যরকম হয়। এখানে এসে আমরা আমাদের যে ঐতিহাসিক যে স্থাপত্যগুলো, যে যেমন কেমন উন্নত ছিল আমাদের শিকড়গুলো, ঐতিহ্যগুলো, সেগুলো আমরা একদম সরাসরি দেখতে পাচ্ছি এবং মূর্তিগুলো যে মাটি খনন করে রাখা হয়েছে সেগুলোর যে কারুকার্যটা, সেটা খুবই চিত্ত আকর্ষক।
0: আপনাকে যারা শুনছে শ্রোতা বন্ধুরা, তাদের সবাইকে, আপনার চট্টগ্রামের বন্ধুদেরকে আপনি কি আসতে বলবেন এখানে ঘুরতে?
2: জি অবশ্যই, আমাদের চট্টগ্রামের আনোয়ার উপজেলা সবাইকে বলবো, শুধু তাদেরকে নয় পুরো বাংলাদেশের সবাইকে বলবো, আপনারা সবাই এখানে আসবেন, বৌদ্ধ মন্দির, শালবন বিহার সব দেখে যাবেন, অনেক ভালো লাগবে সবার।
0: বাহ, অনেক ধন্যবাদ। আরো একজন বন্ধুকে আমরা পেয়েছি, আমরা চলুন কথা বলি, আপনার নাম এবং আপনার বাড়ি কোথায়?
3: আমি মোহাম্মদ আবদুল্লাহ, আমি এসেছি নারায়ণগঞ্জ থেকে। তো এখানে এসে প্রথমত যেটা জানতে পারলাম যে ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের শেখুরের যে বিষয়টা সেটা প্রত্যক্ষ করতে পারলাম। পাশে দেখতে পেলাম যে শালবন বিহার, সেখানে এক সময় বেশ ঐতিহ্য ছিল, বৌদ্ধরা ছিল। সেখানে মাটি খুঁড়ে খুঁড়ে প্রতিদিনকার যে নিত্য ব্যবহার্য জিনিসপত্র এবং যেটা খুবই গুরুত্বপূর্ণ ছিল সেটা হয়তো আমরা জানতাম না, সেটা হচ্ছে প্রত্নতত্ত্ববিদরা এটা গবেষণা করে খুঁড়ে এটা হচ্ছে সংরক্ষণ করেছে ময়নামতি জাদুঘরে, সেটা আমরা প্রত্যক্ষ করতেছি, এটা আমরা ইতিহাসের সাথে সংযোগ করতে পারতেছি, খুব ভালো লাগতেছে।
0: আপনি কি প্রথমবার আসলেন নাকি আগেও এসেছেন?
3: না, শুনেছি, বইপত্রে দেখেছি, পড়া হয়েছে, কিন্তু আশা হয়নি, এই প্রথম এসেছি, খুব ভালো লাগতেছে।
0: শ্রোতা বন্ধুরা, আমরা বিভিন্ন শ্রেণী পেশার দর্শনার্থীদের সাথে কথা বললাম, এ পর্যায়ে এখানকার দায়িত্বে যিনি রয়েছেন চলুন একটু কথা বলি। অনুগ্রহ করে আপনার নাম পরিচয় আপনার মুখ থেকে শোনাবো শ্রোতাদেরকে।
3: মোহাম্মদ মিলন মিয়া, সহকারী কাছড়িয়াল, ময়নামতি জাদুঘর, কুমিল্লা।
0: এই যে ময়নামতি জাদুঘরে আমাদের শ্রোতা দর্শকরা বেড়াতে আসবেন, এখানে ঘুরে দেখবেন, কি বলবেন সবার উদ্দেশ্যে?
3: বাংলাদেশের একটি ঐতিহাসিক প্রত্নস্থল শালবন বিহার, এই শালবন বিহারকে কেন্দ্র করে শালবন বিহার এবং এর আশেপাশে যে প্রত্নবস্তুগুলো আমরা পেয়েছি কুমিল্লা অঞ্চলে, সেই শালবন বিহার এবং কুমিল্লা অঞ্চলের প্রাপ্ত প্রত্নবস্তুগুলো নিয়ে আমরা আমাদের ময়নামতি জাদুঘর সাজিয়েছি। তো এখানে এসে বাংলাদেশের আজ থেকে প্রায় 1200 বছর আগে এখানকার ঐতিহাসিক পটভূমি কী ছিল, এখানকার ইতিহাস কী ছিল, সেটা এখানে যারা আসবেন তারা দেখতে পারবেন, জানতে পারবেন। এটা আমাদের জাতীয় ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, যার মাধ্যমে আমরা আমাদের জাতীয় ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে সচেতন হতে পারব।
0: কেমন মানুষ ঘুরতে আসে, দেখতে আসে?
3: আমাদের এখানে হাজার হাজার মানুষ ঘুরতে আসে। বিশেষ যে উপলক্ষগুলো আছে, যেমন ঈদকে কেন্দ্র করে আমাদের এখানে প্রায় 5-6 লাখ টাকা পর্যন্ত আমাদের সরকারি রাজস্ব আয় হয়।
0: চমৎকার। এছাড়া শুক্র শনিবারেও তো আসে, না?
3: শুক্র শনিবারেও ব্যাপক পর্যটক আমাদের এখানে ঘুরতে আসে, দেখতে আসে। যেহেতু আমাদের এটা একটা বাংলাদেশের জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ স্থান, সেই জায়গা থেকে আমরা আশা করব বাংলাদেশের প্রত্যেকটা বিভিন্ন প্রান্তের মানুষ এখানে আসুক, জানুক, আমাদের ইতিহাসকে নতুন করে আবার সাজানো হোক।
0: এটি সপ্তাহে কোন দিন বন্ধ থাকে বা বন্ধ থাকে কি না, কয়টা থেকে কয়টা খোলা থাকে, টিকিট কত একটু বলবেন?
3: এখানে আমাদের ময়নামতি জাদুঘর এবং শালবন বিহার দুটা হচ্ছে যে আমাদের সাপ্তাহিক অফ ডে হচ্ছে রবিবার এবং সোমবার, সোমবার অর্ধবেলা আর রবিবার হচ্ছে ফুল ডে। আর আমাদের এখানে যেহেতু সরকারিভাবে 1 ঘন্টা কমানো হয়েছে, সে জায়গা থেকে আমাদের এখানে অফিস খোলা হয় 11টায় এবং হচ্ছে বন্ধ করা হয় 6টায়।
0: আর কত টাকা করে টিকিট?
3: এখানে প্রাপ্তবয়স্কদের টিকিট তো ট্যুরিস্টদের মধ্যে বিভিন্ন ধরন আছে, ধরন অনুযায়ী টিকিটের কিছু পার্থক্য রয়েছে। যারা প্রাপ্তবয়স্ক তাদের হচ্ছে 30 টাকা, যারা স্টুডেন্ট তাদের জন্য 10 টাকা, আর শিশুদের জন্য উন্মুক্ত।
0: আমরা শুনছিলাম সহকারী কাস্টোডিয়ানের কথা ময়নামতি প্রত্নতাত্ত্বিক জাদুঘরের। এ পর্যায়ে আমরা পেয়েছি একজন দোকানি ভাইকে। এই জাদুঘরের সামনেই বেশ কয়েকটি দোকান রয়েছে যেখানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের পাশাপাশি শৌখিন ও মনোহরী কিছু জিনিস আপনি চাইলেই নিতে পারেন। বেতের এখানে পাখা রয়েছে, বিভিন্ন আসবাবপত্র রয়েছে, ছোট্ট ছোট্ট ঘর গোছানোর বিভিন্ন শৌখিন জিনিসপত্র রয়েছে। এখানে অনেকে ঘুরতে এসে এই জায়গাগুলো থেকে কিছু স্মৃতি হিসেবে নিয়ে যান, যেটি তাদের ঘরে সাজিয়ে রাখেন। আমরা দোকানি ভাইয়ের সাথে কথা বলছি, কি কি রয়েছে আপনার দোকানে?
4: আমাদের এখানে মানে লেডিস কালেকশন বেশি আছে আর কি, কসমেটিক আছে, তারপরে বার্মিস কিছু কালেকশন আছে আর কি।
0: কেমন সংখ্যক মানুষজন আসেন এই জাদুঘরে ঘুরতে?
4: আসে আপনার ফ্রাইডেতে আসে আর শনিবারে, দুই দিন একটু মানুষ বেশি আসে আর কি।
0: এগুলোর মূল্য কেমন?
4: মূল্য তো এক একটা এক এক প্রাইসের, যেমন মনে হয় না এগুলো আছে আচার বাদাম, এগুলোর এক প্লেট, তারপরে আবার পার্টস আইটেমের এগুলোর একটা রেট আছে।
0: শ্রোতা বন্ধুরা, আমরা এ পর্যায়ে আরো কয়েকজন পর্যটকদের সঙ্গে চলুন কথা বলি। আপনার নাম এবং পরিচয় বলবেন।
5: আমার নাম বিক্রমাদিত্য ভট্টাচার্যবর্ণ, আমি এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। আমার অনেকদিনই আসলে ইচ্ছা ছিল ময়নামতি বৌদ্ধবিহার এবং শালবন বিহারকে একটা ঘুরে দেখার, এবং একই সাথে আমি যখন জানিয়েছি যে সেখানে আছে আপনার একটা জাদুঘরও আছে, জাদুঘরে অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শনও আছে, আর আমার প্রত্নতত্ত্বের প্রতি একটা খুবই আগ্রহের জায়গা আছে দেখে আমি মূলত এখানে এসেছি, এবং আমি এখানে এসে খুবই খুশি যে এত সুন্দর সুন্দর নিদর্শন, খুবই প্রত্নতাত্ত্বিকভাবে যাদের ঐতিহ্য আছে সেগুলো খুব যত্ন করে সংরক্ষিত করে রাখা হচ্ছে।
0: আমাদের শ্রোতা বন্ধুরা যারা শুনছেন আপনাকে এই মুহূর্তে, তাদেরকে কি বেড়াতে আসতে বলবেন এখানে?
5: হ্যাঁ অবশ্যই, আমি অবশ্যই 100-100 বার আসতে বলবো বেড়াতে, কারণ আপনি আপনার প্রত্নতত্ত্ব এবং আপনার ঐতিহ্য নিদর্শন যত সুনিপুণভাবে জানবেন তত আপনি আপনার ঐতিহ্যের প্রতি সংরক্ষণশীল এবং যত্নশীল হবেন। তো আমি সবাইকে বলবো যখনই সময় হবে আপনি অবশ্যই এখানে বেড়াতে আসবেন, অত্যন্ত সুন্দর একটি জায়গা।
0: অনেক ধন্যবাদ। আমরা আরো কয়েকজনের সঙ্গে একটু কথা বলতে চাই। আপনার নাম আর বাড়ি কোথায়?
6: আমার নাম সাইমা আক্তার, আমার বাড়ি কুমিল্লা।
0: কুমিল্লার মানুষ, কুমিল্লারই এই দর্শনীয় জায়গা, কেমন লাগে নিজের কাছে?
6: আমার কাছে খুবই ভালো লাগে। যদি আমি কুমিল্লার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসার আগে আমার এখানে আসা হয় নাই, তো আমি অন্যান্য শহরকে ছোট করা বা তুলনা করার জন্য না, আমার কাছে কুমিল্লা শহরের এই কোটবাড়ি অঞ্চলটা অনেক ভালো লাগে, এখানকার আবহাওয়া, সংস্কৃতি, ঐতিহ্য, মানুষ সব মিলিয়ে।
0: আপনার এই এলাকায় সারা দেশের মানুষ আসেন, এমনকি বিশ্বেরও বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন, গর্বের একটা ব্যাপার কাজ করে না?
6: অবশ্যই কাজ করে।
0: কি দেখবেন এখানে আসলে বন্ধুরা?
6: এখানে দেখবে শালবন বিহার দেখবে, পাশাপাশি এখানে বৌদ্ধ মন্দির আছে ওখানেও যেতে পারেন, পাশাপাশি এখানে একটা পুরাতন আঞ্চলিক জাদুঘর রয়েছে, যে জাদুঘরের মধ্যে বিভিন্ন মূর্তি রয়েছে এবং পুরাতন যে সময়ের যেই পয়সা বা মুদ্রাগুলো ছিল সেগুলো সেখানে রয়েছে, এগুলো দেখতে পারবেন।
0: আমরা আরো একজন ভাইকে পেয়েছি, দেখা যাক তিনি কি বলেন। আপনার নাম, আপনি কি করেন?
7: আমার নাম করিম, আমি হচ্ছে একজন চাকরিজীবী।
0: আজকে কি প্রথম আসলেন?
7: জি, এবার প্রথমই আসা হলো কুমিল্লাতে।
0: কেমন লাগছে, কি দেখলেন?
7: জি, আমি আসলে অভিভূত এখানে এসে। আমি আগে মানুষের থেকে শুনেছি যে কুমিল্লা অনেক শিক্ষিত মানুষের জায়গা, অনেক ইতিহাস ঐতিহ্যের জায়গা, এবং ইংরেজদের একটা লম্বা সময় এখানে বিচরণ ছিল, যেখানে হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের মতো বিখ্যাত কলেজ রয়েছে এবং আরও অনেক বিখ্যাত প্রতিষ্ঠান যেমন বার্ডের মতো বিখ্যাত প্রতিষ্ঠান রয়েছে, এবং অনেক মহিষী মানুষ, অনেক বিখ্যাত ব্যক্তিবর্গ যেমন এখানে এখান থেকে বিলং করেন। তো এগুলো শুনেছি, কিন্তু যখন আজকে কুমিল্লাতে আসলাম, এই যে কুমিল্লার যে ঐতিহ্যগুলো দেখতে পেয়ে আসলে বুঝলাম যে ঠিক কেন কুমিল্লা এত সমাজিত পুরো বাংলাদেশ ব্যাপী।
0: বাংলাদেশ বেতারের অনুষ্ঠানে অংশ নিলেন, আপনাকে শ্রোতা বন্ধুরা শুনছে, কেমন লাগছে?
7: জি, এটা আসলে খুবই একটি অন্যরকম একটি অনুভূতি, সারা জীবন মনে রাখার মতো একটি অনুভূতি। আমি বাংলাদেশ বেতারের প্রতি কৃতজ্ঞ, এমন একটি বাংলাদেশ বেতারের একটি অনুষ্ঠানের অংশ হতে পেরে।
0: আমরা সবশেষ একজন বন্ধুর সঙ্গে কথা বলবো, আপনার নাম বলবেন এবং আপনি কি করেন?
8: আমার নাম কর্মা সরকার, আমি একজন শিক্ষার্থী।
0: আপনি এই ময়নামতি যে প্রত্নতাত্ত্বিক জাদুঘর এবং শালবন বিহার পাশাপাশি এটি, এখানে এসে কি কি দেখলেন এবং আপনার অনুভূতি কি?
8: আচ্ছা, এখানে এসে আমি প্রথমেই দেখতে পাচ্ছি যে আমাদের প্রাগৈতিহাসিক যে বৌদ্ধ বিহার কিংবা শালবন জাদুঘরের মধ্যে যেই প্রাচীন যুগের মূর্তি এবং ছাপাকৃত মুদ্রা যেগুলো আছে, এগুলো আমরা হয়তো বা বই পুস্তকে শুনেছি কিংবা আমাদের দাদা কিংবা মানুষের কাছ থেকে গল্প শুনেছি, কিন্তু এগুলো কখনো নিজের চোখে দেখার সৌভাগ্য হয় না। কিন্তু এখন এইখানে এসে আমি এই জিনিসগুলো একদম স্বচক্ষে দেখে আমি খুব আনন্দিত হচ্ছি এবং পুলকিত হচ্ছি।
0: আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি তাদের সবাইকে। কথা বলতে বলতে অনেক সময় তো হলো, আমরা দুপুরে এসেছি, আপনিও যদি দুপুর টাইমে আসেন বা খাওয়ার সময়ে আসেন সেক্ষেত্রে কি করবেন, এই ময়নামতি প্রত্নতাত্ত্বিক জাদুঘরের সামনে কয়েকটি রেস্টুরেন্ট রয়েছে, যদিও এটি খুব উন্নত মানের নয়, আপনি মধ্যম মানের বলবো আমরা, মধ্যম মানের এই রেস্টুরেন্টে আপনি খেয়ে নিতে পারেন। আর আসলে কুমিল্লা শহর থেকে খুব কাছাকাছি হওয়ায় এখানে কিন্তু অনেকেই ঘুরতে এসে আবার চলে যান শহরে গিয়ে রেস্টুরেন্টে তারা খাবার গ্রহণ করেন। এটি 8 কিলোমিটার দূরত্বে হয়, আপনি খুব সহজেই চলে যেতে পারেন। ও আচ্ছা, আমি তো বলতেই ভুলে গেছি, ঢাকা থেকে আপনি কিভাবে আসবেন? ঢাকার সায়েদাবাদ থেকে, ঢাকার কমলাপুর থেকে, ঢাকার আরামবাগ থেকে বিভিন্ন বাস এই কুমিল্লার উদ্দেশ্যে ছেড়ে আসে। কুমিল্লার শাসনগাছা, কুমিল্লার জাঙ্গালিয়া, কুমিল্লা ক্যান্টনমেন্ট, কুমিল্লার কোটবাড়ি, আপনারা কোটবাড়ি এবং ক্যান্টনমেন্ট এই এলাকায় বাস থেকে নামবেন। বাস থেকে নেমে এখান থেকে বাসে ঢাকা থেকে আসার সময় এসি এবং নন এসি, আমি একটু নন এসি বাসের ভাড়া আগে বলে দিই, 250-300 টাকার মধ্যে, আর এসি বাস 300-400 টাকার মধ্যে, এরকম টাকায় আপনারা কমলাপুর, সায়েদাবাদ এবং আরামবাগ থেকে বাস পেয়ে যাবেন। আপনারা চলে আসবেন আর কোটবাড়ি বিশ্বর নেমে বা ক্যান্টনমেন্ট নেমে এখান থেকে সিএনজি যোগে বা অটো যোগে আপনারা চলে আসতে পারবেন এই ময়নামতি প্রত্নতাত্ত্বিক জাদুঘরে এবং শালবন বিহারে। এখান থেকে শেষ করে আপনারা চলে যেতে পারবেন শহরে, আবার শহর থেকে আপনাদের গন্তব্যের দিকে আপনারা চলে যেতে পারবেন। আবার ট্রেনের মাধ্যমেও এখানে আসা যায়, আপনারা ট্রেনের খোঁজখবর নিয়ে কুমিল্লা স্টেশনে এসে কুমিল্লা থেকে সেই একইভাবেই সিএনজি বা অটোরিকশা বা অন্য কোনো বাহন যোগে আপনারা চলে আসতে পারবেন। আর আপনারা যদি ব্যক্তিগত গাড়িতে আসেন সেক্ষেত্রে ঢাকা থেকে যানজট অনুযায়ী আপনি 2 থেকে আড়াই ঘন্টার মধ্যে চলে আসতে পারবেন। আর এখানে এটি খোলা থাকে কখন সেটিও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। ময়নামতি জাদুঘর গ্রীষ্মকাল এপ্রিল থেকে সেপ্টেম্বর সকাল 10টা থেকে বিকাল 6টা, দুপুর 1টা থেকে 1টা 30 মিনিট বিরতি থাকে। শুক্রবার সকাল 10টা থেকে বেলা 12টা বেজে 30 মিনিট, আবার দুপুর 2টা 30 মিনিট থেকে বিকেল 6টা পর্যন্ত রবিবার ও সরকারি ছুটির দিন এটি বন্ধ থাকে। আর সোমবার অর্ধ দিবস এটি দুপুর 2টা থেকে বিকেল 5টা। শীতকাল অর্থাৎ অক্টোবর থেকে মার্চ মাস মঙ্গলবার থেকে শনিবার সকাল 9টা থেকে বিকাল 5টা, শুক্রবার সকাল 9টা থেকে দুপুর 12টা বেজে 30 মিনিট, আবার বিকেল 2টা থেকে বিকেল 5টা। টিকিট বাংলাদেশিদের জন্য 20 টাকা আর বিদেশিদের জন্য 100 থেকে 400 টাকা। শ্রোতা বন্ধুরা, গল্প তো অনেক করলাম, অনেক পর্যটকদের কথা শুনলাম এবং আমার সঙ্গে আপনারাও ঘুরছেন আশা করছি। আমরা রয়েছি কোথায়? আমরা রয়েছি কুমিল্লায় এবং ময়নামতি প্রত্নতাত্ত্বিক জাদুঘর আর শালবন বিহারে আমরা রয়েছি। এই দুটি বিষয় মিলিয়েই আমাদের আজকের পর্ব। এখন একটু গান হলে কেমন হয়? সুর তো আমাদের হৃদয়ের কথা, সুরের যে একটি টান রয়েছে, সুরের যে বন্ধন রয়েছে সেটি কিন্তু আমাদেরকে আনন্দ বেদনায় সঙ্গে দেয়। এর জন্য সঙ্গীতকে টনিক বলা হয়, আবার সঙ্গীতকে বন্ধুও বলা হয়, কখনো কখনো সঙ্গীতকে থেরাপিও বলা হয়। চলুন একটি চমৎকার গান শুনে আসি এবারে আমরা।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, চমৎকার একটি গান শুনলাম। কথা বলতে বলতে, গান শুনতে শুনতে, আর এই শালবন বিহার আর ময়নামতি জাদুঘর ঘুরতে ঘুরতে আমাদের সময় হয়ে গেল আজকের আয়োজন থেকে বিদায় নেবার। বিদায় নিতে হচ্ছে এখানেই। আজকের মন ছুটে যায় অনুষ্ঠান, গ্রন্থনা, উপস্থাপনা এবং প্রামাণ্য ধারণে ছিলাম আমি সজীব দত্ত। অনুষ্ঠান সম্পাদনায় ছিলেন মোহাম্মদ আবুল কালাম এবং তত্ত্বাবধানে ছিলেন আঞ্জুমান আরা বেগম। এবং মন ছুটে যায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মাসরুফা তানজিনা নৌশিন। বন্ধুরা, আগামী পর্বে আমরা আবারও চলে যাব দেশের অন্য কোন দর্শনীয় জায়গায়, সেখানকার গল্প আপনাদেরকে শোনাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন ছুটে যাই এর সাথেই থাকবেন, বাংলাদেশ বেতারের সাথেই থাকবেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। নজরুল বর্ষ 2026-2027 পালিত হবে 2রা থেকে 4ঠা জুলাই পর্যন্ত। আজ 2রা জুলাই বৃহস্পতিবার সকাল 10টায় বাংলাদেশ সচিবালয়স্থ মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে 64 জেলা ও নির্বাচিত 74 উপজেলায় একযোগে নজরুল বর্ষ 2026-2027 পালনের শুভ উদ্বোধন ঘোষণা করবেন। উদ্বোধন অনুষ্ঠানের কার্যক্রম একযোগে সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্বশ কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.beta.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 ও FM 106 মেগাহার্টজে প্রচার হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন
2: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, শুনছেন আমাদের নিঃশ্রুতি অধিবেশন, প্রচারিত হচ্ছে FM 90 মেগাহার্টজে। আমন্ত্রণ জানাচ্ছি দেশ বিদেশের রকমারি গান নিয়ে আয়োজন আকাশ ভরা সুরের ধারা। শুরুতেই শুনবেন দেশাত্মবোধক গান শিল্পী সৈয়দ আব্দুল হাদী। গানের গীতিকার মাসুদ করিম, শুরু করেছেন সমর দাস। এরপরে শুনবেন ইংরেজি গান ফিল কলিংসের পরিবেশনা, এবং এরপরে শুনবেন রবীন্দ্রসঙ্গীত মহিউজ্জামান চৌধুরীর কণ্ঠে।

প্রিয় শ্রোতা বন্ধু, শুনছেন দেশ বিদেশের রকমারি গানের আয়োজন আকাশ ভরা সুরের ধারা। এবারের গান শুনবেন রিমা খানের কণ্ঠে লালন গীতি, এরপরে বরবাদ বাণী চিত্র থেকে গান করবেন যুগলে কুনাল ও ইমরান, তারপরে শুনবেন ব্যান্ড সঙ্গীত চাইম ব্যান্ডের পরিবেশনায় শিল্পী খালিদ।

প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন দেশ বিদেশের রকমারি গানের অনুষ্ঠান আকাশ ভরা সুরের ধারা। এবারে শিল্পী মনকির খান, শুনবেন হাসন রাজার গান। এরপরই শুনতে পাবেন জাপানি গান শিল্পী হিবারি মিশ্রা।

প্রিয়শ্রোতা, এবারে শিল্পী অদিতি মহসিন, শুনবেন অতুল প্রসাদের কথা ও সুরে গান, এরপর শুনতে পাবেন সিভা পারিয়ার কণ্ঠে নেপালি গান।

প্রিয় শ্রোতা বন্ধু, শুনছেন রকমারি গান, দেশ বিদেশের রকমারি অনুষ্ঠানের গানের শুন, অর্থাৎ শুনছেন দেশ বিদেশের রকমারি গান আকাশ ভরা সুরের ধারায়। এবারে শুনবেন তানজিনা করিম স্বরলিপির কণ্ঠে গান। গানের কথা লিখেছেন হীরেন্দ্রনাথ মৃধা, সুর করেছেন দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। এরপরে শুনবেন বারী সিদ্দিকীর কণ্ঠে গান, গানের গীতিকার ও সুরকার ওকিল মুন্সী।

এই গানের সাথে শেষ হলো দেশ বিদেশের রকমারি গান নিয়ে আয়োজন আকাশ ভরাশুরের ধারা বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা শুনছেন আমাদের নেশুতি অধিবেশন, প্রচারিত হচ্ছে FM 90 MHz-এ। শ্রোতা বন্ধুরা এখন শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী ইয়াসমিন মুস্তারি।

0: শ্রোতা বন্ধুরা, নজরুল সঙ্গীত শুনলেন ইয়াসমিন মুস্তারির কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, আজ সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন
0: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এবারে জানিয়ে দিচ্ছি আমাদের পরবর্তী অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6টায় অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি মোহাম্মদ জহিরুল ইসলাম। পথ ও পাত্র অনুষ্ঠানে আত্মশুদ্ধি সম্পর্কে বলবেন মাওলানা মোহাম্মদ ওসমান গনি। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 6:50।
1: ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর শুনবেন সকাল 8:30। জনসংখ্যা স্বাস্থ্য উপস্থিতি প্রযোজিত অনুষ্ঠান সুখের স্বাস্থ্য সুখের মূল বেলা 11:30। নাটক রং তামাশা বেলা 3:05। তারুণ্যের শক্তি সম্ভাবনা নিয়ে অনুষ্ঠান তারুণ্যদীপ্ত বাংলাদেশ শুনবেন বিকেল 3:35। জনসংখ্যা স্বাস্থ্য উপস্থিতির প্রযোজিত অনুষ্ঠান ঈশ্বরগুড়ি ছোট পরিবার বিকেল 4:05। ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা শুনবেন বিকেল 5:10।
0: কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যা 6:05। সন্ধ্যা 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার শুনবেন সন্ধ্যা 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার বেতার ম্যাগাজিন উত্তরণ রাত 9:05। খেলাধুলা বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ক্রিয়াঙ্গন রাত 10:00।
1: এবারে জানিয়ে দিচ্ছে এফএম এর অনুষ্ঠান। এফএম 92 মেগাহার্জে সন্ধ্যা 7:00-11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম 106 মেগাহার্জে বেলা 12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়েল অনুষ্ঠান। এফএম 90 মেগাহার্জে সকাল 7:00-9:00 পর্যন্ত ঢাকা কয়েল অনুষ্ঠান শুনতে পাবেন। শ্রোতা বন্ধু, জানিয়ে দিলাম পরবর্তী অধিবেশনের।

বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আবারও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের নিশুতি অধিবেশন শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, ঢাকা, সকাল ৬টা। আজ বৃহস্পতিবার, ১৮ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই মুহররম ১৪৪৮ হিজরি, ২রা জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ।
1: সুন্দর সকালে শ্রোতাদের প্রতি রইল আমাদের প্রাণ ঢালা ভালোবাসা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। শুরু হল আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা কো মিডিয়াম ওয়েভ ৬৯৩ কিলোহার্টজ, এফএম ৯০ মেগাহার্টজ, এফএম ১০৬ মেগাহার্টজ এবং এফএম ১০২ মেগাহার্টজে। বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এই অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে। অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে মোহাম্মদ শাহিনুর রহমান ও আমি ইশরাত জাহান নীলা।
0: প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ খসরু সিদ্দিক, মোহাম্মদ রুহুল আমিন, মোহাম্মদ রাহাত তরফদার, মোহাম্মদ রাসেল খান ও মোহাম্মদ রফিকুল ইসলাম, এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হেলালুদ্দিন আহমেদ।
2: অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত। আজ সূরা রাদের ১৫-১৭ আয়াত পর্যন্ত তেলাওয়াত করছেন কারি মোহাম্মদ জহিরুল ইসলাম।